0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসেন.
2: نحمده ونصلي على رسوله الكريم اما بعد. তিলাওয়াতকৃত সূরা হুদের 101 থেকে 104তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি তাদের উপর জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, ফলে তাদের কোনোই কাজে আসেনি তাদের সেসব উপাস্য দেবতারা যাদের তারা উপাসনা করত আল্লাহকে ছেড়ে। যখন আপনার রবের নির্দেশ এসে গেল আর তারা তো শুধু তাদের বিপর্যয় বৃদ্ধি করল, আর এরূপই বটে আপনার রবের পাকড়াও যখন তিনি কোনো জনপদবাসীকে পাকড়াও করেন তাদের জুলুমের দরুন। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক এবং অত্যন্ত কঠোর। নিশ্চয় এতে রয়েছে উপদেশ তার জন্য যে আখেরাতের আজাবকে ভয় করে। আখেরাত এমন দিন যেদিন সকল মানুষকে সমবেত করা হবে এবং সেদিন সকলের উপস্থিতির দিন, আর আমি তাই স্থগিত করে রেখেছি কেবল নির্দিষ্ট কালের জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় অধীনস্থদের প্রতি কর্তব্য, বলছেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের সকলকেই স্বশা দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং বাদশা গোটা জাতির জন্য দায়িত্বশীল, কেয়ামতের দিন তাকে প্রজাদের প্রতি তার দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবার পরিজনের প্রতি দায়িত্বশীল, তাকে তার পরিবার পরিচালনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নারী তার স্বামীর গৃহের দায়িত্বশীলা, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে। কর্মচারী তার মালিকের মাল সংরক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে। মূলে পরিবার সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মানুষেরই যেমন অধিকার রয়েছে, তেমনি অধীনস্থদের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর চতুর্দিক থেকে লোক সকল তার নিকট সমবেত হয়, আমিও তাদের মধ্যে ছিলাম। আমি সর্বপ্রথম তাকে বলতে শুনেছি যে, হে লোক সকল, তোমরা মানুষকে আহার করাও, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, সালাম দেওয়ার প্রচলন বৃদ্ধি করো। রাত্রিকালে মানুষ যখন গভীর নিদ্রায় বিভোর থাকে তখন তোমরা নামাজ আদায় করো, তবেই তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রত্যেক ব্যক্তি তার পিতামাতা ও তাদের সম্পদ সম্পত্তি ব্যাপারে দায়িত্বশীল। পিতামাতার সম্পদে যেমন পুত্রের মেরাস তথা উত্তরাধিকার রয়েছে, তেমনি সে সম্পদ রক্ষণাবেক্ষণ, সঠিকভাবে বণ্টন এবং সঠিকভাবে তা ব্যবহারের ব্যাপারে তার দায়িত্ব কর্তব্য রয়েছে। পিতামাতা যদি বেঁচে থাকেন তবে তাদের প্রতিও তার দায়িত্ব কর্তব্য রয়েছে। তাদের খেদমত করা, সর্বদা তাদের বাধ্য থাকা, পিতামাতার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা, রোগ ব্যাধিতে তাদের চিকিৎসা করা, সামর্থ্য অনুযায়ী তাদের জন্য ভালো ও উন্নত খাবারের ব্যবস্থা করা, তাদের প্রয়োজনের প্রতি তীক্ষ্ণ নজর রাখা, তাদের প্রতি দয়াদ্র হওয়া, নম্র ব্যবহার করা, তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করা, একজন মানুষের সার্বিক জীবনবোধের অবিচ্ছেদ্য অংশ হল দায়িত্ববোধ ও কর্তব্য পরায়ণতা। এজন্যে ইসলামে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ সবার প্রতি পারস্পরিক দায়িত্ববোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মজীবনে মালিক পক্ষ কর্তব্যরত শ্রমিকদের সঙ্গে অবশ্যই উত্তম ব্যবহার করবে। মালিক পক্ষ শ্রমিকদের নির্ধারিত পারিশ্রমিক ঠিক মতো দিয়ে দিবে। শ্রমিক ও মজুরের উপর কোনো ধরনের জুলুম নির্যাতন ও শোষণ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে তার ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। শ্রোতামণ্ডলী, আমাদের সমাজ বাস্তবতায় আমরা প্রত্যেকেই প্রত্যেকের কর্মের যেমন কর্তা, তেমনি আমরা আমাদের ঊর্ধ্বতনদের অধীনস্থ। আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য অবগত হয়ে নিষ্ঠার সাথে তা পালন করি, তবে আমরা হব সফল কাম। আল্লাহ বলেন, ওমান আমিলা সালিহান মিন যাকারিন আও উংসা অহুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। অর্থাৎ যে ব্যক্তি নেক কাজ করে, সে পুরুষই হোক কিংবা নারী হোক, সে যদি মুমিন হয় তবে এরূপ লোকেরাই ভেষ্টে প্রবেশ করবে, সেথায় তাদেরকে দেওয়া হবে বেহিসাব রিজিক। সূরা আল মুমিন আয়াত ৪০। শ্রোতামণ্ডলী, আসুন আমরা আমাদের অধীনস্থদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অধীনস্থদের প্রতি কর্তব্য। বললেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।
0: আহ।

0: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে মানব চরিত্রের অন্যতম সহজাত বিষয় ক্রোধ ভাবতে উত্তরণ প্রসঙ্গে আলোকপাত করছি। তথাগত বুদ্ধ বলেছেন, কোদং জহে বিপর্যয়েহ মানং সংযোজনং সব্যমতিক্রমেয় তং নাম রূপস্মিং অসহ্যমান কিঞ্চিনং নানুপতন্তি দুঃখা। ক্রোধ সংবরণ করো, অহংকার পরিত্যাগ করো, সকল বন্ধন অতিক্রম করো। যিনি নামরূপে নির্লিপ্ত অকিঞ্চন ব্যক্তি তাকে দুঃখে কখনো পড়তে হয় না, কারণ আগুনের মতোই ক্রোধ মানুষের চেতনায় হঠাৎ উদ্ভূত হয়। এটি শুধু ক্রোধীকে দগ্ধ করে না, ক্রোধের আগুন স্ফুলিঙ্গের মতো চতুর্পাশেও ছড়িয়ে পড়ে, ভারাক্রান্ত করে পরিবেশ এবং অনেকের মন। তাই মানুষের এই দুইটি বিষয় সর্বতভাবে পরিত্যাজ্য। বুদ্ধ বলেছেন, অক্ষোধে না জিনে কোদং অসাধুং সাধু না জিনে জিনে কদারইয়ং দানে না স্বচ্ছে না অলিকবাদিনং। মৈত্রী ধারা ক্রোধকে

0: অসৎ শক্তির বশবর্তী হয়েই মানুষ পরস্পরের সাথে বিবাদ বিসংবাদে লিপ্ত হয়, যার পরিণামে হয় নানা সংঘর্ষ। সংঘর্ষ মানেই শক্তির প্রকাশ। যেখানে শক্তিধর জয়ী হয়, দুর্বলের পরাজয় ঘটে। কিন্তু দৈহিক শক্তি ও অস্ত্রের শক্তির জয় কখনোই স্থায়ী হয় না। নৈতিক শক্তির জয়ই হল প্রকৃত জয়। কেননা নৈতিক জয় বিবাদের মূল কারণকে নিশ্চিহ্ন করে দেয়। তাই ক্রোধের সংঘাত না করে মৈত্রীর দ্বারায়, ভালোবাসার দ্বারায় তাকে জয় করতে হয়। বুদ্ধ বলেছেন, সচ্ছং বনে ন কুজ্জেয়ো দজ্জাপস্মিং বিজাচিত এতেহি তিহি টানেহি গচ্ছে দেবান সন্তিকে। সত্য কথা বলবে, ক্রোধ করবে না, অল্প হলেও প্রার্থীকে দান করবে। এই ত্রিবিধ উপায়ে দেবগণের নিকট যাওয়া সম্ভব, উচ্চমার্গে উত্তীর্ণ হওয়া সম্ভব। তথাগত বুদ্ধ আরো বলেছেন, অহিংসকা ই মনুয় নিচ্ছং কায়েন সংবুতা তে অন্তি অচুতং টানং ইয়াত্তা গন্তা ন শোচরে। সত্যনিষ্ঠ, অক্রোধ, দান, এই সব সৎকর্মের ফল কোণা কোণা করে সঞ্চিত হয়ে পরিণামে মানুষকে মহৎ কল্যাণ দান করে। অহিংসা, মৈত্রী, প্রীতি আর কায় মনোবাক্যে সংযমে যিনি নিত্য প্রতিষ্ঠিত, তিনি জাগতিক এই দুঃখ সুখের অতীত শাশ্বত আনন্দলোকের অধিকারী হন। তারা কখনোই কারো আনন্দ প্রশংসার দিকে ভ্রুক্ষেপ করেন না, তারা স্থির অবিচল। যিনি প্রকৃত অর্থে সত্যে শীলে জ্ঞানে ধর্মে প্রতিষ্ঠিত, তিনি পুরুষ উত্তম, তিনিই বাস্তবিক অর্থে প্রশংসার যোগ্য। সকলেই এই প্রশংসাযোগ্য চরিত্র বিনির্মাণে সহায়ক হন, সকলেই সুখী সুন্দর জীবন লাভ করুন। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখী তহন্তু।
1: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আমি আবারও বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:17 এবং অস্ত যাবে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 ও 102 মেগাহার্টসে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। SDG বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই।

0: বেলা 2:20 নাটক সেই মনোয়ারার কথা বেলা 3:05 গল্প সুফিয়া হোসেন বেতার নাট্যরূপ মাহবুব হাসান প্রযোজনা মাসুদ আলী খান তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05 সোনালী বিকেল বিকেল 5:10 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05 খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00
0: এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টসে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 106 মেগাহার্টসে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টসে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি
1: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা আয়োজনে শোনাব ভোরের গান শিল্পী নার্গিস পারভীন গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান সুর করেছেন আলাউদ্দিন মিয়া চোখ মেলতেই একটি নতুন সকাল

0: ভোরের গান শুনলেন নার্গিস পারভিনের কণ্ঠে। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন তাই বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন, যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ করে দিন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ কাজ করতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী অনুপ ভট্টাচার্য। শিল্পী কণ্ঠে প্রথমে শুনবেন যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।

0: নজরুল সঙ্গীত শুনলেন অনুপ ভট্টাচার্যের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, সেই ভালো সেই ভালো। প্রথম গানটি রোকাইয়া হাসিনার কণ্ঠে শুনবো।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন রোকাইয়া হাসিনার কণ্ঠে। এবারে গানটি আমারও পরানো জাহাজায় তুমি তাই গো।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য চাই কৃষি, কৃষক বন্ধুদের সচ্ছল জীবন যাপনের জন্য চাই কৃষি। এদেশের শতকরা 80% মানুষই যখন কৃষক, তখন কৃষি আর কৃষকের দিকে দিতেই হবে মন, কারণ কৃষি আর কৃষকের উপরেই নির্ভর করছে খাদ্যের নির্ভরতা। তাই বারবার চাই কৃষির সফলতা, কারণ কৃষির সফলতা মানে কৃষকের সচ্ছলতা, কৃষকের সুন্দর জীবনের নিশ্চয়তা। আজকের কৃষি সমাচার অনুষ্ঠান থেকে কৃষক বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমরা যদি কৃষির সফলতা চাই, তাহলে কৃষিকাজের নানা রকম পদ্ধতি সম্পর্কেও ধারণা থাকতে হবে। কৃষির সফলতায় ভূমিকা রাখে যে ফসল, সেই ফসলের ভালোর জন্য যা যা করা দরকার তাই করতে হবে। তাই কিভাবে কি করলে ভালো ফসল ভালোভাবে পাওয়া যাবে, এ সম্পর্কে বিস্তারিত জানব আমার কৃষি পর্বে। শুনব সাক্ষাৎকারমূলক আলোচনা, বিষয় হল জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা ও বীজ শোধন।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা ও বীজ শোধন। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ফারহানা হক, উপপরিচালক কোঅর্ডিনেশন সরেজমিন উইং DAE খামারবাড়ি ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই, জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা ও বীজ শোধন বলতে আমরা কি বুঝি?
2: ধন্যবাদ। জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা ও বীজ শোধন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পরিবেশ বান্ধব কৃষি এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের জন্য অপরিহার্য। রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারটা কমিয়ে মাটির স্বাস্থ্য রক্ষা এবং দূষণমুক্ত ফসল উৎপাদন করাই হচ্ছে এই জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা করা।
1: এবারে আপনার কাছে জানতে চাই, জৈবিক পদ্ধতিতে কিভাবে মাটির স্বাস্থ্য রক্ষা করা যায় এবং আগাছা দমনে কিভাবে জৈবিক পদ্ধতিকে কাজে লাগানো যায়, এই বিষয়ে।
2: জৈবিক পদ্ধতিতে যে আমরা ফসলের পরিচর্যা, এটা বিভিন্ন ধাপে আমরা করতে পারি। যেমন মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনাতেও আমরা জৈব পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন জৈব সার ব্যবহার, ফসল চক্র বা ক্রপ রোটেশন যেটা বলতেছি আমরা, তারপরে হচ্ছে ফসল কভারিং, যেটা আচ্ছাদন ফসল যেটা আমরা, এই সমস্ত প্র্যাকটিস যদি আমরা করি মাটির স্বাস্থ্য ভালো থাকবে। এবং আমরা এক্ষেত্রে যে জৈব সার বলতে আমরা যেগুলি ব্যবহার করি, যে গোবর সার, কম্পোস্ট সার, কেঁচো সার, তারপর হচ্ছে সবুজ সার, এগুলি ব্যবহার করলে মাটির উর্বরতা যেমন বাড়ে, এটা মাটির পানি ধারণ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি করে দেয়। আর ক্রপ রোটেশন যখন আমরা ফলো করবো, তখন দেখা যাবে যে একই জমিতে আমরা একই ফসল যদি ফলাতে থাকি, তার ফসলের একটা পুষ্টির ভারসাম্য রক্ষা পায় না। সেক্ষেত্রে আমরা যদি ফসল চক্র অনুসরণ করি, সেক্ষেত্রে আমাদের মাটির পুষ্টি রক্ষা হবে এবং রোগ পোকামাকড় আক্রমণ থেকেও ফসলকে রক্ষা করা যাবে। আর আগাছা দমনে যে আমরা জৈবিক পদ্ধতি অবলম্বন করতে পারি, যেভাবে যে হাত দিয়ে বা নিড়ানির সাহায্যে আগাছা পরিষ্কার করতে পারি, মালচিং এর মাধ্যমে ফসল পর্যায়ে, যেটা আমি আগেই বলেছিলাম যে ক্রপ রোটেশন, এভাবেও আমরা জৈবিক পদ্ধতিতে মাটির স্বাস্থ্য এবং আগাছা দমনে জৈবিক পদ্ধতি ব্যবহার করতে পারি।
1: কিভাবে জৈবিক পদ্ধতিতে ফসলের রোগ ও পোকামাকড় দমন করা যায়, এ বিষয়ে জানতে চাই।
2: একটা সুস্থ সবল বীজ যদি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনার রোগের আক্রমণটাও কম হচ্ছে, আর পোকার আক্রমণ প্রতিরোধী যে সমস্ত জাত, যেমন রোগ ও পোকার আক্রমণ কম হয় এরকম সংবেদনশীল কিছু জাত আছে, সেগুলি আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা ভালো ফসল পেতে পারি। আর রিলে ক্রপিং, যেমন মূল ফসলের সাথে এমন কিছু ফসল চাষ করা যেটা হলো পোকামাকড়দের আকর্ষণ করবে এবং মূল ফসলকে রক্ষা করবে, যেমন বাঁধাকপির সাথে যদি আমরা সরিষা চাষ করি, সেক্ষেত্রে আমরা রিলে ক্রপিং ফলো করে রোগ আক্রমণ থেকেও ফসলকে রক্ষা করতে পারি। আর কখনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফেরোমন ফাঁদ ব্যবহার করি, আলোক ফাঁদ, তারপরে হচ্ছে জৈব কীটনাশক, যেমন হচ্ছে জৈব কীটনাশক বলতে আমরা নিম তেল, সাবান পানি, ট্রাইকোগাম, এই সমস্ত যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে অনেকটাই পোকামাকড় আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে পারবো।
1: এবারে জানতে চাই, জৈবিক পদ্ধতিতে বীজ শোধন কিভাবে করা যায়।
2: ফসলের ক্ষেত্রে বীজটা যদি সুস্থ এবং রোগমুক্ত না হয়, সেক্ষেত্রে আমরা ফসলটা ভালোভাবে পাবো না। সেক্ষেত্রে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে বীজটা আমরা বপন করবো সেটা যেন খুব ভালো একটা বীজ আমরা যেন বপন করতে পারি। এক্ষেত্রে বীজ শোধনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে গরম পানি শোধন, তোরতা ব্যবহার করে আমরা বীজ শোধন করতে পারি, কিংবা যে নিম তেল, যেটা জৈব পদ্ধতি বললাম, এগুলি সবই জৈব পদ্ধতি। তো নিম তেল ব্যবহার করে আমরা বীজ শোধন করতে পারি, ছাই ব্যবহার করেও আমরা বীজ শোধন করতে পারি।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা ও বীজ শোধনের প্রয়োজনীয়তাটা কি?
2: অবশ্যই জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা বীজ শোধনের প্রয়োজন রয়েছে, কারণ জৈবিক পদ্ধতিতে যদি আমরা ফসলের পরিচর্যা বীজ শোধন করি, এটা কেবল যে পরিবেশই আমার ভালো থাকবে সেটা নয়, এক্ষেত্রে আমরা যে উৎপাদিত ফসল, সে ফসলগুলির গুণাগুণ তো বৃদ্ধি পাবেই এবং মানব স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। আর যে সমস্ত পদ্ধতিগুলো আমি বললাম, সেগুলি যদি ঠিকমতো কৃষকরা অনুসরণ অনুসরণ করেন তাহলে অবশ্যই একটা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আমরা পারব।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং জৈবিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা ও বীজ শোধন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করার জন্য।
0: সবার আগে চাই আমাদের সুন্দর বেঁচে থাকা, কারণ বেঁচে থাকলেই তো সব কাজ হবে সম্ভব। আর এই সুন্দর বেঁচে থাকার জন্য চাই সুন্দর পরিবেশ। এবার আমার বাংলা পর্ব শুনবো পরিবেশ বিষয়ক একটি গান। এ গানের রচয়িতা রুবেল বিন এনায়েত, সুরকার শমা খায়রুল ইসলাম আর শিল্পী হলেন রুমানা ইসলাম।

0: এবার বিদায় দেবার পালা। যাবার আগে বলে যায়, আসুন কৃষি কাজে মনোযোগী হয়ে সবাই, আর সফল কৃষির জন্য কৃষি বিশেষজ্ঞদের বলা কথাগুলো পরামর্শ হিসেবে মেনে চলি, তাহলে কৃষি এবং কৃষকের হবে উন্নতি এবং আমাদের এই দেশ পাবে ফসলের অগ্রগতি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা শফিকুল ইসলাম বাহার, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, একত্রিশে বৈশাখ, পঁচিশে জিলকত, চোদ্দই মে। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। পদ্মা ব্যারাজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার, উপকার ভোগে হবে দেশের এক তৃতীয়াংশ এলাকার প্রায় সাত কোটি মানুষ। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে অবদান রাখবে 0.45% এবং বছরে প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে 8,000 কোটি টাকা, আশা প্রকাশ পরিকল্পনা কমিশনের। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে বৈঠক, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশকে প্রায় 4,00,000 ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। আজ বেইজিংয়ে ইরান যুদ্ধ সহ বাণিজ্য বিষয়ে বৈঠকে বসছেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। এবং গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-0 গোলে জয়লাভ ম্যানচেস্টার সিটির।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695,72,00,000 টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ে প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি ও সংশোধিত 5টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে 36,491 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় 205 কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহর মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নতিকরণ, হাইটেক সিটি 2-এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোট মনিনিবাস পুনর্নির্মাণ প্রকল্প। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনিয়ে পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ের প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর মাধ্যমে দেশের এক তৃতীয়াংশ এলাকা এবং প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে।
2: বাংলাদেশের মাস্টারমাইন্ড প্রকল্প, সেটি হল পদ্মা ব্যারাজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3/3 অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে, 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5×7=35, 1-1 বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিবি ফান্ড থেকে এটাকে এখানে এঙ্গেজ করতে হবে।
0: পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ে প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারসিয়া, বড়াল ও ইছামতি সহ প্রধান নদী ব্যবস্থার প্রবাহ নাব্যতা পুনরুদ্ধার। এছাড়া সাতক্ষীরা খুলনা বাগেরহাট অঞ্চলে নবণাক্ততা কমানো, সুন্দরবনের জন্য মিঠা পানি সরবরাহ নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, যশোরের ভবদাহ সহ জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ভূগর্ভস্থ পানি পুনঃসঞ্চয়ন এবং আর্সেনিক দূষণ কমানোর লক্ষ্য রয়েছে। প্রকল্পের আওতায় 2.1 কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। প্রকল্পটি সরকারের নির্বাচন ইশতেহার 2026 সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় জিডিপিতে 0.45% অবদান রাখবে এবং বছরে প্রায় 8,000 কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং পদ্মা নদীতে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা সেবা নিশ্চিত করণীয় ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুবিধা সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার বিষয় তুলে ধরলে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইল চেয়ার ব্যবহারকারীরা সহজে প্রবেশ করতে পারেন। তারেক রহমান নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন। এছাড়া তারেক রহমান সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি। সভায় প্রাথমিকভাবে 10টি জেলার 10টি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প দ্রুত চালু করা হবে বলে সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সময় উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি গতকাল রাজধানীতে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট করা 30 লাখ কোটি টাকার ঋণের কারণে সরকারকে প্রতিবছর $5 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে।
3: বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করতে পারবো না।
0: আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত তারা। সেই সাথে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গত শুক্রবার থেকে কাউন্টার এবং অনলাইনে বাসেরও আগাম টিকিট পাওয়া যাচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল 8টা থেকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টো থেকে অনলাইনে ছাড়া হয়েছে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়। রেলওয়ে স্টেশনে যাত্রীদের কোনো ভিড় নেই। টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সকাল 8টায় অনলাইনে ছাড়ার এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে 23 মে রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট। তবে অনলাইনে কালোবাজারি রোধে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে যাত্রীদের সতর্ক করেছেন তারা। বলছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ কবিরউদ্দিন মোল্লা।
5: কালোবাজারির ব্যাপারে আমি যাত্রী সাধারণের কাছে একটা অনুরোধ করব, রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোনো কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী
4: ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনের 2টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন 2টি 22 ও 23 মে চলাচল করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত 2টি সরকার শুধু হামির টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তিনি গতকাল সচিবালয়ে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,83,080 ডোজ পোলিও টিকা অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন। বেশিরভাগ জেলাতেই হামির টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদেরও টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। হাম পরিস্থিতি কাটিয়ে ওঠে পর এর পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। খামারি, মাদ্রাসা ও দেশের চামড়া শিল্পের স্বার্থ রক্ষায় আসন্ন ঈদ উল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গতকাল এই মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা চামড়া যথাযথ ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিতে তিনি বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে, আর রাজধানীর বাইরে এর দাম হবে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। লবণযুক্ত খাসির চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ঘোষিত মূল্য শুধুমাত্র যথাযথভাবে লবণ দেওয়া চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি জানান, ঈদে চামড়ার ক্ষতি ও অপচয় রোধে সরকার জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে লবণ বিতরণ করবে। মাদ্রাসা ও নির্ধারিত সংরক্ষণ কেন্দ্রগুলোতে সময়মতো সরবরাহ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল শিক্ষা। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানব সম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করেছে। তিনি গতকাল রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনগ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এসএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। দেশের অর্থনীতিতে হালদা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর শাখা খালগুলোতে বিগত সময় কোনো খনন কাজ না হয় খালগুলো বর্তমানে মৃতপ্রায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির উদ্যোগের ফলে মৃতপ্রায় খালগুলোতে দীর্ঘদিন পর প্রাণের সঞ্চার ফিরবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার চট্টগ্রামের সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
7: দক্ষিণ এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। 94 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি দেশের অর্থনীতিতেও রাখে গুরুত্বপূর্ণ অবদান। প্রতি বছর এ নদী থেকে ডিম সংগ্রহ করে লাভবান হন হালদা পাড়ের মানুষ। নদীটির শাখা খালগুলো স্থানীয় কৃষিতে ব্যাপক সহায়ক ভূমিকা রাখছে। দীর্ঘদিন এসব শাখা খালগুলোর দিকে কোনো সরকার নজর না দেওয়ায় বেশিরভাগ খালই মৃতপ্রায়। বিশেষ করে হালদার উজানে মানিকছড়ি অংশে 10 থেকে 12 কিলোমিটার ভরাট হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে হালদা। অবশেষে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর খাল খনন কর্মসূচির আওতায় হালদার উজানে শুরু হয়েছে খাল খনন কার্যক্রম। 2025 সালের 5 অক্টোবর হালদাকে মৎস্য হেরিটেজ ঘোষণার পর এটি সবচেয়ে বাস্তবধর্মী প্রকল্প। প্রধানমন্ত্রীর খাল কাটা কর্মসূচির আওতায় হালদার উজানে এই কর্মযজ্ঞের ফলে হালদায় ফিরবে প্রাণ, এমনটাই মনে করছেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
8: আশা করছি যে এই উদ্যোগের ফলে হালদার প্রবাহ, যে উৎসমুখের প্রবাহ, এটা আরো তার জীবন ফিরে পাবে। এর ফলে হালদার যে মূল অংশ সেটিও আর নবজীবন প্রাপ্ত হবে।
7: 27 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে কাজের অগ্রগতি। 43 দিনের এই কর্মযজ্ঞে প্রাথমিকভাবে 5 কিলোমিটার খাল খনন করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান।
9: এটা আমরা ধারণা করছি যদি বৃষ্টি বাদল বা অন্য কোন প্রতিকূলতা না থাকে, সেটা জুনের 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের মধ্যে আমাদের এই খাল খনন কর্মসূচিটা সমাপ্ত।
7: হালদার উজানে এমন কর্মযজ্ঞকে বিশেষজ্ঞরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। একই সাথে পুরো প্রবাহ পথ জুড়ে ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারি অংশেও হালদার শাখা খালগুলোকে জীবিত করার পরামর্শ তাদের। হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বাংলাদেশ বেতারকে বলেন, এ পদক্ষেপ হালদায় নতুন প্রাণের সঞ্চার করবে।
10: যদি হালদা নদীকে কেন্দ্র করে যদি সমন্বিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটির উপকার হালদা নদী পাবে এবং একই সাথে কৃষকরা যেমন উপকৃত হবে, হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উপকৃত হবে।
7: হালদার উজানে এই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে কয়েকশো শ্রমিকের কর্মসংস্থানও, তাই খুশি স্থানীয়রাও। শোয়েব রহমান, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। বেইজিংয়ে আজ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 2 দিনব্যাপী একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা, ভঙ্গুর বাণিজ্য সমঝোতা বজায় রাখা এবং ইরান যুদ্ধ ও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরানকে পুনরায় আলোচনায় ফিরিয়ে আনতে চীনের সহায়তা নিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থ প্রচেষ্টার কয়েক সপ্তাহ পর দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইরানে মার্কিন যুদ্ধের ফলে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে তার এ চীন সফর বহুল প্রত্যাশিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো প্রস্তাব অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতায় অগ্রগতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ক্ষেত্রে অচল অবস্থার প্রেক্ষাপটে ইরান জানিয়েছে লড়াইয়ের জন্য তাদের সৈন্যদের প্রস্তুতি এখন তুঙ্গে, পিছিয়ে আসার কোন সুযোগ নেই। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর জানায়, ইরানের সঙ্গে যুদ্ধের সময় বেনিয়ামিন নেতানিয়াহু গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে যান এবং দেশটির প্রেসিডেন্ট

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। খেলার খবর ফুটবল। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার সিটি 3-0 গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে। এই জয়ের ফলে 77 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। 79 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে আর্সেনাল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজবেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17 এবং সূর্য অস্ত যাবে 6:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পদ্মা ব্যারাজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার, উপকারভোগী হবে দেশের 1/3 এলাকার প্রায় 7 কোটি মানুষ। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে অবদান রাখবে 0.45% এবং বছরে প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে 8,000 কোটি টাকা, আশা প্রকাশ পরিকল্পনা কমিশনের। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে বৈঠক, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশকে প্রায় 4 লাখ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। আজ বেইজিংয়ে ইরান যুদ্ধসহ বাণিজ্য বিষয়ে বৈঠকে বসেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। এবং গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-0 গোলে জয়লাভ ম্যানচেস্টার সিটির। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, আমাদের দেশে মহিলারা অত্যন্ত সচেতন, সচেতন তিনি নিজে, সচেতন পরিবার সদস্যরা। তারপরও কিছু রোগ রয়েছে, গর্ভবতী মাদের ডায়াবেটিস রোগ হলে সেই ব্যাপারটা সময়মতো নির্মূল করা প্রয়োজন, ব্যবস্থাপনাটা জরুরি, সেই নিয়ে আজকে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হরমোন রোগ বিশেষজ্ঞ, যিনি ডায়াবেটিস এবং থাইরয়েড রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, অ্যাসোসিয়েট প্রফেসর মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার নাজমা আক্তার। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। গর্ভবতী মায়ের ডায়াবেটিস নিরূপণের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি। গর্ভবতী মা তার রোগ নিরূপণ, বিশেষ করে ডায়াবেটিস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলো কোন সময় থেকে শুরু করা উচিত?
2: একটি অত্যন্ত সময় উপযোগী এবং আমাদের দৈনন্দিন জীবনে খুবই এই ধরনের প্রশ্নের আসলে আমরা মুখোমুখি হই যখন আমরা আমাদের প্র্যাকটিসে অথবা আমাদের হসপিটালে যখন আমাদের রোগীদেরকে আমরা দেখে থাকি। তো এক্ষেত্রে একটু যদি বলে নিই, গর্ভবতী ডায়াবেটিস কিন্তু আমরা দুই রকম বলতে পারি। একজন হচ্ছেন মা যিনি আগে থেকেই ডায়াবেটিসের রোগী, এবার উনি গর্ভবতী হয়েছেন, আর আরেকজন মা যিনি আগে কখনোই তার ডায়াবেটিস ছিল না কিন্তু এবার গর্ভাবস্থায় উনি যখন তার সুগার প্রোফাইল অথবা আমরা যেটা বলি যে OGTT ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে গেলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তখন দেখা গেল যে তার ডায়াবেটিসের মাত্রাটা বেশি বা ব্লাড সুগারের মাত্রাটা বেশি। তো এই ক্ষেত্রে তখন আমরা তাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তার মানে হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। তাহলে আমরা দুই ধরনের মায়েদের নিয়ে কথা বলছি, যে মা জানেন যে তিনি ডায়াবেটিস রোগী এবং তার তিনি গর্ভ ধারণ করার প্ল্যান করছেন, তার কাজ কিন্তু তখন থেকেই শুরু হয়ে যাবে। যখন থেকে তিনি প্ল্যান করছেন যে আমরা আমাদের একজন ফ্যামিলি মেম্বার বানানোর জন্য আমরা কাজ করব, তখন থেকেই কিন্তু তার কাজ শুরু হয়ে গেল। তার যে ডায়াবেটিসটা আছে সেই ডায়াবেটিসটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রেখে, তার ওজন যদি বাড়তি থাকে, ওজনাধিক্যর যদি প্রবলেম থাকে তাহলে ওজনটিকে কন্ট্রোল করে, তার যে মুখের ওষুধ যদি তিনি পেয়ে থাকেন তাহলে গর্ভকালীন ডায়াবেটিস বা গর্ভাবস্থায় যদি আগে থেকেও ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমরা বলি যে একমাত্র নিরাপদ চিকিৎসা হচ্ছে ইনসুলিন, তাহলে তাকে আগে থেকেই তাকে ইনসুলিনে কনভার্ট হয়ে যেতে হবে।
1: ধন্যবাদ যেটা বলছিলেন ইনসুলিনের কথা। কিন্তু যখনই ডায়াবেটিস রোগ ধরা পড়ে আমাদের দেশে আমরা বড়ি দিয়ে চিকিৎসা শুরু করি, তো গর্ভবতী মা ক্ষেত্রে বড়ি না ইঞ্জেকশন, এ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়, আপনার মন্তব্য কি?
2: এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আসলে

0: যখন এই ধরনের ক্ষেত্রগুলোকে নিয়ে নানান রকমের গবেষণাপত্র কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন রকমের রিনাউন্ড যে গাইডলাইনগুলো জার্নাল পত্রপত্রিকা তারা কিন্তু একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা কিন্তু দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এই এশিয়াতে একটি সাফিসের একটি গাইডলাইন আছে অথবা যদি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের গাইডলাইন বলি অথবা অন্যান্য যে কোনো দেশের স্বনামধন্য যেসব গাইডলাইন তাদের ক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী একমাত্র নিরাপদ চিকিৎসা হচ্ছে ইনসুলিন। আমরা সাধারণত শুরু করি হচ্ছে যদি সেটা খুব স্বল্প মাত্রায় থাকে, কারোর ডায়াবেটিস সুগারের লেভেল যদি অনেক স্বল্প মাত্রায় থাকে সেক্ষেত্রে কিন্তু শুরুটা হয় কিন্তু তার ডায়েটারি মডিফিকেশন দিয়ে, তারপর যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে ইনসুলিন হচ্ছে আমার প্রথম চিকিৎসা। তবে একটি ওষুধ নিয়ে খুবই বিতর্ক আছে বা এটা ব্যবহার করবো কি করবো না, সমস্ত ধরনের ওরাল ডায়াবেটিক ড্রাগই কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, ব্যবহার করা যাবে না। কিন্তু মেটফর্মিন গ্রুপের ওষুধটি নিয়ে একটি কিছু কন্ট্রোভার্সি রয়ে গেছে এখনো, যে কোনো কোনো জার্নাল কোনো কোনো গবেষণা বলছে যে হ্যাঁ যাদের খুবই কম মাত্রায় ডায়াবেটিস আছে তাদের হয়তো বা মেটফর্মিন ইউজ করা যেতে পারে, তবে এখনো এটিকে প্রমাণ করা যায়নি কারণ এই নিয়ে দীর্ঘমেয়াদী কোনো গবেষণা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
1: চিকিৎসকরা পরামর্শ দেবেন যে বইতে যাবেন না ইঞ্জেকশন যাবেন, তার আগে একটি কথা যে আমরা আজকাল সবাইকে জানাতে চেষ্টা করছি গর্ভবতী মা তিনি যেন ঘরে তার প্রসব কার্য সম্পন্ন করা বা চেক আপ করার ব্যবস্থা না নেন, প্রাতিষ্ঠানিক ভাবে হতে পারলে সবচেয়ে ভালো। তাহলে বোঝা গেল গর্ভবতী মা তার প্রাতিষ্ঠানিক ভাবেই যদি এটা নির্গুণ করার সুযোগ থাকে, অর্থাৎ আমরা শহর থেকে দূরে গ্রাম গ্রামে লক্ষ্য করি যে ডায়াবেটিস হয়েছে কিনা এটা জানবারই সুযোগ নেই, জানতেও চেষ্টা করেন না। কিন্তু আমরা আজকে অনুষ্ঠানে জানাতে চাই সুকেটের অনুষ্ঠান থেকে যে গর্ভবতী মা প্রথম থেকেই ডায়াবেটিস হয়েছে কিনা এটা নিরূপণ করাটা খুব জরুরি। এটা কেন
0: খুবই একটি জরুরি প্রশ্ন, জরুরি কথা আসলে, যেটা আমাদের সবারই জানা উচিত। গর্ভকালীন ডায়াবেটিস বা আগে থেকেই ডায়াবেটিস ছিলেন যিনি গর্ভবতী হয়েছেন, এই দুই মায়ের ক্ষেত্রে এই যে ডায়াবেটিস বা সুগার বেড়ে যাওয়ার মাত্রাটা তাতে কিন্তু তার দুই রকমের অসুবিধার সম্মুখীন তিনি হতে পারেন। একটি হচ্ছে তার বাচ্চার ক্ষতি হতে পারে আর দুই নম্বর হচ্ছে মায়ের নিজের। কি ধরনের, যেমন আমি যদি বলি বাচ্চার ক্ষেত্রে যদি বলি, গর্ভকালীন ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে অথবা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মা যদি চিকিৎসা ঠিক মতো না নিয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চার আকার বড় হওয়া, যেটাকে আমরা বলি ম্যাক্রোসমিয়া, এবং স্বাভাবিকভাবে যখন বাচ্চাটির আকার বড় হয়ে যাবে তাহলে কিন্তু আমার চান্স ফর নর্মাল ডেলিভারি তার প্রবণতা কিন্তু কমে যাবে, তাহলে আমার সিজারিয়ান সেকশনের প্রবণতা বেড়ে যাবে। আর যখনই সিজারিয়ান সেকশন হয় তখন ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায়, এবং তার সাথে সাথে যদি তার সুগারটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে ইনফেকশন হওয়ার চান্স আরও বেড়ে যায়। এছাড়াও বাচ্চার রেসপিরেটরি ডিস্টে শ্বাসকষ্টজনিত অসুখ হতে পারে, পরবর্তীতে বাচ্চাটি ওজনাধিক্যে ভুগতে পারে, ইভেন অনেক পরে তার যখন সে অ্যাডাল্ট এজে আসবে তখন কিন্তু তার ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে।
1: সবসময় বলা হয় প্রতিটি গর্ভকালীন সময়টাই ঝুঁকিপূর্ণ, আর যারা ডায়াবেটিস হয়েছে তাদের জন্য ঝুঁকি আরো অনেক বেশি, আমরা এইমাত্র শুনতে পেলাম। এবং সেইভাবে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে, যে কথা বলছিলাম প্রাতিষ্ঠানিকভাবে যদি ব্যবস্থা করা হয় তার নিয়মিতভাবে তিনি পরিচর্যা আওতায় আসবেন, অর্থাৎ সুগারের মাত্রা কত যদি ডায়াবেটিস হয়েই থাকে, এবং এই যে বারবার জানা প্রয়োজন যার ডায়াবেটিস হয়েছে মাত্রা কত এবং সেইভাবে চিকিৎসা করা, এর গুরুত্ব কতটুকু?
0: এই গুরুত্ব তো অবশ্যই অপরিসীম, কারণ আমি যদি প্রথম থেকে জানতে পারি যে আমার ডায়াবেটিস যে কোনো লেভেলেই আমার গ্লুকোজের ইনটলারেন্স রয়েছে, সেটা কম মাত্রায় হোক আর বেশি মাত্রায়, সেই অনুযায়ী যদি আমি চিকিৎসা নেওয়া শুরু করে মাটি, তাহলে কিন্তু তার ডায়াবেটিসটি কন্ট্রোলে থাকে। সুনির্দিষ্ট ডায়াবেটিসের মা কিন্তু খুব অন্যান্য যে কোনো নারীর মতোই, নর্মাল অন্যান্য মায়েদের মতোই কিন্তু তার প্রসবকালীন সময়টাও, কিন্তু তার গর্ভকালীন সময়টা, ইভেন তার বাচ্চাকে সে যখন বুকে দুধ খাওয়াচ্ছে বা বাচ্চার পরবর্তী জীবনটা কিন্তু আমরা অনেকটাই নিরাপদ করতে পারি। তো এই জন্য আগে থেকে জানা থাকলে তার জন্য ব্যবস্থা নেওয়াটা সহজ। এই জন্য আমরা সবসময় বলি যখনই একজন মা তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন সে আগে থেকে তার ওজন বেশি, তার আগে একবার একটা হিস্ট্রি আছে, সে হয়তো বলছে যে ডাক্তার সাহেব আমার আগের বার যখন বাচ্চাটি হয়েছিল বাচ্চাটার ওজন কিন্তু বেশি ছিল, হতে খুব কষ্ট হয়েছে, এরকম যদি হিস্ট্রি থাকে তখন আমি চেক করি নি ডায়াবেটিস, আমাকে কেউ চেক করার কথা বলেনি অথবা আমার সুযোগ ছিল না, অথবা আমার একটি বাচ্চা মারা গিয়েছে, ওজন তার সাইজটা বড় ছিল ডেলিভারি হওয়ার সময় মারা গিয়েছে, অথবা তার বাচ্চাটির কোনো রেসপিরেটরি ডিস্টেস বা শ্বাসকষ্টজনিত কোনো অসুখ ছিল, অথবা এই বাচ্চা এই মায়ের যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, তার বয়সটা যদি বেশি থাকে, অন্যান্য কোমরবিডিটিস যেমন হচ্ছে প্রেশার অথবা রক্তের চর্বির পরিমাণ যদি বেশি থাকে, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি থাকে, এই ধরনের মায়েরা কিন্তু রিস্কে থাকে। অতএব এই ধরনের মায়েরা আমাদের পরামর্শ থাকে তিনি যখনই তিনি গর্ভবতী হবেন তখনই তাকে কিন্তু তার ওজিটি করিয়ে তাকে নির্দিষ্ট করতে হবে যে তার ডায়াবেটিস আছে কি নেই। তো প্রথম ধাক্কায় যখন আমি করলাম তারপর যেটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা 24-28 সপ্তাহে আরেকবার করার জন্য পরামর্শ দিই, তখনও যদি নর্মাল থাকে তাহলে এই মেয়েরা আবার 32-33 সপ্তাহে আরেকবার চেক করে দেখবেন যে তিনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন কি হননি।
1: মোটা দাগে একটি কথা, তাহলে ডায়াবেটিস যদি হয়ে থাকে গর্ভবতী মার তাহলে সুনিয়ন্ত্রণ করতে হবে, এবং ইনসুলিন একটা মাধ্যম সুনিয়ন্ত্রণে রাখা রাখা সম্ভব? আজকে অনেক মূল্যবান তথ্য জানার সুযোগ হলো। ডাক্তার নাজমা আক্তার, আপনি এন্ডোক্রিনোলজিস্ট, আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আপনাদেরকেও। আজ এই অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনা ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিক অনুষ্ঠানটির প্রযোজনা ছিলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 102 ও FM 90 মেগাহার্টজে।
1: শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। আজ আলোচনা করা হবে SDG 3 নিয়ে। সঞ্চালনী SM মোর্শেদ।

0: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি, সে সকল লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশে আমাদের অর্জন নিয়ে আমরা কথা বলি। এই ধারাবাহিকতায় আমরা আজ কথা বলবো এসডিজি 3 নিয়ে, যেখানে সুস্বাস্থ্য এবং কল্যাণের কথা বলা হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার তৌফিক হাসান শাওন, তিনি এসডিজি ফোকাল স্বাস্থ্য অধিদপ্তর। ডক্টর শাওন, আপনাকে স্বাগত।
1: জি, ধন্যবাদ। আপনি
0: আপনি শুরুতে শুনছিলেন যে আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে এক একটি এসডিজির লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি, সেই সূত্রে আমরা আজকে এসডিজি 3 নিয়ে কথা বলব, যেখানে গুড হেলথ এন্ড ওয়েলবিং, যেখানে সুস্বাস্থ্যের কথা বলা হয়েছে, ভালো থাকার বিষয়ে কথা বলা হয়েছে। প্রথমে যদি আসি, আমাদের এসডিজির একটি অন্যতম ইন্ডিকেটর হচ্ছে যে মাতৃ মৃত্যু হ্রাস করা কি। হ্যাঁ, এবং আমরা অনেকাংশে সফল হয়েছি। আমরা যদি আশির দশকের সাথে তুলনা করি, আমরা 2 দশকের সাথে তুলনা করি, সেদিক থেকে আমাদের মাতৃ মৃত্যু হ্রাসের দিক থেকে আমাদের যথেষ্ট সফলতা আছে। তবু আপনার কাছ থেকে একটু শুনবো যে রিসেন্ট ট্রেন্ডটা কেমন।
2: জি, রিসেন্ট ট্রেন্ডটি আমি যদি বলি, তাহলে আসলে আমরা মাতৃমৃত্যু হ্রাসে আসলে অসাধারণ সাফল্যই বলবো অর্জন করেছি। আর এই সাফল্য আসলে আমাদের দেশবাসী সবার জন্যই আসলে একটা সুখকর সংবাদ, কারণ মাতৃমৃত্যু আসলে কাম্য নয় কারোর।
0: সেটাই। আপনার কি মনে হয় যে এখানে সাকসেস ফ্যাক্টরগুলো কি কি, আমরা মানে কোন কোন ক্ষেত্রে আমাদের ভালো কাজের কারণে সফলতাটা আসলো?
2: সাকসেস আসলে বলতে হবে যে আসলে এখন প্রতিটা প্রেগনেন্সি বা আমি যদি বলি যে গর্ভধারণই সবার কাছে খুবই মূল্যবান। আগে যতটা মানুষজন কেয়ার করত, এখন কিন্তু মায়েদের কেয়ার অনেক বেড়েছে।
0: আচ্ছা।
2: এবং একই সাথে দক্ষ প্রসূতি সেবা বাড়িয়েছে, এবং আমাদের যে সরকারিভাবে প্রচারণা অর্থাৎ হাসপাতালে ডেলিভারিও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। এখন কিন্তু বাড়িতে ডেলিভারি খুবই কম হয়, এবং এটা আসলে আমাদের দক্ষ প্রসূতি সেবার জন্য একটি অন্যতম মাইলফলক যে আসলে মাতৃমৃত্যু কমা।
0: আমরা যখনই মাতৃমৃত্যু হ্রাসের সাফল্যের কথা বলি, স্বাভাবিকভাবে শিশু মৃত্যুর বিষয়টিও আসে আর কি। সেই চিত্রটি কেমন, আমাদের শিশু মৃত্যুর হারটা কেমন এখন?
2: শিশু মৃত্যুর কথা যদি বলি, 2000 সালে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ছিল প্রতি 1000-এ 85, সেটা 2024 সালে অর্ধেকেরও বেশি কমে এখন কিন্তু 30.5-এর আশেপাশে আছে। এবং একই সাথে নবজাতকের মৃত্যু কিন্তু 43.4 ছিল, সেটা কিন্তু কমে এসেছে, এটা 17.9 এসেছে। আমাদের টার্গেট হচ্ছে 2030 সালে এটাকে 25-এ নামিয়ে আনা। অর্থাৎ শিশু মৃত্যুর মধ্যে যে নবজাতক এবং শিশু দুটোই কিন্তু আমরা কমিয়ে আনতে সমর্থ হয়েছি।
0: সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আসলে কেমন এখন?
2: বর্তমান পরিস্থিতি আসলে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় 5 এপ্রিল থেকে কিন্তু একটি জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে, এবং এরই মধ্যে 30টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেই উপজেলাগুলোতে কিন্তু এই টিকার আওতায় সবার আগে নিয়ে এসে এগুলোকে টিকাদান কাভারেজের আওতায় নিয়ে আসা হয়েছে।
0: এখন যারা আক্রান্ত আছেন বা যারা আক্রান্ত হন নাই, ঝুঁকিতে আছে আর কি, সেসব মায়েদের জন্য আপনার পরামর্শ কি, মা বাবা বা অভিভাবকদের জন্য?
2: অবশ্যই আমি বলবো, সরকারিভাবে যে সিদ্ধান্তটি এসেছে অর্থাৎ 6 মাস বয়সের উপর থেকে শুরু করে এটিকে অবশ্যই এক ডোজ হামের টিকা নিতে হবে তাকে। এখন কিন্তু বয়স সীমাটা কমিয়ে আনা হয়েছে, সে যদি আগেও টিকাদান পেয়ে থাকে অর্থাৎ 5 বছরের নিচে সে যদি 2 ডোজ পেয়েও থাকে, তাকে আবার এক ডোজ টিকা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং টিকাদান কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে, এবং আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু এটা বর্ধিত করা হয়েছে। অর্থাৎ 20 তারিখের ভিতরে কেউ যদি চায়, তাহলে 5 বছরের নিচে এই অতিরিক্ত ডোজটি তাকে আমি বলবো, আমি অনুরোধ জানাবো অবশ্যই যেন তারা নেয়।
0: এখন পর্যন্ত টিকাদানের যে প্রবণতা, এটা কত পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পেরেছি?
2: আমরা টার্গেটের খুব কাছাকাছি চলে এসেছি। তারপরও আমরা বিভিন্ন জায়গায় আরসিএম বলি আমরা, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং করছি, যে যে রিপোর্টটা আমরা ফিল্ড থেকে পাচ্ছি সেটা আসলে কতটুকু, বাড়ি বাড়ি যেয়ে পরিদর্শন করে আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি এবং সেটাকে ট্র্যাকিং করার ব্যবস্থা করছি যে টিকা তারা পেয়েছে কিনা।
0: আচ্ছা, একটি বিষয় ধরেন যেগুলো আমাদের থেকে দূরবর্তী জেলা, ভোলা, পটুয়াখালী, মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে একটু রোগ হলে ঢাকায় চলে
2: আমাদের ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে, হাসপাতাল পরিচালক স্যার করেছেন, যে যদি হামের রোগী হয় সাথে সাথে যেন রেফার না করা হয়, যদি জেলা বা উপজেলা পর্যায়ে যদি চিকিৎসা করা সম্ভব হয় তাহলে যেন অবশ্যই সেটা চিকিৎসা করা সম্ভব হয়, এবং সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ রেফারেল প্রোটোকল অনুসরণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ যে রোগীগুলো রেফার লাগবে তারা যেন রেফারেল প্রোটোকল ফলো করে আমাদের ঢাকার দিকে রোগীগুলো পাঠায়।
0: তা আমাদের এখন কি হাসপাতালগুলো মানে পরিপূর্ণ সেবা দেওয়ার মতো অবস্থা আছে?
2: সরকারি বেসরকারি ভাবে সবাই এখন পর্যন্ত আমরা কোনো আইসিইউ বা এরকম সংকটের কথা শুনিনি এবং বাচ্চারা সেবা পাচ্ছে।
0: আমরা এখন ম্যালেরিয়ার ক্ষেত্রে আমাদের সফলতাটা কি এবং চ্যালেঞ্জ গুলো কি আছে মনে করেন?
2: আসলে ম্যালেরিয়াও কিন্তু আমরা এলিমিনেশনের বেশ কাছে চলে গিয়েছিলাম এবং ম্যালেরিয়া কিন্তু আসলে আমাদের বাংলাদেশের সব জায়গায় সমানভাবে হয় না, এটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামগুলোতেই দেখা যায় যে বেশিরভাগ ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে বিবেচিত এবং ম্যালেরিয়ার চিকিৎসা বা ব্যবস্থাপনা ওই জায়গাগুলোতে কিন্তু সর্বোচ্চ জোরদার হিসেবে আমরা বিবেচনা করি। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু কিছু ভিজিট হিস্ট্রি থাকে যে আমরা ওই জেলাগুলোতে যারা অকেশনালি ভিজিট করে তাদের দেখা যাচ্ছে এই রোগগুলো হয় এবং পরবর্তীতে আমরা এই রোগীগুলোর ক্ষেত্রে আসলে জটিলতাটা বেশি হয় কারণ এরা যখন কোনো জায়গায় চিকিৎসা নিতে যায় কোনো ডাক্তারই কিন্তু প্রথমে চিন্তা করে না যে এটা ম্যালেরিয়া হতে পারে, একটা লেট ডায়াগনোসিসের ব্যাপার থাকে। যে রোগীটা চট্টগ্রামে হয়তো ডায়াগনোসিস আমরা প্রথমে ম্যালেরিয়া চিন্তা করতাম, সেই রোগীটা যদি ঢাকায় কোনো রোগী ডায়াগনোসিস করার কথা আসে তখন দেখা যায় যে প্রথমে অন্য রোগ দিয়ে ডায়াগনোসিস শুরু হয় এবং লেট স্টেজে যে এটা বোঝা যায় ম্যালেরিয়া।
0: আমরা যারা নগর জীবনে আসি আমাদের কি ধরনের সতর্কতা থাকা দরকার ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য?
2: এটা আসলে শুধু ম্যালেরিয়া না, যে কোনো মশা রোগী আসলে এখন জীবনঘাতী এটা আমরা বুঝতে পারতেছি, যেমন ডেঙ্গু বলেন তারপরে ম্যালেরিয়া বলেন, আমাদের আসলে মশার বিরুদ্ধে একটা জনসচেতনতা প্রয়োজন এবং এটার জন্য সরকার শুধু একা পারবে না, এটা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আশেপাশের পরিষ্কার রাখা, নিজের যত্ন নিজে রাখা, বাচ্চাদের যত্ন রাখা, এখন মশার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের ডিভাইসও পাওয়া যাচ্ছে, আপনি নিজের বাচ্চার জন্য বা নিজের জন্য সেই ডিভাইসগুলোকে ব্যবহার করতে পারেন। নিজের সুরক্ষা দেশের সুরক্ষা এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আসলে আমরা আমাদের নিজেদেরকেও বাঁচাতে পারবো এবং দেশের মানুষকেও এটাকে সচেতন করতে পারবো।
0: ম্যালেরিয়ার কখন এটা মানে ডায়াগনস্টিক্স এর প্রয়োজন হবে আর কি, মানে কি কি কি লক্ষণ থাকে?
2: ম্যালেরিয়া আসলে খুবই টিপিক্যাল একটা ফিভার, এটা আসলে ছেড়ে ছেড়ে জ্বর আসে, আমরা যেটাকে বলি যে ভালুক জ্বর, এটা আগে বলতো অনেকে, এবং আসলে এটা খুবই টিপিক্যাল একটা সিনারিওতে হয়, বোঝা যায়, ডাক্তাররা কিন্তু আসলে সহজে ধরতে পারে। কিন্তু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং ফ্যালসিপেরাম, এটার ভিতরে ফ্যালসিপেরামটা বেশি খারাপ, এই রোগটা ডায়াগনোসিস করে চিকিৎসাটা শুরু করতে হয় খুবই তাড়াতাড়ি কারণ এই রোগীগুলো খুব দ্রুত খারাপ হয়ে যায়।
0: ওকে, আমরা আরেকটা ব্যাধি যক্ষা নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। যক্ষার ক্ষেত্রে তো আমরা মানে একসময় শুনতাম যে যার হয় যক্ষ তার নাই রক্ষা, এই কথাটাও ভুল হয়ে গেল আর কি। হ্যাঁ, এখন যক্ষা রোগীর পরিস্থিতি কেমন আমাদের দেশে?
2: আমি যদি বলি, যদি 90 সালের তুলনায় বলেন তাহলে অবশ্যই ভালো। যক্ষার আসলে আমাদের সবচেয়ে বেশি যেটি কার্যকর হয়েছে সেটি হলো আমরা বলি ডটস, DOTS, যেটাকে আমরা বলি ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, অর্থাৎ একজন রোগী একজনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেই যক্ষার ওষুধগুলো খাবেন, সেটি 6 মাস থেকে 8 মাস 9 মাস পর্যন্ত হতে পারে, এবং কেউ যদি ফুল ডোজ কোর্স খান ওষুধ খান তাহলে কিন্তু যক্ষা তার সম্পূর্ণ ভালো হয়ে যায়। এটা আসলে খুবই আমাদেরকে কাজে দিয়েছে এবং রোগীগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে ফলো আপ করতে পেরেছি। কিন্তু রিসেন্ট সময়ে আমরা দেখছি গত 1-2 বছরে এই যক্ষা রোগীও কিন্তু বাড়ছে, প্রতিটি রোগের প্রবণতাই কিন্তু আগের থেকে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আগে যেভাবে রোগের প্রকোপ হচ্ছিল রোগের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে।
0: আচ্ছা,
2: তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদেরও হয়তো কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এই রোগীগুলোকে দ্রুত আইডেন্টিফাই করা, কারণ যক্ষা কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, সুতরাং তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করে চিকিৎসার আওতায় নিয়ে আসা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ।
0: আচ্ছা, যক্ষা রোগীর চিকিৎসার জন্য আমাদের দেশে সরকারের উদ্যোগে মানে জেলা পর্যায়ে বা স্থানীয় ভাবে কি ধরনের ব্যবস্থা আছে?
2: যক্ষার ওষুধ কিন্তু সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে পুরো 8 মাস থেকে 9 মাসের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়, এবং এই ওষুধ যদি কেউ নিজে কিনে খেতে চায় তাহলে প্রায় 100,000 টাকা তার খরচ হয়। অর্থাৎ একটি রোগীর পিছনে কিন্তু সরকার প্রায় 100,000 টাকা খরচ করে, এবং শুধু সরকারি না বেসরকারি ভাবেও ব্র্যাক বলেন বা যে কোনো এনজিও বলেন, এই ডটস এর পিছনে কিন্তু সবাই কাজ করছে, বাংলাদেশের সকল এনজিও দেখা যাচ্ছে ডটস নিয়ে যক্ষা নিয়ে কাজ করছে। যক্ষার বিরুদ্ধে আসলে আমাদের অভিযান চলমান এবং যক্ষা আমরা আসলে নির্মূল করার পথেই ছিলাম, কিন্তু আসলে জনসংখ্যার আধিক্য প্লাস একই সাথে ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া এবং এই রোগগুলোকে দ্রুত শনাক্ত না করতে পারার ব্যর্থতার জন্য কিন্তু যক্ষাও এখন বাড়ছে।
0: আমরা যেটা আলাপ করছিলাম যে যখন একজন রোগী যক্ষা রোগী হিসেবে আইডেন্টিফাই হলো আর কি, যেমন ঢাকায় আমরা দেখি যে শ্যামলীতে একটা বিশেষায়িত হাসপাতাল আছে, জেলা পর্যায়ে কি এই ধরনের কোন স্পেশালিস্ট ব্যবস্থা আছে?
2: জেলা পর্যায়ে আমাদের যক্ষার জন্য আসলে প্রত্যেকটা হাসপাতালেই আমাদের ইনফেকশিয়াস ডিজিজের একটা ছোট কর্নার থাকে যেখানে আমরা সংক্রামক রোগে যারা আক্রান্ত হয় তাদেরকে আমরা রাখি।
0: আচ্ছা,
2: তো যক্ষার ক্ষেত্রে আসলে আমরা যখন ওষুধ শুরু করে দিই, 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু সে কিন্তু আর অন্য কাউকে রোগী ছড়ায় না। তো সেখানে কিন্তু আমাদের কিছু আমরা বলে দিই তাদেরকে, যে কফ এটিকেট মেনটেন করতে হবে, মুখে মাস্ক পরিধান করতে হবে, এবং নিয়মিত ওষুধ খাওয়ার পরে কিন্তু তারা 2 সপ্তাহের মধ্যে কিন্তু তারা আর রোগ ছড়ায় না।
0: ডক্টর শারন, আমরা আলোচনার শেষ পর্যায়ে, আমরা শেষের দিকে একটু হেপাটাইটিস বি নিয়ে একটু কথা বলতে চাই। হেপাটাইটিস বি এর যে ঝুঁকিগুলো কি, এবং নবজীবনে বিশেষত আর কি আমাদের লাইফ স্টাইলের কোন আচরণগুলো হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ার জন্য দায়ী থাকে?
2: হেপাটাইটিস গ্রুপটাই হচ্ছে লিভারের প্রদাহ করে। এর মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, অর্থাৎ আমরা এটা খাবারের মাধ্যমে, দূষিত খাবার বা ময়লা পানি দিয়ে আমাদের আসলে শরীরে ঢুকে, এবং এটা এক ধরনের ডায়রিয়া করে এবং লিভারকে ইনফেকশন করে। হেপাটাইটিস বি, সি এবং ডি যেটা রয়েছে, সেটা কিন্তু আসলে রক্ত বা দেখা যাচ্ছে খুব ক্লোজ কন্ট্যাক্টে আমাদের শরীরে ঢুকে, অর্থাৎ যদি আমরা আনসেফ ব্লাড ট্রান্সফিউশন করি অথবা রক্ত সঞ্চালনের সময় যদি সঠিকভাবে সেই রক্তটা পরীক্ষা না করা হয়, বা আমরা দেখা যাচ্ছে যে একই সিরিঞ্জ যদি ব্যবহার করি, বিশেষ করে মাদকাসক্তি যারা থাকে তাদের ভিতরে কিন্তু হেপাটাইটিস বিটা বেশি ছড়ায়। আমাদের আসলে একটা সুখের বিষয় হচ্ছে, আমরা হেপাটাইটিস বি নিয়ে যখন কাজ করা শুরু করি, আমরা দেখি যে আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা কিন্তু আমরা 2019 সালে সেই লক্ষ্যমাত্রার নিচে রয়েছি। আমাদের কাজটা ছিল শুধুমাত্র এটাকে ধরে রাখা, এবং হেপাটাইটিস বি এর বিরুদ্ধেও আমরা যথেষ্ট জনসচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি, এবং মানুষজন আসলে এই বিষয়গুলোতে বেশ সচেতন, সেজন্য আসলে হেপাটাইটিস বি এর ব্যাপারে আমাদের আসলে অতটা ভয়ের এখনো কোনো কিছু
0: কারণ নেই। আপনি বলছিলেন যে হেপাটাইটিস এর একটি ধরনের খাবার থেকে আসলে হয়, আমরা আরবান লাইফে ফুচকা খেতে দেখি, মানে রাস্তায় স্ট্রিট ফুড, সন্ধ্যার পরে নগরীতে অনেক শিক্ষিত লোকও দেখে লাইন ধরে বসে খায় আর কি। যদি একটু শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলতেন যে আসলে এই স্ট্রিট ফুডটা সেফ কিনা, বা হেপাটাইটিস হওয়ার কোন ঝুঁকি বাড়ায় কিনা।
2: যে আসলে একজন ডাক্তার হিসেবে যদি বলতে চাই, ডাক্তারি দিক থেকে আসলে আমরা কখনোই স্ট্রিট ফুডকে আসলে আমরা গ্রহণ করতে সবসময় নিরুৎসাহিত করি, কারণ বেশিরভাগ রোগ জীবাণু কিন্তু আমাদের এই স্ট্রিট ফুড থেকেই আমাদের শরীরের মধ্যে ঢোকে। বিশেষ করে যে পানিটা ব্যবহার করা হয়, অর্থাৎ ফুচকার যে টকটা দেওয়া হয়, সেই টকটার মধ্যেই আসলে এটা অনেক আগে বানানো থাকে, এবং এটা যথেষ্ট আনহাইজেনিক। আমাদের সামনে ফুচকাটা বানালেও ফুচকার টকটা কিন্তু অনেক আগে
0: বানানো
2: হয়, এবং ওইটার মধ্যেই আসলে আসল জীবাণুগুলো লুকায়িত থাকে। তো সেজন্য শুধু হেপাটাইটিস বি না, যে কোনো শিজেলা, সালমোনেলা, টাইফয়েড সকল রোগী কিন্তু দেখা যাচ্ছে যে সেটার একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এই স্ট্রিট ফুডগুলো। ডাক্তার হিসেবে আমি সবসময় বলবো যে এগুলো থেকে যতটুকু দূরে থাকা যায় আপনি সুস্থ থাকবেন।
0: অসংখ্য ধন্যবাদ ডাক্তার শাওন। প্রিয় শ্রোতা, টেকসই উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানের আজকের আলোচনায় আমরা আমাদের সুস্বাস্থ্য এবং কল্যাণের দৃষ্টিকোণ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমরা আমাদের সফলতা, আমাদের চ্যালেঞ্জ, আমাদের করণীয় এই বিষয়গুলো নিয়ে আমরা জেনেছি। আমরা আমাদের আলোচনার পরবর্তী পর্বে আমরা টেকসই উন্নয়ন অফিসের অন্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।

এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। প্রথম গানের শিল্পী জানুর রহমান লেমন, গানের কথা সাজিয়েছেন আবুল কালাম আজাদ, গানের সুর করেছেন শিল্পী নিজেই।

0: আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন প্রাজ্ঞবিজ্ঞ ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির এবং হযরত মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ খান। সম্মানিত শ্রোতা, জান্নাতুল বাকি হাদিসে যাকে বলা হয় বাকিউল গারকাদ, ঐতিহাসিক এই কবরস্থানটি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। আর মক্কায় অবস্থিত গোরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা, অতি প্রাচীন গোরস্থান, ঐতিহাসিকদের স্মৃতিধন্য এই গোরস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এবং সাহাবায়ে কেরামের সাথে স্মৃতিধন্য এই দুই জায়গা জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই গোরস্থান জিয়ারতের উৎসাহ প্রদান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দুই কবরস্থান জিয়ারত করতেন। জান্নাতুল বাকি, আহমদ বিন হাম্বলের মত অনুযায়ী এই জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবির কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই হযরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আমরা কোথায় দাফন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জান্নাতুল বাকি তথা বাকিউল গারকাদে দাফন করা হবে। তখন থেকেই শুরু হয় জান্নাতুল বাকির দাফন করা। আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারাতে কেউ ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয়। সম্মানিত শ্রোতা, জান্নাতুল মুআল্লায় দোয়া করার গুরুত্ব ও ফজিলত বিস্তারিত আলোচনা শুনব মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির কাছ থেকে।
1: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতা মন্ডলীকে। জান্নাতুল মুআল্লা সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত কবরস্থান। এটি ইসলাম পূর্ব যুগে স্থাপিত কবরস্থান। মুআল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু। এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচু স্থানে অবস্থিত বলে একে মুআল্লা বলা হয়। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। মসজিদুল হারামের মারওয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে সে সড়কের বাম পাশে এটি অবস্থিত। জান্নাতুল মুআল্লার প্রবেশপথ মারওয়া গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। মুআল্লা কবরস্থানের উপর দিয়ে বর্তমানে হুজন ওভারব্রিজ তৈরি করাতে বাহ্যিকভাবে কবরস্থানটি দুভাগে বিভক্ত দেখা যায়। অবশ্য ওভারব্রিজের নিচ দিয়ে দুদিকে পারাপারের ব্যবস্থাও রয়েছে। ওভারব্রিজের উপর থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর স্পষ্টভাবেই দেখা যায়। হাজি সাহেবগণ এই কবরস্থানটি ঘুরে ঘুরে দেখেন এবং জিয়ারত করেন এবং দোয়া করেন। প্রবেশ মুখ পার হলেই অপেক্ষা করার জায়গা রয়েছে। নারীদের কবরস্থানে প্রবেশ নিষেধ থাকায় কবরস্থানের ফটকের বাইরে অনেক নারীকেই বসে দোয়া করতে দেখা যায়। হিজরতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ আব্দে মানাফ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনীন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে হযরত কাসিম, ছোট ছেলে হযরত আব্দুল্লাহ, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এর মা ও ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবাগণকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। সময়ের পরিবর্তনে কবরস্থানটি কয়েকটি স্তরে বিন্যাস করা হয়েছে। পুরাতন কিছু বিখ্যাত ব্যক্তির কবরকে অক্ষত রেখে পরবর্তী কবরগুলো নতুন মাটি দ্বারা ভরাট করা হয়েছে। সম্মানিত শ্রোতা মন্ডলী, হজ করতে এসে কেউ মারা গেলে আগে এখানেই কবর দেওয়া হতো। স্থান সংকুলান না হওয়ায় এখন নতুন নির্মিত সারায়া কবরস্থানে হাজিদেরকে দাফন করা হয়ে থাকে। মক্কার কবরস্থানের আরেকটি বিশেষ মর্যাদা হল এতে অনেক সাহাবি, তাবি, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দীন শায়িত রয়েছেন। 39 জন পুরুষ ও 6 জন মহিলা সাহাবি এই কবরস্থানে দাফন করা হয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে কবরস্থানে আল্লাহ প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং তার সন্তান এবং সম্মানিত সাহাবায়ে কেরাম তাবে তাবি রাদিয়াল্লাহু আনহুমগণ শায়িত রয়েছেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকতের কারণে সেই কবরস্থান জিয়ারতে গিয়ে দরুদ শরীফ তাওবা ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা যারা হজ করতে যাই তারা অবশ্যই এই কবরস্থানে গিয়ে রব্বুল আলামিনের দরবারে আমাদের মনের যে চাওয়া পাওয়া নেক মকসুদ সেই বিষয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ।
0: অত্যন্ত চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন জান্নাতুল মুআল্লা দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মান তানশাক্কু মিনাল আরদ আনা, সর্বপ্রথম কিয়ামতের পরে যখন 40,000 বছর চলে যাবে ইসরাফিলের দ্বিতীয় সিংহাইফুয়ের মাধ্যমে যখন মানুষগুলোকে আল্লাহ উত্থাপন করবেন, সর্বপ্রথম আমাকে রওজা মুবারক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবেন, তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে রওজা মুবারক থেকে বের করা হবে, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরই বাকিবাসী অর্থাৎ জান্নাতুল বাকিবাসীদেরকে বের করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর বাকিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন স্ত্রীগণ, আমাদের মাগণ এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম, 10,000 সাহাবায়ে কেরাম সহ বিভিন্ন প্রসিদ্ধ তাবিঈ, তাবে তাবিঈ এবং বিভিন্ন ফজিলতপূর্ণ ব্যক্তি, আউলিয়া কামিলিন অনেকেই এখানে শাহিত আছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থাপন করবেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মক্কাতুল মুকাররামায় যারা, অর্থাৎ জান্নাতুল মুআল্লাতে যারা আছে তাদেরকে এরপরে বের করা হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য আমি মক্কাবাসীর জন্য আমি অপেক্ষা করব, তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। হাদিসটি ইমাম তিরমিজি সুনান তিরমিজি 3625 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সম্মানিত শ্রোতা, এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা শুনবো আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মোহাম্মদ সেলিমুল্লাহ খান সাহেবের কাছ থেকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি।

বাপি কবরস্থান, জিয়ারতের মাধ্যমে মৃতদের জন্য দোয়া করা এবং ইন্তেকালের কথা স্মরণ করে মনকে পরিতৃপ্ত করা, পরিশুদ্ধ করা সুন্নতি আমল। এ দুটি কবরস্থান ইসলামের ত্যাগ ও সংগ্রামের এক অনন্য নিদর্শন। হজ ও উমরা পালনকারীদের জন্য এগুলি অত্যন্ত আবেগময় এবং দর্শনীয় স্থান। জান্নাতুল বাকি অর্থ গাছগাছালির শিকড় বাকর, প্রথিত বাগান। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকির জমিন সবুজ বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক আনসার সাহাবী আসাদ বিন জারারা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তাকে দাফন করার জন্য তিনি জান্নাতুল বাকির কবরস্থানের জায়গাটি নির্ধারণ করেন। হযরত আসাদ বিন জারারা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার সাহাবি। ওসমান বিন মাজুন রাদিয়াল্লাহু আনহু এখানে দাফন হওয়া প্রথম মুহাজির। তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তাকে জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হয়। উমাইয়া খলিফা প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন। জান্নাতুল বাকি কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, অসংখ্য সাহাবি, তাবেঈ এবং অলিগণের কবর রয়েছে। হাদিসে এই কবরস্থানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মার জন্য জান্নাতের একটি বাগান এবং বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করেছেন। এই কবরস্থান জিয়ারত করা, দোয়া করা এবং এখানকার বাসিন্দাদের জন্য রহমত চাওয়া একটি উচ্চ পর্যায়ের সুন্নতি আমল। পবিত্র কোরআনে যদিও জান্নাতুল বাকি নামে কোনো সরাসরি উল্লেখ নেই, কিন্তু পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কারিমায় নেককার, শহীদ, সালেহীন, আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের জন্য দোয়া করার নির্দেশনা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের সে সকল ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে আমাদের আগেই দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন। এই আয়াতে কারিমায় ঐশী প্রজ্ঞাপন স্পষ্টত প্রমাণ করে যে সকল বিগত পূর্ববর্তী ইমানদারগণের জন্য দোয়া করা মহান আল্লাহর নির্দেশ। জান্নাতুল বাকি হল সেই স্থান যেখানে সাহাবায়ে কেরাম, আহলে বাইত ও নেককারদের একটি বড় দল শায়িত আছেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন। এটা জান্নাতুল বাকি কবরস্থানের সবচেয়ে বড় ফজিলতের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মুমিনদের আবাসস্থলে শায়িত, হে মুমিনগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের জন্য যা প্রতিশ্রুত তা আপনাদের সামনে এসেছে, ইনশা আল্লাহ তাআলা আমরাও আপনাদের সাথে অচিরেই মিলিত হব। সহিহ মুসলিম হাদিস 974। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না জিবরিলা ক্বালা লি ইন্না রাব্বাকা ইয়ামুরুকা আন তাতিয়া আহলাল বাকী ফাসতাগফিরু লাহুম। অবশ্যই জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, তোমার প্রভু আদেশ দিয়েছেন তুমি বাকির বাসিন্দাদের কাছে গিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসের সর্ববৃহৎ সাহাবীদের কবরস্থান। এখানে নবী পরিবারের ঘনিষ্ঠ স্বজনগণ ছাড়াও প্রায় 10,000-এরও বেশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের কবর রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, মহান আল্লাহর রহমত এবং পবিত্র মদিনার ফজিলত ও গুণাবলীর কারণে জান্নাতুল বাকির কবরস্থানকে জান্নাতের বাগান উপমা দেয়া হয়েছে। যদিও এখানকার কবরগুলি দেখতে অতি সরল সাদাসিধে, উঁচু নয় এবং চিহ্ন খুব সাধারণ, এখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। জান্নাতুল বাকির মুর্দাগণকে সালাম দিয়ে তাদের জন্য দোয়া করা একটি উচ্চমান সম্পন্ন বরকতময় আমল।
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শহীদদের জন্য মহান আল্লাহ দরবারে বিশেষভাবে দোয়া করতেন। তিনি কবর জিয়ারতের সময় তাদেরকে প্রথমে সালাম দিতেন, তাদের মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া করতেন। এই স্থানগুলোতে গিয়ে দোয়া করলে নিজের ইন্তেকাল

0: সকালের কথা অধিক পরিমাণে স্মরণ হয়, যা ঈমান বৃদ্ধিতে সহায়ক। কিয়ামতের দিন সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় শায়িত কবরবাসীগণ উত্থিত হবেন। জান্নাতুল বাকীতে শায়িতদের জন্য শেষ বিচারের দিন বিশেষ নিরাপত্তা বলয় ও মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের কবর জিয়ারত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। হজ কিংবা উমরা পালন করতে গিয়ে অনেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের সদস্যগণের এবং সাহাবায়ে কেরামগণের কবর জিয়ারতের মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করেন এবং দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে এই মহান শিক্ষা গ্রহণ করেন। জান্নাতুল মুআল্লা অর্থ উচ্চতর বাগান বা উন্নত বাগান। এটি পবিত্র কাবা শরীফের 1 কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাচীনতম কবরস্থান। প্রাক ইসলামী যুগ থেকেই এটি পবিত্র মক্কার কুরাইশ গোত্র এবং অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই কবরস্থান ইসলামের প্রারম্ভিক যুগের জীবন্ত ইতিহাস বহন করে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পূর্ব পুরুষগণ এবং সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুমরা শায়িত আছেন। পবিত্র জান্নাতুল মুআল্লা কবরস্থানের আরেকটি বিশেষ মর্যাদা হল, এতে অনেক সাহাবি, তাবেঈ, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দীন শায়িত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের কবর জিয়ারত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। হজ কিংবা উমরা পালন করতে গিয়ে অনেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের সদস্যগণের এবং সাহাবায়ে কেরামগণের কবর জিয়ারতের মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করেন এবং দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে এই মহান শিক্ষা গ্রহণ করেন।
1: অত্যন্ত প্রাঞ্জল এবং দলিল নির্ভরভাবে মাওলানা সেলিমুল্লাহ খান সাহেব আমাদের জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লায় দোয়া করার গুরুত্ব ও ফজিলত। সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কবরস্থান জিয়ারত করার কথা বলেছেন, এতে দুইটা লাভের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে তুযাক্কিরুল মাউত, মৃত্যুর কথা স্মরণ হয় এবং যার জন্য দোয়া করছি তাকে আল্লাহ সওয়াব দেন, ইসালে সওয়াব, সওয়াব রিসানি করা হয়। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লা জিয়ারতের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রাতে সময় পেতেন, বিশেষ করে লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে, দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করতেন বাকিউল গারকাত, জান্নাতুল বাকিতে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম, অর্থাৎ আমার পাশে শোয়া ছিল, নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না, দীর্ঘ সময় চলে গেল, আমি পেরেশান হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন। আস্তে আস্তে আমি বের হয়ে দেখলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। নবীজি একটু সময় পেলেই জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত, সাহাবায়ে কেরামের জিয়ারতে ধন্য জান্নাতুল বাকি, যেই কবরস্থানে হজ যাত্রীরা মদিনায় গিয়ে জিয়ারত করেন, হজ যাত্রীরা জান্নাতুল মুআল্লাতে গিয়ে জিয়ারত করেন এবং দোয়া করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, দোয়া করা উচিত। যত আউলিয়া কেরাম সকলে এখানে দোয়া করেছেন, নবীরা দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, অতএব এই জায়গাতে দোয়া করব এবং এই জায়গার দোয়ায় আমরা নিজেদেরকে ধন্য করব, এটা আসলে খুবই ফজিলতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুই কবরস্থানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসে বলেছেন, বিশেষ করে মদিনায় মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হবে, অর্থাৎ রাসূলুল্লাহর কাছাকাছি তারা থাকবে। বিভিন্ন হাদিস এই বিষয়ে বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এর ফজিলতের কথা বর্ণনা করেছেন, যারা দোয়া করবে তাদের ফজিলতের কথা বর্ণনা করেছেন, দোয়ার আদব শিক্ষা দিয়েছেন, বিশেষ করে যে কোনো কবর জিয়ারতের সময় একটু কোরআনুল কারীম তেলাওয়াত করা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়া, যেহেতু দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হবে, কবরস্থানের পাশে গিয়ে একটু তেলাওয়াত করা, একটু দোয়া দরুদ করা, চোখের পানি ছেড়ে দেওয়া, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বলা, এই সমস্ত বিষয়গুলো করা, এটা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার কিছু কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফা আকবালা বিওয়াজহিহি, কবরের দিকে ফিরলেন, এরপর তাদের জন্য দোয়া করলেন। অতএব রাসূলের সুন্নাহ, পবিত্র সুন্নাহর দিকেই আমাদেরকে ধাবিত হওয়া উচিত। কবরস্থান জিয়ারত করব, কবরের দিকে ফিরে দোয়া করব, দোয়া তো আল্লাহর কাছে করছি, কবরবাসীর কাছে করছি না। কিন্তু যাকে জিয়ারত করতে আসলাম, জিয়ারাহ মানে তো হচ্ছে আমি এখানে দেখতে আসছি, দোয়া করতে আসছি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফিরে দোয়া করেছেন কবরের দিকে ফিরে, আমরা এটা করব, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে সুন্নাহ প্রমাণিত। প্রত্যেকটা কাজ আমাদের সুন্নাময় হোক, সুন্নার মধ্যেই শান্তি, সুন্নার মধ্যেই মুক্তি, সুন্নার মধ্যেই ফজিলত, সুন্নার মধ্যেই নৈকট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহ তাওয়াফের পরে জান্নাতুল মুআল্লা এবং মদিনায় রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারতের পরে জান্নাতুল বাকিতে জিয়ারত করার, দোয়া করার, এখানে এসে চোখের পানি ছেড়ে রোনাজারি করার, আমাদের গুনাহ মাফের প্রার্থনা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে শোনার জন্য সম্মানিত শ্রোতাদেরকে আমরা আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: আপনি জানেন কি, মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ গড়ার উন্নয়নে অংশ নিন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: ভোরের পাখি ডাকে কোথায়, ভোরের পাখি ডাকে, ভোর না হতেই ভোরের খবর কেমন করে রাখে। এখনো যে আধারে নিশি জড়িয়ে আছে সকল দেশি, কালীবরণ পুচ্ছ ডোরের হাজার লক্ষ পাকে, ঘুমিয়ে পড়া বনের কোণে পাখি কোথায় ডাকে।
1: ভোর একটি সকালের শুরু, দিনের শুরু, সূর্যের আলো গাঢ় হয়ে ওঠার আগে অন্ধকার কেটে যাওয়ায় উদ্ভাসিত দিনের আরম্ভ। ভোর অন্তহীন আগামীর পথে প্রতিটি ভোর আমাদের প্রেরণা যোগায়, নতুন করে শুরু করার প্রত্যাশা নিয়ে আমাদের জীবনে ভোর আসে। ভোরের আকাশে সূর্য উঁকি দেবার আগে শহর শুদ্ধ মানুষের রাতের ঘুমের ঘোর যখন কাটে না, তখনই পাখিটা ডেকে ওঠে, একটা সুন্দর নিটোল সকালকে আহ্বান জানায় সে। ভোর আমাদের গৃহ জীবন থেকে সমাজ জীবনে প্রবেশের সিংহদুয়ার। তবে যাদের সংসার জীবন এলোমেলো, তাদের জন্য ভোর বুঝতে পারাটা বেশ কঠিন। তাই গুরুজনেরা বলেন, ভোরে ঘুম থেকে উঠুন, বাইরে হাঁটুন অথবা জানালা দিয়ে প্রকৃতি দেখুন, প্রকৃতির মাঝে মিলেমিশে একাকার হয়ে যান, দেখবেন ভালো লাগবে, মন তখন বলে উঠবে

হ্যাঁ বন্ধুরা, প্রকৃতির কাছে তো মানুষকে যেতেই হবে, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। দেখবেন জীবনে চলার পথটাকে অনেক সহজ এবং অকৃত্রিম মনে হবে তখন। তো বন্ধুরা চলুন, বাংলার ঋতু পরিক্রমায় চলমান বৈশাখী ভোরের মৃদুমন্দ হাওয়ায় ভেসে ঘুরে আসি আমাদের আজকের

0: হ্যাঁ বন্ধুরা, প্রকৃতির কাছে তো মানুষকে যেতেই হবে, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। দেখবেন জীবনে চলার পথটাকে অনেক সহজ এবং অকৃত্রিম মনে হবে তখন। তো বন্ধুরা, চলুন বাংলার ঋতু পরিক্রমায় চলমান বৈশাখী ভোরের মৃদুমন্দ হাওয়ায় ভেসে ঘুরে আসি আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের প্রিয় প্রাঙ্গণ থেকে।
1: আজ আপনাদের জন্য সাথে আছি আমি লিয়াকত আলী খান,
0: আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া। বৈশাখ মাসের শেষ সকালের সোনালী শুভেচ্ছা সবাইকে।

আজ বৃহস্পতিবার, 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 14ই মে 2026 খ্রিস্টাব্দ, 25শে জিলকদ 1447 হিজড়ি গ্রীষ্মকাল। আজই যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ জন্মদিন।

0: ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।
1: কোনদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ জন্মদিন।

0: ফরাসি সম্রাট নেমোরিয়াল বোনাপার্ট একবার বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। হ্যাঁ, একজন মা তার সন্তানদের শ্রেষ্ঠ শিক্ষক। শিশুরা প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকে তার মায়ের কাছ থেকেই, যা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া একজন মা সারাটি জীবন সন্তানকে সবচেয়ে বেশি সময় দিয়ে থাকেন, সে কারণে মায়ের কাছ থেকে সে ভাষাও শেখে এবং সর্বক্ষেত্রে মাকে অনুসরণ করে।
1: গত 50 বছরে অন্যান্য দেশের মতো এদেশেও পারিবারিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে, নারীদের বাইরে কাজ করার হারও বেড়েছে। এসব কারণেই অনেকের ধারণা, বাবা মায়েরা হয়তো এখন সন্তানকে অনেক কম সময় দিচ্ছেন, তাদের সাথে যথেষ্ট সময় কাটাচ্ছেন না, এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের মনোজগতে।
0: বর্তমানে কর্মব্যস্ততার কারণে অনেক শিশু পিতামাতার আদর স্নেহ থেকেও সান্নিধ্য থেকে বঞ্চিত। নিঃসঙ্গ, একাকী ও অনাদরে অবহেলায় যে শিশুরা বড় হচ্ছে, তারাই খারাপ সঙ্গ ও নানান রকম অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে। নেশা থেকে শুরু করে যাবতীয় অমানবিক কাজ করতে তারা দ্বিধা করছে না। শুধু তাই নয়, এসব সন্তানেরা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে অন্যের জীবন নিতেও যেমন তারা দ্বিধা করে না, তেমনি আত্মঘাতী কাজ করতেও ভয় পায় না।
1: তাই শতব্যস্ততার মাঝেও প্রতিটি বাবা মায়ের উচিত শিশুকে যথেষ্ট সময় দেয়া, কারণ বয়ঃসন্ধিকালটি প্রতিটি ছেলেমেয়ের জন্য একটি অন্যরকম সময়। এ সময় থেকে তাদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনও ঘটে। তাই প্রতিটি বাবা মায়ের উচিত এই সময় থেকেই সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া। শতব্যস্ততার মাঝেও প্রতিটি বাবা মায়ের উচিত শিশুকে যথেষ্ট সময় দেয়া।
0: হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক বাবা মায়েরই উচিত শিশুর সঙ্গে বন্ধু ভাবাপন্ন হয়ে মেশা। তার সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কোথায় যাচ্ছে, সেগুলো খেয়ালে রাখা। আবার বেশি শাসন কিংবা বকাঝাকা সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে দূরত্বের সৃষ্টি করে ও বিকারগ্রস্ত করে তোলে। এতে মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শিশুকে শাসন করতে হবে তা বকাঝকা কিংবা আঘাত করে নয়, বরং মায়া মমতার ছোঁয়ায় বন্ধুর মতো তাকে সময় দিয়ে তার মনের কথা বের করে আনতে হবে।
1: বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে এক গবেষণায় দেখা যায়, বাবা মায়েরা সন্তানদের কি পরিমাণ সময়

0: দিবেন সেটা আসলে তাদের বাড়িতে থাকার সময় বাড়া বা কমার উপর নির্ভর করে না। এটা নিশ্চিত করা জরুরি যে শতব্যস্ততার মাঝেও সন্তানের সঙ্গে সকালের নাস্তা বা রাতের খাবারের সময় কথা বলা, পড়ার ফাঁকে গল্প করা, তাদের সঙ্গে খেলাধুলা করা এবং স্ক্রিন টাইম কমিয়ে কোয়ালিটি টাইম নিশ্চিত করা জরুরি।
1: হ্যাঁ বন্ধুরা, এখনকার শিশুদের শৈশব নেই বললেই চলে। যে বয়সে তারা সবুজ প্রকৃতির কাছে ছুটোছুটি করবে সেই বয়সে একগাদা বই আর স্কুল ব্যাগের বোঝাই কাহিল। তাই সন্তানদের সারাদিন সময় না দিতে পারলেও প্রতিদিন অন্তত 30 মিনিট মোবাইল বা কাজ ছাড়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে খেলুন, গল্প করুন বা বই পড়ে শোনান, সন্তানকে বেশি বেশি সান্নিধ্য দিন। আর আজকের দিনে সকল কর্মজীবী বাবা মায়ের কাছে এই নিবেদন রেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের উন্নয়ন আয়োজনের দিকে। দেখি সেখানে কি আছে।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এই সবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। তো চলুন বন্ধুরা, শোনা যাক এক এক করে।
1: বন্ধুরা চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান ও তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি, আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমত আরা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ আরণ্যক নাট্যদলের প্রযোজনায় কোম্পানি নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা 7টায়। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ এবং আগামীকাল পরিসর আর্ট সেন্টারের প্রযোজনায় ডৌল জুলেখার জেরা পর্ব নাটকটি মঞ্চস্থ হবে, দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা 7টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ বৃষ্টিপাত নাট্য সংসদের প্রযোজনায় কয়লা রঙের চাদর নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা 7টায়। এদিকে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি 4-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর ব্যবস্থাপনায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে চারুকলা বিভাগের আয়োজনে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ধারণ অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীটি চলবে 15 মে পর্যন্ত, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের বৈচিত্র্য ও সৌন্দর্য উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ। অন্যদিকে কলাকেন্দ্রের লালমাটিয়া 9/3 ব্লক ডি তৃতীয় তলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী এক বিশেষ ছাপচিত্র উৎসব। প্রথম তলায় চলছে ছাপচিত্র প্রদর্শনী ছাপাই ছবির পথিকৃত, যা বাংলাদেশের ছাপচিত্রের ঐতিহ্য ও বিকাশকে তুলে ধরছে। ছাপাই ছবির পথিকৃত প্রদর্শনী চলবে 23 মে পর্যন্ত, প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
0: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: এদেশের সঙ্গীতের ভুবনে খ্যাতিমান যে কজন গীতি কবি ও সুরকার তাদের স্বকীয়তা বজায় রেখে সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করছেন, গীতিকার এবং সুরকার রঙ্গু শাহাবুদ্দিন নিঃসন্দেহে তাঁদের মধ্যে অন্যতম একজন। তাঁর রচিত প্রতিটি নিঃশ্বাসে তুমি, হৃদয়ের বিশ্বাসে তুমি, এই তো শুধু আমার জন্য কারাগার, কিংবা অজস্র ভালোবাসা দিলে, এমন স্মৃতি জাগানিয়া রুচিসম্মত গানগুলো সঙ্গীত প্রিয় শ্রোতাদের মোহবিশিষ্ট করে রাখে।
0: বন্ধুরা, এবারে আমাদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ। আজকের প্রিয় মুখ পর্বে রয়েছেন আমাদের সকলের অতি প্রিয়জন গীতিকার এবং সুরকার রঙ্গু শাহাবুদ্দিন, আর তাঁর সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
3: প্রিয় মুখের আজকের আয়োজনে আমাদের মাঝে এমন একজন প্রিয় মুখ আছেন যার কথার জাদুতে বোধ হয়ে আছে সঙ্গীত প্রেমী অনেক মানুষ এবং আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় এবং চমৎকার চমৎকার কথার গান। আমাদের মাঝে উপস্থিত আছেন কথার জাদুকর গীতিকবি রঙ্গু শাহাবুদ্দিন। আপনি কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: প্রথমেই জানতে চাই আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা কোথায় ছিল, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়?
4: আমার জন্ম ছিল কুমিল্লা শহরের ছোটরা গ্রামে, মাতুলালয়ে আমার জন্ম, ওখানে বেড়ে ওঠা। তারপর আমাদের বাড়িটা ছিল পাশাপাশি আরেকটা গ্রাম শহর সংলগ্ন চাঁদপুর গ্রাম, এটা গোমতী নদীর কাছে, সেখানে বড় হয়েছি, সেখান থেকে লেখাপড়া করেছি। সেখানে চাঁদপুর হারুন প্রাইমারি স্কুল, ওখানে থেকে পড়ালেখা আমার শুরু, সেখানে পঞ্চম শ্রেণী, তারপরে ইউসুফ হাই স্কুল, তারপরে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এইভাবে আমার লেখাপড়া। একটু কষ্টকর, কেন জানি না, আমি ছড়া কবিতা লিখতাম আগে, ছোটবেলা থেকে ছড়া লিখতাম, সেই ছড়া কবিতা গান আমি 73 থেকে আমার ছড়া কবিতা প্রকাশ হতে থাকলো, প্রায় সকল পত্রিকাই, সাপ্তাহিক দৈনিক তৎকালীন আমার লেখা ছড়া ছাপতেন, ছড়া তো সেগুলো বহুল প্রচারিত, ভালো ভালো ছড়া ছিল।
3: আচ্ছা, মনে আছে কি আজকে আপনারা সেই সময়ের কিছু দু একটা ছড়া লাইন?
4: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে,
3: একটু শুনতে চাই।
4: বাংলাদেশে সে জাতীয় দৈনিক সকল, তখন তৎকালীন যেগুলো ছিল দৈনিক বাংলা, ইত্তেফাক, আসংবাদ, বাংলার বাণী, এইসব যত জাতীয় সাপ্তাহিক দৈনিক সেখানে ছাপা হয়েছিল, এগুলো তো লেখা মনে করে একটা নিত্য তিনি ফন্দি আটেন, কেমনে যাবেন ফরেন, ঘুষ দিয়ে তাই সেদিন ভুয়া পাসপোর্টটা করেন, বিমানেতে দিলেন পারি এক পলকে এদেশ ছাড়ি, ফরেনের ওই কাস্টমেতে হঠাৎ ধরা পড়েন।
3: বাহ, খুবই চমৎকার। গান লিখবেন এই চিন্তাটি কখন কিভাবে আসলো প্রথম?
4: আমি প্রচুর গান শুনতাম ছোটকাল থেকে, ক্লাস 5, 6, 7, 8 থেকে অনেক গান শুনতাম। আমার একজন জ্যাঠাতো ভাই আছেন, তিনি কবি, বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী, জেলও খেটেছেন কুমিল্লায়, তো সেখান থেকে তিনি জেলে বসে জেলের চিঠি নামে একটা বই লিখেছেন, তো উনার নাম কবি আনম শহীদুল্লাহ, উনি প্রয়াত, তো উনি উনি আমাদের জ্যাঠাতো ভাই, যেহেতু আমরা নয় ভাই বংশে, আমরা চার ভাই, আমার জ্যাঠা যে উনার পাঁচ ভাই, আমরা মোটামুটি আমরা লেখাপড়া জানা লোক ছিলাম, লেখাপড়া কর, ওখান থেকে না কিভাবে জানা আমার ভিতরে কবিতা লেখা এবং গান লেখার একটা, গান শুনতে শুনতে আসলে গান লেখাটার মধ্যে আসা, তো গান শুনতে আমার, আমাদের কোনো রেডিও ছিল না, গান শোনার খুব আগ্রহ পাঠতাম পাশের বাড়িতে, হয়তো সে কাঠ মিস্ত্রি, তার ঘরে গিয়ে রাতে গান শুনতাম সেই অনুরোধের আসর, তারপর রাতে 10:30, 10:30 আরম্ভ তো নিবে কি অনুষ্ঠানের আসটার নাম কিছু তো মনে শুনতাম, সারাদিনে গিয়ে বসে থাকতাম ওই কাঠ মিস্ত্রির ঘরে অথবা অন্য কোনো ঘরে যেখানে রেডিও আছে সেখানে গিয়ে শুনে তারপর আসতাম। গান শোনার প্রচন্ড আগ্রহ থেকেই গান লেখার, যেহেতু আমি ছড়া কবিতা লিখি তো গান লেখার একটা আগ্রহ জন্মেছিল, সেই থেকে আস্তে আস্তে গান লেখা শুরু। এবং কুমিল্লার শহরের একটা গোমতী খেলাঘর ছিল, সেই সেখানে স্টেজ ফাংশনে আমি গান লিখতাম, আমার ছোট বাবার সঙ্গীত পরিচালক বাংলার বেতার টেলিভিশনের আলাউদ্দিন বাবুল, তো ও তখন সুর করত স্টেজে, আমরা আমাদের আমার লেখা গান হতো, সুর করত, বিভিন্ন শিল্পীরা গাইতো।
3: আপনার গানগুলো কোন কোন শিল্পীকে গিয়েছে, যদি আমরা জানি সকল বিখ্যাত শিল্পীরাই গিয়েছেন, তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই।
4: প্রয়াত শিল্পী বশির আহমেদ, তার সাথে আমি প্রায় 33 বছর গান লিখেছি, 33 ইয়ার্স তিনি আমার ম্যাক্সিমাম গান করেছেন। ডিসেম্বর একটা গান রেকর্ড হলো, এই তো শুধু আমার জন্য কারাগার, তুমি মুক্ত পাখির মতো কত সুখে আছো আজও, এইটুকু বেদনা নেই হারাবার। এই গানটি উনি নিজের সুরে বাণিজ্যিক কার্যক্রমে ঢাকা বেতারে করলেন, রেকর্ড করলেন, তারপর সেই গানটি মানে প্রায় প্রতিদিনই অনুরোধের আসর বাস্ত এবং অসংখ্য শ্রোতার অনুরোধে বাস্ত, এটা ঠিক আমারও শোনার সুযোগ হয়ে গেছে, বিভিন্ন শ্রোতার অনুরোধের গানটা বাস্ত আমি শুনেছি।
3: বাংলাদেশ বেতারের সাথে পরিচয় কিভাবে এবং সম্পৃক্ততা কবে থেকে?
4: বাংলাদেশ বেতারের সাথে আমার সম্পৃক্ততা, গান লেখা শুরু আমার 1978 থেকে, তার আগে আমি বেতারে গান পাঠাইতাম, কিন্তু সেই গানগুলো আমাকে পারচেজ করা হতো, প্রতিষ্ঠা গান পাঠালাম, তখন পারচেজের নিয়ম ছিল 5 টাকা করে, আমার মনে আছে আমি চট্টগ্রাম বেতার গান পাঠিয়েছিলাম, তো সেখানে আমার 8 একটা গান আবুল হায়াত মোহাম্মদ কামাল, আবু ডক্টর আবুল মোস্তফা কামালের ভাই, তখন ওখানে ডিআরডি, উনি আমার আটটা গান পছন্দ করলেন, পরে উনি আমার আটটা গান পারচেস করলেন পাঁচ আটা চল্লিশ টাকা। যা হোক, এইভাবে আমি গান শুরু করি, গানগুলো আমার মানে ভালো হইতে লাগে, আমি নিজেকে উৎসাহিত বোধ করলাম যে না নিশ্চয় আমার গান ভালো হচ্ছে, না হয়তো বেতার কিনে নিত না আমার গানগুলো। তারপরে তো এক সময় আমি গান পার্মানেন্টলি লেখা শুরু করলাম।
3: তারপরে হ্যাঁ, শোনাবেন একটু শুরু করে আমাদেরকে।
4: সুরকার হলেন আলাউদ্দিন বাবুল, আমার এই লেখা গানটা একটু শোনাচ্ছি আমি। জীবনের বিষাদ

একদিন হবে দেখা জীবনের বিশাল খাতায়, তোমারই নাম রয়েছে লেখা যদি বেঁচে

0: যদি বেঁচে থাকি প্রিয় একদিন হবেই দেখা।
1: পরিবারে কে কে আছেন?
0: পরিবারে আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে বাইরে থাকে, ছোট ছেলে পড়ালেখা আছে, মেয়েটা লেখাপড়া আছে ভার্সিটিতে।
1: আপনার এই লেখালেখির উত্তরাধিকার কি কেউ পেয়েছে?
0: উত্তরাধিকার কেউ পায়নি, কারণ সাহিত্যে এবং সঙ্গীতে আমার আর কেউ থাকলো না, এটা আর কি।
1: এই মুহূর্তে রঙ্গু শাহাবুদ্দিনকে যারা শুনছেন তাদের জন্য কিছু বলতে চান কিনা?
0: আমাকে যারা শুনছেন মহানগর অনুষ্ঠানের প্রিয় শ্রোতারা, তাদের বিষয়ে বলবো, আপনারা গান শুনবেন, বাংলা গান শুনবেন, বাংলা গানকে ভালোবাসবেন এবং মহানগর অনুষ্ঠানের সাথে থাকবেন, আপনার মহানগরের সাথে থাকবেন আর বাংলা গান শুনবেন এবং আমাকে দোয়া করবেন, আমি যেন ভালো ভালো গান আপনাকে উপহার দিতে পারি।
1: অনেক অনেক অনেক অনেক ভালো থাকবেন রঙ্গু শাহাবুদ্দিন, আপনি অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকেন এবং অনেক অনেক চমৎকার চমৎকার গান আমাদেরকে উপহার দেন, আমাদের সঙ্গীত জগৎকে, সঙ্গীতের ভুবনকে সমৃদ্ধ করেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, বিদায় নিচ্ছি প্রিয় মুখের আজকের আয়োজন থেকে। আগামী পর্বে অন্য কোন প্রিয় মুখকে সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করবেন, সবার জন্য শুভকামনা।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকায় সংস্কৃতি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা নগরীর ইতিহাস জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা, এই ঢাকা মহানগরের অন্তরে। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন শুনি ঢাকার ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির সম্পর্কে কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
3: ষাটের দশকে রাজধানী ঢাকায় নির্মিত হয় বাসাবো বৌদ্ধ বিহার। কেবল বাসাবোই নয়, দূর দূরান্ত এমনকি অন্য দেশ থেকেও এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন প্রার্থনার জন্য। এর ভেতরে রয়েছে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়, যেখানে বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের শিশুরাও নিয়মিত পড়াশোনা করছে। এই বৌদ্ধ মন্দিরের তত্ত্বাবধায়ক বলেন, এখানে অনেক দূর থেকেই মানুষ আসে মন্দিরটা দেখার জন্য। বড় ছোট সবাই আসে, বিদেশিরাও আরও বেশি আসে। জানা যায় এই মন্দিরে স্থানীয় শিশুদের নাচ গানও শেখানো হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহথের উদ্যোগেই 1960 সালে এই বৌদ্ধ বিহারের যাত্রা শুরু হয়। ষাটের অধিক বয়সী এই মন্দিরটি ঢাকার ঐতিহ্যে পরিণত আরও একটি কারণে, সেটি হল পবিত্র রমজান মাসে বৌদ্ধ ভিক্ষুদের উদ্যোগে বিপুল সংখ্যক স্বল্প আয়ের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। যুদ্ধ পরবর্তী সময়ে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এখানে গড়ে তোলে নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, আর ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে আহত ও অনাথ শিশুর জন্য প্রতিষ্ঠা করা হয় ধর্মরাজিক অনাথালয়, যা এখনও চলমান। মন্দিরটির ভেতরে রয়েছে একটি পুকুর, যার সামনেই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল এক মূর্তি। ঢাকার সবচেয়ে পরিচিত বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। বাসাবো বৌদ্ধ মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপির ইফতারের প্যাকেট অসামান্য সম্প্রীতির নজির সৃষ্টি করেছে বলে মনে করেন এলাকার বাসিন্দারা। ধর্মীয় ভেদাভেদ ভুলে ইফতারের এই উপহার গ্রহণ করেন মুসলমান সহ অন্য ধর্মের মানুষও। এখানে প্রতিদিন 150 জন মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। মানুষ বেশি হলে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয়। উল্লেখ্য, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাসাবো বৌদ্ধ মন্দির প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বৃহত্তর ধর্মীয় মিলন মেলার আয়োজন করে থাকে। এই মিলন মেলা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং সবার জন্য শান্তি, অহিংসা, সহানুভূতি এবং মানবতার প্রতি বুদ্ধের অমূল্য শিক্ষা ও দর্শনকে সম্মান জানায়।
2: শুনলাম এই ঢাকা। সময় হলো গান শোনাবার। চলুন শুনি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে মাসুদ করিমের কথা এবং আলাউদ্দিন আলীর সুরে চমৎকার এই গানটি।

0: গানের সুরে ভাসতে ভাসতে চলে এসেছি কিন্তু আয়োজনের শেষের দিকে। বন্ধুরা চলুন যাওয়া যাক যাত্রাপথের খবর খবর নিয়ে শুভযাত্রা পর্বে। আজ আপনারা যারা মদনপুর, কাঁচপুর, চিটাগাং রোড, সাইনবোর্ড, মাতুয়াল, রায়ের বাজার, শনিরাখড়া, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, জিপিও, পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্ম গেট, খামারবাড়ি, আসাদ গেট, কলেজ গেট, শিশু মেলা, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, আমিন বাজার, হেমায়তপুর হয়ে সাভার যাতায়াত করতে চান, তারা বিআরটিসির বাস ব্যবহার করতে পারেন।
1: শুনলাম শুভযাত্রা পর্বটি। বন্ধুরা, গানে গল্পে কথায় শেষ হয়ে এলো সময়টুকু। যাবার আগে বলি, গ্রীষ্মের তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি প্রশান্তি আনলেও এই সময়ে আবহাওয়া দ্রুত পরিবর্তন এবং বাতাসে আর্দ্রতার কারণে বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে দূষিত পানি ও জীবাণুর সক্রিয়তা বেড়ে যাওয়ার কারণে শরীর খারাপ হবার সম্ভাবনা বেশি থাকে। এই সময় অনেকেই ফুটপাতে আগে থেকে কেটে রাখা ফল খেয়ে থাকেন। কেটে রাখা ফল খাবেন না, কাটা ফল বাইরে থাকলে বাতাসের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া জন্মায়, এতে টাইফয়েড, ডায়রিয়ার মতো রোগ বালাই ছড়ায়।
0: বন্ধুরা চলে এসেছি একদম শেষ প্রান্তে, সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া এবং লিয়াকত আলী খান, প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695,72,00,000 টাকা ব্যয় পদ্মা ব্যারেজ প্রথম পর্যায় প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে রয়েছে 36,491,00,000 এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় 205,00,000,000। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি ২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন আনী পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর মাধ্যমে দেশের এক তৃতীয়াংশ এলাকা এবং প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় জিডিপিতে 0.45% অবদান রাখবে এবং বছরে প্রায় 8,000 কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করছে পরিকল্পনা কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন এবং শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার বিষয়ে তুলে ধরলে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইল চেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি গতকাল রাজধানীতে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ বিক্রি হচ্ছে 24 মে'র ট্রেন যাত্রার অগ্রিম টিকিট। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। বেইজিংয়ে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুরু করেছেন। আজ ও আগামীকাল তাদের মধ্যে আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা, ভঙ্গুর বাণিজ্য সমঝোতা বজায় রাখা এবং ইরান যুদ্ধ ও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইরানে মার্কিন যুদ্ধের ফলে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে তার এই চীন সফর বহুল প্রত্যাশিত হয়ে উঠেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সংবাদের পর আমন্ত্রণ বন্ধুরা আমাদের আয়োজনে নজরুল সঙ্গীত শোনার, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গানের কথা সাজিয়েছেন মুশফিকুর রহমান, সুর করেছেন দীপক কুমার দে।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। এবারের গানের কথা সাজিয়েছেন খালেদ বুলবুল, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রুমঝুম বিজয় আর সিল।

রুমঝুম বিজয়ের সিলের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে শুনব কতবারও ভেবেছিনো আপনা ভুলিয়া।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন রুমঝুম বিজয়ার সিলের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন হামিদুল ইসলাম।

0: পল্লীগীতি শুনলেন ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মাসুদ।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 14 মে বৃহস্পতিবার বেলা 2:20 শুনতে পাবেন SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবারের বিষয়, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য পুষ্টিকর ও সুষম খাবার। অংশগ্রহণে ডাক্তার জেসিকা রিজভি, তামান্না সহকারী অধ্যাপক, মুগ্ধা মেডিকেল কলেজ, 01715717801। এছাড়াও পুষ্টিবিদ সাইদা লিয়াকত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনে থাকবেন ডাক্তার মাহমুদা আলী, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শাইলা আক্তার। এই অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং আপনার মূল্যবান মতামত দিতে, এছাড়াও বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-448-1269 এই নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কর্নি। বেইজিংয়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বেইজিং এর গেট ওয়ালে পৌঁছালে 21 বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন অংশীদারিদের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে, বৈরিতায় নয়। ডোনাল্ড ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পেরে সন্তুষ্ট বলে জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, ট্রাম্পের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আলোচনায় অংশ নিচ্ছেন। তবে এই আলোচনায় অংশ নেওয়া চীনা কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়নি। আজ ও আগামীকাল তাদের মধ্যে আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা, ভঙ্গুর বাণিজ্য সমঝোতা বজায় রাখা এবং ইরান যুদ্ধ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695,72,00,000 টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ের প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি ও সংশোধিত 5টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে 36,491,00,000 টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় 205,00,000,000 টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি 2-এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ের প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের 1/3 এলাকা, প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জিডিপিতে 0.45% অবদান রাখবে এবং বছরে প্রায় 8,000 কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করছেন পরিকল্পনা কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিত করণীয় ঠিক করতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন এবং শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি গতকাল রাজধানীতে মাসব্যাপী ইসলামের প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই সংকটময় সময় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বিক্রি হচ্ছে 24 মে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ছটার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। সরাসরি স্টুডিও থেকে লালন গীতি গিয়ে শোনাবেন ASM শফি। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও দেখতে ও শুনতে পাবেন। আমাদের শিল্পী প্রস্তুত, যন্ত্রশিল্পী এবং কলাকুশলীরাও প্রস্তুত। তো চলুন শোনা যাক লালন গীতি।

0: স্টুডিও থেকে সরাসরি দুখালি লালন গীতে গিয়ে শোনালেন এএসএম শফি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার শুনবেন, বাজিয়েছেন এনামুল কবির।

0: গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন এনামুল কবির।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও থেকে সরাসরি দোকানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন জ্যোতির্ময় সরকার, উর্মি।

প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও থেকে সরাসরি দোকানে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন জ্যোতির্ময়ী সরকার উর্মি। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজে ও এফএম 102 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় পালার অধিবেশন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে নাজমা বেগম লুসি, উম্মে কুলসুম, ওয়াহিদা রহমান, মনিকা বিশ্বাস ও পল্লবী দে। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তৌহিদা আফরোজ, লুৎফুর নাহার মেরি ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে আধুনিক গান, শিল্পী মনির হোসেন।

প্রিয় শ্রোতা, মনির হোসেনের কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানটির কথাগুলো সাজিয়েছেন রুনা লায়লা আর গানটিতে সুর করেছেন আব্দুল্লাহ খান।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গিয়ে শোনালেন মুসাম্মদ আফসানা ফেরদৌস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। দ্বৈতকণ্ঠে রাজীব দাস ও মাধুন সরকার পূজা। গানে কথা সাজিয়েছেন নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গানটি শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফাতেমা জেবুননেসা। বেইজিংয়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বেইজিং এর গ্রেট হলে পৌঁছালে ২১বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতেই চীনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে, বৈরিতায় নয়। ডোনাল্ড ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পেরে সন্তুষ্ট বলে জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আলোচনায় অংশ নিচ্ছেন। তবে এই আলোচনায় অংশ নেওয়া চীনা কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়নি। আজ ও আগামীকাল তাদের মধ্যে কয়েকটি বৈঠক হবার কথা রয়েছে। এসব বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা, ভঙ্গুর বাণিজ্য সমঝোতা বজায় রাখা এবং ইরান যুদ্ধ ও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৩৬,৬৯৫,৭২ লাখ টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায় প্রকল্পসহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত ৫টি প্রকল্প রয়েছে। মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৩৬,৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় ২০৫ কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি ২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ে প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের এক তৃতীয়াংশ এলাকা এবং প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জিডিপিতে ০.৪৫% অবদান রাখবে এবং বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করছে পরিকল্পনা কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং সেবা নিশ্চিতকরণীয় ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন এবং শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি এবং বেসরকারি সকল স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো এবং টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া ভঙ্গুর এবং লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও ২ বছর সময় প্রয়োজন। তিনি গতকাল রাজধানীতে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ বিক্রি হচ্ছে ২৪শে মের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১শে মে থেকে। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যায় ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে নিবেদন করছি পল্লীগীতি। দুটো গানেরই শিল্পী মাসুদ করিম এবং গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: প্রিয় শ্রোতা, শিল্পী মাসুদ করিমের কণ্ঠে পরপর দুটি পল্লী গীতি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: প্রিয় শ্রোতা, মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনবেন। শিল্পী মহসিনা পারভীন রুমা। প্রথম গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন শিল্পী মহসিনা পারভীন রুমা। এবারের গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ শফিউদ্দিন শিকদার এবং সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মহসিনা পারভীন রুমা।
1: থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে এক থেকে দু ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়। কেবলমাত্র বাবা মা উভয়েই এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোনো বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না। তবে ক্ষেত্রবিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, জন্ডিস ভাব, প্লীহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারার পরিবর্তন, শারীরিক দুর্বলতা। আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে ফ্যামিলি গার্ডের গান, শুনবেন সমবেত কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন এবং গানটিতে সুর করেছেন আবু বকর সিদ্দিক।

আপনারা সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনলেন। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময়ে পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা গাড়ির ভেতরে থাকলে কোন কংক্রিটের ছাউনির নিচে গাড়ি সহ আশ্রয় নেয়ার চেষ্টা করুন। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাত হবার আশঙ্কা বেশি থাকলে তাই বজ্রপাতের সময় এসব স্থানে আশ্রয় নেবেন না। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

শ্রোতা বন্ধু, চলছে গ্রীষ্মকাল। এ সময় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত অনেক বেড়ে যায়। বজ্রপাতের কারণে অনেক সময় প্রাণহানিও ঘটে, তাই আপনি নিজেই প্রাকৃতিক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সচেতন থাকুন। বজ্রপাত শুরু হলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। বাইরে থাকলে পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে ভালো হয়। বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। প্রতি মুহূর্তে সচেতন থাকুন, জীবন হোক নিরাপদ। এই প্রত্যাশায় শুরু করছি আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান।

0: ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি হচ্ছে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করা একটি শিশুর জীবন রক্ষায় প্রায় বিনামূল্যে পাওয়া একটি সফল চিকিৎসা সেবা। প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারু যেভাবে তার জন্ম নেওয়া অপরিণত বাচ্চাকে তার বুকের থলের ভিতর আগলে রেখে মাতৃদেহের উমে বড় করে তোলে, সেই কৌশলকে অনুসরণ করে এই পদ্ধতিটি চালু হয়। শ্রোতাবন্ধু, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা স্বল্প ওজনের নবজাতকের পরিচর্যায় ক্যাঙ্গারু মাদার কেয়ার। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডরিন আনজুম।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব স্বল্প ওজনের নবজাতকের পরিচর্যায় ক্যাঙ্গারু মাদার কেয়ার নিয়ে। আমাদের সাথে রয়েছেন ঢাকা সরোয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আব্দুল মতিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে ক্যাঙ্গারু মাদার কেয়ার বলতে আসলে আমরা কি বুঝি?
2: আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার বলতে বুঝি ক্যাঙ্গারু কি করে। ক্যাঙ্গারু তো ছোট বাচ্চাকে তার থলিতে নিয়ে ঘুরতে থাকে, যেমন একটা সাপোর্ট থাকে বাচ্চার, বাচ্চার সাথে মায়ের একটা ইমোশনাল বন্ডিং হয়, মানে মায়ের সাথে একটা সম্পর্ক তৈরি হতে থাকে, যার ফলে বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক একইভাবে এই জিনিসটা করা হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশে 2013 শুরু হয়েছিল ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা বাচ্চাদের, যে বাচ্চাদের লো বার্থ ওয়েট, আমরা যে বাচ্চাদের 2.5 কেজির নিচে, মানে 2.5 কেজির নিচে বাচ্চাগুলো ওজন থাকে, অথবা প্রিম্যাচুর যদি কোনো বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ারের আশ্রয়টা নিই। ক্যাঙ্গারু মাদার কেয়ারের ব্যাপারটা হচ্ছে আসলে বাচ্চাটা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়, অথবা মা তার সামনে খালি থাকবে, বাচ্চারা সামনে খালি থাকবে, বাচ্চার সাথে মায়ের স্কিন স্কিন কন্ট্যাক্টে থাকলে যে সুবিধাগুলো হয়, যা বাচ্চার হার্ট রেটের গতিটা ঠিক থাকে, বাচ্চার শ্বাস প্রশ্বাসগুলো ভালো প্রক্রিয়া চলতে থাকে এবং বাচ্চার উষ্ণতা বজায় রাখে।
1: কাদের জন্য আসলে ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রযোজ্য?
2: আমরা যেটা বলছি আসলে বাচ্চা, যে বাচ্চাগুলো আসলে 2.5 কেজির নিচে হয়, তাদের হয় কি অনেকগুলো আনস্টেবিলিটি হয়, ওরা মানে স্টেবল থাকে না, ওদের দেখা যায় হার্টের গতি বাড়ে কিংবা কমে যায়, অথবা ঠান্ডা লেগে যায়, অথবা তার শ্বাস প্রশ্বাসের সমস্যাও থাকে। শুধু এই জিনিসগুলো চিন্তা করে এবং বাচ্চাদের মানে নিউরোটার যে মর্টালিটি রেট, নবজাতকের যে মর্টালিটি রেট, সেটা কমানোর জন্য কিন্তু এই জিনিসটা শুরু করা হয়েছিল। এবং দেখা গেছে এই জিনিসটা করার পরে বাচ্চার মৃত্যুর রেট অনেক কমে গেছে নবজাতকের, এবং বাচ্চার সাথে মায়ের যে বন্ডিংটা তৈরি হয়, সেই বন্ডিংকে কিন্তু একটা ইমোশনাল বন্ডিংটা বেসিস করে, সেখানে মায়ের সাথে সম্পর্ক ভালো হলে বাচ্চা মায়ের দুধ পেতে থাকে, বুকের দুধ, এমন জানি বুকের দুধ মানে অনেক শক্তিশালী একটা দুধ। এবং এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের মজার ব্যাপার হচ্ছে মা দিতে না পারে সেক্ষেত্রে বাবাকে দিতে পারবে,
1: অর্থাৎ এই সেবাটি শুধুমাত্র মায়ের যে দিতে পারবেন তা নয়, মানে পরিবারের অন্যান্য সদস্য দিতে পারবেন। এই সেবাটি কিভাবে দেওয়া হয়?
2: যেটা হয় প্রথমে নবজাতক যে বাচ্চা ওজন কম থাকে, খুব প্রিম্যাচুর হয়, সেক্ষেত্রে বাচ্চাকে মানে চেস্টটা, বাচ্চার চেস্টটা ওপেন করে দেবে, এবং মা অথবা যে থাকে তারও চেস্ট ওপেন করা থাকবে, সে তার চেস্টের সাথে চেস্ট কন্ট্যাক্ট থাকবে, পিছন দিকে কাভার করা থাকবে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে। হ্যাঁ, এবং এটাকে প্রতিদিন ধরেন আপনি ঘন্টা খানেক মানে করে 2-3 বার করে করতে পারবেন। মায়ের যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে সেক্ষেত্রে প্রত্যেকদিন ধর 2-3 বার করতেই পারে, এবং যে বাচ্চার ওজন 2.5 কেজি হওয়ার পর্যন্ত সে করতে পারবে এটাকে। এবং যদি তার বাচ্চার মায়ের কোনো অসুস্থতা থাকে সেক্ষেত্রে মা সে সময়টা একটু সংক্ষিপ্ত করতে পারবে, সেটা আধা ঘন্টা করতে পারবে।
1: এবং কতদিন পর্যন্ত এই সেবাটি দেওয়া হয়, এবং সেবাটি নিতে কি শুধুমাত্র হাসপাতালেই থাকার প্রয়োজন রয়েছে কিনা?
2: না, এটা প্রথমে ধরেন একটা মানে যেহেতু একটা অল্টারনেটিভ প্রক্রিয়া, এটা মা দেওয়া হয় পরিচিত থাকে না, তো মারা কি করে একজনকে দেখে দেওয়ার জন্য হাসপাতাল দেবে বেস্ট জায়গা, মাদেরকে দেখে দিল, এটা কিন্তু মা বাচ্চা ওজন 2.5 কেজি হওয়ার পর্যন্ত বাসায় যেয়ে পরে নিতেই করতে পারবে।
1: এবং তার জন্য হয়তো মানে কোনো স্বাস্থ্যকর্মী বা ফলো আপ কি করতে হয়?
2: না, ফলো আপ যদি করতে পারে খুব ভালো হয়, যারা মাঝে মাঝে দেখে গেল বাচ্চা ওজন বাড়লো কিনা, বাচ্চার অন্য কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা, এটা দেখে গেল। এখন তো কমিউনিটি হেলথ ক্লিনিক কিন্তু বাচ্চাদেরকে বাসায় গিয়ে গিয়ে এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছে। এখন
1: এবারে জানতে চাইবো যে আসলে স্বল্প ওজনের নবজাতকের জন্মের কারণগুলো কি কি?
2: একটা জিনিস কি, এখন তো ধরেন আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিক গুলোতে অ্যান্টিবায়োটিক যেটা আমরা ইয়েগুলো ফলো আপ যেটা বলি, অ্যান্টিনেটাল ফলো আপ, এই অ্যান্টিনেটাল ফলো আপ গুলো কিন্তু প্রতি 5-3টা মিনিমাম করতে হয়। যখন করতে গেলে হয় কি বাচ্চার মায়ের ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, বাচ্চার মায়ের ডায়াবেটিস আছে কিনা, বাচ্চার মায়ের অন্য কোনো ইউরিন ইনফেকশন কিংবা অন্য কোনো শ্বাসতন্ত্রের সমস্যাগুলো আছে কিনা, এগুলো যদি ডিটারমাইন করা যায় তাহলে একটা সুস্থ বাচ্চা কিন্তু হওয়ার সম্ভব, ভবিষ্যৎ হওয়া সম্ভব। যদি মনে করেন না কোনো বাচ্চার মায়ের ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, যেটা ওভারলুক থাকে, মানে মা খেয়ালই করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার আপনার ছোট হওয়ার কিংবা ওজন কম হওয়ার সব অনেক সুযোগ বেশি থাকে।
1: এবং সেই ক্ষেত্রে যদি মা যদি গর্ভকালীন তার অন্তত পক্ষে 4টি সেবা ঠিক মতো নেয়, তাহলে কিন্তু আমরা হয়তো এই স্বল্প ওজনের নবজাতকের যে জন্মের হারটা সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, এই সেবাটির আসলে সুবিধা কি কি রয়েছে?
2: আসলে আমরা জিনিসগুলো আমরা আগে বলি, আমাদের বাংলাদেশ সরকার যে জিনিসটা করছে, এই সরকার সেটা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো একদম আপনার চিকিৎসার দ্বার প্রান্তে নিয়ে গেছে আপনার বাসার কাছে। অলমোস্ট আপনি 6,000 লোকের জন্য একটা কমিউনিটি হেলথ ক্লিনিক করেছে, যারা এই চাকরি করছে তারা কিন্তু ওখানে গিয়ে গিয়ে বাসায় খোঁজ করে আসতেছে, আপনাকে ওটা কষ্ট করতে হচ্ছে না। এবং ওরা কিন্তু এই ব্যাপারগুলো মাকে মানে আগে থেকে সচেতন করে। করলে কি সুবিধা হয়, তাহলে বাপ মা মানে ক্যাঙ্গার মাদার কেয়ার কখন দিতে হবে কেন যাবে একটু বুঝে গেল। যদি কোনো বাচ্চা কোনো কারণে ওজন কম হয়ে পৃথিবীতে আসে অথবা ভূমিষ্ঠ হয়, সেক্ষেত্রে বাচ্চার কিছুটা মানে সুযোগ থাকে খারাপ হয়ে যাওয়ার, অসুস্থ হয়ে যাওয়ার, সেটাকে বিশেষ করে এটা কাটানোর জন্য কিন্তু এই মানে আপনার ক্যাঙ্গার মাদার কেয়ার আবিষ্কার হয়। এবং সেটা বাংলাদেশে এসে 2000 কিন্তু আগে এসছে অনেক আগে 1978 কিংবা 79 সালের দিকে এসে কলম্বিয়াতে। এখন যেমন এটা চলে যখন আসছে তখন ওজন যখন কম থাকে বাচ্চার সাথে মায়ের যখন কন্ট্যাক্ট বাড়বে, বাচ্চার মায়ের বুকে দুধ পেতে থাকবে, বাচ্চার সাথে ইমোশন বন্ডিং হবে, বাচ্চার ওজন যদি ঠিক বাড়তে থাকে প্লাস উষ্ণতা যদি মেনটেন করতে পারি, শ্বাস প্রশ্বাস যদি ভালোভাবে মেনটেন করতে পারি, সেক্ষেত্রে একটা সুস্থ বাচ্চা মানে একটা বাচ্চা খারাপ থেকে ভালো হয়ে যাওয়া খুব একটা অসুবিধা হওয়ার কথা না।
1: এবং মায়ের ত্বকের সাথে ত্বকের সংস্পর্শে থাকার জন্য সেই শিশুটির ইনফেকশন হওয়ার চান্স অনেক কম থাকে,
2: অনেক কম থাকে।
1: এবং এই যে সেবাটি ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটি দিতে আসলে কোনো প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে কিনা?
2: না, যদি মায়ের কোনো শারীরিক সমস্যা না থাকে সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর মায়ের যদি ধরেন কোনো হাঁপানি থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে, সেক্ষেত্রে বলা হয় যে আপনি অল্প সময় করে দেন, মানে দিতে কোনো
1: পরিবারের অন্য সদস্য সেবাটিতে অংশগ্রহণ
2: মানে এমন সুযোগ বাবাও দিতে পারবে সুযোগটা।
1: এই সেবাটি আসলে কোথায় কোথায় দেওয়া হয়?
2: এটা আমরা হাসপাতালেই বেশি করে মানে প্রক্রিয়া শুরু করা হয়, আর এটা বাসায় জিও দেওয়ার মতো সুযোগ আছে।
1: স্বল্প ওজনের নবজাতকের জন্য আসলে ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা ছাড়াও আর কি কি প্রয়োজন রয়েছে?
2: ক্যাঙ্গারু মাদার কেয়ার একটা সাপোর্ট। হ্যাঁ, আমরা যেগুলো বাচ্চাগুলো যে বাচ্চাগুলো ছোট বাচ্চা হয় যেমন 2.5 কেজির নিচে হয়, সেই বাচ্চাকে আমরা বলতেছি তার ওয়েট কম, যে বাচ্চাগুলো আগে চলে আসে মানে 7-8 সপ্তাহ সময় আসার পরে আসার কথা ছিল আগে চলে আসে, সেটা আমরা প্রিম্যাচিওর বলি, প্রিটার্ম বলি। এখন এই প্রিটার্ম বাচ্চাদের জন্য এবং বাচ্চার লো বার্থ ওয়েটের বাচ্চার জন্য কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ার এবং তাদের দিকে বিশেষ লক্ষ্য রাখা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু প্রথমে মনে করি যেটা বাচ্চাকে দুধের ব্যাপারে বলি, বুকের দুধের ব্যাপারে, বুকের দুধের একটা বিরাট পুষ্টি আছে। আর প্রথম দিকে যে বুকের দুধ আসে এটা কোলেস্ট্রাম, শাল দুধের ব্যাপার, শাল দুধের কিন্তু অনেক শক্তি, এটা কিন্তু পরবর্তী যে দুধগুলো আসে তার অনেক বেশি শক্তি থাকে, কারণ এখানে আমাদের অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডিগুলোকে বাচ্চাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে থাকে। কারণ বিশেষ করে বাচ্চাদের যখন ভূমিষ্ঠ হয় সে তো কোনো রকম শক্তি নিয়ে আসে না খুব একটা, তার শক্তির সূত্র হচ্ছে তার মা, মা থেকে যে জিনিসগুলো সে পাবে সেইটাই তার শক্তির কারণ হতে পারে। এবং মা যদি বাচ্চাকে কোন রকম দ্বিধা ছাড়া বুকের দুধের উপর বড় করতে পারে তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি শক্তিশালী হবে, বাচ্চার ইমিউনিটি অনেক ইম্প্রুভ করবে, একটা সুস্থ সুন্দর বাচ্চা হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে মনে করি বাচ্চার যে দুধের পরিমাণ কম আসে, শুধু শাল দুধ পরিমাণ কম থাকে, তখন মারা ঘাবড়ে যায় যে বাচ্চা মানে দুধ কম পাচ্ছে কিংবা এটা মনে করে অন্য দুধে যাওয়ার চেষ্টা করে, এটাকে একদমই করবেন না। আর প্রথম দিকে আসলেই
1: অর্থাৎ ফর্মুলা মিল্কে যেন একদম না যাওয়া হয়,
2: কখনো না শাল দুধ দিতে থাকবে। এই শাল দুধটা আস্তে আস্তে যখন বাচ্চার সাথে মায়ের বন্ডের সাথে তৈরি হয়, অর্থাৎ আমি যেমন যদি ক্যাঙ্গারু মাদার কেয়ারের কথা বলি, যে ইমোশনাল বন্ডের সাথে তৈরি হয়, মা যে বাচ্চাকে দেখে তার খুশি লাগে, দেখতে ভালো লাগে, বাচ্চা মায়ের সাথে যে উষ্ণতা মেনটেন করছে সেটা কিন্তু একই রকম উষ্ণতা হয়ে যায়, এবং তাতে করে কিন্তু বাচ্চা ভালো ফিল করে প্লাস মাও কিন্তু তার
1: ভালো ফিল করে এবং মায়ের তো তখন আসলে মিল্ক প্রোডাকশন
2: বেড়ে যায়।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বলবো আগামীতে আরো কোন সুন্দর বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। সুস্থ মা মানে সুস্থ জাতি, আর সুস্থ জাতির নিরবচ্ছিন্ন পথ চলা নির্ভর করে একটি সুস্থ সবল ও প্রাণচাঞ্চল্যে ভরপুর প্রজন্মের উপর। আজকের শিশুরা আগামীর দিন বদলের কারিগর। শারীরিক ও মানসিকভাবে সুস্থ একজন নারী পারে একটি শারীরিক ও মানসিক ভারসাম্যপূর্ণ সন্তান জন্ম দিতে। শ্রোতাবন্ধু, এবারে আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাবুল রেজা, গীতিকার নুরুজ্জামান তুষার।

0: সুস্বাস্থ্য শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। সুস্বাস্থ্য হচ্ছে একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকা। কিছু নিয়মকানুন মেনে চলার মাধ্যমে যা বজায় রাখা বেশ সহজ। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব, আপনি কেমন আছেন, সঞ্চালনায় নাসিমা রাজ্জাক চুথি।
1: প্রিয় শ্রোতা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব, আপনি কেমন আছেন। বিশেষজ্ঞদের মতে প্রায় 200 রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখ গহ্বরের ঘায়ের মাধ্যমে। বর্তমানে ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি গর্ভাবস্থায় শরীরে বাসা বাঁধা অনেক রোগের লক্ষণই মুখের ভেতর প্রকাশ পায়। মরণ রোগ, এইডস থেকে শুরু করে ক্যান্সার সবেরই প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখ গহ্বরের ঘায়ের মাধ্যমে। যাদের ডায়াবেটিস বা হৃদরোগ আছে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং দীর্ঘদিন ঔষধ খাচ্ছেন, তাদের মুখেও এক ধরনের জীবাণু বাড়তে থাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যাদের ধূমপান এবং জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস রয়েছে তাদের মুখের ঘা খুব বেশি হয় এবং সেই সঙ্গে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বিশেষত যারা পানের সাথে জর্দা খান এবং অনেকবার পান খান তাদের মুখে ঘা বেশি হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে আয়রন বা ভিটামিন B12 এর অভাবেই এ সমস্যা বেশি হয়। সমস্যা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি, যেমন ফল, শাকসবজি, দুধ, মাছ, চর্বি ছাড়া মাংস ইত্যাদি খাবার। এছাড়াও নিয়মিত ওরাল হাইজিন মেনটেন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় মুখের ঘায়ের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তৌফিক আহমেদ এবং সাথে আছি আমি নাসিমা রাজ্জাক চৌধুরী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: আপনাকে ধন্যবাদ, এর সাথে বাংলাদেশ বেতারে কেউ ধন্যবাদ এটি সুন্দর এবং সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
1: আপনার কাছে প্রথমেই জানতে চাই যে মুখের ঘা এটি আসলে কি বা মুখের কোন অংশে ঘা হয়ে থাকে?
2: মুখের ঘা এটা সাধারণত মুখের ভিতরে হয়, জিহ্বায় হতে পারে, আমরা বলি বাক্কাল মিউকসা হতে পারে, মাড়িতে হতে পারে। তো এটার জন্য অনেকগুলো উপসর্গ নিয়ে এটা আমরা বুঝতে পারি। অনেক সময় মুখে ব্যথা হয়, খাবার খেলে মুখে জ্বলে, অনেক সময় অস্বস্তি বোধ করে, লাল হয়, সাদা হয়, এরকম অনেক কিছু হতে পারে। এগুলো নিয়েই আমরা মুখের ঘা আমাদের কাছে সাধারণত ওই উপসর্গগুলো নিয়ে আসে রোগীরা।
1: মুখে ঘায়ের কারণ কি বা মুখে ঘা কেন হয়?
2: মুখে ঘায়ের অনেকগুলো রোগের জন্য এটা হতে পারে। স্বাভাবিকভাবে আমরা সাধারণত যে মুখের ঘাগুলো সবচেয়ে বেশি ভুগি সেটাকে বলে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারগুলোর সাধারণত কারণ জানা নাই এবং কিছু কিছু কারণ আছে, মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হতে পারে, এছাড়া অন্য অন্য অনেক রোগের জন্য হতে পারে, যেমন ইনফেকশনের জন্য ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিসের জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশন হার্পিস সিমপ্লেক্স বা HIV রোগের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন টিউবারক্লোসিস, সিফিলিস নামক রোগের জন্য হতে পারে, এছাড়া কিছু স্কিন ডিজিজের জন্য হতে পারে, যেমন লাইকেন প্লানাস, ইমিউনোবোলাস ডিজিজ, হার্পেটোভানোস ডার্মাটাইটিস, এগুলোর জন্য হতে পারে। এছাড়া কিছু গ্যাস্ট্রোএন্টেরোলজির কিছু রোগের জন্য আমাদের হতে পারে, যেমন আমরা বলতে পারি সিলিয়াক ডিজিজ বা ক্রনস ডিজিজ, এগুলোর উপসর্গ নিয়ে আসতে পারে। আরো কিছু রোগ আছে যেমন সিস্টেমিক ডিজিজ, আমরা বলি এটা সিস্টেমিক লুপাস এরাইথোমাটোসিস বা SLE বা বেসেট ডিজিজের জন্য হতে পারে। আর কিছু সহজ কারণ আছে, আমরা প্রতিনিয়ত কিছু ওষুধ খেয়ে থাকি, সেই ওষুধের জন্য আমাদেরকে এগুলো হতে পারে, যেমন ইনসাইট খাই, নিকোরান্ডিল খাই, এসি ইনহিবিটর, অন্য কোন রোগী যারা সাইটোটক্সিক ড্রাগ খায়, ক্যান্সার আক্রান্ত রোগী খায় মেথোট্রেক্সেট, এগুলোর জন্য হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যে রোগগুলো কিছু ক্যান্সারের জন্য কিন্তু মুখে ঘা হতে পারে, তার জন্য একটা স্কোমাস সেল কার্সিনোমা আছে, তারপর লিউকেমিয়ার জন্য হতে পারে, এমনকি ক্যাপসিস সারকোমা নামক রোগের জন্য মুখে ঘা হতে পারে।
1: আপনার কাছে জানতে চাই মুখের ঘায়ের লক্ষণগুলো কি কি?
2: আচ্ছা, মুখে ঘায়ের লক্ষণগুলো এটা প্রধানত নির্ভর করে কোন রোগের জন্য হচ্ছে, তার উপর গুলো সাধারণত মুখে ঘায়ের লক্ষণগুলো আমরা প্রকাশ পেয়ে থাকি রোগীদের কাছে। আমি প্রথমে আপনাকে বলেছি যেমন অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসার এমন একটা রোগ যে রোগটা হচ্ছিল তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না, কিন্তু অনেক সময় কিছু কিছু অংশের কারণ জানা যায়, যেমন মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হয় বা কিছু কিছু কারণের জন্য হতে পারে, যদি অনিদ্রা হয়, কনস্টিপেশন হয়, সেটার জন্য অ্যাপথাস আলসার হয়। এখন অ্যাপথাস আলসার আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু উপায় আছে। অ্যাপথাস আলসার গুলো সাধারণত মুখের বাক্কাল মিউকসাতে যে কোনো পাশে হতে পারে, এটা সুপারফিশিয়াল থাকে, লাল এবং মাঝখানে সাদা স্পট থাকে, এটা সাধারণত পেইনফুল হয়, ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে, এটা সাধারণত সেলফ লিমিটিং, অনেক সময় নিজে নিজেই ভালো হয়, নাহলে কিছু ওষুধের জন্য হয়। মুখের ঘায়ের সবচেয়ে যে খারাপ যে অংশগুলো সেটাকে আমরা বলি স্কোমাস সেল কার্সিনোমা, সেটার আবার লক্ষণ আলাদা। সেটা হতে পারে কি, সিঙ্গেল একটা আলসার হবে মুখের মধ্যে, যে আলসার কোনো ট্রমা মানে আঘাতের জন্য হবে না, সে আলসারের জন্য কোনো ব্যথা থাকবে না, সে আলসারে কোনো সাদা দাগ থাকতে পারে, কিন্তু দাগগুলো সহজে ঘষা দিলে উঠে যাবে না, লাল দাগ থাকতে পারে, এটা লাম্পের মতো হতে পারে, এটা চাকার মতো হবে, সেই চাকাগুলো এখন ফিক্সড হয়ে থাকবে। অনেক সময় এই আঘাতের জন্য কি হয়, জিভায় বা ঠোঁটে অনুভূতিহীন হয়ে যায়, এগুলো হচ্ছে খারাপ যে আলসার সেগুলোর লক্ষণ।
1: মুখের ঘা অনেক সময় অনেকের হয়ে থাকে, কিন্তু বলছিলাম যে খুব বেশি একটা পাত্তা দেয় না, তো কি করে আমরা বুঝবো এটি আসলে কোন রোগের কারণেই হয়েছে বা হঠাৎ করে মুখে ঘা হয়েছে কিছুদিন পর ভালো হয়ে গেল, তো কোন সময়ে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত?
2: যদি সিঙ্গেল আলসার হয়, সেই আলসারগুলো মুখের ঘা কিন্তু কোনো ব্যথা নেই, শক্ত হয়ে আছে, বা এর সাথে যদি দেখি যে আমাদের ঠোঁটগুলো অবশ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এটাই আসলে মুখের ঘা সবচেয়ে যে জীবন সংশয়ী যে রূপ আছে সেটা ছিল স্কোমাস সেল কার্সিনোমা, সেটার জন্য। এর সাথে যদি আমরা মুখের ঘার সাথে অন্য অন্য যে রোগগুলো আমি আপনাকে অনেকগুলো রোগের সাথে বললাম, অন্য কোন রোগের যদি কোন প্রকাশগুলো থাকে, তাহলে আমাকে বুঝতে হবে সেটা একটু জটিল জিনিস, এটার জন্য দ্রুত আমাদের ডাক্তার কাছে যেতে হবে।
1: স্কোমাস সেল কার্সিনোমা, এটি আমরা বারবারই শুনছি, কি কেন হয় বা এটি কতটা মারাত্মক হতে পারে মানব জীবনের জন্য একটু যদি আমাদেরকে বলতেন।
2: আচ্ছা, এটা হচ্ছিল মুখের এক ধরনের ক্যান্সার। এই ক্যান্সারের এটা খুবই ভয়াবহ ক্যান্সার, কারণ দেখা গেছে যে এই ক্যান্সারের জন্য মৃত্যু হওয়ার প্রায় 50%, এবং রিসেন্ট ইয়ারগুলোতে প্রায় স্কোমাস সেল কার্সিনোমার ইনসিডেন্স রেট 25% এর মতো বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ, এটা যে হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আমরা যদি পোর ডায়েট খাই, কেউ যদি স্মোকিং করে মানে বিড়ি সিগারেট ধূমপান করেন, এক্সেসিভ অ্যালকোহল খান, আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হল পান খাওয়া এবং গুল ব্যবহার করা, এগুলো হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমার জন্য অন্যতম প্রধান কারণ। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, শুধুমাত্র যদি আমরা এই যে কারণগুলো বললাম এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে দেখবো যেটা আমাদের মুখের ঘায়ের জন্য যেগুলো আমাদের মৃত্যুর কারণ ঘটায় সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য স্কোমাস সেল কার্সিনোমা নিয়ে আমি এত বেশি কথা বলছি, যেটা আমি প্রিভেন্ট করতে পারবো। আমরা যদি এই বদভ্যাসগুলো, গুল ব্যবহার করা, ধূমপান করা, তামাক ব্যবহার করা, মুখে হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে এই যে ভয়ঙ্কর জীবন সংহারী যে রোগ, সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারি। আর এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং অনেকটা বেশি, কারণ এটা চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে আমরা অপারেশন করতে পারবো, আর একটা হচ্ছে এর সাথে আমাদের রেডিওথেরাপি দিতে হবে। যে জন্য আমাদেরকে এটা নিয়ে আগে থেকে যদি আমরা সচেতনতা থাকি, তাহলে আমরা দেখবো যে অনেক মানুষের জীবন আমরা রক্ষা করতে পারি।
1: মুখে ঘা হলে প্রাথমিকভাবে কি ধরনের ঔষধ আমরা খেতে পারি বা গ্রহণ করতে পারি?
2: মুখে ঘার জন্য আমি আপনাকে যেটা বললাম প্রথম দিকে, যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মুখে ঘার অন্যতম কারণ থাকে অ্যাপটাস আলসার। আমরা যদি দেখি যে আমার মুখের ঘাটা হচ্ছে ওরাল মিকোসাতে হচ্ছে, এটা পেইনফুল, ব্যথা পাচ্ছি, সাদা সাদা হচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, তাহলে এটা আমরা ধরে নিব এটা অ্যাপটাস আলসার। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মুখের হাইজিন গুলো মেনটেন করি, আমরা কিছু ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এটা ব্যবহার করতে পারি, এছাড়া আমাদের আরো কিছু অ্যাপসল নামক কিছু ওষুধ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি, আর ওরাল হাইজিন যেমন রেগুলার সফট ব্রাশ ইউজ করতে পারি, আর আমরা যেটা করতে পারি যাতে কনস্টিপেশন না থাকে, অনিদ্রা বা ঘুমের যদি এলোমেলো জিনিস থাকে এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া কিছু কিছু মুখের ঘা হতে পারে আমাদের কোন ভিটামিনের অভাবে, ম্যালঅ্যাবজর্পশন সিমটমের জন্য থাকতে পারে, সেক্ষেত্রে আমরা রিবোফ্লাভিন বা এই জাতীয় কিছু ভিটামিন খেয়েও দেখতে পারি যে কোনো কিছু হচ্ছে কিনা। ইনিশিয়াল ভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা তবে ব্যবস্থা করতে পারি।
1: মুখের ঘা এর চিকিৎসা পদ্ধতিটা বা আপনারা কিভাবে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে বলতেন।
2: আচ্ছা, মুখের ঘা চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে আসতে হবে যে এটা ছিল মুখের ঘা কারণটা কি, সে চিকিৎসা পদ্ধতি নির্ভর করেছিল কারণের উপর। আমি যদি বলি যে অ্যাপটাস আলসার, তার চিকিৎসা পদ্ধতি আমি আগেই বলেছি, এর সাথে যদি অন্য যে কারণগুলো আমি বলেছি, অনেকগুলো স্কিনের রোগ বলছি, গ্যাস্ট্রোনোজির রোগ বলছি, এটা যদি যে তার প্রাথমিক যে রোগ, সেই রোগের যদি চিকিৎসা করে ফেলি, তাহলে মুখের ঘাগুলো এমনি চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা স্কোমাস সেল কার্সিনোমা যেটা বললাম, মুখের যে ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সার্জারি করে ঘা এবং ওখানে যে অংশগুলো ইনভলভ থাকে সেটা ফেলে দেওয়ার পরে, তারপরে আমরা রেডিওথেরাপি দিই, সেটা লোকাল জায়গা দিতে পারি বা অনেক বড় একটা জায়গা জুড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নির্ভর করে তার কোন কোন অংশগুলো ইনভলভ হয়েছে। এছাড়া তার যে কারণের জন্য তার মুখের ঘা হয়েছে, সেই রোগের চিকিৎসা দিলে মুখের ঘাগুলো ভালো হয়।
1: মুখের ঘা প্রতিরোধে আপনার পরামর্শ?
2: মুখের ঘা প্রতিরোধে আমার পরামর্শ দুইটা, সর্বপ্রথম আমাদেরকে যে বদভ্যাসগুলো, ধূমপান করা, পান খাওয়া, গুল ব্যবহার করা, এগুলো বন্ধ করতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে, এবং মুখের ঘাড় যে আমি যে রেড ফ্ল্যাগ সাইনগুলো বললাম, যদি ভয়াবহতা মনে করি যে কোনো যদি মুখে ঘা হচ্ছে, সে ঘাসগুলো একটা ঘা, সে ঘাটাগুলো কোনো ব্যথা নেই, সে ঘাগুলো যাচ্ছে না, অনেকদিন ধরে আছে, সেটা শক্ত হয়ে আছে, আমি জিভবাহে কোনো অনুভূতি পাচ্ছি না, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ রোগ নির্ণয় করে পরবর্তীতে আমাদের চিকিৎসা নিতে হবে, কারণ এই রোগগুলো দেরি হয়ে গেলে চিকিৎসায় এটা কোনো ফলাফল পাওয়া যায় না।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর। উত্তর পর্বে। মোহাম্মদ মেহেদী হাসান দিনাজপুর বোচাগঞ্জ গোপালপুর থেকে আমাদেরকে লিখেছেন, মুখে ঘা ও অ্যাপথাস আলসারের লক্ষণগুলো কি আর এই রোগ থেকে কিভাবে আমরা ভালো থাকতে পারব?
2: অ্যাপথাস আলসারের যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছিল ওরাল মিকোসাতে আপনার ঘা হবে, ঘাগুলো লাল থাকবে, মাঝখানে সাদা থাকবে এবং এটা প্রচন্ড পেইনফুল থাকবে, মানে ব্যথা থাকবে। এখান থেকে আমরা আসলে এই রোগটা আসলে একদম নির্মূলের কোন উপায় নেই। এটা থেকে আমরা যে আমাদের যে কষ্ট ব্লাকআউট করার জন্য আমরা যেটা করতে পারি, ওরাল হাইজিন মেনটেন করতে পারি, আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করতে পারি, পায়খানা যেন কনস্টিপেশন না থাকে সেটা থেকে ই করতে পারি, এছাড়া আমরা ট্রাইমসিনাল ওরাল পেস্ট এর ব্যবহার করতে পারি বা অ্যাপসল নামক ক্রিম আছে এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে পার্মানেন্ট ভাবে প্রতিকারের কোনো আসলে ব্যবস্থা নেই।
1: ওমর ফারুক পুলক আমাদেরকে লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে, বলেছেন কোন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়, প্রতিরোধ করার উপায় কি?
2: সাধারণত রিবোফ্লাভিন জাতীয় ভিটামিন বি এর একটা অংশ, সে থেকে আমার হতে পারে। সেক্ষেত্রে আমাদের রিবোফ্লাভিন কন্টেনিং যে খাবারগুলো আছে, ফলমূল, এগুলো আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় কারণ, ওরাল হাইজিন একটা বড় জিনিস, আমরা যদি ওরাল হাইজিন ঠিক মতো না মেনটেন করতে পারি সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে। সুতরাং আমরা ওরাল হাইজিন যদি মেনটেন করতে পারি তাহলে আমরা কিছু মুখের ঘা থেকে মুক্ত হতে পারব।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অলোক কুমার দে শেরপুর থেকে, জিভে ঘা হলে কোনো কিছু খেতে গেলে ঝাল অনুভূত হয়, এটাও কি অ্যাপথাস আলসার অথবা মুখের ঘা?
2: এটাও এক ধরনের মুখের ঘা বলতে পারি আমরা একটা লক্ষণ। এটা ভিটামিন কারণ হতে পারে, বা আমি আগে অনেকগুলো কারণ বলেছি, এটা যে কোনো একটা কারণের জন্য এটা হতে পারে। আর একটা জিনিস আছে, আমরা জিওগ্রাফিক্যাল টাং বলে একটা শব্দ আছে, অনেক সময় সেটার জন্য মুখে ঘা হতে পারে, মানে মুখে ঝাল লাগতে পারে, সেটা জন্মগত হয়। এটার আসলে কোনোভাবে পারমানেন্ট কোনো সলিউশন নেই, আপনাকে এটা কষ্ট করে এরকম ভাবে যে যদি খাবার খেলে সমস্যা সেগুলো অ্যাভয়েড করে।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনাথ বন্ধু দেবনাথ, তিনি বলেছেন দিনে তিনবার বা তার অধিক সময় খুব জোরে দাঁত ব্রাশ করার কারণে কি মুখে ঘা হতে পারে? গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজা যাবে? কিংবা কেমন ব্রাশ ব্যবহার করা উচিত এবং কতদিন ব্যবহার করা যাবে? যশোরের বন্ধু উনি আমাদের প্রশ্ন লিখেছেন।
2: ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে দুইবার বা তিনবার ব্রাশ করাই ভালো, অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ না করাই ভালো। আর সেক্ষেত্রে যদি আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সফট ব্রাশ যেগুলো সেগুলো ব্যবহার করাই ভালো, আর 15 দিনের বেশি একটা ব্রাশ না ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে অথবা ডেন্টাল সার্জন ওনারা আরো বেশি ভালো পরামর্শ দিতে পারবেন এই বিষয়গুলো নিয়ে।
1: আর গাছের ডাল দিয়ে,
2: এটা আসলে এটা একটু সমস্যা হয়, আমরা ডালগুলো ব্যবহার করলে অনেক সময় বাইরে ফেলে রাখি বা সেখানে অনেকদিন ব্যবহার করলে সেখানে জীবাণু থাকতে পারে, সেটা অ্যাভয়েড করলেই ভালো। এখন যেহেতু আমাদের দেশে ব্রাশ সব জায়গায় অ্যাভেলেবল আছে সেক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করাটাই আমাদের মনে হয় উত্তম।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আতাউর রহমান রঞ্জু, তিনি বলেছেন মুখে ঘা বা জিওভায় ঘা বা পেটে ঘা কি আলসার রোগের কারণ?
2: না, মুখে ঘার সাথে আসলে আলসার রোগের কোন কারণ নেই। আমাদের গ্যাস্ট্রোএন্টেরোলজির অন্য কিছু কারণ আছে, যে ক্রোনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, সেটা আলাদা রোগ, এটার সাথে আলসার রোগের কোন সম্পর্ক।
1: দীপক চক্রবর্তী দীপক আমাদেরকে লিখেছেন পঞ্চগড় থেকে, তিনি বলেছেন মুখের ঘা থেকে আরো কি কি ধরনের রোগ হতে পারে?
2: আসলে যে উনি যে কোশ্চেনটা করেছেন, মুখের ঘা থেকে আসলে রোগ হয় না, বরং অন্য রোগের প্রকাশ, বহির্প্রকাশ হিসেবে মুখের ঘা আমাদের দেখায়। মানে মুখের ঘা হচ্ছে কোন রোগ না, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিল অন্য রোগের লক্ষণ, যে এই লক্ষণ দেখে আমরা অন্য রোগগুলো নির্ধারণ আইডেন্টিফাই করতে পারি বা নির্ধারণ করতে পারি যে আমার সাধারণত এই রোগগুলো আছে। সুতরাং একমাত্র অ্যাপথাস আলসার ছিল মুখের ঘা আলাদা একটা রোগ, বাকি সবগুলো হচ্ছিল যে মুখের ঘা যেটা সেটা অন্য রোগের লক্ষণ।
1: হারুনুর রশিদ আমাদেরকে লিখেছেন মুখের ঘা প্রতিরোধের উপায় জানাবেন।
2: মুখের ঘা প্রতিরোধের উপায় আমরা স্বাভাবিকভাবে যদি বলি, প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা রেগুলার দাঁত ব্রাশ করব। অনেক সময় মুখে ঘার জন্য আমরা যদি নাক কান গলা একসাথে থাকে, এখানে অন্য কোন রোগের জন্য যদি হাইজিন না থাকে সেক্ষেত্রেও রোগ হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আছে, যদি আমরা যারা রেগুলার যদি কেউ ধূমপান করে, ধূমপান বন্ধ করতে হবে। যারা অ্যালকোহলিক আছে তাদের মানে অ্যালকোহল খাওয়া যাবে না। পান এবং জর্দা যদি খায় সেটা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা মুখে গুল লাগাই, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে বড় ধরনের মুখের ঘা যেগুলো আমাদের জন্য জীবন সংশয়ী হয় সেই থেকে আমরা মুক্ত পেতে পারি। সর্বোপরি হচ্ছে আমাদের সাবধানতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্য থেকে আমরা অনেক সময় মুখের ঘাড় থেকে মুক্ত হতে পারি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: ডেঙ্গু জ্বর প্রতি বছর বহু মানুষকে সংক্রমিত করে এবং এটি একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। নগরায়ণ, জলবায়ুর পরিবর্তন এবং মানুষের গতিশীলতা বৃদ্ধি এই রোগের দ্রুত বিস্তারের প্রধান কারণ, তবে এটি প্রতিরোধ করা সম্ভব। আমরা জানি ডেঙ্গু জ্বর এডিস মশার কামড়ে হয়, আর এডিস মশা স্থির পানিতে জন্মায়। তাই ফুলের টব, পুরনো টায়ার, খোলা পাত্র ইত্যাদিতে যেন তিন দিনের বেশি পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এগুলো পরিষ্কার করে মশার প্রজনন স্থানগুলোকে ব্যাপকভাবে হ্রাস করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমনের সময় মশারি ব্যবহার করতে হবে। সর্বোপরি এর বিস্তার নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে সবাইকে সুস্থ নিরাপদ রাখতে। সবার সুস্থতা কামনায় শেষ করছি আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান। এবার বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে দেই আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি গুলশানারা হক, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জন

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৩৬,695,72,00,000 টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রথম পর্যায় প্রকল্প সহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি ও সংশোধিত ৫টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৩৬,৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় ২০৫ কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি ২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন এবং শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক ও রাজনৈতিক পরিচয়ও থাকবে না। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বিক্রি হচ্ছে ২৪ মের টিকিট। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, ঈদের ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদ উত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেয়াদ উত্তীর্ণ ঋণের কিস্তির উপর সর্বোচ্চ ১.৫% বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল। তবে নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ০.৫% বিলম্ব সুদ আরোপ করা যাবে। বেইজিংয়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বেইজিং এর গ্রেট হলে পৌঁছালে ২১বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে, বৈরিতায় নয়। ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পেরে সন্তুষ্ট বলে জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, ট্রাম্পের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আলোচনায় অংশ নিচ্ছেন। তবে এই আলোচনায় অংশ নেয়া চীনা কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়নি। আজ ও আগামীকাল তাদের মধ্যে কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা, ভঙ্গুর বাণিজ্য সমঝোতা বজায় রাখা এবং ইরান যুদ্ধ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী বা কালো কাপড় বাদ দিয়ে হালকা রং বা পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনীয় সানগ্লাস ব্যবহার করুন।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞর মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান চল বদলে যাই, বেলা 2:20 নাটক সেই মনোয়ারার কথা, বেলা 3:05 গল্প সুফিয়া হোসেন, বেটার নাট্যরূপ মাহবুব হাসান, প্রযোজনা মাসুদ আলী খান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05, সোনালী বিকেল বিকেল 5:10, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05, সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05, খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
3: সবশেষে এফএমের অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্সে সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। সঞ্চালনায় ডাক্তার মাহমুদা আলী।

0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ 14 মে বৃহস্পতিবার আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবং আজকে চলো বদলে যাই অনুষ্ঠানের আলোচ্য বিষয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টিকর ও সুষম খাবার। এ বিষয়ে আমার সাথে আলোচনা অংশগ্রহণ করবেন ডাক্তার জেসিকা রিজভি তামান্না, সহকারী অধ্যাপক মুগদা সরকারি মেডিকেল কলেজ, ও পুষ্টিবিদ সাইদা লিয়াকত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই জানেন আপনারা আমাদের সাথে যে কানেক্টেড হবেন অথবা আমাদেরকে প্রশ্ন করবেন সেই ফোন নাম্বারগুলো তারপর আমি আবার বলে দিচ্ছি, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 ও 02-44-81-3279 এই নম্বর সমূহে। তো আমি যে যা বলছিলাম, আমাদের আজকের আলোচ্য বিষয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য পুষ্টিকর খাবার এবং সুষম খাবার কি, এই বিষয়ে আমার সাথে দুইজন সম্মানিত আলোচক আছেন, আমি তাদের নাম বলেছি। আমার ডানে আছেন ডাক্তার জেসিকা রিজভি তামান্না, সহকারী অধ্যাপক মুগদা সরকারি মেডিকেল কলেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: জি, ধন্যবাদ।
0: আমার বাম সাইডে আছেন পুষ্টিবিদ সাইদা লিয়াকত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
0: জি, আমি প্রথমে প্রশ্ন করব ডাক্তার জেসিকা রিজভি তামান্না আপাকে। আমরা দুই ধরনের মায়েদের জন্য আজকে পুষ্টিকর এবং তাদের যে ব্যালেন্স ডায়েট বা সুষম

0: গর্ভবতী মায়েদের যেটা হয় যে আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট, মানে যেটা হচ্ছে যে আমাদের প্রয়োজনীয়তা, ক্যালোরির পুষ্টি প্রয়োজনীয়তাটাও একটু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে তিন ভাগে ভাগ করি। প্রথম তিন মাসে তার ক্যালোরির প্রয়োজন হয় 2000 থেকে প্রায় 2200 কিলো ক্যালোরি প্রতিদিন। দ্বিতীয় তিন মাসে তার প্রয়োজন হয় 2300 থেকে 2500 কিলো ক্যালোরি, এবং শেষ তিন মাসে প্রয়োজন হয় 2400 থেকে 2700 কিলো ক্যালোরি। এখন এই যে পরিমাণটা বললাম, এখানে খাবারগুলো আমাদের থাকে সাধারণত, সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার থাকে, তারপরে যেটা হচ্ছে যে ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, প্রোটিন, আমিষ জাতীয়, এগুলো খাবারগুলো নিয়মিত খেতে হবে। তো খাবার পরিমাণটি বারবার বাড়িয়ে দিতে হয়। সেখানে আমরা বলি যে মেইন মিল যেগুলো থাকে, মেইন প্রধান খাবার, সকালবেলা খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার, এর মাঝখানে সকাল 11টার মাঝখানে সে একটু হালকা নাস্তা করবে, সেখানে বিস্কুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, আর হচ্ছে বিকালে 5টার সময় সে আবার হালকা একটু নাস্তা খাবে। এবং রাতেও যেটা বলি যে কেউ যদি রাতে একটু আগে খেয়ে ফেলে, সেটা হচ্ছে রাতে 8টা 9টার দিকে খেলে, আবার রাতে জেগে থাকলে 11টার দিকে সে আবার একটু খাবার খাবে।
1: আচ্ছা, ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আপনি আপনি সুন্দর করে বলেছেন যে প্রধান খাবার হলো তিন বেলা, যে সকালে, দুপুরে এবং রাতে, আর আমরা তার মাঝে দুই বেলা নাস্তা জাতীয় খাবার খাবো 11টার দিকে একটা, আর একটা হলো গিয়ে আমরা হলো বিকালে খেতে পারি। এবং অনেক সময় আরেকটা বলেছেন, যদি আমরা আমরা আসলে বাংলাদেশে অনেক দেরি করে রাতের খাবারটা খাই, কিন্তু এটা কারোর জন্যই সঠিক নয়। তো গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই বিষয়টা আরও হলো গিয়ে সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে সে যদি মেইন খাবারটা রাতে একটু আর্লি খেয়ে ফেলে 7টা 8টার দিকে, তার পরবর্তীতে সে আরেকটা হালকা নাস্তা, পুষ্টিকর নাস্তা খেতে পারে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমি এখন আমি জিজ্ঞেস করবো আমাদের পুষ্টিবিদ সাইদা লিয়াকত আপাকে, যে ল্যাকটেটিং মাদার বা স্তন্যদানকারী মায়ের জন্য খাবারের পুষ্টির বিষয়টা কোন দিকে খেয়াল রাখতে হবে, এবং তার পরিমাণটা বাড়তি হবে কি না, এবং কী ধরনের সে খাবার খাবে।
2: আপা, একটু আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং বিষয়টাও আজকে চমৎকার। যেমন গর্ভবতী মায়েদের আপা বলে গেলেন যে যেটা হচ্ছে যে আসলে এই সময়টা ক্যালোরি আপা একটা এভারেজ বলে গেছেন। তো অ্যাজ এ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট আমরা যেটা করি, আসলে সব কিছু মিলিয়ে আমরা তার চাহিদাটা দেখি যে কতটুকু ক্যালোরি লাগবে। তার ওজন অনুযায়ী আমরা দেখি, আমরা জানি যে গর্ভকালীন সময় নির্দিষ্ট যে একটা ওজন থাকে, তার থেকে 10 থেকে 12 কেজি ওজন বাড়াতে হয়, এবং প্রথম তিন মাসে গর্ভাবস্থায় কিন্তু আমাদের সেইভাবে কিন্তু ক্যালোরি রাখছে না, মাত্র 10 কিলো ক্যালোরি লাগছে। সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার ক্যালোরি পরিমাণটা বাড়ছে। এখন এই যে স্তন্যদানকারী মায়ের আমরা যদি বলি যে তার যে বিষয়টা রয়েছে, তা এই সময় কিন্তু আমাদের ক্যালোরি পরিমাণটা গর্ভাবস্থায় যে ক্যালোরিটা লাগে তার চেয়ে কিন্তু খুব বেশি পরিমাণে লাগে, কারণ মাকে কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, কারণ দুধ প্রোডিউসের জন্য কিন্তু অনেক বেশি ক্যালোরি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। তবে যে বিষয়গুলি আমরা খেয়াল করব, মাকে প্রথমেই বুঝতে হবে যে আমার এই সময় খাবারের চাহিদাটা অনেক বেশি লাগে, এবং দুধ তৈরি করার জন্য প্রোটিন জাতীয় খাবারের উপরে কিন্তু জোর দিতে হবে, আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধকে কিন্তু প্রাধান্য দিতে হবে, কারণ আমরা জানি এই প্রোটিন জাতীয় খাবার দুধ সিক্রেশন করে। কাজে এই যে আমিষ জাতীয় খাবার, এটা যেমন খেয়াল করতে হবে, এবং ক্যালোরির প্রতিও খেয়াল করতে হবে, এবং মিনারেলসের জন্য আমাকে শাকসবজি, ফলমূল এবং প্রচুর লিকুইড জাতীয় খাবারও কিন্তু খেতে হবে।
1: অনেক ধন্যবাদ আপা, আমরা আবার আলোচনা করবো। এ পর্যায়ে আমরা একটু দর্শকের প্রশ্ন নেই। কে আছেন আমার সাথে শ্রোতা বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আপনাদের সবথেকে মাহমুদা আলী এবং লিয়াকত আপা এবং ম্যাডাম তমান্না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতার, এবং সেই সাথে আমাদের বেতার শুনারদেরকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে মানে মায়ের দুধ পান করে, তাদের ক্ষেত্রে যে আমরা যে সমস্ত মানে ওটার দুধগুলা খাওয়াই মাঝে মধ্যে, তাদের মানে সেটা এবং পার্শ্ববর্তী কিছু হালকা পাতলা কিছু যেমন খিচুড়ি এগুলা খাওয়ানো হয়, এক্ষেত্রে দেখা গেছে কি হয়তো বাচ্চা হয়তো আংশিক কিছু খায় আবার কিছু তুলেও দেয়, মানে খেতে চায় না, যে দু তিনবার করে আর খেতে চায় না, সেক্ষেত্রে মানে আমাদের কি করণীয় এই ব্যাপারে একটু বলতেন। ধন্যবাদ স্যার।
1: জি, আপনাকে ধন্যবাদ। আমাদের যে দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন কোটা দিনে, তার আগে আপা আমি একটু সাইদা আপার সাথে একটা জিনিস আলোচনা করি দুইজনের সাথে, যে আমরা বলে থাকি যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, শুধুমাত্র 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, এবং এই বুকের দুধের মধ্যে সকল কিছু আছে একটি শিশুর জন্য। তা আপনি বলছিলেন, আপাও বলছিল যে খাবারের যে আমাদের ধরন,

0: আমিষ, প্রোটিন, মিনারেলস, পানি সকল কিছুই বুকের দুধে আছে। তো ভাই প্রশ্ন করেছেন যে মায়েরা কোটার দুধ খাওয়ায়, তো এই দুধে এই যে দুইটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, একটা হলো গিয়ে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের বা শুধুমাত্র বুকের দুধের হলো প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, একই সাথে কোটার দুধ খাওয়ালে তার অপকারিতা, এ সম্পর্কে আপনি
1: আসলে এটা একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যদি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বলি, আল্লাপাক কিন্তু সেইভাবে বডি সিস্টেমটা তৈরি করে দিয়েছে এবং প্রত্যেকটা মায়ের বুকের দুধে কিন্তু শিশুটা যখন জন্ম নেয় পর্যাপ্ত পরিমাণে কিন্তু নিউট্রিয়েন্ট থাকে, যেটা আমি প্রথমে বলবো যে কলোস্ট্রাম যেটা আমরা বলি এবং শাল দুধ যেটা বলি, এবং জন্মের পরপরই মাকে কিন্তু বাচ্চাটাকে কিন্তু শাল দুধটা দিতে হয়, অপেক্ষা করতে হয়, এটা কিন্তু শিশুর প্রথম টিকা। কাজে এই বিষয়টা খেয়াল করতে হবে, অবশ্যই বাচ্চার এই ছয় মাস পর্যন্ত পানিরও প্রয়োজন পড়ে না যদি পর্যাপ্ত পরিমাণে মা দুধ দিতে পারে। কাজে এই সময় এই যে এখন কিন্তু আপনি একটু আগেও আলোচনা বলছিলেন যে হামের প্রকোপ দেখা যাচ্ছে, দেখা যাবে কিন্তু ঘাটলে যে দেখা রিসার্চ করলেও হয়তো একসময় বের হয়ে আসবে যে মাটা বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে বাচ্চাটাকে দিতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে বিভিন্ন রোগ থেকে কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারবে। কাজেই মায়ের বুকের দুধ অবশ্যই এনশিওর করতে হবে, ছয় মাস পর্যন্ত এমনকি পানি দেওয়া যাবে না, তাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। আর কোটার দুধের কথা বলি, প্রয়োজন না পড়লে কখনোই কোটার দুধ ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে ছয় মাস পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে। কোটার দুধ অনেক মাই বলে যে হা আমার বাচ্চাটা খাচ্ছে না, হয়তো প্রিপেয়ার না হয়ে সাথে সাথে কিন্তু কোটার দুধটা শুরু করে দেয়, এতে কিন্তু হিতে বিপরীত হয়। এক সময় আপনি হয়তো একটু ট্রাই করতে হবে মাটা যাতে প্রোটিন জাতীয় আমিষ জাতীয় খাবার খাইয়ে তাকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে, কোটার যদি দুধ যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এক সময় মানে পরবর্তী সময়ে তার উপরে এফেক্ট পড়বে এবং তার কিন্তু হৃদরোগ ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যাবে।
0: অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর কথা বলেছেন, যারা শুনছেন নিশ্চয়ই সতর্ক হবেন। আমি আরেকটি প্রশ্ন নিয়ে, কে আছেন বন্ধু?
2: আসসালামু আলাইকুম।
0: জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম।
2: আপু আমি সোহেল রানা বলছিলাম টাঙ্গাইল থেকে।
0: জি,
2: আমার দুইটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী মায়ের জন্য আদর্শ খাবার বলতে যেটা যে জিনিসটা সেটা যদি নাম ধরে উল্লেখ করে আপনারা বলুন, যেটা সবার জন্য প্রযোজ্য, ধনী গরিব যাতে সবাই খাইতে পারে, এবং আদর্শ খাবারের তালিকাটা কি? আর একটা প্রশ্ন হচ্ছে যে বাস্তব আমার বাড়ির সাথেই বাড়ি একটা মেয়ে যমজ গর্ভবতী ছিল, ওর প্রি ডেলিভারি হয়েছে এক মাস আগে, কিন্তু গর্ভ মানে রক্ত শূন্যতায় দেখা গেছে যে মেয়েটার একলাম্সিয়া হয়ে গেছে, মানসিক একটা সমস্যা হয়েছিল, ডেলিভারির সময় বাচ্চা কাছেই নিতে দেয়নি, মেরে ফেলতে। এই যে একটা সমস্যা হয়েছে, মেয়েটা কি আসলে স্থায়ী সমাধান অর্থাৎ সুচিকিৎসা করলে কি ভালো হবে, পূর্বের অবস্থায় যাবে কিনা, যদি একটু বলেন, যেহেতু
0: এবং বাংলাদেশের পার্সপেক্টিভে দেশীয় কোন খাবার গুলো ধনী দরিদ্র সকলে খেতে পারবে, প্রথমে এই প্রশ্নটার একটু আপনার কাছে জানতে যাচ্ছি।
3: জি ধন্যবাদ। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের সুষম খাবারের মধ্যে আমাদেরকে ভাগ করে খেতে হবে, যেরকম শর্করা জাতীয় খাবার, তো শর্করা জাতীয় খাবার বলতে আমরা সাধারণভাবে বুঝি যে ভাত, রুটি, আলু, চিড়া, হ্যাঁ, এগুলো শর্করা জাতীয় খাবারের অভাব পূর্ণ করবে। এরপরে আসি হচ্ছে আমিষ জাতীয় খাবার, যেটা প্রোটিন, প্রোটিনের সেক্ষেত্রে হচ্ছে যে কোনো মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, এটা হচ্ছে প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করবে। এরপর আসে ক্যালসিয়াম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে গর্ভাবস্থায় মা এবং গর্ভের যে শিশু আছে তার শারীরিক গঠনের জন্য, তার দাঁতের এবং হাড়ের গঠনের জন্য ক্যালসিয়ামটা খুবই প্রয়োজন। ক্যালসিয়ামের জন্য আমরা বলি দুধ, দই, ছোট মাছ, এগুলো খেলে তখন ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে। কিছু ভিটামিন এবং আয়রনের কথা বলবো। ভিটামিন জাতীয় খাবারটা সবসময় সে পাবে আমাদের দেশীয় শাকসবজি যেগুলো আছে, দেশীয় শাকসবজি, গাজর, টমেটো, পালং শাক, বিভিন্ন ফলমূল, এখান থেকে সে ভিটামিনগুলো পাবে। আয়রনটা খুবই গুরুত্বপূর্ণ, আয়রনটা মায়ের শরীরে রক্ত শূন্যতা পূরণ করে, এবং সেটা হচ্ছে আমরা বলি যে কলিজা, পালং শাক, ডাল, খেজুর, এগুলো খেতে হবে।
0: কচু শাক আছে, কচু শাক আমরা যদি রান্না করে লেবু একটু লেবু দিয়ে খাই, আয়রন এবং ভিটামিন সি দুইটাই রিলিজ হয়।
3: জি জি। আর সবশেষে যেটা বলবো, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, 8 থেকে 10 গ্লাস প্রতিদিন পানি খেতে হবে।
0: অনেক ধন্যবাদ একেবারে আমাদের সকলের জন্য, যেটা খাওয়া সহজ এবং আমরা সহজ নিজেদের সামর্থ্যের মধ্যে কিনতে পারবো, খেতে পারবো সেই ধরনের খাবারগুলো আপা একদম নাম ধরে ধরে আমাদের সুষম খাবারে যে প্রকারভেদ এবং কী কী খাবার আছে সেটা বলেছেন। এখানে ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে প্রি ম্যাচিউর ডেলিভারি, আমাদের পুষ্টির সাথে প্রি ম্যাচিউর, আমি একটু পুষ্টির সাথে লিঙ্ক করে এই প্রশ্নটা করতে চাই যেহেতু বিষয় পুষ্টি নিয়ে। প্রি ম্যাচিউর ডেলিভারি পুষ্টির সাথে বা অপুষ্টির সাথে জড়িত আছে কিনা, প্রি এক্লামশিয়ারও অপুষ্টির সাথে কোনো ভূমিকা বা লিঙ্ক আছে কিনা, পরবর্তীতে এই দুইটা হওয়ার জন্য ওই মায়ের যেটা হয়েছে পোস্টপার্টাম সাইকোসিস মেবি হয়েছে, সেটাও যদি একটু উত্তর সুন্দর করে দিতেন।
3: জি, প্রি ম্যাচিওর যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে গর্ভাবস্থায় যদি 37 সপ্তাহ পূর্ণ না হয়, তার আগেই যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন আমরা সেটাকে প্রি ম্যাচিওর ডেলিভারি বলি। তো প্রি ম্যাচিওর ডেলিভারি সাধারণত দেখা যায় মায়ের যদি, গর্ভবতী মায়ের শরীরে যদি দেখা যায় যে বিভিন্ন ধরনের পুষ্টির অভাব থাকে, সেক্ষেত্রে তার রক্তশূন্যতা থাকে, তো সেক্ষেত্রে তখন তার দেখা যায় যে বাচ্চা সময়ের আগেই তার পানি ভেঙে যায়, সময়ের আগেই তার জরায়ুর মুখ খুলে ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং যে বাচ্চাটি হচ্ছে সেই বাচ্চাটি একটি অপরিপূর্ণ বাচ্চা হচ্ছে।
0: আমাদের দর্শক কিন্তু বলেছিলেন ওনার হিমোগ্লোবিনও কম ছিল, রক্ত স্বল্পতা ছিল।
3: হ্যাঁ হ্যাঁ, তার এটা পুষ্টির অভাব থেকে তার রক্তশূন্যতা চলে এসেছে, এবং এই রক্তশূন্যতায় কিন্তু তার এই যে প্রি এক্লামশিয়া যেটা বলেছে যে মায়ের হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া গর্ভাবস্থা, এটাকে আমরা প্রি এক্লামশিয়া বলি। তো সেই অবস্থায় দেখা যায় যে শরীরে রক্তশূন্যতা থাকলে তার প্রি এক্লামশিয়া হয়ে যায়। তো এই জন্য সবসময় আমরা গর্ভাবস্থায় বলি যে প্রথম 3 মাস হয়ে গেলে তখন থেকে আমরা রোগীদেরকে বলি যে আয়রন সমৃদ্ধ খাবার খাবেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন, এবং এগুলোর পাশাপাশি কিন্তু আমরা কিছু তাদেরকে ওষুধও দিয়ে থাকি, সেটা হচ্ছে আয়রন ওষুধ দেওয়া হয়, ক্যালসিয়াম দেওয়া হয়, যেন তার প্রি এক্লামশিয়াটা না হয়।
0: আরেকটা বিষয় আমরা বলি যে একটু লবণ কম খাবেন,
3: লবণ কম,
0: পাতে লবণ খাবেন না, মানে খোলা লবণ খাবেন না, চিপস জাতীয় যেগুলো লবণ, যে চিপস, তারপর অন্যান্য যে খাবারগুলা কোক, যে খাবারগুলো আমরা বুঝতে পারি না যে কি পরিমাণ লবণ দেওয়া থাকে, সেই খাবারগুলো যদি গর্ভবতী মায়েরা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু ভালো থাকবেন। কারণ আমরা জানি প্রি এক্লামশিয়াতে কিন্তু পায়ে পানি, শরীরে পানিও চলে আসে। হ্যাঁ, তো খুব সুন্দর বলেছেন আপা। আমরা আরেকটি প্রশ্ন নেই, আমাদের সাথে কে আছেন? ওকে, আমি আমি
4: আসসালামু আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম।
4: আমি মাগুরাত আই মোহাম্মদ রুল ইসলাম, মাগুরাত থেকে বলছি, ইশাখাতা গ্রাম।
0: জি, ভালো আছেন?
4: আমাদের গ্রামে সাধারণত বাচ্চাদের দুধ না পালি, শুধু না পালি, অনেক কালো জিরে এবং চাল কুমড়ো খাওয়ানো হয়, এতে কি দুধের আসার কোনো উপকারিতা আছে? তা নাহলে খুশি হব।
0: জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, উনি জানতে চেয়েছেন হলো গিয়ে যে আমরা শিশু জন্মের পরে মাকে, বাচ্চাকে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, পরবর্তীতেও কিন্তু 2 বছর যাবত আমরা বুকের দুধ মা খাইয়ে যাবে, তাই না? পাশাপাশি ঘরে তৈরি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াবে। এই যে অনেক মা বলে প্রায় যে দেখবেন যে বলে দুধ তো পায় না, দুধ এখন ইদানিং আমরা যে হামের কথা বললাম আপা, যে হাম হলো গিয়ে 9 মাসে শিশুদের হওয়ার কথা না, কারণ সে মায়ের কাছ থেকে পুষ্টিটা পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা পাবে, যার ফলে 9 মাসের নিচে শিশুদের হবে না। 9 মাস থেকে বাংলাদেশ সরকার এবং বিশ্বের অনেক দেশে 9 মাস থেকে হামের টিকা দেওয়া শুরু হয়, কিন্তু আমাদের দেশে যে হামে আক্রান্ত হয়েছে তার 40-45% শিশুই 9 মাসের নিচে, 3 মাসের শিশু আছে, তো তারা তাহলে কি মায়ের কাছ থেকে কিন্তু তার ইমিউনিটিটা বা রোগ প্রতিরোধটা পাচ্ছে না। মায়েরা কি বলে যখনই জানতে চাই গেলাম আমরা যে কেসগুলো স্টাডি করলাম, বলেছে দুধ পায় না, খাওয়াতে তো চাই, দুধ খাওয়ানি, কেন খাওয়ানি, দুধ পায়নি। তাহলে এই যে মা যে বলছে দুধ পায় না, অথবা সন্তান যাতে সম্পূর্ণভাবে দুধ পায় সেই জন্য মাকে কি কি ধরনের খাবার খাওয়াতে হবে, এই সাথে যেটা বলেছেন কালো জিরা বা অন্যান্য যে খাবারগুলো সেগুলো খাওয়ালে দুধটা সে ঠিকমতো তার প্রোডাকশন বা তৈরি হবে কিনা?
1: এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ এটা আমরা কিন্তু সবসময় পেয়ে থাকি। এখন দেখা যাচ্ছে যে আমি একটু আগেও কিন্তু বলেছি, যেটা হচ্ছে যে আপনার প্রথমে আমি যেই কথাটা বলবো যে দুধ পাওয়ার জন্য আপনাকে আমিষ জাতীয় খাবার খেতে হবে। আরেকটা বিষয় হলো
0: যে
1: আমি বলছি আপা, যেটা হচ্ছে যে আমাদের একটা বিষয় হলো যে এখন কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে, যদি মানে প্রি প্রেগনেন্সি প্ল্যানিংটা থাকে। হ্যাঁ, একজন আমাদের মা বা আমাদের মেয়েরা আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি থাকে, মানে রক্তে মানে রক্ত শূন্যতা কিন্তু দেখাই যায়। এখন কথা হচ্ছে যে একজন মেয়ে বাচ্চা নেবে বিয়ের পরে, সে যদি প্ল্যানিং করে তার ওজনটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে এসে তার যে বিভিন্ন রকমের যে বায়োকেমিক্যাল প্যারামিটার, মোট কথা হচ্ছে হিমোগ্লোবিনটা কেমন আছে বা ভিটামিন ডিটা কেমন আছে, এটাকে এনরিচ করে মোট কথা হচ্ছে পর্যাপ্ততা নিয়ে এসে সে যদি প্রেগনেন্সিতে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলি হয় না। অনেক সময় মায়েরা কিন্তু ম্যালনারিস থাকে, মানে অপুষ্টিতে ভুগে, সেই ক্ষেত্রে এই জিনিসটা একটা কারণ হয়ে থাকে যে তার নিজের পুষ্টি নাই, সেইভাবে কিন্তু সাপ্লাই দিতে পারছে না। তো আমাদের যেটা করতে হবে যে এখন বাচ্চা যদি হয়ে যায় স্তন্যদানকারী মাকে দুধ পাওয়ার জন্য আমিষ জাতীয় খাবার, মাছ মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, ছোট মাছ, মোট কথা হচ্ছে আমিষ জাতীয় খাবার। এবং হিমোগ্লোবিনের জন্য আমি বলবো যে আমরা যেটাকে বলি হিম আয়রন, যেটা হচ্ছে মাছ মাংস ডিম দুধ আপনাকে শরীরের রক্ত যেভাবে বাড়াবে সেটা উদ্ভিদ খাবার কিন্তু সেভাবে বাড়াতে পারছে না। কাজেই আমরা দুধ তৈরির জন্য আমরা মাছ মাংস ডিম দুধ ডাল বাদামকে প্রাধান্য দেব, সাথে ক্যালোরি ভাত রুটি এসব খেতেই হবে এবং পানি জাতীয় খাবার খেতে হবে, এই খাবারগুলি তাকে খেতে হবে। এবং দুধ দেওয়ার জন্য যেটা হচ্ছে মাকে কিন্তু অনেকটা স্ট্রেস ফ্রি থাকতে হয় এবং নতুন মা যখন হয় তাকে কিন্তু হেল্প করতে হবে। মোট কথা হচ্ছে আমাদের কিন্তু এখন ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন বা কমিউনিটি ক্লিনিকগুলিতে দুধ সিক্রেশনের জন্য অথবা কিছু ম্যাসেজিং একটা ব্যাপার আছে, অনেকে কিন্তু এর উপরে প্রশিক্ষণ নিয়ে থাকে এবং আমি বলবো যে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিভাবে দুধ নিতে পারে, মানে একটা বাচ্চাকে দিতে পারে মা, সেই জিনিসগুলি খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হলো যে কালো জিরা বা সাবুদানা, হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু আমাদের বলে থাকে। কালো জিরা অবশ্যই এর গুণ রয়েছে কিন্তু আমি বলবো যে আপনাকে পার্শিয়ালি এই জিনিসগুলি কিন্তু আপনাকে হেল্প করবে, হ্যাঁ ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। মোট কথা লাউ চাল কুমড়া পানি জাতীয় খাবার আপনাকে বা সাবুদানা দিয়ে দুধ যদি আপনি খান আপনি প্রোটিন কার্ব পাচ্ছেন, আপনাকে সাহায্য করবে। কিন্তু মনে রাখতে হবে আমিষ জাতীয় খাবার দুধ বাড়াতে সাহায্য করে।
0: অনেক ধন্যবাদ। মানে আমরা আপা বলতে চেয়েছেন যে আমি আমিষ জাতীয় না খাবার খেয়ে, খাবার কম খেয়ে অথবা না খেয়ে আমি কালো জিরা খেয়ে, কালো জিরার উপর নির্ভর করেই ভাবলাম যে কেন দুধ পাচ্ছে না, এটা কিন্তু হবে না। আমাদের মা অনেক সময় দেখি কাজ করছে, রান্না করছে, বাচ্চা কাছে বসে পড়লো দুধ খাওয়াতে, সে কিন্তু অনেক সময় ধরে ডিহাইড্রেট, মানে সে পানিও খায়নি অন্য কিছুও খায়নি, হ্যাঁ তখন ভাবতেছে কেন দুধ আসছে না। মা যখন নিজেকে হাইড্রেট, মানে মা যখন নিজের শরীরে পানি থাকবে তখনই কিন্তু দুধটা বের হয়ে আসবে। আমরা অনেক সময় বলে থাকি আপা যে আপনি এক মগ দুধ খেয়ে আবার আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে বসেন, যদি হাতের কাছে কিছু না থাকে এক গ্লাস পানি খেয়ে তারপর আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে বসেন। তো অনেক ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নেই।
4: প্রশ্নটি
0: করুন ভাই।
4: জি আপু, আমার প্রশ্ন হলো আমি জানতে চাচ্ছি যে মায়ের গর্ভে যমজ সন্তান আছে সে মাকে কিভাবে যত্ন নিতে হবে এবং ডেলিভারির পরে
0: সে কিভাবে দুইটা শিশুর জন্য সে কিভাবে তার খাবারটা মেনটেন করবে, পুষ্টিটা মেনটেন করবে, মানে এখানে কি পরিমাণ বাড়াবে নাকি বারবার খাবে এই বিষয়ে যদি বলেন। একই সাথে জন্মের পরেও, শিশু জন্মের পরেও তার পুষ্টিটা সে কিভাবে বা খাদ্যটা কিভাবে নিশ্চিত করবে।
5: জি ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। তো যমজ বাচ্চা যখন থাকে তখন তার শারীরিক বাচ্চাদের কথা ভেবেই তার চাহিদাটাও কিন্তু বেড়ে যায়, দুটি বাচ্চার জন্য চাহিদা ডবল হয়ে যায়। তো সেক্ষেত্রে তো মায়ের ক্ষেত্রে তো দুই বাচ্চার জন্যই তাকে ক্যালোরির পরিমাণটা তখন আরো বাড়িয়ে দিতে হয় এবং প্রতিটি খাবার যেটা আমরা বলেছি শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, ভিটামিন, ক্যালসিয়াম, এগুলো সব কিছুর পরিমাণই তাকে বাড়িয়ে দিতে হবে। শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা যেটা বলি যে গ্রাম বাংলায় আমাদের মারা ভাত রুটি এগুলো খেয়ে অভ্যস্ত আলু, এখান থেকে তার চাহিদাটা পূরণ হবে। আমিষ জাতীয় খাবারের মধ্যে মাছ মাংস ডিম ডাল দুধ এগুলোর পরিমাণ তাকে বাড়িয়ে দিতে হবে। এছাড়াও আছে পানির পরিমাণটি, পানি তরল জাতীয় খাবার, এখানে চাহিদাটি অনেক বেড়ে যায়। দুটি বাচ্চার জন্য দুটি বাচ্চা দুটি পানির থলিতে থাকে, সেক্ষেত্রে মাকে প্রচুর পরিমাণে পানি খেতে হয়। আমরা সাধারণত সবার জন্য 8-10 গ্লাস বললেও এই মায়ের জন্য আমরা অতিরিক্ত 4-6 গ্লাস পানি বাড়িয়ে দিই। সে সারাদিনে অল্প অল্প করে পানিটি খাবে। আর আয়রনটা খুবই গুরুত্বপূর্ণ, আয়রনটা পূরণ করার জন্য তাকে কলিজা, পালং শাক, ডাল, খেজুর এগুলো খেলে আয়রনের ঘাটতিটা পূরণ হবে। এছাড়াও যেটা হচ্ছে যে তাকে আমরা যেটা বলি যে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা আপনার আসবে হচ্ছে দুধ, দই, এগুলো থেকে আপনি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারবেন। তারপরে হচ্ছে যে বাচ্চা দুটো যখন হবে ডেলিভারির পরে, তখন এখন হচ্ছে বাচ্চাকে তো বুকের দুধ দিতে হবে, এবং সেই চাহিদা পূরণ করার জন্য মাকে কিন্তু বেশি বেশি করে আমাকে আমিষ জাতীয় খাবারটি, পানি জাতীয় খাবারটি এটা বেশি করে দিতে হবে।
0: আমি একটু সম্পূরক প্রশ্ন করি আপা, দুইটা বাচ্চা যখন হয় টুইন বেবি, তাদের ব্রেস্ট ফিড করানোর জন্য আপা বলেছেন, তারপর আপনি যদি খুব ছোট করে, তারপর আমরা আবার আরেকটি প্রশ্ন নিব, যে বলেন যে দুইটা বেবিকে সে আসলে একজন মায়ের পক্ষে সম্ভব দুইটা বেবিকে ব্রেস্ট মিল্ক দিয়ে বা বুকের দুধ দিয়েই হলো গিয়ে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দিয়ে পুষ্টিটা হলো গিয়ে বজায় রাখা,
1: এটা একটু কঠিন হয়ে যায়। তবে দেখা যাচ্ছে যে অনেক সময় মার আসলে একটা হেলথ ইস্যুর একটা বিষয় থাকে, অনেক সময় দেখা যায় যে মাটা কিন্তু মেনটেন করতে পারে না, মেনটেন করাটা তার জন্য মুশকিল হয়ে যায়। কিন্তু সে যদি ওয়েল প্রিপেয়ার্ড হয় অনেক সময় কিন্তু, কারণ দুধের পরিমাণটা যেটা হচ্ছে যতটুকু লাগছে বাচ্চা কিন্তু সেই সময় অতটুকু মানে পরিমাণে যতটুকু লাগে সে কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে দিতে পারে তাহলে কিন্তু দুটো বাচ্চাকে মেইনটেইন করতে পারে।
0: অনেক ধন্যবাদ আপনার, একেবারে সঠিক বলেছেন। আমরাও মা, আমরাও বাচ্চাদের 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছি, তখন দেখেছি একটা সত্যি কথা, যা মা যারা তারা জানেন, যারা দুধ খাওয়াইছেন বাচ্চাকে, দুইটা বেবিকে খুব সুন্দরভাবে দুধ খাওয়াইয়ে করলেন।
1: আমরা একটা
0: এক বাচ্চাকে যখন দুধ খাচ্ছে অনেক দুধ হলো এক্সেস থাকতো, পড়ে যেত, এবং অনেক সময় দেখি মায়ের, অনেক মা একটা দুধই খাওয়ায় যদিও, কিন্তু যাই হোক, কিন্তু দুইটা বাচ্চাকে যদি মা নারিস থাকে, পুষ্টিকর থাকে এবং রেগুলার খাবার খায়, ঘন ঘন খাবার খায়, দুইটা বাচ্চাকে মেনটেন করা সম্ভব।
1: অবশ্যই
0: আমরা আরেকটি প্রশ্ন নেই, কে আছেন? হ্যালো, আচ্ছা আমি একটু তাহলে আমি, আচ্ছা মনে হয় সংযোগটা দেওয়া সম্ভব হচ্ছে না।
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: আমার প্রশ্ন হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় পাকা পেঁপে খেতে পারবে কিনা, এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় কৃমিনাশক ট্যাবলেট খেতে পারবে কিনা।
0: জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সংক্ষেপে আমি আমি উত্তর হলো গিয়ে দিয়ে দেই, যেহেতু আরো প্রশ্ন নিতে হবে। অ্যাকচুয়ালি প্রথম যে 3 মাস সেই সময় আমরা অনেক সময় বলে থাকি যে পাকা পেঁপে, হ্যাঁ, আনারস, এই খাবারগুলো অ্যাভয়েড করা ভালো, নাহলে হলো গিয়ে অ্যাবর্শনের একটা চান্স অনেক সময় থেকে যায়। হ্যাঁ, আর হলো গিয়ে কৃমিনাশক ট্যাবলেট আমরা সেম একইভাবে প্রথম 3 মাস বা 6 মাসে আমরা কৃমিনাশক ট্যাবলেট একেবারে অ্যাভয়েড করতে বলি। পরবর্তীতে যদি তার কৃমির অনেক উপদ্রব হয়, যখন সে শেষের দিকে চলে যায়, মানে 7-8 মাস 9 মাস, সে তখন খুব বেশি যদি উপদ্রব হয় সেক্ষেত্রে সে খেতে পারে। আমি আমাদের হলো গিয়ে আমাদের কুইজটি আমি এখনই ঘোষণা করে দেই, তারপরে হলো গিয়ে আমরা সময় থাকলে আরও প্রশ্ন নিব। যেহেতু দুইজন আলোচকই এবং আমিও অনেকবারই বলেছি কথাটা, সেই জন্য একটু আজকের কুইজটা হয়তো বা একটু কঠিন হতে পারে, বাট আমি কুইজটা দিতে চাচ্ছি। হ্যাঁ, যে বুকের দুধ যথেষ্ট পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ পাওয়ার জন্য মাকে কোন ধরনের খাবার খেতে হবে, মানে কোন ধরনের খাবার উপরে গুরুত্ব দিতে হবে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ খাওয়ানোর জন্য শিশুকে, যাতে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ তৈরি হয়, সেই জন্য মাকে কোন ধরনের খাবারের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, কোন ধরনের খাবারটা আসলে খেতে হবে, সেই প্রশ্নটাই রাখছি। এবং প্রশ্ন উত্তর দেওয়ার যে নাম্বারগুলো আমি শুরুতেও বলেছি, আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমি আবার বলছি, 02-44-81-3268 থেকে আপনারা জানেন, এক্সটেনশন নাম্বারগুলো একেবারে 7-9 পর্যন্ত, এই ইয়েতে আপনারা হলো কি উত্তর দিতে পারবেন। আর উত্তর দেওয়ার যে ঠিকানা সেটা আমি আবার বলছি, যে আমাদের যে ঠিকানা আছে সেই ঠিকানা যে বাংলাদেশ বেতার এবং আমাদের এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায় এবং বাংলাদেশ বেতার আগারগাঁ এই ঠিকানায় আপনারা হলো গিয়ে আপনাদের উত্তরটি পাঠিয়ে দিবেন। কে আছেন শ্রোতা বন্ধু, প্রশ্নটি আমরা নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি দ্রুত প্রশ্ন করুন, আমাদের যেহেতু শেষের দিকে চলে এসেছি।
7: প্রথম প্রশ্ন করছিলাম কি হাজী মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জের উপজেলা কয়েকজন জেলা চারপুর থেকে।
0: জি,
7: তো এই যে কুইজের উত্তরটা যে আমরা যে মানে যে পনির প্রোগ্রামের কথা বলি মানে দ্রুত পরপর
0: না না আপনারা হলো কি আমাদের যে ঠিকানা আছে আমাদের ফোন ইন অনুষ্ঠানে সেই ঠিকানায় পাঠিয়েবেন। কে আছেন দর্শক শ্রোতা?
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
8: জি মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা থেকে। ভালো আছেন?
0: জি ভালো আছি। হ্যাঁ সানোয়ার ভাই,
8: আমার জানার আমার সঙ্গে আমাদের হাফেজ নুরুল আমিন ভাই আছে, আজ হাজি মিন্টু সাহেব আছে, সবাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমার জানার ইচ্ছা দুইটা। একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে এক থেকে তিন মাস পরীক্ষা করতে হবে, কিন্তু এক থেকে তিন মাস যখন একটা বাচ্চা পেটে আসে এই মা তো ঠিক মতো চলাফেরা, এখন তো ম্যাক্সিমাম বেড রেস্ট দিয়ে দেয় এবং খাবার যে কথাটা বলতেছেন এই খাবারটা কিন্তু ওনারা একদমই খেতে পারে না। আর খাবার কথা বলছেন যে নাস্তা এগারোটায়, আসলে নাস্তা বা খাবার ওনারা খেতেই পারে না, তাহলে এই মোতাবেক আমরা কি করতে পারি? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেখা যায় যে গর্ভবতী অবস্থাতে যখন আপনি চতুর্থ টেস্ট মানে পরীক্ষা করার জন্য যাওয়া হয় তখন কিন্তু মার জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই মোতাবেক আমাদের দেশে তো এখন অনেক কিছু সম্ভব, তাহলে পর ইনাদের চেক আপ করার জন্য পরিবারে এসে এরকম কোন সুযোগ আছে কিনা করে দেওয়ার, একটু বললে পর মানে সুবিধা তো বিষয়টা মনে হয় বুঝতে পারছেন।
0: জি বুঝতে পেরেছি, আমি আপনার কাছে যাব। যে প্রথম প্রশ্নটা তো বুঝতে পেরেছেন যে যখন প্রেগনেন্ট হয়ে অনেক মা আছেন যে খেতে পারে না এবং প্রথম তিন মাস চার মাস দেখা যায় খেতে পারে না, সেই ক্ষেত্রে ভাই প্রশ্ন করেছেন যে তাহলে যে খাবারের কথা বলছেন শুধু অনেক মা সবাই না, কিন্তু ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন সবার ক্ষেত্রে না, বাট অনেক মার ক্ষেত্রে এটা হয়ে থাকে।
3: হ্যাঁ ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন। এখানে যেটা হচ্ছে প্রথম তিন মাসে মাদের যেটা সমস্যা হয় যে অতিরিক্ত বমির পরিমাণটা বেড়ে যায়, তো তখন তারা দেখা যায় যে খাবারটা খেতে পারে না। তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ যেটা থাকে, আমরা তাদেরকে খাবার নিয়মটুকু বলে দেই, বলার পরে তাকে আমরা বলি যে আপনি যখন পারবেন তখন আপনি খাবেন। আর যদি দেখা যায় যে অতিরিক্ত বমির পরিমাণ থাকে সেক্ষেত্রে আমরা চিকিৎসক হিসেবে কিন্তু তাকে বমিটা কমানোর জন্য একটা ওষুধ দিয়ে তারপরে আমরা খাবারটা নিতে বলি, কারণ তার জন্য পুষ্টি খাবার পুষ্টিকর খাবার নিতে হবে তার এবং তার বাচ্চার জন্য। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল?
0: দুইটা প্রশ্ন করেছিলেন আমি।
3: হ্যাঁ চার মাস পরে যেটা বলেছিলেন যে এর পরবর্তীতে চেক আপের কোনো ব্যবস্থা আছে কিনা। জি বাংলাদেশ সরকার থেকে গর্ভবতী মায়েদের জন্য আমরা স্বাস্থ্যকর্মী দিয়ে বাসা পর্যন্ত চেক আপের ব্যবস্থা করা আছে। তারা এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় তাদের বাসায় গিয়ে রোগীর রক্তচাপ মেপে দেখেন, তারপরে যেটা হচ্ছে যে ইভেন গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগারটাও চেক করা হয়, তার ডায়াবেটিস হতে যাচ্ছে কিনা তার ওজনটা চেক করা হয় এবং ঔষধ যেগুলো সে খেতে পারবে আয়রন ক্যালসিয়াম এই ধরনের পরামর্শগুলো আমাদের স্বাস্থ্যকর্মীরা মাদেরকে দিয়ে থাকেন।
0: হ্যাঁ ধন্যবাদ আপা। এই যে চেক আপের বিষয়টা আমি একটু আবার যোগ করব, আমরা আগে বলতাম কমপক্ষে চারবার চেক আপে আসতে হবে, এখন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে যেটা করেছে যে মাদেরকে আমাদের যে গাইডলাইন এখনকার সেখানে আটবার হলো গিয়ে চেক আপে আসতে হবে। হ্যাঁ এবং চেক আপের বিষয়ে হাসপাতালে এসে নগর স্বাস্থ্যকেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ইভেন আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে গ্রামে বিশেষ করে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে তারা বাড়ি বাড়ি গিয়েও সেবাটা দিয়ে থাকে। আমার যে কুইজ ছিল কুইজটি আমি আবার বলছি যে বুকের দুধ খাওয়া তৈরি হওয়ার জন্য, জি কে বলছিলেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি
9: জি আপু কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজারাডাঙ্গা সুন্দর ডিগ্রি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে।
0: জি জি হ্যাঁ জি ভালো আছে, চিনতে পেরেছি ভাই প্রশ্নটি করুন।
9: হ্যাঁ জি আপু অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমি দুইজন আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে
10: দেখা যাচ্ছে মানে একজন একজন গর্ভবতী মা বাচ্চা সিজানিয়া হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা কিছু বাচ্চাকে বাজারে যেমন এই যে দেখা যাচ্ছে একজন বাজারের দুধ খাওয়াতে গেলে একজন শিশুর জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে, আর যে গরুর দুধ দেখা যাচ্ছে আমরা যে মায়ের বাচ্চা কোনো দুধ পাচ্ছে না সে দেখা যাচ্ছে বাচ্চাকে গরুর দুধও পর্যন্ত খাওয়ানো হয়।
0: গরুর দুধটা
1: যেটা হচ্ছে একসময় কিন্তু না জেনেই মায়েরা খাওয়াতো, আসলে বাচ্চার যে স্টোমাক পাকস্থলীটা যেটা থাকে সেটা গরুর দুধের জন্য কিন্তু উপযোগী না। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলে এখন কিছুটা রদবদল হয়েছে যে অন্তত পক্ষে 2 বছর পর্যন্ত গরুর দুধটাকে না খাওয়ানোটাই বেটার, এবং চেষ্টা করতে হবে মায়ের দুধ খাওয়াতে, এবং যখন না পারা যায় তখন কিন্তু বিভিন্ন আমি ফর্মুলাকে উদ্বুদ্ধ করছি না যে কোনো কারণে ক্রিটিক্যাল কোনো অবস্থায় তখন কিন্তু বয়স অনুযায়ী দুধটা থাকে সেই অনুযায়ী দেওয়া উচিত। এবং গরুর দুধটার ফুল ফ্যাট মিল্ক যেটা বলি আমরা 1 বছর পর্যন্ত কোনো ফুল ফ্যাট মানে ফুল ক্রিম দুধ দেওয়া যাবে।
0: অনেক ধন্যবাদ, খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছেন। আমাদের প্রশ্নটা আমরা আবারও বলি, আমাদের যে কুইজ আজকের, যে বুকের দুধ তৈরি হওয়ার জন্য মাকে কোন ধরনের খাবারের উপর গুরুত্ব দিতে হবে বা কোন ধরনের খাবারটা তাকে বেশি খেতে হবে, এবং আমাদের কুইজের উত্তর পাঠানোর ঠিকানা আপনারা অনেকেই জানেন, আমি আবারও বলছি, প্রযোজক চলো বদলে যাই, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের আমরা আরেকটি প্রশ্ন নেই, কে আছেন শ্রোতা বন্ধু, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
11: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
11: আপনি ভালো আছেন?
0: জি আছি আলহামদুলিল্লাহ ভাই, প্রশ্নটি করুন, যেহেতু একেবারে শেষ পর্যায়ে আমরা।
11: রাজমিস্ত্রি।
0: জি জি,
11: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, সাতর আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে বোয়ালমারি ফরিদপুর থেকে।
0: জি,
11: তো শেষ সময় যাওয়া তো, তবে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে একটা গর্ভবতী মা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখি আমরা যে টাইট ফিট কাপড় চোপড় পরে, দেখা যাচ্ছে আপনার 3 পিস পরে কিংবা আপনার বিভিন্ন ধরনের
0: পেটিকোট পরে,
11: আপনার যখন হয় গর্ভবতী দায়ের বয়স, তখন আপনি চাচ্ছে যে কোন ধরনের কাপড় চোপড় তারা পরলে চলাফেরা করতে পারবে ভালো, আর ঘুমানোর ক্ষেত্রে
0: প্রয়োজন। সেই হিসেবে মা কি ধরনের পোশাক পরবে এবং ঘুমের বিষয়ে হলো কি পরামর্শ দিবেন?
3: মায়ের পোশাকের ব্যাপারে আমরা সবসময় বলি যে সুতি কাপড় এবং ঢিলে ঢালা পোশাক পরবেন, সেটা তার শারীরিক গঠন হিসেবে সে ঢিলে ঢালা পোশাক পরবেন। কোথাও মানে অনেক প্রচলিত আছে যে টাইট করে পেটিকোটের ফিতা পরতে হবে, পায়জামার ফিতা, না হলে বাচ্চা উপরে উঠে যাবে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। আর আরেকটি হচ্ছে যেটা
0: ছিল হলো গিয়ে ঘুম, মায়ের
3: ঘুমের ব্যাপারে হচ্ছে, ঘুম হচ্ছে রাতে আমরা বলি যে সবার জন্য 8 ঘন্টা ঘুম প্রযোজ্য, এবং দিনের বেলাও তাকে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে, এবং সেই সুযোগটা পরিবার থেকে করে দিতে হবে।
0: অনেক ধন্যবাদ, বিশ্রাম দিনের বেলার বিষয়টা আমি আবার গুরুত্ব দিব, সে ঘুম না আসুক তাকে বিশ্রাম নিতে হবে, 1 থেকে 2 ঘন্টা সে শুয়ে থাকবে। হ্যাঁ, আর এই যে টাইটের বিষয় আপা, দেখা যায় ধারণা করা যে বাচ্চা যদি উপর দিকে উঠে যায় নর্মাল ডেলিভারি হবে না, আসলে বাচ্চাকে তো উপর দিকে উঠতে দিতে হবে, বাচ্চা বড় হবে মানে 8 মাস 9 মাস মতো উপর দিকে উঠবে, তাই না? তারপরে যখন ডেলিভারির সময় হবে আল্লাহ যে প্রসেস তৈরি করেছেন সেই প্রসেস অনুযায়ী সে আবার নিচের দিকে নেমে যাবে।
3: আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে কোন কাতে শুবে, আমরা যেটা বলি যে 6 মাসের পর থেকে মা বাম কাতে শুবে, তাহলে গর্ভের রক্ত সঞ্চালনটা ঠিক থাকে এবং বাচ্চাও ঠিক মতো রক্ত সঞ্চালন পায় এবং বাচ্চার শারীরিক বৃদ্ধিটা ঠিক মতো হয়।
0: জি, অনেক হলো ভালো বলেছেন, আমরা খাবারের পাশাপাশি মাকে মানসিক শান্তিতে মাস দিতে হবে, মাকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম দিতে হবে, তাহলেই কিন্তু একটি শিশু হলো গিয়ে সুন্দরভাবে মায়ের পেটে থেকে পুষ্টি নিয়ে হলো গিয়ে এবং সুস্থভাবে বড় হবে একই, এবং ডেলিভারির পরে দুগ্ধদানকারী মার ক্ষেত্রেও একই কথা, খাবার খাবারের পাশাপাশি তাকে বিশ্রাম এবং মানসিক যে শান্তি বা পরিবার থেকে সাপোর্ট সেগুলো থাকবে, তাহলেই কিন্তু মা এবং শিশু দুইজনেই হলো গিয়ে সুস্থভাবে বেড়ে উঠবে। আমরা আরেকটি প্রশ্ন নেই, কে আছেন আমাদের সাথে? কেউ না থাকলে আমরা একটু নিজেরা একটু একটা জরুরি বিষয়ে।
12: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি প্রশ্ন করেননি,
12: না আপু, আমি মোহাম্মদ লুৎফা জর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ী। শেষ মুহূর্তে পেলাম মানে ঘন ঘন একটু ফোন, হাজার হাজার শ্রোতা অপেক্ষা করে, কিন্তু আপনারা ওইটাকে একেবারে প্রশ্নের উত্তর দেন ঘন্টা পর ঘন্টা। তাই আপু আমি জানতে চাচ্ছি যে হইলে আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, হাজি মোহাম্মদ মিন্টুকে ধন্যবাদ ভালো প্রশ্ন করার জন্য। আমি জানতে চাচ্ছি যে আপনার হইলে আমার এক ভাবির সাত মাস পাও ফুলে গেছে, বুঝছেন, আট মাস পর। আর কি খাবার খালি পুষ্টি মানে বাচ্চা ভালো থাকে এইটা একটু বললি।
0: আর আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকভাবে বারবার বলে গিয়েছি, হ্যাঁ, কি খাবার খেলে ভালো থাকবে এবং পায়ে পানি না আসার জন্য কি করণীয়। তো শ্রোতা বন্ধুরা, আমরা যেটা বলবো যে বাংলাদেশে গত দুই মাস যাবৎ হামের আউটব্রেক হয়েছে, হ্যাঁ, প্রাদুর্ভাব। তো এই যে হাম থেকে, অন্যান্য রোগ থেকে যদি শিশুদেরকে আমরা সুরক্ষিত রাখতে চাই, তাহলে মাকে গর্ভকালীন সময় থেকেই হলো গিয়ে পুষ্টিকর খাবার খেতে হবে এবং সুস্থ থাকার জন্য প্রচুর বিশ্রাম, যেটা আমাদের গাইডলাইন অনুযায়ী, একইভাবে ডেলিভারির পরে, বাচ্চাকে ডেলিভারির পরেও কিন্তু ল্যাকটেটিং মা বা দুগ্ধদানকারী মাকে পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে তার মাধ্যমে তার শিশু তার শরীরে যথেষ্ট পরিমাণ পুষ্টি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।

0: এতক্ষণ শুনলেন এসবিসি ভিত্তিক ফোনিট অনুষ্ঠান চলো বদলে যাই। অনুষ্ঠান সঞ্চালনা করলেন ডাক্তার মাহমুদ আলী, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 3টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমি প্রীতিলতা গুপ্তা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিনি 3 দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। নির্বাচন কমিশন আজ হালনাগাদ ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,83,23,240 জন, যা গতবারের তুলনায় 0.05% বেশি। এদের মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন এবং নারী ভোটার 6,31,09,266 জন। এর আগে গত 20 এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর 6 মে পর্যন্ত ভুল সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রতীক ও রাজনৈতিক পরিচয় থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। এদিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি সহ প্রচণ্ড ঝড়ে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে। আজ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজন প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে 24 ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সাথে তাঁর আলোচনাকে চমৎকার বলে অভিহিত করেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তা উল্লেখ করেননি। শুল্ক প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতা ও ইরান যুদ্ধের পাশাপাশি বেজিং এর দাবি করা স্বশাসিত এই দ্বীপটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এর আগে গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে শি জিনপিং দুই পক্ষকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে আখ্যায়িত করেন এবং ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। খেলার খবর ক্রিকেট। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ সবাইকে নাট্যানুষ্ঠানে।
2: আজকের নাটক সেই মনোয়ারার কথা।

0: গল্প সুফিয়া হোসেন, বেতার নাট্যরূপ মাহবুব হাসান, প্রযোজনা মাসুদ আলী খান। নাট্যানুষ্ঠান সেই মনোয়ারার কথা।
1: বৌমা, আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি তোমার একটা কথা। কম
2: কি কথা মা?
1: তোমাগোর বিয়া হয়েছে আজ প্রায় 7-8 বছর হইতে চলল, তুমি এখনো মা হইতে পারলা না। আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না
2: মা। বিয়ার পর সব মাইয়ারাই মা হইতে চায়, কিন্তু আমি কেন এখনো মা হইতে পারতেছি না জানি না। আপনি আমার মুরব্বী, আপনিই বলেন আমি কি করতে পারি।
1: আমরা সংসারে মানুষ মাত্র 3 জন, আমার বয়স হয়েছে, কবে আল্লাহ নিয়ে যায় কেউ কইতে পারে না। আমাকে তো বংশে পোলা মাইয়ার দরকার আছে নাকি? তুমি এই সংসারে আওনের পর আমার 2-2টা মাইয়া ফরিদা রশিদারে বিয়া দিছি, তারা এখন 2-2টা সন্তানের মা, আর তুমি কি না?
2: মা, কবিরাজ মশাই তো কইছেনি আর কোনো অসুবিধা নাই, আল্লাহ রহমত করলেই সন্তান হইব।
1: তাবিজ কবস্থ আর কম করতেছ না কই, কোনো কাম তো হইতেছে না। আমি এখন চিন্তা করতেছি আমার কাশেমরি আবার বিয়া দিব।
2: মা, ঠিক আছে, আপনার পোলা আসুক, তার লগে কথা কমু।
1: আমার কাশেমের লগে কি কথা কইবা, আমি যা কমু কাশেম তাই করব।
3: মা, মা, কই তুমি?
1: ওই যে কাশেম আইছে, জিগাও তারে। এই যে বাপ আইসর, বয় তোরে নাস্তা আনি।
3: তুমি কেন মনোয়ারায় নাস্তা দিব?
1: আচ্ছা, তাইলে আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসি।
2: আপনার একটা কথা কই, রাগ করবেন না তো।
3: রাগ করার কি আছে, কও আর কি কইবা তাও আমি জানি।
2: জানেন?
3: জানি, মা তো ঠিকই কইছে, বিয়ের এতদিন পরও আমি বাপ হইতে পারলাম না, আমার কি বাপ হইতে ইচ্ছা করে না?
2: আপনার যেমন বাবা হইতে ইচ্ছা করে, আমারও তো তেমনি মা হইতে সাধ হয়। মা ডাক শুনতে ইচ্ছা করে, নারী জীবন সার্থক হয় মাতৃত্বের মধ্যে, কিন্তু আল্লাহ আমারে মা ডাক শুনতে না দিলে আমি কি করতে পারি?
3: তুমি মা হইতে পারতাছ না বইলা আমি তো আর বাবা হওয়া থেকে বঞ্চিত হইতে পারি না।
2: আমি মা হইতে পারতেছি না সেটা কি আমার একলার দোষ? আপনারও তো দোষ থাকতে পারে, সেটা কি চিন্তা করে দেখছেন কোনোদিন?
3: কি কইলি, আমার দোষ? এত বড় কথা কওয়ার সাহস তুই কই পেলি?
2: এত রাগ দেখাইতেছেন কেন, আমি কি মিছা বলছি? আপনি কি কোনোদিন ডাক্তার কবিরাজ দেখাইছেন? কবিরাজ তো কইছে আমার এখন কোনো অসুবিধা নাই।
3: শয়তানি, আমার তুই ডাক্তার কবিরাজ দেখাইতে কইতাছস? হ্যাঁ,
2: খবরদার, খবরদার গায়ে হাত উঠাইবেন না, আপনাকে মতো অশিক্ষিত ঘরের মাইয়া আমি না।
3: ও ও, শিক্ষিত ঘরের মাইয়া? হ্যাঁ, তা জানা, চলে জানা বাবার বাড়ি, কয় বেলা পেটে ভাত জোটে দেখুন নে, তোর শিক্ষিত বাবার পেটে তখন ভাত জোটে না।
2: আমার বাবার সম্পর্কে একটা কথা কইবেন না কইতাছি, আমার বাবা আপনার কাছে মেরে বিয়া দেয় নাই, আপনার চাচা বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলেন আমার বাবার কাছে, আমার বাবা তো মুখের পুন না কইয়া ফেরত দিছিল আপনার চাচারে।
3: বাপের কথা কইলে গায়ে জ্বালা ধরে যায়। হ্যাঁ, আর আমার মায়ের সাথে যে মুখে মুখে তর্ক করতেছস তাতে আমার গায়ে জ্বালা ধরে না।
1: কাশেম, ও কাশেম, কি হয়েছে বাপ?
2: এত
1: রাগ দেখানো ভালো না, এমনিতেই তো তুমি মা হইতে পারো না, তার উপর আবার এত রাগ দেখাও কেন? হ্যাঁ, আমার কাশেমের বংশধর হইব না আর আমি চুপচাপ বৈশা তা দেখো?
3: মা, উনি কইতেছে আমি ডাক্তার দেখাইতাম, আমার দোষের জন্য নাকি সে মা হইতেছে না?
1: ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, আমি ঠিক কইরাই রাখছি, আমার ছোট বোনের মাইয়া রাহেলারে বউ কইরা ঘরে আনো।
2: না মা, বিয়া করানোর আগে আপনার ছেলেরে ডাক্তার দেখাইতে কন।
1: কি?
2: ডাক্তার যদি বলে আপনার ছেলের কোনো দোষ নাই, তাইলে আপনার ছেলের বিয়া করান, আমার কোনো আপত্তি নাই।
3: চুপ কর, মার মুখে মুখে আবার কথা কইতেছস? হ্যাঁ, আর কোনদিন আমার ডাক্তার দেখাবার কথা কবি?
2: কই তো একলা আমারে দোষ দিবেন কেন, আমি তো ঠিক কথাই কইছি।
1: এত রাগ তো তোমারে মানাই না, মাইয়া মানুষ হয়ে জন্ম নিছ অথচ মা হইতে পারলা না। আমি ঠিক করছি কাশেম এই মাসের মধ্যেই বিয়া দিব, তোমার যদি ভালো না লাগে তো বাপের বাড়ি চলে যাও।
2: কি কইলেন মা? কি, বাপের বাড়ি চলে যামু? বাপের বাড়ি? কোথায় যাবো আমি? একদিন বাপ মায়ের আপত্তি সত্ত্বেও সকলের স্নেহ মমতা ভালোবাসার বন্ধন সিরা কাশিমের হাত ধইরা এই বাড়িতে আইসিলাম। আইস কাশিমের মা কাশিমের সামনেই আমারে বাড়ি সাইরা চলে যাইতে কইল, অথচ কাশিম কোনো কথাই কইল না। কেমনে আমি বাপমার কাছে ফিরা যামু কেমনে? কাশিম তোমার বিবেক বুদ্ধি কই গেল অহন? মনে পড়ে আজ থেকে আট দশ বছর আগের কথা, রোজ রোজ তুমি আমাগো গ্যারামের বুড়া বটগাছটার নিচে দাঁড়ায় থাকতা, আমি আর আমার বান্ধবী জরিনা যাইতাম স্কুলে, তুমি তখন কোনো কথাই কইতা না। একদিন আমি তোমার কাছে গিয়া জিজ্ঞাসা করলাম,
4: এই যে শুনছেন, আপনি রোজ এখানে দাঁড়ায় থাকেন কেন, কারণটা কি জানতে পারি? কি হইল? এই যে মাস্তান সাহেব, শুনতে পাইতেছেন না?
5: কিছু বললেন?
4: কইলাম এখানে রোজ রোজ দাঁড়ায় দাঁড়ায় আপনার সামনে দিয়া কত মাইয়া লোক যাওয়া আসা করে, তা গুইনা গুইনা নামতা শিখেন নাকি?
5: ঠিকই কইছেন, নামতা শিখার জন্য যে সব মাইয়া লোক যাওয়া আসা করে তাদের সাথে দুইটা ডানা কাটা পরিও যায়। এই পরিগর সাথে আমি বন্ধুত্ব করতে চাই, পরিগ আমার খুব পছন্দ।
4: তাই নাকি? কিন্তু ডানা কাটা পরিগুলা আপনারে পছন্দ করে না, তাই দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, তার সে বাড়ি গিয়া কাঁথা গায়ে দিয়ে ঘুমায় থাকেন।

0: এই যে শুনেন,
1: দাঁড়ান একটু শুনেন, এই আপনার নামটা একটু বলবেন।
2: নাম জানি না কি করবেন আপনি, এখানে এইভাবে দাঁড়ায় থাকেন কেন? আমাকে বিরক্ত করতে
1: রাগ করতেছেন কেন? নাম জানাটা কি অপরাধ? আমার নাম কাশেম, আর ওই যে দূরে সবুজ গ্রামটা দেখতে পেতেছেন ওইখানে আমার বাড়ি।
2: আপনার নাম তো আমি জানতে চাইনি, আপনার সাথে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না, তবু গায়ে পরে মায়াদের সাথে কথা কইতেছেন কেন? লজ্জা করেন আপনার?
3: এই চল, খালি খালি গায়ে পরে ঝগড়া করতে হইব না, অসভ্য।
1: ঠিক আছে, শুধু আপনার নামটা বলেন, শুই নে চলে যাব, আর কথা বলবো না।
3: ঠিক বলছেন তো, আর কোনোদিন এখানে দাঁড়ায় থাকবেন না।
1: বলছি তো, আপনার নামটা জানতে পারলে আর আসবো না।
3: আমার নাম জরিনা, আর ওর নাম মনোয়ারা।
1: আচ্ছা,
3: নাম জানলেন, এবার চলে যান, আর কোনোদিন এখানে দেখলে আপনার অসুবিধা হইব।
1: আচ্ছা।
3: কি অমন করে ওর দিকে তাকিয়ে আছেন কেন? যান কইতাছি।
1: ও হ্যাঁ হ্যাঁ, যাইতেছি।

0: তুই আমার বইগুলা নিয়া এখানে খাড়া, আমি আইতাছি।
1: তুই একা যাবি? তোর ভয় করবো না?
0: না। কি ব্যাপার, আট দশ দিন হলো দেখি না যে, আমাগো ভয়ে হে এলাকা সাইরা দিলেন নাকি?
2: ভয় পাবো কেন, আমি এখানে দাঁড়ায় থাকলে আপনাকে অসুবিধা হয়, তাই আসি না।
0: এখন থেকে আসবেন, আমাকে কোনো অসুবিধা হবে না। আসলে সেই দিন আপনার সাথে ওই রকম আচরণ করা আমার ঠিক হয় নাই।
2: না না, আমি কিছু মনে করি নাই। সত্যিকারের বন্ধুকে যে ভালোবাসে তার আচরণ যতই খারাপ হোক না কেন, বন্ধু কিছু মনে করে না, সে নিজে একদিন বুঝতে পারে। যেমন আপনি আপনার ভুল বুঝতে পারছেন।
0: হ্যাঁ, আপনি রোজ আসবেন কেমন?
2: বন্ধু বললে না এসে কি থাকা যায়? আসব।
0: আসলে কাল আবার দেখা হইব।
2: আচ্ছা।
1: কি ব্যাপার মনোয়ারা, তুই দেখতাছি
0: প্রেমে পড়ছি, তাই কইবি তো?
1: আসলে তোরে বোঝা বড় কঠিন রে।
0: তোরা তো বোঝার দরকার নাই, যা কমু তাই শুধু কইরা যাবি, বুঝলেন জরিনা বিবি? সেদিনের বিবেকবান কাশিম হাইস্তার মনের কুৎসিত রূপটা প্রকাশ করে দিল। অথচ সেদিন, সেদিনের কথা মন থেকে কিছুতেই মুছে দিতে পারি না কেন। কাশিমের সাহুনি, তার ছোট ছোট কথাগুলা আমার দারুণভাবে তার কাছে টানত। তারে নিয়া স্বপ্ন দেখা শুরু হইল। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে আমাকে দেখা হইতো। আমরা গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইতাম অনেকক্ষণ, সময়ের কোনো হিসাব থাকতো না। এইভাবে গ্রামে বেশি দিন আমরা কথা কইতে পারলাম না। রাশেদ আমার ভাই একদিন দেখা ফেলাইল, সে মারি কয়া দিল, মা বাবারে জানাইল। বাবা একদিন আমারে ডাইকা কাছে বসাইলেন, বললেন,
3: মা তুই তো জানোস আমি তোর কোনো কিছুতেই বাধা দিই না, তবে তোর জীবনের ভালো মন্দ তো আমারই দেখতে হইব, তাই না? আমি যা বলুম তোর ভালোর জন্যই তো বলুম।
0: বাবা তুমি কি কইবা আমি জানি।
3: জানোস যখন তাহলে সবকিছু ভুলে জানা। কাশিম সম্পর্কে আমি ভালো করেই জানি, ওর যে পরিবার জন্ম তাতে আমাগো সাথে আত্মীয়তা করার কোনো যোগ্যতা নাই।
0: বাবা জাত বংশ দিয়া কি সবকিছু বিচার করা যায়?
3: আরে কাশিমের বাবা ছিল গ্রামের একজন কিষান।
0: কিষান কি খারাপ বাবা, গ্রামের সবাই তো কিষান। কিষানের ছেলে হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ?
3: না না, কিষান হওয়াটা অপরাধ না, তবে যে যেখানে পা ফেলার উপযুক্ত সেখানে পা ফেলতে হয়, তা নইলে হুঁচট খাইতে হয়।
0: বাবা সেই দিন আর কোনো কথাই কয় নাই। আমি জরিনার মারফত চিঠি লিখা কাশিমের সব কথা খুইলা জানাই। কাশিমের চাষা সুরুজ মিয়া একদিন বিয়ার সম্বন্ধ নিয়া আমাগো বাড়ি আসলো, কিন্তু বাবা বিয়াতে মত দিল না। কাশিম জানাইল পালায় আসতে, আমি তখন মরিয়া, কোনো কিছু না ভাইবা এক কাপড়ে বাড়ি থেকে চলে আসলাম। কাশিমের সাথে বিয়া হইল। মা বাবারই সাইরা, ভাইদের সাইরা, প্রথম প্রথম সুখী ছিলাম। হাই সাত দশ বছর হতে চলল, আমি সন্তানের মা হতে পারলাম না। এই অপরাধ, খালি এই অপরাধের জন্যে আজ আমি নির্যাতিতা, আমার জাওনের কোনোই জায়গা নাই। যে বাপ মাকে একদিন সাইরা চলে আইসি সেখানে আমি কিছুতেই ফিরা যেতে পারুম না, তার সে এখানেই লাথি চাটা খায়া ফইরা থাকুম। মা গো আমি আর কিছুই ভাবতে পারতেছি না।
4: বুঝি, আপনি আমার মুরব্বী, আপনার কথা আমি ফালাইতে পারি না, কিন্তু কাশ্মীরের ঘরে তো বউ আছে, তার অহনয় তো সন্তানাদি নাই, একদিন তো হইতেও পারে।
5: একদিন যখন হয় নাই আর হইব বলে মনেও হয় না, আর তা বীজ কবচ তো কম করে নাই, তো সব কিছুই আল্লাহর ইচ্ছা।
4: এই জন্য কইতাছি, রাহিলারে বউ করে নেওয়ার আগেই সব কিছু পাকাপাকি করে নেওয়া ভালো। বুঝি, আমার রাহেলার বয়স একেবারেই কম, তার উপর আবার সতীনের ঘর, তাই আপনি রাহিলারে কি কি দিবেন পাকাপাকি কইরা লন।
5: আমার কাশেম শিক্ষিত, ওর বাপেও বিষয় সম্পত্তি রাইখা গেছে, এখন আবার কাশেম ব্যবসা বাণিজ্য ভালোই করতেছে, টাকা পয়সার অভাব নাই, অভাব শুধু একটা সন্তানের। তাই রাহেলারে আমি বউ কইরা নিতে চাই, তা না হইলে আমার কাশেম কি আর তোমাদের ওই কালাকুলা মাইয়ারে বিয়া করতে রাজি হয়? তাই আমি যখন রাহেলারে বউ কইরা নেওয়ার জন্য আইছি সব কিছু দিয়াই নিম।
4: আমার রাহেলারে বউ কইরা নিলে রাহেলার নামে 10 কাঠা জমি লেখা দিবেন, আর সোনার গয়নার মধ্যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার দিবেন।

0: বাবা কাশেম, টাকা পয়সা যা জমা ছিল তা তো বিয়ার কেনাকাটা করতে প্রায় শেষ। তা বাবা, নতুন বউয়ের গলার একটা হার তো দিতে হইব।
1: তা তো হইব, কানের দুল হাতের চুরি তো হইছেই, এখন গলার হার দেই যে কই থেকে।
0: আইসা কাশেম, ওই যে গেল বছর তুই যে মনোয়ারের একটা পাতা হার বানাই দিছিলি, এই হারটা রাহেরা দিলে কেমন হয়?
1: মা, এই ওই হারটা না মনোয়ারের খুব পছন্দ, কোনানে বেড়াইতে গেলে হারটা গলায় দেয়। এই হারটা মনোয়ারের কাছ থেকে আনাটাকে ঠিক হইব?
0: হ্যাঁ ঠিক হইব না কেন, বউ তোর হারটা সবসময় গলায় দেয় না, যখন আবার টাকা পয়সা হইব তখন বানাই দিবি।
1: আচ্ছা মা, তুমি এই মনোয়ারের কাছে গিয়ে হারটা চাও, দিবার না চাইলে তখন আমি মনোয়ারের বুঝাই কমুনে।
0: তাইলে চল এখনই গিয়ে বউরে কই।
1: ওখানে যাইবা? কাল সকালে গেল হয় না?
0: আরে ভালো কামে দেরি করতে নাই, চল তো চল।
1: আচ্ছা চলো।
0: বৌমা, তুমি এত কান্দাকাটি করতেছো কে? আহা কি হয়েছে আমার কাশেম, কি তোমারে ফেলাই দিছে? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, কাশেম তোমারে পছন্দ কইরা বউ করছিল ঘরে আনছে, তোমারে বউ কইরা আনার পর হর ব্যবসা পাতির কত উন্নতি হয়েছে, আমার তো কোনো অভাবও নাই। অভাব শুধু একটা সন্তানের, তা না হইলে কি তোমার মতন সুন্দরী বুদ্ধিমতী শিক্ষিত বড়ে থুইয়া রাহেলারে বউ কইরা ঘরে আনি?
2: মা, আমি মা হইতে পারি নাই, এইটা আমার কপালের দোষ। রাহেলারে বউ কইরা ঘরে আনলে আপনার ছেলে যদি বাবা হইতে পারে তাতেই আমি খুশি।
0: তুমি হইলা শিক্ষিত বউ, তুমি এই সংসারে ভালো মন্দ সব বুঝো, তাই কইছিলাম কি টাকা পয়সার একটু টানাটানি চলতেছে, শত হইলে বিয়া তো খরচ তো আর কম হইতেছে না। তাই যে গেল বছর কাশেম তোমার একটা পাতা হার বানাই দিছিল না, এই হারটা দিয়া রাহেলারে বউ করে আনতে চাই।
2: মা,
0: আহা পরে তোমার আবার বানাই দিব নি মা।
1: মনোরা, মা কি কইতাছে শুনতে পারতাছ না? মা যে হারটা চাইতেছে দিয়া দাও, পরে টাকা পয়সা হইলে আবার বানাই দিব নে।
2: মা, আমি সামান্য সোনার একটা হার দিয়া কি করুম, আমি তো আমার ভালোবাসার সংসারটাই রাহিলারে দিয়া দিছি, খারাম আমি অহনি দিয়া দিতাছি। এই নেন, আমার আর ফিরত দিতে হইব না, এই হারটা আমি রাহিলারে দিয়া দিলাম, আমার স্বামীরই তো দিয়া দিছি, আমি তো এখন এই বাড়ির কামের মানুষ, সারাদিন কামের বদলে থাকা খাওয়া পামো, এইটাই তো আমার জন্য অনেক।

বড় বাবি, ও বড় বাবি, বাইজানের বিয়ে হয়েছে আজ 3 দিন হইল। সেই যে তুমি খাওয়া দাওয়া বন্ধ করলা, আজ পর্যন্ত খাইলা না, একইভাবে বিছানায় শুয়ে আছো। বাইজানের বিয়েতে তুমি তো মদ দিস

0: ভাবি, আমিও তো মাইয়া মানুষ তোমারই মতো।
1: মাইয়া মানুষ হইলে মাইয়া মানুষের দুঃখ বোঝা যায় না ফরিদা। মাইয়া মানুষ তো আরো আছে, কই তারা তো আমার দুঃখ আমার কষ্ট বোঝে নাই।
0: সবার কথা জানি না, আমি আমার কথা জানি আর বুঝি তোমার কথা। তোমার মতো ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার আদরে আমরা বড় হইছি, শ্বশুর বাড়ি গিয়া সুখে আছি, তোমার দোয়ায় দুইটা সন্তানের মাও হইছি। ভাবি, তুমি তো কারো মনে কষ্ট দাও নাই, তাইলে তোমার ভাগ্যটা এরকম হইল কেন?
1: ভাগ্যের কথা কেউ কইতে পারে না, ভাগ্যের নির্মম পরিহাস আমার ভালোবাসার দান।
0: তুমি কিছুদিন বাবার বাড়ি থেকে বেড়ায় আসো, কিছুটা হইলেও মনে শান্তি পাইবা।
1: শান্তি, শান্তি আমার জীবনে আর আইব না। বাপ মার মনে কষ্ট দিয়া আমি তা গুসাইরা আইছি, এইটা তারই শাস্তি। ভালোবাসারে অবহেলা কইরা কেউ সুখী হইতে পারে না বোন।
0: ভাবি, আর কে কতটুকু তোমারে জানে বোঝে আমি জানি না, কিন্তু আমি তোমার ভালোবাসার কথা কোনো দিন বলতে পারবো না। চলো ভাবি, খাইতে চলো।
1: ফরিদা, আমার মাফ করিয়া দাও, আমি খাইতে পারুম না। তোমরা এই বাড়ির মেহমান, ভাইয়ের বিয়াতে আইসো কদিনের জন্য, আবার দুই দিন পর চইলা যাইবা। এই সংসারের কাম তো আমারই করতে হইব, তাই না খাইয়া মরুম না আমি। শরীরটা আমার আজ ভালো নাই, তুমি যাও বোন, খাওয়া লও।
0: ভাবি, আমরা তো কাল সকালে চইলা যাবো, আবার কবে দেখা হইব জানি না। তোমার একটা সালাম কইরা যাই।
1: না বোন, সালাম করতে হইব না। আমি দোয়া করি তুমি স্বামী সংসার নিয়া সুখে থাকো।
2: এই যে বউ, এই বাড়ির নিয়ম কানুন কি ভুলে গেছো? এত বেলায় ঘুম থেকে উঠলে সংসার চলবো কি কইরা?
0: মা, আপনি একটু চুপ করেন তো। আপনি যান, ভাবি শরীরটা খারাপ, শুইয়া থাকবার দেন।
2: রাহেলারে বউ কইরা আনবার পর থেকে তোর ভাবি শরীর খারাপ, নাকি রাহেলারে দেখা শরীর খারাপ?
0: আহ মা, আপনি যান তো।
2: ও অহংকার তোর ভাবির আমারে ভাল লাগে না, যাই সংসারের কাম করি গা।
3: আমার
4: কাপড় গুলা রাহেলা দিতেছে কেন? হ্যাঁ, তুই কি করতেছস ঘরের মধ্যে?
3: আপনার কাপড় ধোয়ার দায়িত্ব আমার না হন, যতদিন ছিল ধুইছি, আপনার কইতে হয় নাই।
2: এই বাড়িতে থাকতে হইলে কাজ কাম নিয়ে ভাগাভাগি করা যাইব না, ঠিক মতন কাম করতে হইব।
3: ভুলে যাইবেন না মা, আমিও এই বাড়ির আপনার ছেলের বউ, আমি এই বাড়ির বান্দি নই, আমারও বর বউ হিসেবে একটা অধিকার আছে।
2: হ্যাঁ, অধিকার আছে বলেই তো এই ঘরে থাকতে পারতেছ, তো রানীর মতন বয়ে বয়ে তোমারে কে খাওয়াইব?
3: রানীর মতো বইয়া আমি খাইতে চাই না, আল্লাহ আমার হাত পা সবই দিছে, বিদ্যাও একেবারে কম দেয় নাই। আমি আমার সাধ্য মতো কাম কইরা যাই, তারপরও আমি আপনাদেরকে খুশি করতে পারি না।
4: সারাদিন মুখটারে কলার মতো কালা মানায় রাখলে কে খুশি হইব?
3: আমি কেন মুখটা কয়লার মতো কালা কইরা রাখি তা কি কোনোদিন জানতে চাইছেন? আমিও তো এই বাড়ির একজন মানুষ, আমি কি খাইলাম না খাইলাম, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, রাহিলারে বউ কইরা আনার পর একদিনও কি আমার খোঁজ নিছেন? আমিও তো আপনার স্ত্রী, স্ত্রীর উপর স্বামীর কোনো দায়িত্ব নাই।
4: এত কথা কইতেছস কেন? তোর যদি থাকতে ভালো না লাগে চলে যা।
3: হ্যাঁ, চইলাই যামু, কিন্তু আইজ আমার সব কথা শুনতে হইব। আমার একটাই দোষ, আমি মা হইতে পারি নাই, তার জন্য বিয়া করছেন, আমি আপত্তি করি নাই। বান্দির মতো সংসারে সব কাম কইরা যাইতেছি, আর আপনি সারা দিন রাহিলারে ঘরে লইয়া বসে থাকেন।
4: চুপ কর হারামজাদি। হ্যাঁ, বেশ করছি, রাহিলারে নিয়া ঘরের বইতে 100 বার বসে থাকবো, তাতে তোর বাপের কি?
3: বাবা ঠিকই কইছিল, জাত বংশ দেখা পা ফেলতে হয়।
4: কি কইলি? আমাগোর জাত বংশ দিল তুই কথা কইলি? খারা, আজ তোরে মাইরে হালামো, কোনসি দিয়া আজ তোরে মারতে শেষ করে হালামো। এত বড় সাহস, আমাগোর জাত বংশ দিল তুই কথা কস?
3: আমি
2: স্বামীর মুখে মুখে তর্ক করলে কোন স্বামী সহ্য করবো? হ্যাঁ, কোন স্বামী সহ্য করবো? তার উপর আবার জাত বংশ নিয়ে কথা কয়।
1: আপনি তো সংসারে অশান্তি ডাকে আনছেন, রাইলারে বিয়া করাইছেন, প্রায় এক বছর হইতে চললো, কই সেও তো মা হইতে পারতেছে না। আল্লাহ আপনার বংশে পোলা মাইয়া দিব না।

0: করলেন আপনারা? থামেন তো,
1: তুমি এর মধ্যে আইসো গাই, তুমি তোমার ঘরে যাও।
0: এই অশান্তির মধ্যে আমি আর থাকবো না, আমার বাবা এই জন্যই বিয়ে দিতে চায় নাই।
2: যা, আজ তোরে ছাইরা দিলাম।
0: এই জন্য আমার বাবা সতীনের ঘরে বিয়ে দিতে রাজি হয়েছিল না। সতীনের ঘরে নাকি সব সময় অশান্তি লাগাই থাকে।
1: খিতমাইয়া গড়ি, এই একটা দোষ, স্বামীরে ভক্তি শ্রদ্ধা করে না, আবার তুমি হইলা গিয়া আটকুড়া। আটকুড়া হইলো অপয়া, অপয়া গড় মুখ দেখলে সংসারে অমঙ্গল হয়। রাহেলারে কইতে হইব অপয়ার মুখ যেন না দেখে। অপয়া আটকুড়া ঘরে থাকলে তার মুখ দেখলে সংসারে অমঙ্গল হয়, অমঙ্গল হয়।

0: আই অপয়া, হাত কুড়ে অপবাদ চাপাইয়া দেওয়া হইল আমার মাথায়। কিন্তু সত্যি কি আমি অপয়া? নারী জীবনী এই যে কত বড় কলঙ্ক, তা ভুক্তভোগী জানে। কি দোষ ছিল আমার? কেন কেন আজ এই অপবাদ নিয়া আমার নীরবে সহ্য করতে হইতেছে লাঞ্ছনা? বাবার কথা খুব মনে পড়তেছে। বাবা কইতেন,
1: মেয়েরা লেখাপড়া শিখা স্বাবলম্বী হইতে না পারলে আজকালকার যুগে কোনো মূল্য নাই।
0: বাবার আদেশ অমান্য করছি আমি। সেদিন বাবার কথা শুনলে আজ আমার এই চরম দুর্ভোগের শিকার হইতে হইতো না। আজ প্রতিদিন আমরা কারো না কারো কাছে লাঞ্ছিত হইতাছি, এ থেকে মুক্তির উপায় কি? না, আমি আর ভাবতে পারতেছি না। আমি মুক্তি চাই, মুক্তি চাই। আমি চাই নিরাপদ আশ্রয়, একটু শান্তিতে থাকতে চাই আমি। অজস্র টাকা পয়সা ধন সম্পদ আমি চাই না, চাই শুধু একটু স্নেহ মমতা ভালোবাসায় ভরা আনন্দময় জীবন। আর না, আর এখানে না, অন্যখানে, অন্য কোথাও আমরা চলে যাইতে হইব, যেখানে পাবো নিরাপদ আশ্রয়, স্নেহ মমতায় ঘেরা ভালোবাসায় ভরা আনন্দময় জীবন। হা, এই নিশুতি রাইতে চারিদিক যখন নীরব নিস্তব্ধ, তখনই আমারে চলে যেতে হইব।

এতক্ষণ সেই মনোয়ারার কথা নাটকের অভিনয় শুনলেন। গল্প সুফিয়া হোসেন, বেতার নাট্যরূপ মাহবুব হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুলেখা, সাইদা ইসলাম, জরিনা, মঞ্জুরা রহমান রাকা, রাহেলা, হাসনা জাহান মনিরা হক, ফরিদা, আফরিনা আশরাফ সুমনা, কুদ্দুস মিয়া, এস এম আমিরুল ইসলাম। কাশেম ও মানোয়ারার চরিত্রে অভিনয় করেছেন রফিকুল্লাহ সেলিম ও সাদিয়া খন্দকার। সম্পাদনা কাজী ইসহাক। সিরাজ মাস্টারের চরিত্রে অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন মাসুদ আলী খান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় মোহাম্মদ আদিব শাহ, উপস্থাপনায় অজু ভৌমিক ও মোহাম্মদ আদিব শাহ।
2: তারুণ্য, তুমি সেই ঢেউয়ের মতো যে ঢেউ পাহাড় পেরিয়ে সমুদ্রে মিলে যায়।
3: তারুণ্য, তুমি সেই স্বপ্নের মতো যে স্বপ্ন একদিন সত্যি হয়ে যায়।
2: রাতে যখন তুমি একা বসে থাকো, তারুণ্য তখন তোমার পাশে থাকে।
3: যখন তুমি ভয় পাও, তারুণ্য তখন তোমার হাত ধরে। যখন তুমি স্বপ্ন দেখো, তারুণ্য তখন তোমার চোখ হয়ে যায়।
2: তুমি তারুণ্য,
3: তোমার ভুলগুলো তোমাকে শেখায়, তোমার কান্না তোমাকে শক্ত করে, তোমার ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রাখে। তাই কখনো হাল ছেড়ো না।
2: যতদিন তুমি নিজেকে খুঁজবে, ততদিন তারুণ্য তোমার সাথে থাকবে। সবচেয়ে সুন্দর, সবচেয়ে কষ্টের, সবচেয়ে প্রাণবন্ত বন্ধু।
3: প্রিয় শ্রোতা, তারুণ্য মানে শুধু কম বয়স নয়, তারুণ্য মানে হলো উৎসাহ, সাহস আর নতুন কিছু করার ইচ্ছা। আজ আমরা দেখব কিভাবে এই উৎসাহ তরুণদের সফল উদ্যোক্তা বানাচ্ছে।
2: উদ্যমে উজ্জ্বল তারুণ্য এই আয়োজনে তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ ইসহাক আলী। চলুন শুনি তরুণদের সেই অনুপ্রেরণার গল্প।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যমে উজ্জ্বল তারুণ্যের আজকের পর্বে। আমাদের তরুণদের হাত ধরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাদের নানা ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের অর্থনীতির চাকা আরো বেশি গতিশীল হচ্ছে। আর এই গতিশীল পথযাত্রায় যে সারথীরা রয়েছে, সেই সারথীদের নিয়ে আমাদের এই আয়োজন। যে পড়াশোনার পাশাপাশি একটি ব্যবসা করছে এবং সেই ব্যবসার মধ্য দিয়ে সে তার পরিবারকে সহযোগিতা করছে, পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং আমাদের দেশের অর্থনীতির চাকাকেও সচল রাখার জন্য সে চেষ্টা করে যাচ্ছে। আমরা কথা বলতে চাই মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। তিনি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছেন এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন নিরাপদ খাবার। এর মাধ্যমেই তার যে উদ্যোগ ঐতিহ্য সেটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আনোয়ার হোসেন, আপনার কাছে শুরুতে একটু জানতে চাইব, এই যে আপনার প্রতিষ্ঠান ঐতিহ্য, এটা শুরু করলেন কিভাবে, সেই শুরুর গল্পটা আমাদেরকে একটু জানাবেন।
5: 2020 সালে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে করোনা শুরু হয়। করোনাকালীন সময়ে গ্রামে গিয়ে আসলে বাবা কিছু একটা করা দরকার, কি করব, নিজের জন্য, নিজের পড়ালেখার খরচের জন্য বাবা মাকে সাপোর্ট দিতে দিতে পারি, ফ্যামিলিতে যদি কিছু সাপোর্ট দিতে পারি সেটা ভালো হবে। তো সেই লক্ষ্য নিয়েই ভাবলাম যে কিছু যদি করতে হবে, নিরাপদ খাদ্য বানানো নিয়ে কাজ করলে মনে হয় ভালো হবে। সেই লক্ষ্য সামনে রেখে প্রথমে আমি এই কাজ করি। আমি কাজ করতে গিয়ে ফ্যামিলির কাছ থেকে 30,000 টাকা নেই, টোটো ভাই এবং মা 30,000 টাকা দিয়েছিল। 30,000 টাকা দিয়ে প্রথমে ব্যবসা করি। এরপর দ্বিতীয় বছর আরো বড় ইনভেস্টের প্রয়োজন, আরো বড় বেশি অ্যামাউন্টের প্রয়োজন। তখন এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু নিয়েছিলাম, ফুফাতো ভাই দিয়েছে এবং জ্যাঠতো ভাই বড় একটা অ্যামাউন্ট দিয়েছে, এবং আমার জ্যাঠতো ভাই আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। বড় হলে ব্যবসার ইনভেস্টরও বেশি প্রয়োজন হয়, তো এখনো আলহামদুলিল্লাহ আমি আমার জ্যাঠতো ভাইয়ের কাছ থেকে বড় সাপোর্ট পেয়ে যাচ্ছি।
4: আনোয়ার হোসেন, আমরা জানলাম আপনি আসলে কিভাবে আপনার ব্যবসাটা শুরু করেছেন। একটু জানতে চাই, এই যে ব্যবসাটা শুরু করলেন, আপনার মূলধন আপনার প্রথমে মা এবং ভাই, তারপর আপনার জ্যাঠাতো ভাই আপনাকে সাহায্য করেছে, আপনার সাথে এই মুহূর্তে কতজন কাজ করছে এবং তারা কিভাবে আপনার সাথে কাজ করছে, সেই সাথে একটু জানতে চাই আপনার বর্তমান অবস্থা কেমন।
5: বর্তমানে প্রায় আমার প্রতি সিজনে প্রায় 50-60 লাখ টাকা সেল হয় এভারেজ। এই সিজনে আশা করছি ইনশাল্লাহ এই সিজনে 1 কোটি টাকার মতো সেল হবে। এছাড়া আমার সাথে 7 জন কাজ করছেন, কেউ চুক্তি ভিত্তিক, কেউ বেতন ভিত্তিক। তো আলহামদুলিল্লাহ আমি বর্তমানে একটা পর্যায়ে আছি। আর এছাড়াও একসময় খুব বেশি হতাশ হতাম, এমন হতাশা ছিলাম আসলে জীবনে কি করব, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটাই মানে খুঁজে পাচ্ছিলাম না। তখন একটা স্বপ্ন দেখেছিলাম এরকম, কে জানে সে ধূমমানের মতো আমাকে শুনিয়ে গেছে, সফলতা হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। আমি যে পর্যায়ে আছি বর্তমানে আল্লাহর রহমতে এবং মা বাবার দোয়ায়, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং আমার যারা কাস্টমার আছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি ভালো আছি এবং ব্যবসা একটা পর্যায়ে আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করি এটা আরো বড় পরিসরে বিস্তার হবে।
4: আনোয়ার হোসেন, আপনার ব্যবসা, আপনি যেটা বলছিলেন যে আপনার বেশ ভালো সেল হচ্ছে এবং আপনি খুব আশাবাদী এবারও অনেক সেল হবে আপনার, আপনি যদি একটু বলেন, এই মুহূর্তে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে, যাদের স্বপ্ন ব্যবসায়ী হওয়া, এবং যারা হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে আপনি একটু জানাবেন আমাদের।
5: নতুন করে যারা শুরু করতে যাচ্ছেন, আমি বলবো তারা ব্যবসা নিয়ে পড়ুন, ঘরে বসে চিন্তা ভাবনা করছেন এতদিন, নামবেন নামবেন কিন্তু নামতে পারতেছেন না। আসলে ব্যবসা না নামলে কিন্তু আপনি বুঝবেন না ব্যবসা কিভাবে করতে হয়। আপনার মাঠে নামতে হবে, আপনার প্রোডাক্ট সোর্সিং করতে হবে, মার্কেটিং বুঝতে হবে, এবং হচ্ছে মার্কেট যাচাই করতে হবে কোন প্রোডাক্ট কেমন চলবে। সকল কিছু চিন্তা ভাবনা করে মার্কেটে নামুন, ব্যবসায় নামুন, একসময় ভালো কিছু করতে পারবেন। তবে মাঝে মধ্যে যদি হতাশা আসে, আসলে ধৈর্য ধরতে হবে। ব্যবসার ক্ষেত্রে সবসময় যে সেল ভালো থাকবে এমন না, সেল ভালো হবে আবার সেল একটু খারাপ হবে।
4: কিভাবে বাংলাদেশকে উন্নত বা সমৃদ্ধ করা যায়, এই তরুণের আশাবাদ যেটা ব্যক্ত করেছেন, সেই আশার আলো ধরেই আমরা এগিয়ে যেতে চাই এবং বলতে চাই, আসুন আমরা প্রত্যেকেই দেশটাকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, এবং আমাদের এই বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে এগিয়ে যাব আমরা। আসুন আমরা প্রত্যেকেই এক একজন আনোয়ার হোসেন হয়ে উঠি, এক একজন স্বপ্নবাজ তরুণ হয়ে উঠি, আমরা হয়ে উঠি বাংলাদেশ গড়ার কারিগর।
3: তারুণ্য, তুমি সেই আশার আলো, যে আলো অন্ধকারেও পথ দেখায়। তারুণ্য, তুমিই আগামীকাল, দেশকে ভালোবেসে নিজেকে গড়ে তোলো।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, তরুণদের উৎসাহ আর পরিশ্রমই পারে দেশের অর্থনীতি বদলে দিতে। আরো অনেক তরুণ তরুণী যেন এই পথে এগিয়ে আসেন, নিজেকে তৈরি করেন এবং সুন্দর জীবন গড়তে পারেন, এটাই আমাদের চাওয়া।
3: চলুন আমরা সবাই নিজের ভেতরের উদ্যমকে জাগিয়ে তুলি এবং মিলেমিশে একটি উজ্জ্বল ভবিষ্যৎ করি। যখন মনে আগুন জ্বলে, যখন স্বপ্ন উঠতে চায় আকাশ ছুঁয়ে, যখন মন বলে এখনো অনেক কিছু করার বাকি আছে, তখনই আসে তারুণ্যের গান। শোনো এই গান তোমারই।

0: গান শেষ হল, কিন্তু তারুণ্য শেষ হয় না। এই সুর এখন তোমার বুকে মিশে গেছে। উঠে দাঁড়াও, স্বপ্ন দেখো, জীবন রাঙিয়ে দাও, কারণ তারুণ্য মানে সামনে এগিয়ে যাওয়ার গল্প। প্রিয় শ্রোতা, তরুণদের চোখে দেশ ও সমাজ কেমন দেখায়, সরকারের উন্নয়ন আর সমস্যাগুলো তারা কিভাবে দেখে, আজকের এই পর্যায়ে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজব। তারুণ্যের দৃষ্টিতে কৃষক কার্ড, এই বিষয়ে তরুণদের সাথে কথা বলেছেন ফারজানা আলম রিনা।
1: শ্রোতা বন্ধু, কৃষক কার্ড শুধু কৃষকদের সহায়তাই নয়, তরুণদের মাঝে ও কৃষি নিয়ে নতুন আশার সৃষ্টি করছে। আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষিতে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছে এই প্রজন্মের তরুণরা। কৃষকদের জন্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কৃষক কার্ড নিয়ে তরুণ সমাজ কি ভাবছে, আজকের পর্বে আমরা সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি তারুণ্যদীপ্ত বাংলাদেশের আজকের পর্বে, সাথে আছি আমি ফারজানা লীনা। প্রথমেই কথা বলছি একজন তরুণ নৃত্যশিল্পী নিশাত তাসনিমের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই, তরুণদের কৃষি খাতে আগ্রহ বাড়াতে কৃষক কার্ড কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
2: আমি মনে করি কৃষক কার্ড তরুণদের কৃষি খাতে যুক্ত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে অনেক তরুণী নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চায়, যেমন ছাদ কৃষি, মাছ চাষ, গবাদি পশু পালন কিংবা স্মার্ট ফার্মিং। কিন্তু শুরুতে যেটা হয় যে অর্থ সহযোগিতার অভাবে তারা পিছিয়ে যায়। কৃষক কার্ড থাকলে তারা সহজে প্রশিক্ষণ, কৃষি ঋণ এবং সরকারি সহযোগিতা পেতে পারে। এতে কৃষিতে তারা আরো সম্ভাবনাময় পেশা হিসেবে দেখবে, পাশাপাশি দেশে বেকারত্ব কমতে পারে, খাদ্য উৎপাদন বাড়তেও তরুণদের অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি কৃষক কার্ড তরুণদের জন্য নতুন একটা সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে কথা বলছি একজন গণমাধ্যম কর্মী রাইসুল ইসলাম আসাদের সঙ্গে। তরুণ সমাজ কৃষক কার্ডকে কিভাবে দেখছে বলে আপনি মনে করেন?
3: আগে আমাদের সমাজে কৃষিকে অনেকেই শুধু কষ্টের পেশা হিসেবে দেখত, কিন্তু এখন সময় বদলেছে। বর্তমানে তরুণরা আধুনিক কৃষি, প্রযুক্তি নির্ভর চাষাবাদ, অর্গ্যানিক ফার্মিং বা অ্যাগ্রো বিজনেস নিয়ে নতুনভাবে ভাবছে। কৃষক কার্ডের কারণে সরকারি সহায়তা পাওয়া সহজ হওয়ায় তরুণদের আগ্রহ আরও বাড়ছে। তারা বুঝতে পারছে সঠিক পরিকল্পনা থাকলে কৃষিও লাভজনক হতে পারে। বিশেষ করে যারা চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করতে চায়, তাদের জন্য কৃষিখাত বড় সুযোগ হতে পারে। তাই আমি মনে করি কৃষক কার্ড তরুণদের কৃষির প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করছে।
1: এই মুহূর্তে আমি কথা বলছি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসানের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই যে কৃষক কার্ড কৃষকের জীবনে কি পরিবর্তন আনতে পারে বলে মনে করেন?
4: আমার মতে কৃষক কার্ড কৃষকের জীবনকে অনেক বেশি নিরাপদ ও সংগঠিত করতে পারে। কারণ একজন কৃষক যখন সরকারি তালিকাভুক্ত হন, তখন তিনি বিভিন্ন সহায়তা ও সুযোগের আওতায় আসেন। ধরুন কোনো এলাকায় বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হলো, তখন ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করে দ্রুত সহায়তা দেওয়া সহজ হয়। এছাড়া কৃষি ঋণ নিতে গেলে আগের মতো এত ঝামেলাও হয় না। এতে কৃষকরা মানসিকভাবে আত্মবিশ্বাসী হন এবং নতুনভাবে কাজ করার সাহস পান। আমি মনে করি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সম্মান আরো বাড়বে এবং সমাজে তাদের অবদান আরো বেশি মূল্যায়ন করা হবে।
1: প্রিয় শ্রোতা, এবারে কথা বলছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল্লাহ মিয়ার সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে আপনার কি ধারণা?
5: আমার কাছে মনে হয় কৃষক কার্ড বর্তমান সময়ে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কারণ এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সরকারি বিভিন্ন সুবিধা সহজে নিতে পারেন, যেমন কম খরচে কৃষি ঋণ পাওয়া, সার ও বীজ সংগ্রহ করা, কৃষি প্রণোদনা পাওয়া কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা পাওয়া। আগে অনেক কৃষক এসব সুযোগ সম্পর্কে জানতেন না বা মাঝখানে দালালের কারণে সমস্যায় পড়তেন, কিন্তু এখন সরাসরি তথ্য ও সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আমি মনে করি কৃষক কার্ড শুধু কৃষকের পরিচয় নয়, এটি তাদের অধিকার নিশ্চিত করারও একটি মাধ্যম।
1: শ্রোতা বন্ধু, কৃষক কার্ড শুধু কৃষকদের সহায়তাই নয়, তরুণদের মাঝে ও কৃষি নিয়ে নতুন আশার সৃষ্টি করছে। আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষিতে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছে এই প্রজন্মের তরুণরা। আজকে আমরা কথা বললাম বেশ কয়েকজন তরুণ তরুণীর সঙ্গে, জানলাম তাদের মন্তব্য। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, জানা হবে তরুণদের ভাবনা ও চিন্তা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: তারুণ্যের কথা শোনা হলো, জানা হলো, তারা শুধু সমালোচনা করতে চায় না, তারা দেশ করতে চায়, অংশীদার হতে চায়। সরকার আর তরুণরা যদি একসাথে কাজ করে তাহলে অনেক অপূর্ণ স্বপ্ন পূরণ হতে পারে।
0: চলুন তরুণদের এই সাহসী কণ্ঠকে সম্মান করি। তাদের চাওয়াকে মূল্য দেই এবং মিলে গড়ি একটি সুখী, ন্যায়সঙ্গত ও উন্নত বাংলাদেশ। তারুণ্য, তোমার দৃষ্টিতে জন্ম নিক নতুন দিন, সরকার ও জনতা মিলে গড়ি
7: কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরার অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় মোহাম্মদ আদিব শাহ এবং উপস্থাপনায় ঐদ্রী ভৌমিক ও মোহাম্মদ আদিব শাহ, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের তৃতীয় পালায়। আজকের অনুষ্ঠান নিয়ে যারা আছি জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো। অনুষ্ঠান উপস্থাপনায় ইমতিয়াজ মাশরাফি, এস এম আসাদুজ্জামান, ফারহানা ত্রিনা, ফারজানা ইয়াসমিন আরজু এবং আমি তানিমা করিম।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, নাসিন আক্তার ও মুসাম্মদ নূরজাহান।
1: অধিবেশন তত্ত্বাবধানে রৌনক জাহান।
2: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন দেশের গান, শিল্পী চম্পা বণিক ও তানজিনা করিম স্বরলিপি। গানের কথা সাজিয়েছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী।

0: দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধু, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটি একসাথে গিয়েছেন কে এম আবদুল্লাল, মুর্তজা মোহিনী, নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জুঁই ফারহানা। বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিনব্যাপী প্রদর্শনীতে 7টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। নির্বাচন কমিশন আজ হালনাগাদ ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,83,23,240 জন, যা গতবারের তুলনায় 0.05% বেশি। এদের মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন এবং নারী ভোটার 6,31,09,266। এর আগে গত 20 এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর 6 মে পর্যন্ত ভুল সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক ও রাজনৈতিক পরিচয়ও থাকবে না। আন্তর্জাতিক আপিল ট্রাইব্যুনাল 1 শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7ই জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। এদিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি সহ প্রচণ্ড ঝড়ে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে। আজ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজন প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে 24 ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সাথে তার আলোচনাকে চমৎকার বলে অভিহিত করেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তা তিনি উল্লেখ করেননি। শুল্ক প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতা ও ইরান যুদ্ধের পাশাপাশি বেইজিং এর দাবি করা স্বশাসিত এ দ্বীপটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এর আগে গ্রেট হল অব দ্য পিপল এ ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে শি জিনপিং দুই পক্ষকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে আখ্যায়িত করেন এবং ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। খেলার খবর ক্রিকেট। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: শ্রোতা বন্ধু, যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, একরাশ প্রীতিময় শুভেচ্ছা সবার জন্য। আপনাদের সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় শুরু করছি আজকের এসো গড়ি ছোট পরিবারের আমাদের চেতনায় আমাদের ভাবনায়। বন্ধুরা, ঋতু বৈচিত্র্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতু পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল আমাদের ছয় ঋতুর একটি, যা প্রচণ্ড রোদ ও তাপমাত্রা নিয়ে আসে। এই সময়ে আম, কাঁঠাল, লিচুর মতো রসালো ফল ফলে, আর কোথাও কোথাও কালবৈশাখীর ঝড়ও দেখা যায়। যদিও গরমে কিছুটা কষ্ট হয়, তবুও প্রকৃতির এক অনন্য রূপ ফুটে ওঠে গ্রীষ্মে।
3: বন্ধুরা, গর্ভপাতের পর সঠিক পরিবার পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সময় নারী শারীরিক ও মানসিকভাবে সংবেদনশীল থাকে এবং দ্রুত গর্ভধারণের ঝুঁকিও থাকে। গর্ভপাতের পরপরই উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়া উচিত, যেমন পিল, কন্ডোম, ইমপ্লান্ট, ইঞ্জেকশন বা IUD, যেটা ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত। চিকিৎসকের পরামর্শ নিয়ে পদ্ধতি বেছে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ, যাতে ভবিষ্যতের মাতৃত্ব পরিকল্পিত ও নিরাপদ হয়। এ পর্যায়ে গর্ভপাত পরবর্তী সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডরিন আজম।
4: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব গর্ভপাত পরবর্তী সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মীর মাসুদ রহমান, সহকারী পরিচালক প্রোগ্রাম মনিটরিং, IEM ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতেই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জানতে চাইব যে আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতি বলতে আমরা কি বুঝি এবং আমাদের দেশে পরিবার পরিকল্পনার কি ধরনের পদ্ধতি প্রচলিত রয়েছে।
5: ধন্যবাদ সুন্দর একটি কোশ্চেন করার জন্য। পরিবার পরিকল্পনা পদ্ধতি বলতে কি বুঝি, আসলে আমাদের দেশে আমাদের বিশাল একটি জনবহুল একটি দেশ। এই দেশে আমাদের যে সক্ষম দম্পতি যারা আছে, তারা আমাদেরকে পরিবারটাকে পরিকল্পিত উপায়ে ছোট রাখার জন্য, আমাদের পরিবারকে ছোট রাখার জন্য আমরা যে পরিকল্পিত উপায়ে যে বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে আমরা পরিবারটাকে ছোট রাখি, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা যেটা করি সেটাকে, যে পদ্ধতিটা আমরা প্রচেষ্টা করি সেটাকে আমরা পরিবার পরিকল্পনা বলি। আর পরিবার পরিকল্পনা পদ্ধতি যেগুলো আপনি বলতেছিলেন, আমরা আসলে আমাদের এখানে আমাদের দেশে বা পৃথিবীব্যাপী সব জায়গায় স্থায়ী পদ্ধতি, দীর্ঘমেয়াদী পদ্ধতি, অস্থায়ী পদ্ধতি, এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো আমরা যদি অস্থায়ী পদ্ধতি বলি, আমাদের দেশে অস্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে খাবার বুড়ি, কন্ডোম, ইঞ্জেকশন, এইগুলো হচ্ছে অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি। আবার আমরা যদি দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা বলি, সেখানে আমাদের ইমপ্ল্যান্ট আছে। আমাদের দেশে এই মুহূর্তে আমরা 3 বছর মেয়াদী ইমপ্ল্যান্ট আমরা ইনসার্শন করে থাকি দম্পতিদের মাঝে, এবং 10 বছর মেয়াদী IUD, ইন্টারইউটারাস ডিভাইস, কপারটি যেটা মাঠে প্রচলিত, এটা আছে। আর স্থায়ী পদ্ধতি বলতে আমরা পুরুষদের জন্য NSV এবং মহিলাদের জন্য টিউবেক্টমি আমরা করে থাকি।
4: গর্ভপাতের পরে আসলে এই যে বিভিন্ন পদ্ধতির কথা আমরা শুনলাম, সেক্ষেত্রে গর্ভপাত পরবর্তী কোন পদ্ধতিগুলো আসলে ব্যবহার করা উচিত?
5: আমরা বলি যে গর্ভপাতের পরে কোন পদ্ধতিটা ব্যবহার করা উচিত। গর্ভপাতের যখন কোন পেশেন্ট আসবে বা কোনো ক্লায়েন্ট আসবে, প্রথমে আমাদেরকে আসলে ওই গর্ভপাত করার জন্য যে ক্লায়েন্টটা আসবে তাকে আমাকে আসলে প্রথমে কাউন্সিলিং করতে হবে। প্রথমে আমার এটা কাউন্সিলিং করতে হবে যে আসলে এই যে গর্ভপাত করতে উনি আসছেন, তার এই অবস্থাটা কেন হলো, কি কারণে এই সিচুয়েশনের মধ্যে উনি আসলেন, এবং এরপরে তাকে গর্ভপাতের পরে সে কোন পদ্ধতি তার জন্য সুইটেবল হবে, তার জন্য পছন্দ হবে, সেরকম একটা তার কাছ থেকে একটা তাকে কাউন্সিলিং করা। গর্ভপাতের যখনই আসবে তাকে আসলে কাউন্সিলিং করতে হবে যে গর্ভপাতের পরে সে যে কোনো একটা পদ্ধতি তার নিজের মতো পছন্দ মতো বেছে নিবে। তবে এটা কোনোভাবেই জোরাজুরি করা যাবে না
4: এবং কখনো
5: চাপিয়ে দেওয়া যাবে না।
4: এবং এই ক্ষেত্রে আসলে ইতিহাসের প্রয়োজন রয়েছে যে তার আসলে কয়টি বাচ্চা প্রিভিয়াসলি ছিল এবং উনি এখন কেন বাচ্চাটি নষ্ট করতে চাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে নষ্ট করার পরপরই তার কোন ধরনের পদ্ধতিটা ব্যবহার করা প্রয়োজন?
5: আসলে যারা গর্ভপাতের জন্য আসেন, এরকম না যে সেই এর আগে কখনো মানে ওই এই গর্ভধারণের আগে যে পদ্ধতি কোনো পদ্ধতি ব্যবহার করে না, এরকম না। এমন হতে পারে গর্ভ কোন পদ্ধতির মধ্যে ছিলেন কিন্তু সেটা ব্যর্থ হয়েছে, যার কারণে সে গর্ভধারণ করেছে। তো এই ক্ষেত্রে আসলে গর্ভপাতের পরে যদি আমাদের পেশেন্ট বা ক্লায়েন্ট যদি সুস্থ থাকে, তার জরায়ু যদি সুস্থ থাকে, তার যদি হিমোগ্লোবিন ঠিক থাকে, তাহলে যে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি সে গর্ভপাতের পরপরই ব্যবহার করতে পারে। তবে অবশ্যই তাকে আমরা এটা ভালো করে কাউন্সিলিং এবং ভালো করে তাকে চেক আপ করে নিতে হবে যে সে এই সময় কোন পদ্ধতির জন্য সে সুইটেবল
4: উপযুক্ত
5: আছে, উপযুক্ত কিনা, হ্যাঁ এটা বেছে নিতে হবে, তার কাছ থেকে কোশ্চেন করে জেনে নিয়ে আমাকে এটা তাকে দিতে হবে।
4: এবং গর্ভপাত পরবর্তী যদি সাথে সাথেই আসলে কতদিনের মধ্যে পদ্ধতি নিতে হবে গর্ভপাত পরবর্তী সময়টাতে, এবং পদ্ধতিটি যদি এই সময় সঠিকভাবে না নেওয়া যায় তাহলে এক্ষেত্রে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে?
5: গর্ভপাতের পরে আসলে গর্ভপাতের থেকে 4 থেকে 10 দিন বা 15-2 সপ্তাহের মধ্যেই গর্ভধারণের জন্য সে আবার উপযুক্ত হয়ে যায়। এই জন্যই পরবর্তীতে যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে তাকে অবশ্যই ইমিডিয়েটলি তাকে যে কোনো একটা পদ্ধতি সে গ্রহণ করতে পারে। যদি কোনো ধরনের ইন্টারনাল ইঞ্জুরি বা জরায়ুতে কোনো ক্ষত না থাকে তাহলে আমরা দীর্ঘমেয়াদী পদ্ধতি আমরা আয়োডিন ইনসার্শন করতে পারি, অথবা তার যদি অন্য কোনো সমস্যা না থাকে তাকে আমরা ইনজেক্টেবল দিতে পারি,
4: 3 মাস ব্যাপী
5: সেটা দিতে পারি, আবার 3 বছর মেয়াদী যে ইমপ্ল্যান্ট আছে সেটাও আমরা তাকে পুশ করতে পারি, তাকে নেওয়ার জন্য আমরা তাকে অফার করতে পারি, তার যদি পছন্দ হয় সে সেটা গ্রহণ করতে পারে। এছাড়া সে খাবার বুড়ি বা কন্ডম তার সাথে আলোচনা করে সবচেয়ে ভালো হয় যদি গর্ভপাতের সময় সে সময় যদি কাপল দুজনে যদি থাকে, তাদের দুজনের মধ্যে যদি আলোচনা করে আমরা তাদের দুজনের ওই দম্পতির জন্য মেল এঙ্গেজমেন্ট যাতে হয়, পুরুষ যেন কোন একটা পদ্ধতি যেন নিতে পারে, তাদেরকে কাউন্সিলিং করে পুরুষ থাকলে সেখানে এটা তাদের জন্য চয়েস করতে ভালো হয়, সুবিধা হয়, তাহলে মেয়েদের উপরে এই পদ্ধতিটার তার উপর চাপিয়ে দেওয়া হয় না, পুরুষদের এঙ্গেজমেন্টও হইলো, পরিবারটাও সুন্দর রইল আর কি।
4: এবারে জানতে চাইবো যে আসলে পরিবার পরিকল্পনার যত ধরনের পদ্ধতির কথা আপনি বললেন, অর্থাৎ অস্থায়ী পদ্ধতি, দীর্ঘমেয়াদী পদ্ধতি কিংবা স্থায়ী পদ্ধতি, এই পদ্ধতিগুলো আসলে আমরা ব্যবহার করার জন্য কাউন্সিলিং করছি, বিভিন্ন প্রচার প্রচারণা করছি, তারপরেও আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার আমাদের দেশে এখন কেমন?
5: পরিবার পরিকল্পনা পদ্ধতির গ্রহণকারীর হার যদি বলি আমরা, যেটা আমাদের CPR যেটা আমরা বলি, কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট, সেটা আমরা আমাদের সর্বশেষ যে সার্ভে আছে সেটা আসলে এখন ওইসব মেনশন করাটা ওই রকম ধরে ওখানে লিখিত আছে 62-র উপরে আছে আমাদের
4: 62-র
5: উপরে আছে, মানে ধরে নিলে আমরা এরকম কাছাকাছি, কারণ ওইটার মানে আমরা এখন এই মুহূর্তে আসলে এই এই সর্বশেষ সময়ে যে সার্ভে গুলো হয়েছে সেটা নিয়ে আসলে সরাসরি হুবহু কোট করা না বলি আমরা, তবে 60-র উপরে আছে আর কি কন্ট্রোল প্রিভিলেন্স রেট।
4: এবারে জানতে চাইবো যে আসলে গর্ভপাত যেন না হয় বা গর্ভপাত যেন না করতে হয়, এই ক্ষেত্রে আসলে দম্পতিদের কি করণীয় রয়েছে?
5: গর্ভপাত যাতে না হয় এক্ষেত্রে আসলে কেন গর্ভপাত হয়, গর্ভপাতের করতে যাচ্ছে কারা, আসলে এটা ওয়ান কাইন্ড অফ মানে কি আনওয়ান্টেড প্রেগনেন্সি, কেউ চায় নাই, গর্ভবতী হতে চায়নি কেউ কিন্তু গর্ভবতী হয়ে গেছে, এর একটা অন্যতম কারণ হচ্ছে হতে পারে স্বামী স্ত্রীর মিলনের সময় তাদের অনিরাপদ মিলনটার কারণে একটা হতে পারে, এবং এটা যদি হয়ে যায় অনিরাপদ মিলন সেক্ষেত্রে কিন্তু আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেটা আছে
4: সেটা আসলে আমাদেরকে যখন তারা পদ্ধতি নিতে আসবে তখন কিন্তু তাদেরকে
5: জানানো প্রয়োজন রয়েছে যে পরবর্তীতে যদি কখনো এরকম অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা অনাকাঙ্ক্ষিত মিলন যদি কোনো আনসেফ মিলন হয়ে যায় সেক্ষেত্রে যেন অবশ্যই 72 ঘন্টার মধ্যে বা যত দ্রুত সম্ভব
4: স্বাস্থ্য ক্লিনিক গুলোতে আসে এবং ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা যেন
5: আমাদের পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার কল্যাণ কেন্দ্র এইসব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এইসব জায়গাতে কিন্তু আমাদের এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেটা আছে সেটা তাদের কাছে আছে এবং চাইলে সেটা সে গ্রহণ করতে পারবে।
4: এবং এই মুহূর্তে আমরা যতগুলি পদ্ধতির কথা জানলাম সেই সবগুলো পদ্ধতি কি আসলে সেইভাবে মানে যে জায়গাগুলোতে পদ্ধতিগুলো থাকার কথা সেই জায়গাগুলোতে পদ্ধতিগুলো আসলে সেইভাবে অ্যাভেলেবেল রয়েছে কিনা?
5: হ্যাঁ, আমাদের এটা একটা খুব ভালো দিক যে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে আমাদের কখনোই আসলে এই কমোডিটিসগুলার অভাব হয় না। বিগত এই মুহূর্তে হয়তো একটু একটা ঘাটতি রয়েছে, বাট বাংলাদেশের ইতিহাসে কখনো আমাদের পরিবার কল্যাণ সহকারী বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কোন ধরনের আমাদের যে খাবার বুড়ি, কন্ডোম, ইঞ্জেকশন, ইমপ্ল্যান্ট, আইডি বা এই যে আমাদের দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্থায়ী পদ্ধতি যেগুলো আছে এটা করানোর জন্য যে জনবল বা ওষুধ, এটা কখনো ঘাটতি থাকে না, এটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে।
4: সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে গর্ভপাতের পরপরই যে আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতি যে নেওয়ার কথা বলছি বিভিন্ন ধরনের, তো এই ক্ষেত্রে আসলে গর্ভপাত পরবর্তী পদ্ধতি নিলে কোনো ঝুঁকি রয়েছে কিনা?
5: গর্ভপাত হওয়ার পরপরই আমরা আমাদের অ্যাডভাইস থাকবে যে যেকোনো যত দ্রুত সম্ভব আসলে একটা পদ্ধতি,
4: আমরা তো অনেক সময় বলে থাকি যে তিন দিনের মধ্যে পদ্ধতিটি নিবেন,
5: নেওয়া সম্ভব বা ওই সময় অনেক সময় 48
4: ঘন্টার মধ্যে পরবর্তী মাসিক হলেও আমরা আসতে বলি, তার আগে পর্যন্ত হয়তো তারা ভেরিয়ার মেথড ইউজ করলো, এরকম
5: ইউজ করতে পারে। কিন্তু আমাদের এখনো প্রশ্ন হচ্ছে ঝুঁকি আছে কিনা, কোনো পরিবার পদ্ধতির ক্ষেত্রে নিতে গেলে ঝুঁকি আছে কিনা। এক্ষেত্রে যদি আমার যে দম্পতি বা যে ক্লায়েন্টের গর্ভপাত হলো তার শারীরিক কোন সমস্যা আছে কিনা বা ওই গর্ভপাতের সময় তার কোন অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল কিনা বা যদি কোনো ক্ষত হয়ে থাকে বা কোনো ছিঁড়ে যেতে পারে, এরকম নানা ধরনের ইয়া হতে পারে, এইসব যদি কোনো হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে সাথে সাথে আমরা কোন দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন আইডি, টিউবেক্টমি এইসব প্রসিডিউরে আমরা যাব না, তাকে অবশ্যই এটা সুস্থ হওয়ার পরে আমরা রেফার করব, শর্ট টার্ম মেথড সময় দিব আমরা বা লং টার্ম যেটা আমরা বলতে পারি ইমপ্ল্যান্ট দিতে পারি, বাট আইডি এবং টিউবেকটমি এই দুটো আমরা তাকে এই দুইটা তার জন্য
4: দেখা যায় যে একটা গর্ভপাতের পরে তো আমরা মিনিমাম বলি যে 15 দিন বিশ্রামে থাকবেন বা যৌন মিলন থেকে বিরত থাকবেন। ধন্যবাদ আপনাকে মীর মাসুদ রহমান আমাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
2: শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশের একটি প্রধান সমস্যা, যার পেছনে রয়েছে নিরক্ষরতা, সচেতনতার অভাব, অল্প বয়সে বিয়ে এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সঠিক তথ্য ও সেবা না পাওয়ার সমস্যা। অনেকেই মনে করেন সন্তান বেশি হলে ভবিষ্যতে সহায়তা বেশি মিলবে, যা এক ধরনের ভুল ধারণা। বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের মনোভাব বেশি দেখা যায়। এর ফলে দেশব্যাপী খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে চাপ বাড়ে।
3: এই সমস্যার প্রতিকারে প্রয়োজন ব্যাপক সচেতনতা সৃষ্টি, শিক্ষা বিস্তার, বিশেষ করে নারীদের শিক্ষায় অগ্রাধিকার এবং আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির সহজলভ্যতা নিশ্চিত করা। মিডিয়া, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে মানুষ ধীরে ধীরে কম সন্তান নেয়ার দিকে উদ্বুদ্ধ হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
2: এবারে শোনাবো একটি জনসংখ্যার গান, শিল্পী তিমির নন্দী। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম পাহাড় এবং সুর করেছেন দীপক কুমার দে।

0: শ্রোতা বন্ধুরা, পরিবেশ দূষণ গর্ভের সন্তানের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, কারণ মা দূষিত বাতাস, পানি বা খাদ্যের সংস্পর্শে এলে সেই ক্ষতিকর উপাদান সন্তানের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। এতে শিশুর ওজন কম হওয়া, শ্বাসকষ্ট, জন্মগত ত্রুটি কিংবা মানসিক বিকাশী সমস্যা দেখা দিতে পারে। তাই গর্ভাবস্থায় মায়ের জন্য পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এবারে গর্ভের সন্তানের উপর পরিবেশ দূষণের প্রভাব, এ বিষয়ে শুনবেন একটি কথিকা, বলছেন মোশাররফ হোসেন।
1: পরিবেশ দূষণের নানামাত্রিক প্রভাব লক্ষণীয়। পরিবেশ দূষণের প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ছে, যেটি রীতিমতো অশনির সংকেত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা থেকে জানা যায়, অন্তঃসত্ত্বার ভেজাল খাবার এবং দূষিত পরিবেশে বসবাস করার কারণে শিশু মাতৃগর্ভেই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। পূর্ণ সময়ের আগেই শিশু জন্মানোর অন্যতম কারণ বায়ু দূষণ। বায়ু দূষণের শিকার মায়ের কম ওজনের শিশু জন্ম দেওয়ার হার খুব বেশি ঢাকা শহরেই। সন্তান সমবাদের উপর বায়ু দূষণের বিরূপ প্রভাব বাড়ছে আশঙ্কাজনক হারে। রাজধানীতে জন্ম নেওয়া 3206 নবজাতক নিয়ে ICDDRB

0: লোবার্ড ওয়েট বা কম ওজনের শিশু, এ জাতীয় শিশুর জন্ম হার প্রায় 20%। সবচেয়ে বেশি দূষণের শিকার মায়েদের মধ্যে এই হার প্রায় 36%। কোন শিশুর জন্ম মায়ের গর্ভধারণের 259 দিনের মধ্যে হলে তা অকালিক শিশু হিসেবে বিবেচিত। টেক্সাস A&M ইউনিভার্সিটি গবেষণা থেকে জানা যায়, গর্ভাবস্থায় দূষণের সংস্পর্শে আসা শিশুর ওজন কম হতে পারে অথবা নির্ধারিত সময়ের আগেই শিশু জন্ম হতে পারে, এবং শিশুটি যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থেকেই যায়। অন্তঃসত্ত্বার সুস্থতা নিশ্চিত করার অর্থাৎ একটি জাতিকে সুস্থ, স্বাভাবিক, দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সবার আগে স্বাভাবিক দক্ষ মানব হিসেবে গড়ে তুলতে সবার আগে প্রয়োজন নিরোগ, স্বাস্থ্যবান ও সুষ্ঠুভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা। এর প্রধানতম শর্ত হচ্ছে পরিবেশ সুরক্ষা। তাই পরিবেশ দূষণের সঠিক কারণ এবং কেন কিভাবে হয়ে থাকে তা চিহ্নিত করে সমাধানের উপায় বের করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন বেতার, টেলিভিশন, পত্রপত্রিকা, সভা, সেমিনার, টক শো আলোচনা করতে হবে, যাতে আপামর জনসাধারণ সচেতন হতে পারে। পরিবেশ দূষণ রোধে পরিবেশ সামাজিকীকরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। সচেতনতা অংশ হিসেবে অন্তঃসত্ত্বার সামনে ধূমপান না করা, নানাধর দূষণ যেমন শব্দ, পানি, মাটি, বায়ু, আলোক দূষণের কবল থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরিবেশ আন্দোলনকে সামাজিক আন্দোলন রূপ দিতে হবে। সুস্থ জাতি গঠনে পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।
1: বন্ধুরা, কৈশোরের দেহে হরমোনের প্রভাবে নানা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, যেমন শরীরের গঠন পরিবর্তন, কণ্ঠস্বর ভারী হওয়া, মাসিক শুরু, মুখে ব্রণ ওঠা এবং উচ্চতা বৃদ্ধি। এ সময় মানসিক দিক থেকেও কিশোর কিশোরীরা আবেগপ্রবণ, আত্মসচেতন ও কৌতূহলী হয়ে ওঠে। এই পরিবর্তনগুলো স্বাভাবিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সঠিক যত্ন ও সচেতনতার মাধ্যমে সুস্থভাবে মোকাবেলা করা সম্ভব। এ পর্যায়ে কৈশোরের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে শুনব গান। শিল্পী রাশেদ জামান ও শামীম আরালুনা গানের কথা সাজিয়েছেন কাজী রোজী।

0: বন্ধুরা, আমাদের এবারে পরিবেশনা বেতার কাজন।
1: হুনো,
2: কি কইবা?
1: আমার যেন কেমন কেমন লাগতেছে, কেমন বমি বমি ভাব।
2: তার মানে
1: আজ এক মাস আট দিন হইল, অথচ এখন পর্যন্ত
2: হরি সর্বনাশের কথা। তাইলে
1: চলো না একটু ডাক্তার আপার কাছে যাই।
2: ডাক্তার আপা, কি দেখলেন?
3: কনসিভ করেছে, আপনার স্ত্রী আবারও গর্ভবতী হয়েছেন।
2: হরি, কি মুশকিলের কথা।
3: মুশকিল কেন?
2: না মানে ওই দুই বাচ্চা লইয়া এমনি হিমশিম খাইতাছি। বাচ্চাগুলো লেখাপড়া, ভালো খাবার, ভালো কাপড় চোপড় দিতে না পারলে বাপ মায়ের মনে কেমন কষ্ট যে লাগে, সেটাই আপনি বুঝেন না আপা।
3: নিশ্চয়ই বুঝি। আপনারও যখন বুঝেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেন না কেন?
1: পদ্ধতি তো নিয়েছি আপা।
3: কি পদ্ধতি নিয়েছেন?
1: আমি খাবার বড়ি খাইছি তো।
2: তারপরেও কেমনে যে কি হইয়া গেল বুঝতাছি না।
3: নিশ্চয়ই বড়ি খাওয়াতে অনিয়ম করেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, মাঝে একাধ দিন বড়ি খেতে ভুলে গিয়েছিলেন কিনা?
1: যে না পা, না মায়ে মেয়ে
3: আমদান্তা করছেন কেন, আসল কথাটা খুলে বলুন।
1: আপা, আমরা সবাই মিলে আমার বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম তো, তখন সাথে বড়ি নিতে ভুল গেছিলাম।
3: তার মানে সেই সময়টাই বড়ি খাননি?
1: যে আপা,
3: সেক্ষেত্রে কনডম ব্যবহার করলেই হতো।
1: ওরা তো আমি কইছিলাম। কি তোমার আমি কই নাই?
3: আপনারা বুঝদার মানুষ, তারপরও ভুল করলেন। জানেন তো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে মেনে না চললে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এটা একটা ধারাবাহিক ব্যাপার। খাবার বড়ি বলুন আর কনডমই বলুন, ব্যবহারের সঠিক নিয়ম মানতে হবে, কোনো অবহেলা চলবে না। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি হিসেবে লাইগেশন, ভেসেকটমির মতো নিরাপদ ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে কপারটিও নিতে পারতেন।
2: বুঝছি তো, এখন কি করণ যায় হেইডা কনাফা?
3: এখন আর কি করবেন, এখন থেকে নিজেরা সাবধান হন আর আপনার আপনজনদের সবগুলো পদ্ধতি সম্পর্কে জানিয়ে সাবধান হতে বলুন।
4: শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি দেশের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের উপর প্রচণ্ড চাপ পড়ে। এতে দারিদ্র, বেকারত্ব, অপরিকল্পিত নগরায়ন এবং পরিবেশ দূষণের মতো সমস্যা বৃদ্ধি পায়, ফলে উন্নয়নের গতি কমে যায় এবং সাধারণ মানুষের জীবনমান নিম্নমুখী হয়। তাই আপনার পরিবারকে ছোট রাখুন এবং দেশের জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে সহায়তা করুন।
0: এ পর্যায়ে শোনাব আরও একটি জনসংখ্যার গান। শিল্পী সুমন রাহাত, গানের কথা সাজিয়েছেন শফিকুল।

0: বন্ধুরা, মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। একজন মা যখন গর্ভবতী থাকে তখন তাকে নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে একটা সুস্থ সবল সন্তান জন্মদানের জন্য গর্ভবতীর মানসিক স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব, এ বিষয়ে শুনব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে আজহারুল ইসলাম রনি।
1: আমরা জানি একজন গর্ভবতী মায়ের মানসিক অবস্থা তার গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে। গর্ভবতী অবস্থায় একজন নারীর শরীর দুর্বল থাকে, এই শারীরিক দুর্বলতা তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এজন্য একজন গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া আবশ্যক। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় একটি সুস্থ সবল সন্তান জন্মদানের জন্য গর্ভবতীর মানসিক স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জিন্নাতারা IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি?
2: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে একজন গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতি কেন গুরুত্ব দেওয়া প্রয়োজন, আর যদি গুরুত্ব না দিই তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে?
2: গর্ভধারণ এই বিষয়টি একটি একটি সহজ এবং একটি মানে খুবই সাধারণ বিষয় আমাদের কাছে। বিষয়টিকে যদি আলাদা করে একটু না দেখি, একটু যত্নের বিষয়টা না আসে, তাহলে কিন্তু এই বিষয়টা হয়ে যেতে পারে মায়ের জন্য এবং তার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে, তাদের মাতৃ মৃত্যুর কারণ হতে পারে। এবং এই ক্ষেত্রে যেমন তার শারীরিক বিষয়গুলোকে দেখার দরকার আছে, এবং সেই সাথে সাথে কিন্তু মানসিক বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন একটি সুস্থ এবং সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য। তো এটি নিশ্চিত করবার জন্য আমরা আসলে যে সমস্যাগুলো ওই সময় মায়েদের হতে পারে এই বিষয়টাকে যদি মাথায় রেখে তার মানসিক সুস্থতা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু তার সুস্থ শিশুর উপরেও সেটি প্রভাব পড়ে। এবং এই অনেক সময় দেখা যায় যে এই যে সন্তান হতে যাওয়ার সময় যে মায়ের মানসিক অবস্থা, এটি কিন্তু আসলে তার শিশুর উপর প্রভাব ফেলে, এই কথাটা আমরাও বলি, অনেক ক্ষেত্রেই বলি, কিন্তু আমরা আসলে মায়ের মানসিক স্বাস্থ্যের দিকগুলোতে অনেক সময় আসলে আলাদাভাবে নজর দিই না বা এটিকে মাথায় আনি না। আসলে যেটা হয়, এই সময় মায়ের অবস্থা অনেকটাই নাজুক থাকে, এবং এই সময় তাকে মানসিকভাবে যদি আঘাত করা হয় বা সে কষ্ট পেতে পারে এমন আচরণ করা কিন্তু আমাদের জন্য মোটেও ঠিক না। এ সময় মূলত নারীদের শরীর দুর্বল থাকে, যার প্রভাব পড়ে তার মনের উপরে। আসলে এই দুর্বলতা থেকে আসলে সে তার মনের উপর একটা দুর্বলতা মানসিক ভাবে দুর্বল করে দেয়, শারীরিক যে দুর্বলতা তাকে মানসিক ভাবে দুর্বল করে দেয়। তো অনেকেরই দেখা যায় যে এই সময় মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেকের মধ্যে আবার দেখা যায় একটু সন্দেহ প্রবণতা তৈরি হয় এই সময়গুলোতে। হ্যাঁ, তো আবার যেটি হয় যে আমরা যে বিষয়টা বলি যে মায়ের মনে যদি শান্তি না থাকে অথবা মা গর্ভাবস্থায় যদি খুব বেশি খিটখিটে থাকে, তাহলে কিন্তু সন্তানও জন্মের পর খিটখিটে মেজাজের অধিকারী হতে পারে। গর্ভবতী মায়ের শারীরিক এবং মানসিক যত্ন নিতে তার স্বামী এবং পরিবারের সবাইকে কিন্তু ভূমিকা রাখতে হবে। আমি এটার সাথে আরেকটু সংযোগ করছি যে এই সময় দেখা যায় যে মেয়েদের একটা হরমোনিক পরিবর্তন হয়, কিন্তু যখন সে গর্ভবতী হয় তার হরমোনের পরিবর্তন হয়। এই যে হরমোনের পরিবর্তন, এই কারণেই কিন্তু তার মেজাজটা অনেক সময় তার তরফ থেকে খিটখিটে থাকে। এ সময় যদি তার প্রতি সহানুভূতিশীল হওয়া না যায়, তাহলে মানে সে দেখা যায় যে ওই সময়টা সে আরো বেশি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে গর্ভাবস্থায় যে প্রথম দুই মাস এবং শেষের দুই মাস বাদে অন্যান্য সময় দৈহিক মিলনে বাধা নিয়ে আমরা জানি স্বামীর সাথে, কিন্তু অনেক সময় দেখা যায় যে শারীরিক কারণে বা অনেকে স্বেচ্ছায় এটা থেকে বিরত থাকতে পারেন। এটি একটি স্বাভাবিক বিষয় এবং গর্ভধারণের কারণে মিলনে বিরতি থাকতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওই সময় যেহেতু আসলে শারীরিক ভাবে সে একটু দুর্বল থাকে, মানসিক ভাবেও দুর্বল থাকে, তখন তার মনে নানা ধরনের সন্দেহ তৈরি হয় এবং সে এই সময় দেখা যায় যে একটু খিটখিটে মেজাজে থাকে। এটি যদি মানে তার সাথে বা স্বামী পরিবারের সদস্যরা যদি সহানুভূতিশীল না হয়, তাহলে পরবর্তীতে কিন্তু মা এবং শিশু দুজনেরই ক্ষতি হতে পারে।
1: এই জন্য মানে পরিবারের সদস্যদের অবশ্যই সহানুভূতিশীল হওয়া উচিত।
2: হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত।
1: আর সাধারণত একটা সুস্থ সবল সন্তান জন্মদানের জন্য একজন গর্ভবতী মায়ের কি ধরনের পরিচর্যা নেওয়া উচিত?
2: আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা বলি যে পরিচর্যা, আপনারা জানেন যে শারীরিক পরিচর্যার বিষয়গুলো আমরা বলেই থাকি যে আপনি কমপক্ষে চারবার স্বাস্থ্যকেন্দ্রে যে কোনো সেবা কেন্দ্রে যাবেন এবং গর্ভাবস্থায় কমপক্ষে চারবার সেবা গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারির পরবর্তীতে অর্থাৎ প্রসব পরবর্তী সেবা চারবার কমপক্ষে নিতে হবে মা এবং শিশুকে। এই বিষয়গুলো নিশ্চিত করে কিন্তু আসলে মায়ের সেই নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের বিষয়গুলো এখানে চলে আসে। একইভাবে এই সময় যখন কোনো সেবা কেন্দ্রে যাওয়া হয় তখন আসলে এই বিষয়গুলো বলা হয় তাকে। যেহেতু গর্ভাবস্থায় আসলে অনেক নারীর মেজাজ, যেটা আমি বললাম যে ওই সময় তার মেজাজ খিটখিটে হয়ে যায় তার হরমোনের পরিবর্তনের কারণে, অনেক সময় তার মেজাজ খারাপ থাকে, সে একটু রাগ করতে পারে, রুড় আচরণ করতে পারে। এখন তার পরিবারে তার স্বামী বা পরিবারের সদস্যরা এটিকে যদি না বুঝে তার সাথে রুড় আচরণ করে বা তাকে কঠিন ভাবে তার সাথে ব্যবহার করে তখন কিন্তু সে আরো মানসিকভাবে ভেঙে পড়ে। কাজেই তার পরিবারের সদস্যদের তার সেই শারীরিক এবং মানসিক অবস্থাটাকে বুঝতে হবে যে ওই সময় এই ঘটনাগুলো ঘটতে পারে, এবং এইগুলোকে মাথায় রেখে তার সাথে তাদের আচরণটা হতে হবে ওরকম সহনশীল আচরণ,
1: সহনশীল। আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মানে আপনি যে বিষয়গুলো বললেন এই বিষয়গুলো বোঝানোর জন্য বা সচেতন করার জন্য মানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়েছে কিনা?
2: আমরা আসলে আমাদের যে মাঠকর্মীরা, আমরা তো আন্তঃব্যক্তিক যোগাযোগটাই বেশি মানে আমাদের মাঠকর্মীরা করে থাকে। বা সেবা কেন্দ্রে গেলেও তখন কিন্তু মায়েদেরকে কি ধরনের খাবার খেতে হবে, কতবার সেবা নিতে হবে, এই বিষয়গুলো যেমন বলা হয় যে তাকে দিনের বেলা তাকে একটু ঘুমাতে হবে মানে রেস্ট নিতে হবে, তারপর তার খাবার বিষয়টা যে বেশি করে খেতে হবে, এবং এই বিষয়গুলোর সাথে সাথে কিন্তু বলাও হয়ে থাকে যে তাকে মানে মানসিকভাবে মানসিক চাপ নেওয়া যাবে না, তাকে মানসিকভাবে ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে যাতে করে তার সন্তান ভালো থাকে। এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে তাদেরকে বলে থাকি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু স্বামী বা পরিবারের সদস্য যারা তারা যখন যায় বা তারা যদি সাথে যায় তাদেরকেও কিন্তু আমরা এই কথাগুলোই বলি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কথা যারা বুঝতে পারেন যাদের তারা তা আসলে ওইভাবেই হ্যান্ডেল করেন, কিন্তু অনেক ক্ষেত্রে এর বিপরীত হয়ে থাকে। তা আমরা যেটা বলি স্বামীর ক্ষেত্রে যে যখন নাকি তার এরকম মেজাজ খারাপ থাকলো বা এমনিতেই সে একটু নিজের উপর কন্ট্রোল রাখতে পারছে না, তখন যদি তিনি তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার না করেন, তাকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেন, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, তখন কিন্তু তার যে মানুষ ধরেন দুজনে মিলে যদি ভালো সময় কাটান, যেটি দেখে সে আনন্দ পান বা কারোর সাথে গল্প করতে, এই যে সময় দেয়া তাকে ওই বিষয়গুলো থেকে একটু দূরে রাখা, চিন্তা মুক্ত রাখা, কেমন তার সন্তানকে নিয়ে তার সুস্থ সন্তান হবে কিনা, নানাবিধ মানসিক চাপে কিন্তু সেই সময় থাকে, তার কিছু হবে কিনা, এই সময় আসলে তাকে যে মানসিকভাবে ঠান্ডার মানে একটা শান্ত পরিবেশে রাখা, এই বিষয়গুলো কিন্তু স্বামীর উপর অনেকটাই নির্ভর করে। আবার পরিবারের সদস্যরা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকলে একাকিত্ব বা অসহায়ত্ব অনুভব করেন, আগে যেমন দেখা যেত আমরা বাবার বাড়িতে পাঠিয়ে দিতাম, এগুলোর পিছনেও কিন্তু কারণ আছে। তো এই বিষয়গুলোতে যদি শ্বশুর শাশুড়ি পরিবারের সদস্যরা তার সাথে ভালো ব্যবহার করেন এবং তার উপর আস্থার জায়গাটা তার থাকে তাদের উপর, তাহলে কিন্তু আসলে তিনি মানসিকভাবে ভালো থাকবেন এবং এটি আমাদের দায়িত্ব সবার।
1: এক কথায় মানসিক স্বাস্থ্য যদি সুন্দর থাকে তাহলে একজন গর্ভবতী তার সুস্থ সবল সন্তান জন্ম দিতে পারে, এটা আশা করা যায়। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের যে আলোচনার বিষয়, একটি সুস্থ সবল সন্তান জন্মদানের জন্য গর্ভবতীর মানসিক স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব, এই বিষয়ে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সুপ্রিয় শ্রোতা যারা এতক্ষণ শুনলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: বন্ধুরা, বিয়ের পরপরই নবদম্পতির পরিবার পরিকল্পনা বিষয়ে ভাবতে হবে যাতে তারা ছোট ও সুখী পরিবার গঠন করতে পারে। পরিবার ছোট রাখলে সন্তানের উপযুক্তভাবে লালন পালন, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হয়, যার ফলে তারা সুস্থ, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠে। এতে পরিবারের আর্থিক চাপ কমে, জীবনযাত্রার মান উন্নত হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। তাই আপনার পরিবারকে ছোট রাখুন, সকলের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করুন।
3: আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এসো করি ছোট পরিবারের আমাদের চেতনায় আমাদের ভাবনায় অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন তানিয়া সুলতানা, উপস্থাপনায় আমি সাইমন রহমান
0: এবং আমি তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
4: এসো করি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে ভক্তিমূলক গান শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার মোহাম্মদ শওকত হোসেন।

0: ভক্তিমূলক গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সংবাদ, প্রথমে ইংরেজিতে পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. This is Bangladesh Betar, 5 p.m. The news read by Shirke Chaman Khan. The next year's SSC and equivalent examinations will begin from 7 January and will end on 6 February. Education and Primary and Mass Education Minister ANM Ehsanul Haq Milon revealed this information today at a press conference at the Secretariat. He further said, next year's HSC and equivalent examinations will start on 6 June and will be continued till 13 July. The measures has been taken to avoid students' lapse of time and to help them pursue higher education abroad, the minister added. Fisheries, Livestock and Agriculture Minister Mohammad Aminur Rashid has said about 1 crore sacrificial animals are ready for the upcoming Eid al-Adha. He was talking to the reporters after a view exchange meeting organized at the Bangladesh Livestock Research Institute auditorium in Sawat today. The minister added that the government will not import any sacrificial animals this year. He said instructions in this regards have been given to the concerned law enforcement agencies so that no one can smuggle animal from neighboring countries. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood has said the government is considering introducing a 5-year tax holiday and reducing import duties to nominal levels to encourage greater private sector investment in the solar power sector. He said this while speaking at a workshop at the Bangladesh Investment Development Authority BIDA in the capital today. The minister said an investment-friendly policy framework for the solar energy sector is expected to be finalized and announced by June. Under the policy framework, private investors would be allowed to use rooftops for solar power generation, enabling them to earn revenue while easing pressure on the national power grid, he added. Commerce, Industries and Textile and Jute Minister Khandokar Abdul Muqtadir called on China to invest in environment-friendly technology-based textile industries to reduce the bilateral trade deficit. He made the call while speaking at the opening ceremony of the 3-day second Bangladesh-China Green Textile Expo 2026 being held at the Boshundhara International Convention Center in the capital today. He also called for Chinese investment in reviving closed state-owned mills and factories, modernizing the jute sector, expanding renewable energy and promoting green industrialization. Speaking on the occasion, Chinese Ambassador to Dhaka Yao Wen assured of all kinds of technical cooperation in the green textile sector. State Minister for Primary and Mass Education Bobby Hajjaz has said government is considering the education sector as a sector of national investment. He said this at a program titled Remedial Education, Work Experience and Future Vision on Supportive Education Programs for Backyard Students at the Bangladesh Tourism Corporation Conference Room at Agargaon in the capital today. The state minister said special supportive programs or remedial education for dropped out students will be launched to reduce learning deficits through learning circles, community involvement and the use of technology-based content. The Election Commission today published the updated voter list 2026. According to the list, currently the total number of voters in the country is 12,83,23,240, which is 0.5% more than the last one. Earlier, the initial draft list was published on last 20th April. After that, until 6th May, applications for correction of errors were accepted and disposed of. International Crimes Tribunal 1 has ordered the arrest and imprisonment of the former minister Dr. Deepumoni, journalist Mozammal Babu and Farzana Rupa in the case of crimes against humanity in the Shapla Chattor massacre. The tribunal headed by Justice Ghulam Murtuza Mojumdar gave the order today. The government has approved establishment of Thakurgaon Medical College in Thakurgaon district. A notification in this regard from the Medical Education and Family Welfare Division under the Ministry of Health and Family Welfare released this information. Almost 90 people have been killed in a violent storm that battered India's most populous state, Uttar Pradesh, with rain and hail. The State Disaster Management and Relief Office today said some of the fatalities were caused by falling trees and collapsing walls of homes. The Chief Minister of the state had directed officials to assist survivors and distribute financial aid within 24 hours. cricket and the second and the last of two match test series between Bangladesh and visiting Pakistan will be held at Mirpur on Saturday next. The match will start at 10 a.m. Bangladesh time. Bangladesh Betar will air the running commentary of the match. Bangladesh is leading the series by 1-0. Dhaka Meteorological Office says the formation of thunderclouds is likely and it may continue over the country under its influence. Heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mamensingh and Sylhet divisions till next Saturday at 6 p.m. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Sylhet division. Meanwhile, Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mamensingh, Dhaka, Borishal, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River pours in these areas at two highest cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আজ সচিবালয়ে বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকদের সঙ্গে কোরবানির সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে এক ভার্চুয়াল সভায় একথা বলেন। মন্ত্রী কোরবানির পশু চামড়া সংরক্ষণে মাঠ পর্যায়ে প্রশাসককে মনিটরিং টিম গঠন ও সক্রিয় তদারকির নির্দেশ দেন। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিন ব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে আমদানিতে নামমাত্র শুল্ক এবং 5 বছরের জন্য কর অবকাশ সুবিধা প্রদানের পরিকল্পনা করছে সরকার। তিনি আজ ঢাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে সৌরবিদ্যুৎ খাতের জন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা ঘোষণা করবে সরকার। রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরের মতো এলাকার বাড়ির ছাদগুলো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হলে কেবল এই দুই এলাকা থেকেই 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেয়াদোত্তীর্ণ ঋণের কিস্তির উপর সর্বোচ্চ 1.5% বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল, তবে নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা যাবে। চলতি মাসের প্রথম 13 দিনে দেশে 174 কোটি 30 লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 37.5% বেশি। গত বছরের মে মাসের প্রথম 13 দিনে দেশে প্রবাসী আয় এসেছিল 126 কোটি 70 লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় 47 কোটি 60 লাখ ডলার। আজ বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, শুধু গতকাল 13ই মে একদিনেই দেশে 13 কোটি 80 লাখ ডলারের রেমিটেন্স এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 396টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 144টির এবং অপরিবর্তিত ছিল 53টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 1.78 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,245 পয়েন্টে। ডিএসইতে আজ 997.30 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 856.09 কোটি টাকা। ঢাকার মুদ্রার বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিয়োগ হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ইউরো বিক্রয় 145.86 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা এবং থাই বাত বিক্রয় 3.83 টাকা, ক্রয় 3.76 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা ও উপস্থাপনায় জোবায়দ হোসেন পলাশ।

0: প্রবীণ হৃদয়ের নিঃশব্দ গান, সময় যেন থমকে দাঁড়ায় অবসান, স্মৃতির পাতায় ঝরে পড়ে আলো, সোনালি বিকেল আপন ভালো। জীবনের পথ পেরিয়ে বহু দূর, হাসি কান্নার কত যে সুর, চোখের কোণে লুকানো ইতিহাস, কথায় কথায় জেগে ওঠে নিঃশ্বাস। একদিন তারাই ছিল দীপ্ত সকাল, স্বপ্নে গড়া জীবন ছিল রঙিন জল জল। আজ তারা বসে বিকেলের কোণে, অতীত গুণে নীরবতা বুনে, তবু এই আয়োজন ভালোবাসার ছোঁয়া ভুলিয়ে দেয় একাকিত্বের কষ্ট ভরা ছায়া। গানে গল্পে মধুর স্মৃতির ডোরে হৃদয়ে আবার ফিরে যায় সেই সোনার ভোরে। প্রিয় শ্রোতা, জীবনের দীর্ঘ পথ চলায় যারা অভিজ্ঞতার আলোয় আলোকিত, যাদের স্মৃতিতে জমা আছে সময়ের অসংখ্য গল্প, তাঁদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। প্রবীণরা আমাদের অতীতের দর্পণ, বর্তমানের প্রেরণা এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাঁদের ভালোবাসা নিঃস্বার্থ, তাঁদের ত্যাগ নিঃশব্দ, তবুও তা আমাদের জীবনের সবচেয়ে শক্ত ভিত্তি। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালোবাসা ও শ্রদ্ধার আবরণে শুরু করছি প্রবীণদের জন্য নিবেদিত আমাদের প্রিয় আয়োজন সোনালী বিকেল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বয়স্ক হয়, কিন্তু তার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও মূল্যবান। প্রবীণদের প্রতিটি কথা, প্রতিটি স্মৃতি আমাদের জীবনের পাঠশালা। প্রিয় শ্রোতা, প্রবীণদের পাশে থাকা মানে শুধু দায়িত্ব পালন নয়, এটি আমাদের মানবিকতার পরিচয়। তাঁদের মুখের হাসি হোক আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব, সম্মান ও ভালোবাসা থাকে যেন সব সময়। সুপ্রিয় শ্রোতা, গ্রীষ্মের দাবদাহে আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রবীণদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই সময়টায় একটু অসতর্কতাই ডেকে আনতে পারে বড় ধরনের শারীরিক জটিলতা। তাই আজকের অনুষ্ঠান শুরু করছি এ বিষয়ের কথিকা দিয়ে। আমরা জানব গরমে প্রবীণদের সুস্থ রাখার প্রয়োজনীয় দিকগুলো, গরমের দিনে প্রবীণদের স্বাস্থ্যের যত্ন। এই স্বাস্থ্য বিষয়ক কথিকা উপস্থাপন করেছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান।
1: আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান, মেডিসিন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং কিডনির বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে। আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক কথিকাতে গরমে প্রবীণদের স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বলবো। এই কথাগুলো 60 বা 65 বছরের ঊর্ধ্বে প্রবীণদের জন্যই শুধু নয়, আমাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের জন্যই জানা জরুরি। কারণ এই ফ্যামিলি মেম্বাররাই যদি সচেতন থাকি, তাহলে আমাদের প্রবীণদের স্বাস্থ্যের যত্নটা আমরা ঠিকভাবে করতে পারবো। গরমের দিনে তাদের স্বাস্থ্যের কথাটা আমাদের অত্যধিক গুরুত্ব দিতে হবে, কারণ গরমের দিনে প্রবীণদের শরীর নানা কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে তাদের তাপমাত্রার নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, তৃষ্ণা বোধ কমে যায়, এবং 50 থেকে 60 বছর ঊর্ধ্বে ম্যাক্সিমাম প্রবীণদেরই ডায়াবেটিস, কিডনি রোগ, হৃদরোগ এগুলো থেকেই থাকে, এবং অনেক সময় একাধিক ওষুধও সেবন করতে হয়। ফলে গরমে সামান্য অবহেলাও গুরুতর জটিলতার দিকে নিয়ে যেতে পারে। আমি আজকে মাথা থেকে পা পর্যন্ত কোন কোন জায়গায় এই গরমে প্রবীণদের স্বাস্থ্যের কি ব্যাঘাত ঘটতে পারে এবং এর করণীয় কি, এই বিষয়টা তুলে ধরবো। আশা করি এগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং বুঝে উঠতে পারি, তাহলে এর প্রতিরোধ করা সম্ভব। প্রথমে আসি আমাদের মস্তিষ্ক বা ব্রেইন, যেটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে থাকি। গরমে প্রবীণদের মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হিট এক্সোশন অ্যান্ড হিট স্ট্রোক। হিট এক্সোশন সবাই আমরা কম বেশি ফেস করি, কিন্তু হিট স্ট্রোক এটা মেডিকেল ইমার্জেন্সি। হিট এক্সোশন হচ্ছে বিভ্রান্তি, মাথা গোড়া, অজ্ঞান হয়ে যাওয়া গরমের কারণে, অতিরিক্ত ঘাম হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, এগুলোর কারণে যে অবসাদগ্রস্ততা দেখা দেয় সেটাকে আমরা হিট এক্সোশন বলি। আর হিট স্ট্রোক হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে শরীরের টেম্পারেচার প্রবীণদের 40 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে উঠে যায়, স্ট্রোকের মতন সকল প্রকার লক্ষণ চলে আসে, কিন্তু কোনো ঘাম থাকে না। মজার ব্যাপার হচ্ছে এটা, কিন্তু এটা মেডিকেল ইমার্জেন্সি। যদি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া না হয় তাহলে হয়তো মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া গরমে ব্রেনের আরেকটা কন্ডিশন প্রবীণদের হতে পারে, বিশেষ করে যারা ডিমেনশিয়ার রোগী, তাদের ডেলিরিয়াম, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের বাসায় বলি, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, কাউকে চিনতে না পারা, এটা হতে পারে। এই ব্রেইনের বা মস্তিষ্কের এই যে জটিলতাগুলো গরমে হতে পারে, এগুলোর জন্য আমাদের করণীয় হচ্ছে পর্যাপ্ত পানীয় তরল গ্রহণ, হঠাৎ রোদে না বের হওয়া, ঘরে ঠান্ডা পরিবেশ নিশ্চিত করা এবং মানসিক অবস্থার পরিবর্তন হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া। এই কয়েকটা জিনিস আমাদেরকে ব্রেইনের জন্য খেয়াল রাখতে হবে। এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, হৃদযন্ত্র বা হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা যেটাকে মেডিকেলের ভাষায় বলি, সেই বিষয়ে আমরা এই গরমে সবাই কম বেশি, যারা ইয়াং থেকে শুরু করে প্রবীণরা, কম বেশি সবাই ডিহাইড্রেশনে ভুগি বা পানি স্বল্পতায় ভুগি। কিন্তু প্রবীণদের মধ্যে এই ডিহাইড্রেশনের হার অনেক বেশি, কারণ তারা আমাদের ব্রেইন এবং হার্ট যতটা অ্যাডাপ্ট করতে পারে গরমে, প্রবীণদের ক্ষেত্রে সেই অ্যাডাপ্টেশনটা হয় না। ফলে ডিহাইড্রেশন থেকে রক্তচাপ কমে গিয়ে, ব্লাড প্রেশার কমে গিয়ে মেডিকেলের ভাষায় হাইপোটেনশন হয়ে যেতে পারে এবং শকের দিকে চলে যেতে পারে, পালস বেড়ে যেতে পারে, হৃদযন্ত্রের বিট বা হৃদযন্ত্রের স্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। ফলে হৃদরোগের অবনতি বা কারো যদি আগে কখনো হৃদরোগের ইতিহাস থেকে থাকে, তার ক্ষেত্রে হার্টের উপর অনেক চাপ পড়ে হার্ট অ্যাটাকের মতন ঝুঁকি ঘটতে পারে। এজন্য এই গরমে হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধের জন্য আমাদেরকে নিয়মিত ব্লাড প্রেশার মনিটর করতে হবে, অতিরিক্ত গরমে পরিশ্রম এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করে খেতে হবে। এরপর যদি আমরা ফুসফুসে আসি বা রেসপিরেটরি সিস্টেম যেটাকে বলি, সেটাতে প্রবীণদের মধ্যে সিওপিডি এবং অ্যাজমা এই রোগটার হার অনেক বেশি এবং পরিবেশ দূষণে এই সিওপিডি এবং অ্যাজমা প্রবীণদের জন্য আরো বেড়ে যেতে পারে। এর জন্য আমাদেরকে ধুলা এবং দূষণ এড়িয়ে চলতে হবে, ইনহেলার নিয়মিত ব্যবহার করতে হবে এবং ঘরের বাতাস চলাচল ঠিক রাখতে হবে, প্রয়োজনে এসির টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে হবে। গরমে আরেকটা যে প্রবলেম হয়, ইলেকট্রোলাইট এবং মেটাবলিজমে আমাদের সমস্যা হয়ে যায় প্রবীণদের, এই কারণে হিট ক্র্যাম্পস, শরীর দুর্বলতা, কনফিউশন, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমের মতো ঘটনা ঘটতে পারে। হাইপোনেট্রিমিয়া এবং হাইপারনেট্রিমিয়া হচ্ছে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে অথবা বেড়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে যদি কখন এরকম মনে হয় শরীর দুর্বল হয়ে গিয়েছে, শরীর কামড়াচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, তখন আমাদেরকে ওরসালেন সেবন করতে হবে এবং অতিরিক্ত ঘাম হলে ওরসালেনের পাশাপাশি ডাবের পানিও খেতে হবে। এরপর যদি আমরা আসি পরিপাক তন্ত্র বা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম যেটাকে আমরা বলি, এই গরমে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের সবচেয়ে যে কমন সমস্যাটা বয়স্কদের হয়, সেটা হচ্ছে ফুড পয়জনিং। এই ফুড পয়জনিং হওয়ার কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এমনি আমাদের মেটাবলিক পাওয়ার বা হজম শক্তি কমে যায়। এই জন্য গরমে প্রবীণদের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় ফুড পয়জনিং, খাবারে অনীহা এবং কোষ্ঠকাঠিন্য। তাই গরমে প্রবীণদেরকে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, বাসি পচা খাবার, ফ্রিজিং খাবার পরিহার করতে হবে, হালকা সহজপাচ্য খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ফাইবারযুক্ত খাবার এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। যদি কোনো হার্ট অসুখ না থাকে, কিডনি অসুখ না থাকে, তাহলে দৈনিক 2.5 থেকে 3 লিটার তরল জাতীয় খাবার খেতে হবে। সবশেষে গরমের এই সময়ে প্রবীণদের যত্ন শুধু পারিবারিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। সচেতনতা, সঠিক যত্ন এবং সময় মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা সহজেই গরমজনিত জটিলতা প্রতিরোধ করতে পারি। প্রবীণদের সুস্থতা নিশ্চিত করাই আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
0: গরমের দিনে প্রবীণদের স্বাস্থ্যের যত্ন বিষয়ে কথিকা শোনা হল। এ কথিকার মূল কথা হল সচেতনতা আর যত্নই পারে গরমের কষ্ট থেকে প্রবীণদের রক্ষা করতে। শ্রোতা বন্ধুরা, প্রতিটি প্রবীণ মানুষ যেন এক একটি জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা। তাঁদের জীবন সংগ্রাম, সাফল্য আর স্মৃতিগুলো আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। চলুন এবারে সাক্ষাৎকারে শুনি প্রবীণ বয়োজ্যেষ্ঠর জীবন থেকে কিছু মূল্যবান কথা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সজীব দত্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সোনালী বিকেল অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একজন প্রবীণ আমাদের সঙ্গে আছেন, আমরা চলুন তার সঙ্গে কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম মাসুম, আমার দেশেবাড়ির ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট। আমি এখানে থাকি দক্ষিণ পিরাওয়াক জনবালী মাতুবার মার্কেট। এখানে আমার ডেকোটারের দোকান আছে, নিজে আমার ছেলে মেয়ে সবাই নিয়ে আমি এখানেই থাকি। আমার ছেলে জব করে, আমার ছোট ছেলেটা সে পড়াশোনা করে।
2: অনেক ধন্যবাদ আপনাকে। কেমন হলো বয়স?
3: বয়স আমার 60-এর উপরে আছে।
2: এই যে 60 বছর পেরিয়ে এসে জীবনের এই সময়ে এসে কেমন লাগছে জীবনযাপন?
3: আগে যেরকম আমি মনে করছি, আগের থেকে আমার খারাপ যাইতেছে দিন।
2: শারীরিক অবস্থা?
3: হ্যাঁ,
2: এটা তো প্রকৃতির নিয়ম, যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমরা বৃদ্ধ হই, আমরা আরো আমাদের বয়স বাড়ে, তারপরে এই যে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে ভালো আছেন তো?
3: হ্যাঁ আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, অনেকে সুখী আছি, খুব শান্তিতে আছি।
2: আপনার একটু শৈশবের গল্প শুনতে চাই, আপনার জন্ম বেড়ে ওঠা কেমন ছিল শৈশবটা?
3: ওই সময় তো কথা অনেক ছোটর কথা, ওই সময় বাবা মার আর্থিক অবস্থা ভালো ছিল না। মেয়ের আগে আমি ছিলাম শুক্রাবাদে, শুক্রাবাদের থেকে পীরের ভাগে আমি আজ মোটামুটি 26 বছর দিলে।
2: আপনার বাবা মা আছেন?
3: আমার মা আছেন।
2: বাবাকে হারিয়েছেন?
3: হ্যাঁ, বাবাকে হারাইছি, মা আছে, খালা আছে, ছোট বোন আছে।
2: ছোটবেলার বন্ধু বান্ধব খেলাধুলা করতেন?
3: যে আর্থিক অবস্থা ভালো ছিল না, নিজের নির্জম ছিলাম, তো খেলাধুলা তেমন কিছু আর করতে পারতাম না, পড়ালেখাও করতে পারিনি।
2: অর্থাৎ কর্মের মধ্য দিয়ে এই জীবন জীবিকার কারণে জীবনটা অন্যভাবে মোড় ঘুরে গেছে। এখন ইচ্ছে করে কখনো যে যদি একটু ছোট বয়সে যেতে পারতাম, মনে হয় কখনো?
3: ওটা মনে হইলো তার এটা আর হবে না যে ছোট বয়সে কি করতে চাইছি আর এখন কি করব। নিজের বয়স অনুযায়ী তার এটা আর হয় না, এখন নিজের বয়স অনুযায়ী যেভাবে সুন্দর জীবন যাপন করার সেটি আর কি করতেছি।
2: সন্তানদের নিয়ে যেটা ভেবেছিলেন তা তো পেরেছেন, এখন তো ভালো আছেন?
3: হ্যাঁ, এখন খুব ভালো আছি।
2: আপনার মা কি আপনার সঙ্গে থাকেন?
3: হ্যাঁ, আমার মা আমার কাছেই থাকে, তার একটাই ছেলে আমি আর আমার দুইটা বোন আছে, এই নিয়ে আর কি জীবনটা।
2: আপনার এই ডেকোরেটর ব্যবসা এখানে কত বছর যাবত?
3: ডেকোরেটরের দোকান দিছি 11 বছর, 11 বছরের ভিতরে এইখানে আমি মাতবারে মোড়ে এইখানে 8 বছর ধরে আমি দোকানদারি করতেছি।
2: এই ডেকোরেটর ব্যবসার আগে অর্থাৎ এই 8 বছরের আগে আগে কি করতেন?
3: কর্ম শিখছি, এর আগে শিখার দরকার ছিল। আমি আমার এই ডেকোরেটরের বয়স হল 11 বছর, কিন্তু আমি কর্ম শিখছি, কর্ম লাইনের ডিপার্টমেন্টে গেছি আমি হলো 25 বছর, ওস্তাদের সাথে কর্ম করছি, ও টোটাল যোগ দিলে আমার এই 40 বছর বয়স, আমি কর্ম শিখছি।
2: এই যে জীবন, জীবন জীবিকা, এগিয়ে চলা, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, এই সবকিছু মিশেলেই তো জীবন, তাই না? কি বলবেন,
3: এই যে সবকিছু মিলেই একটা জীবন, এই জীবনটা এইভাবেই দিনটা কাটায় নিতে হইব।
2: জীবনে কোনো আক্ষেপ আছে, কষ্ট আছে?
3: না, আর কি আক্ষেপ, আর কি কষ্ট করব। এখন ছেলে মেয়ে তারা বড় হয়েছে, তাদের বিয়ের সাথে দিচ্ছি, নিজে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে আসি।
2: আপনি এই দোকানের পরে অবসর সময় কিভাবে কাটে?
3: না, আরো অবসর আর কোনো জায়গায় দেওয়া যায় না। কোনো আগে যেরকম একটা ইয়া ছিল যে বন্ধু বান্ধব আছে, বসে বসে একটা সময় কাটাইছি কি একদিকে গেছি, এখন আর ওই বয়সটা নাই, আর ওই সব বন্ধু বান্ধবের সবারই এলাকা ব্যবসা কর্ম, যে যেখানে যেভাবে যার সেটেল করে যে চলতে পারছে সে এইভাবে চলতেছে, আমি যেরকম আমার সেটেল নিয়ে আমি এখানে বইছি, আমি এখানে এইভাবে নিয়ে চলতেছি, এইভাবে আর কি দিন যাচ্ছে, আগের মতন হয়েছে ইয়াটা নাই।
2: দিন কেমন যেন বদলে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনও বদলে যায়, মানুষও বদলে যায়, সম্পর্কও বদলে যায়, তাই না?
3: হ্যাঁ, সম্পর্ক সবকিছু চেঞ্জ হয়, কেন আগে যে বন্ধু বান্ধব দিয়ে চলাফেরা করছি তারা তো

0: তাদের সাথে গল্প টল্প করি, দিন সময় এখানে পাস করে নিতেছি আর কি।
1: আপনার কি খেতে ভালো লাগে?
0: আমরা মাছের ভাত বাঙালি, তো আমার কাছে মাংসর থেকে মাছটা আমার কাছে ফেভার। আপনি যে কোনো মাছ দেন, মাছের ভিতরে আমি ফেভার, আমি মাছ খাইতে পারি। আমার কাছে আপনি এখনো এক দেড় কেজি মাছ আপনি সুন্দর করে ভাইজা কাইটা আমার সামনে নিয়ে আছেন। বয়স হয়েছে কিছু, এখনো এক দেড় কেজি মাছ কোনো ব্যাপার না, খাইতে পারি।
1: বাহ, অসাধারণ। আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে শুনলেন, আর সবাইকে কি বলবেন?
0: সবাইকে বলবো, সবাই ভালো চলো, ভালো পড়াশোনা করো, মা বাপকে আদর করবো, মা বাপ তোমাকে আদর করবো।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সোনালি বিকেল থেকে বিদায় নিচ্ছি আমি সজীব দত্ত। আগামী পর্বে অন্য কোনো প্রবীণ মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
2: একজন প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার শুনছিলাম। জীবনের এই গল্পগুলো কখনো পুরনো হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে। প্রিয় শ্রোতা, মানুষের জীবনের শুরু যেমন মাটিতে, তেমনি শেষটাও ফিরে যায় সেই মাটিতেই। এবারে এ বিষয়ে শুনব গান। এই গানটিতে রয়েছে জীবনের গভীর দর্শন, এক অদ্ভুত মায়া আর মাটির প্রতি অমোঘ টান। চলুন শুনি হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই গান।

শুনছিলাম গান। এই গান যেন আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়, আমাদের অস্তিত্ব সবই এই মাটির সঙ্গে জড়িত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সোনালী বিকেল শুধু একটি নাম নয়, এ যেন জীবনের শ্রেষ্ঠ পরিচয়, শ্রদ্ধা ভালোবাসা আর মমতার সেতু, যেখানে বেঁচে থাকে সময়ের রঙিন কথামালা। আসুন হাত রাখি তাঁদের কাঁপা হাতে, শুনি জীবনের গল্প নিঃশব্দ রাতে, কারণ তাঁদের পথেই আমাদের আগামীর দিশা, তাঁদের হাসিতেই লুকিয়ে থাকে জীবনের আসল ভাষা। প্রিয় শ্রোতা, জীবনের শেষ প্রান্তে এসে একজন

মানুষ সবচেয়ে বেশি চায় একটু সময়, একটু যত্ন আর ভালোবাসা। প্রবীণদের সেই চাওয়া পূরণ করাই আমাদের দায়িত্ব, আমাদের মানবিকতা। তাদের পাশে থাকুন, তাদের কথা শুনুন, তাদের ভালোবাসুন, কারণ আজ যাঁরা প্রবীণ, একদিন আমরাও সেই পথের পথিক হব। আজকের সোনালী বিকেল অনুষ্ঠান থেকে বিদায় নেব শেষের কথাগুলো জানিয়ে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী নাদিরা বেগম, গীতিকার ও সুরকার এ কে এম আব্দুল আজিজ।

0: এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান, গীতিকার ও সুরকার এ কে এম আব্দুল আজিজ, শিল্পী ছিলেন নাদিরা বেগম।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক গান। শুনেন শুনেন দেশবাসী, সমবেত কণ্ঠের এই গানের কথা লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক গানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। ঋতুটা এখন ঝড় বৃষ্টি এবং গরমের,
1: সেই সাথে বৃষ্টিও পড়ছে তো বটে, এবং রোজে কেমন যেন ভ্যাপসা একটা গরম রয়েছে। কখনো কখনো তাপমাত্রার আধিক্য বেশি, কখনো কম, মনে হচ্ছে যে শীত অনুভব করছি, কখনো বর্ষাকে অনুভব করছি, কখনো কিন্তু গ্রীষ্মকালকে মনে হচ্ছে যে একেবারেই।
0: তো যখন প্রচন্ড গরম তখন আমাদের কি করণীয় এই বিষয়ে আমরা কিছু কথা শুনব।
1: বাইরে বেরোর সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে।
0: শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সঙ্গে রাখুন।
1: সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করা দরকার বা উচিত।
0: ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন।
1: ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।
0: আসুন আমরা সচেতন থাকি, নিরাপদ থাকি।
2: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
1: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
2: স্যার, এই পোলাটা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: এই তুমি জিতু না?
3: হ্যাঁ স্যার।
1: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
3: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
4: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু কথা কি সত্যি?
3: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করবো না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
3: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
3: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
3: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
3: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ সরোয়ার হোসেন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ সরওয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। আগামী বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা 7ই জানুয়ারি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC পরীক্ষা 6ই জুন থেকে শুরু হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন আজ মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন সময়সূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আগামী বছরের SSC ও HSC পরীক্ষার সময়সূচিতে এ বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর SSC ও সমমান পরীক্ষা 7ই জানুয়ারি শুরু হয়ে শেষ হবে 6ই ফেব্রুয়ারি। অন্যদিকে HSC ও সমমান পরীক্ষা শুরু হবে 6ই জুন এবং শেষ হবে 13ই জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেন, ফল সেমিস্টার ধারা সুবিধার্থে HSC পরীক্ষার জুন জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশের 2 মাসের মধ্যেই উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC-র মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সমন্বয়ের তাগিদ দেওয়া হবে বলেও জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদির সরবরাহ করতে প্রস্তুত। 3 দিন ব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সর্বস্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক ও রাজনৈতিক পরিচয় থাকবে না। 24 জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। ট্রাইব্যুনালের এই মামলায় প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মোর্তেজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7ই জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টিসহ প্রচণ্ড ঝড়ে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে। আজ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয়ে জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজন প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে 24 ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরের বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধে ছটার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: তারপরে কেমন আছো তোমরা সবাই?
2: আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
0: কামাল মিনার খবর কি?
3: আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে।
4: সব ভালো মিলে গেছে।
0: বুঝছো?
3: হ্যাঁ হ্যাঁ মহান ব্যস্ত। ভাই ব্যস্ততা নিয়েই জীবন। অবসর যখন নিব তখন বিশ্রাম নেব। এখন দেখবে বয়স আছে, শ্রম দিতে পারি, শরীর শক্তি আছে, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে।
0: আচ্ছা আচ্ছা, কাজ করে যেতে হবে।
3: লিলিবু কয় না, কাজ করো ভাই, কাজ করো, বসে থাকা চলবে না।
2: দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না, চলবে না। কাজ করো ভাই, কাজ করো।
0: আমাদের
2: বাপ দাদাদের সময় একটা কথা শুনতাম, কাজ আছে যার, ভাত আছে তার।
0: যদি ঠিক মতো আসে তাহলে কিন্তু ও আরো বেশি মানে মানে সব বিষয়ে পারদর্শী হইতে পারে।
2: অনেক কিছু শিখতে পারে।
0: ওর ভিতরে জিনিস আছে কিন্তু কাজে লাগায় না।
2: এইখানে একটা কথা আছে না, ও তো এমনি স্বঘোষিত যে বিজ্ঞানী।
0: ও আচ্ছা আচ্ছা,
2: স্বঘোষিত বিজ্ঞানী। আরে নিজে নিজে
5: ভাবে অন্যরা কেউ কয় না।
3: যে নতুন কিছু আবিষ্কার করে, তৈরি করে, নিজের বুদ্ধি খাটাই, মাথা খাটাই, এরকম অনেক কিছু আবিষ্কার করে।
4: দেখছো লিলিবু, এই যে বুদ্ধি খাটাতে গিয়ে ভাবতে ভাবতে তার মাথা চুল নাই।
3: হ্যাঁ
2: হ্যাঁ, বুদ্ধি খাটাইতে যায় সেইদিন আমার পেঁপে গাছের কচি এমনি এটা করবো, ফুল ফলাইবো, কি করবো, দিছে পেঁপে গাছের মাথা খেয়ে।
5: আরে কত বুদ্ধি!
3: আরে
0: যাই হোক, আমরা যেহেতু কৃষক মানুষ, খেতে কামারে কাজ করে জীবন কাটাই, তাই না? এখন আমরা সুন্দর ফসল ফলাবো, যাতে কোনো ফরমালিন থাকবে না, বাজারে বিক্রি করব, নিজেরা খাবো, মানুষের দিব, তাহলে হবে কি, সব দিক থেকে আমাদের উপকার।
2: আমরা ভালো জিনিস বাজারে পাঠানোর চেষ্টা
0: করি। এইটা এই যে মানসিকতাটা যদি আমার সবাই আমাদের সবাই যদি কম বেশি থাকে, তাহলে দেখবা যে আমরা শুধু আমরা না, দেশ উন্নতি হবে, জাতি উন্নতি হবে, এবং আমরা তো উন্নতি হবে,
5: শরীর স্বাস্থ্য ঠিক থাকবে।
2: আমার একটা কথা, আমরা কিন্তু শাকসবজি কো ফলমূল কো আমরা কিন্তু মেডিসিন মিলাই না। ওই যে বাজারে যায় অসাধু ব্যবসায়ী আছে না, ওরাই আকামগুলি করে, একবারে দৈরা আইনের আওতায় আনা দরকার।
0: এই জন্য কিন্তু আমরা যে ভালো কাজ করি বিধায়, এই যে আমাকে কিন্তু সরকার কৃষক কার্ড দিচ্ছে, তাই না? কৃষক কার্ডের যে উন্নতি, কৃষক কার্ড দিয়ে আমরা যেটা নিজেদের একটা আমরা এই জিনিসটা কিন্তু একটা আমাদের ভিতরে একটা গর্বের
5: বিষয়,
0: এই গর্বের কারণে আমাদের কিন্তু কাজ কামেও কিন্তু একটা গর্ব থাকতে হবে যে আমরা ভালো কাজ করছি, এটা গর্ব না? আমরা ভালো কাজ করলে, ভালো ফসল উৎপাদন করলে, তাহলে দেখবো যে ফসল যদি উৎপাদন বেশি হয়, জিনিসপত্রের দাম কম হইব, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে,
5: সবার হাতে নাগালের মধ্যেই থাকবে।
0: এই জন্য কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাইব, সরকারি ভর্তুকি পাইব, সহজে কৃষি ঋণ, কৃষি পণ্য বিপণন পাইব, সহজ শর্তে কৃষি ঋণ পাইব, এবং কৃষি বীমার মতো অত্যাবশ্যকীয় সুবিধা পাইব। কতগুলো সুবিধা, এইগুলো সুবিধা যদি পাইতে হয় তাহলে যারা দিব তাদের তো সুবিধা দিতে হইব নাকি? হ্যাঁ, এইটা আমরা সবাই মাথায় রাখি।
3: আর নাসিবের একটা জিনিস আমি ভাবো, আগে শুধু আমি জীবন বীমা শুনছি, আরো কি কি বীমা হচ্ছে, কৃষি বীমা শুনি নাই, কৃষি কার্ড দিয়ে নতুন শুনলাম কৃষি বীমা হচ্ছে।
0: এখন কথা হচ্ছে এই যে মাটি যদি পুষ্টি গুণ বাড়াইতে হয়, মাটির যদি তোমার
5: উর্বরতা
0: বাড়াইতে হয়, তাহলে উর্বরতা বাড়াইতে গেলে এই যে মাটির স্বাস্থ্য নিয়েও তো একটা কথা। এই যে আমরা যেমন স্বাস্থ্যের জন্য কত কিছু করি না, মাটিতে তো একটা স্বাস্থ্য আছে না?
2: মাটির স্বাস্থ্যই তো আসো।
0: এই যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় দশটা সার,
5: সেটা নিয়ে
0: আলোচনা শুনো, কি বল?
5: ভালো।
0: হ্যাঁ, পুষ্টি নিরাপত্তা মাটির স্বাস্থ্য সুরক্ষায় দশটা সার, এইটা নিয়ে আলোচনা করবেন এ কে এম মঞ্জুরুল আলম চৌধুরী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। তাহলে আমরা শুনি উনি কি বলেন।
6: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব পুষ্টি নিরাপত্তা ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় দস্তা সার সম্পর্কে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এ কে এম মঞ্জুরুল আলম চৌধুরী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, হামারবাড়ি, ঢাকা। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি জিঙ্ক বা দস্তা সার সম্পর্কে একটু বলুন।
7: দেখুন, জিঙ্ক বা দস্তা সার বা দস্তা, এটা শরীরের প্রয়োজনীয় এক খনিজ উপাদান। শরীরভিত্তিক অনেক কার্যক্রম পরিচালনায় জিঙ্কের বিশাল ভূমিকা রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে। জিঙ্কের ঘাটতি তৈরি হলে নিউমোনিয়া সহ বিভিন্ন রকমের সংক্রামক ঝুঁকি বাড়ে। এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে। শিশুর শারীরিক বৃদ্ধিতেও রয়েছে জিঙ্কের বিশেষ ভূমিকা। এছাড়া এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে শরীরের জন্য ক্ষতিকর মুক্ত মৌলের বিরুদ্ধে লড়াই করে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমে। জিঙ্ক শরীরে প্রায় 300 ধরনের উৎসেচক কাজের জন্য প্রয়োজনীয় উপাদান। এসব উৎসেচক শরীরের বিপাক, হজম, স্নায়বিক কার্যক্রম সহ অসংখ্য কার্য সম্পাদন করে। আমাদের স্বাদ ও ঘ্রাণের অনুভূতির জন্য জিঙ্ক সরাসরি একটা উপাদান। আমাদের এই জিঙ্ক যে সার, এটা মাটিতেও থাকে এবং মাটিতে বিভিন্ন উপায়ে মাটিতে সংযুক্ত হয় এবং মাটির মাধ্যমে ধীরে ধীরে এটা উদ্ভিদ এবং ফলমূল শাকসবজি সবগুলোতে চলে যায় এবং সেখান থেকে আমাদের শরীরে ফুড চেইনের মাধ্যমে চলে আসে। তাই এই দস্তা বা জিঙ্ক, এই উপাদানটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
6: এখন আপনার কাছে দস্তার উৎস সম্পর্কে কিছু জানতে চাই।
7: দেখেন, দস্তা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটার উৎস বিভিন্ন শাকসবজি আছে এবং মাটিতে বিভিন্ন খনিজ উপাদানের মাধ্যমে থাকে। এছাড়াও সামুদ্রিক মাছ এবং অন্যান্য খাবার যেমন কাঁকড়া, ঝিনুক, চিংড়ি, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাবার, ডিম, বাদাম, শিম, মাশরুম ইত্যাদি বিভিন্ন খাদ্যদ্রব্যে এই সমস্ত জিঙ্ক পাওয়া যায়। এবং আমরা মাটিতে যে বিভিন্ন ধরনের সার ব্যবহার করি ফসল উৎপাদনের জন্য, মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং জৈব সার আমরা ব্যবহার করি। এই রাসায়নিক সারের মধ্যে এই জিঙ্ক বা দস্তা সার, এর সাথে সালফেট বা গন্ধক সার এবং পাশাপাশি আমরা যে জৈব সার মাটিতে সরবরাহ করি, এই সমস্ত সারের মধ্যেও এই সমস্ত জিঙ্ক বা দস্তার উৎস হিসাবে পাওয়া যায়। এবং একজন পুরুষ বা নারীর দৈনিক যথাক্রমে 11-8 মিলিগ্রাম জিঙ্ক বা দস্তা প্রয়োজন। এই প্রয়োজনীয় দস্তা বা জিঙ্কের সরবরাহ যদি ঠিকমতো না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের ফসলের যেমন ক্ষতি হয়, মাটির স্বাস্থ্য নষ্ট হয়, পাশাপাশি আমাদের মানুষের জীবনেও অনেক ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের রোগের উপস্থিতি দেখা যায় জিঙ্কের অভাবে।
6: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি মানুষের শরীরে জিঙ্কের ঘাটতির লক্ষণগুলো কি কি?
7: হ্যাঁ, এই জিঙ্ক বা দস্তার অভাবে মাটিতে যেরকম এর অভাবজনিত লক্ষণ গাছের মধ্যে দেখা যায়, পাশাপাশি আমাদের মানব জীবনেও বিভিন্ন বয়সে শিশু বা যে কোনো বয়সে লোকদের এই দস্তার অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এটা যেমন এই জিঙ্কের অভাব যদি হয়, তার সেক্ষেত্রে একজন মানুষের বা বাচ্চা তার খাওয়ার মধ্যে স্বাদ বা ঘ্রাণের অনুভূতি কমে যায়, ক্ষুধামন্দ বা অরুচি হয়, হতাশা ভাব দেখা যায় অনেকের ক্ষেত্রে, এবং শরীরে বিভিন্ন ধরনের যে ঘা বা ক্ষত সৃষ্টি হয় সেগুলো শুকাতে অনেক দেরি হয়, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়, এবং আবার বিশেষ করে যাদের মাথায় চুল থাকে, এই চুল পড়া এই ধরনের এক ধরনের রোগ দেখা যায়, কারো কারো চুল পড়ে যায়। চাহিদার অতিরিক্ত জিঙ্ক কিন্তু আসলে গ্রহণ করা যাবে না, আমাদেরকে প্রয়োজন মতো এবং পরীক্ষা নিরীক্ষা করে শরীরের অবস্থা অনুযায়ী এই জিঙ্ক গ্রহণ করতে হবে। এটা আমাদের পাশাপাশি আমাদের মাটিতে যদি জিঙ্ক সরবরাহ ভালো থাকে, সেক্ষেত্রে গাছগাছড়া শাকসবজির মাধ্যমে আমরা যদি খাদ্য গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের শরীরে এই জিঙ্ক প্রবেশ করবে। কিন্তু কোনো অবস্থায় খেয়াল রাখতে হবে, যদি শরীরে কোনো একটা সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে সেই সমস্যা দূর করার জন্য অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করা যাবে না, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই বিষয়গুলো আমাদের সকলে খেয়াল রাখতে।
6: এরপর জানতে চাচ্ছি মাটিতে দস্তার অবস্থা সম্পর্কে।
7: আমাদের দেশের বিভিন্ন এলাকায় রয়েছে, যেমন আমাদের বাংলাদেশের যে আবাদযোগ্য যে এলাকাগুলো আছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিভিন্ন মাটি আমরা পরীক্ষা করে দেখেছি। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, নাটোর, পাবনা, রাজশাহী, খুলনা, বাগেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত এলাকার মাটিতে এই দস্তার অভাব দেখা যাচ্ছে এবং এর পরিমাণ ধীরে ধীরে আরো বাড়ছে। সেক্ষেত্রে আবার কোন কোন এলাকায় দেখা যায় যে দস্তার অভাব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার বাড়ানো হয়েছে এবং এর অভাবটা অনেকখানি দূর করা গেছে। তারপরও আমরা প্রতি বছর যদি আমরা মাটি পরীক্ষা করি, সেই মাটি পরীক্ষার মাধ্যমেও জানা যাবে কোন এলাকায় মাটির দস্তার ঘাটতি রয়েছে এবং সেই অনুযায়ী সেখানে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।
6: সবশেষে মাটিতে দস্তা সার সম্পর্কে কিছু বলবেন।
7: দস্তা বা জিঙ্ক সালফেট একটা দস্তা জাতীয় সার, এটা দুই ধরনের সার বাজারে পাওয়া যায়, যেমন জিঙ্ক সালফেট মনো এবং জিঙ্ক সালফেট হেক্সা। এই একটার মধ্যে আপনার দস্তার পরিমাণটা 36% এবং আর একটি সারের মধ্যে 21% থাকে। আমরা এই সাধারণত যে সমস্ত জমিতে দস্তা সারের অভাব দেখা যায় সেগুলোতে আমরা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং হেক্সা হাইড্রেট এই দুই ধরনের সার ব্যবহার করি। বাজারে দুই ধরনের পাওয়া যায় দস্তা। এটা বিপাকজনিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, কার্বনিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা নিয়ন্ত্রণ করে শরীরের মধ্যে, এবং ফসলের ক্ষেত্রে ফুল ফল উৎপাদনে সাহায্য করে। এবং এটার অভাবে তামাক জাতীয় গাছের দেখা পাতায় এক ধরনের দাগ পড়ে, লেবুর পাতা কুকড়ে যায়, ধানের কচি পাতায় এই গোড়া বা সাদা হয়, ভুট্টা এবং তুলার পাতা সিধা বিবর্ণ হয় এবং পাতার বৃদ্ধি ব্যাহত হয়। এই সমস্ত লক্ষণগুলো বিভিন্ন ফসলে দেখা যায়। আর আমরা ফসল চাষাবাদের ক্ষেত্রে যদি কোনো অবস্থায় এই লক্ষণগুলো দেখতে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই দস্তা সারের ব্যবহারের ক্ষেত্রে যত্ন নিতে হবে। এবং প্রতি বছর যদি আমরা মাটি পরীক্ষা করি, এই মাটি পরীক্ষার মাধ্যমেও কিন্তু জানা যায় কোন মাটিতে এই দস্তার ঘাটতি রয়েছে। এবং আমরা যে সমস্ত ফসল আবাদ করব সেক্ষেত্রে স্থানীয় যারা কৃষি কর্মকর্তা বা মৃত্তিকা বিজ্ঞানী তাদের পরামর্শ নিয়ে মাটিতে যে পরিমাণ দস্তার ঘাটতি আছে সেই অনুযায়ী আমাদের সারের মাত্রা ঠিক করতে হবে। এবং এই দস্তা সার বছরে একবার দিলেই হয় জমিতে, সারা বছরে আর না দিলেও চলবে। তাই আমাদেরকে ভালো ফসল, মাটির স্বাস্থ্য সুরক্ষা, পাশাপাশি আমাদের শিশু সহ সকল বয়সের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের প্রতি বছর মাটি পরীক্ষা করে সেই অনুযায়ী মাটির গুণাগুণ অনুযায়ী আমাদের দস্তা সারের ব্যবহার করতে হবে। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, ফসল ফলাদি ভালো হবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্য সুরক্ষিত হবে। আমাদের কৃষক ভাই যারা আছে তারা তাদের নিয়মিত মাটি পরীক্ষা করবেন এবং মাটির যে সমস্ত জমিতে সারের অভাব রয়েছে সেখানে সার দিবেন। যেখানে মাটিতে দস্তার পরিমাণ বেশি থাকবে সেখানে সার না দিলেও চলবে, এবং দস্তা সার জমিতে বছরে একবার দিলেই আর দ্বিতীয়বার দিতে হবে না, এই বিষয়টা আপনারা অনুসরণ করবেন।
6: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
0: তাইলে এই যে ধরো মাটির উর্বরতার জন্য আমরা যেমন ওষুধ খাই না, এই যে কিন্তু তোমার এই যে মাটির উর্বরতার জন্য কিন্তু একটা ওষুধ আছে,
5: ওই যে দস্তা সার, কইলা যে সার,
4: মাটির ওষুধ হলো সার,
0: সার
5: মাটির খাদ্য হলো সার, ওষুধ তো যাই কো।
0: তাহলে একটা গান শুনলে কেমন হয়?
5: খুব ভালো হয়, শোনো, গানের ব্যবস্থা করো।
0: আমরা কৃষক মানুষ, কৃষি বিষয় নিয়ে একটা গান শুনলে তাহলে
5: আর পান যদি খাইতে চাও তো খাও।
0: শিল্পী তিমির নন্দীর কণ্ঠে একটা কৃষি বিষয়ক গান শুনি, গানের কলি হইল সুস্থ ভাবে বাঁচতে বলে।
5: আচ্ছা,
0: সুস্থ ভাবে বাঁচতে হলে কি করতে হবে এটা গানে গানে শুনি।
5: হ্যাঁ শুনি।

0: বাহ, খুব সুন্দর একটা গান, তাই না?
1: ভালো সুন্দর একটা গান শুনলাম।
0: সুস্থভাবে বাঁচতে হলে কি করতে হইব, এটা গানের মধ্যে কিন্তু তোমাদের সব জানাই দেব।
1: শুনলাম আমরা গানের গান, প্রকৃতির অবদান সবাই ভালোবাসে। তারপর আবার যদিও স্বাস্থ্য সম্পর্কিত, আমরা যতই জানি গানে গানে যখন শুনি বেশি মনে থাকে,
0: বেশি মনে থাকে, এবং এইটা আমরা মাইনাস হলি
1: কি মাইনাস চলতে।
0: স্বাস্থ্যই হয়েছে সকল সুখের মূল।
1: ঠিক, স্বাস্থ্যই সকল সুখের মূল।
0: থাকে তাইলে কিন্তু সব
1: সুখ নিজের মধ্যেই থাকে।
0: সুস্থতা থাকে তাহলে কিন্তু দুনিয়ার কিছুই ভালো লাগে।
1: সুস্থতা হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
0: তাইলে আর কি অবস্থা কও লিলিবু, তোমার আজকে বাজারের অবস্থা কি?
1: বাজারের অবস্থা বালাই, আজকে কিছু ঢেঁড়স তুলছিলাম,
0: তারপর
1: পাঠাইলাম, ভালোই বিক্রি হয়েছে।
0: কিন্তু তুমি
1: 20 কেজির মতো হয়েছে, ভালোই দাম পাইলাম।
0: বাবুলো কিছু কয় না,
1: শুনো আমি তো আমার আয় ব্যয় সব তুম করে কই, আয় ব্যয় কই, হেরা তো কয় না, গোপন রাখে।
0: ও আচ্ছা আচ্ছা,
2: না গোপন আসলে রাখি না।
0: যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু ওভারটেক করতেই
1: পারো, কাজে প্রতিযোগিতা থাকা ভালো। লিলিবু যেমন ওই যে ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা রাখে, তুমি তখন মানিটি ব্যাগের মধ্যে টাকা রাখতে পারবা। মানি ব্যাগ তো আছে,
2: কেন তুমি আমাকে একটা ছেলেটি ব্যাগ দিতে পারো না?
0: আচ্ছা শোনো, আচ্ছা দিব, শোনো একটা কথা বলি, এই যে আমরা যে ফলমূল বলো শাকসবজি বলো উৎপাদন করি, আমরা কি করি বাজারে দেই, বাজার থেকে বিক্রি হয়। আমরা যদি সরাসরি
1: আমি
2: বুঝতে পারছি, আমি বুঝি হয়ে হে ওই যে মধ্যস্থ একটা কথা,
0: এইটা নিয়ে আমরা আলোচনা করি, দেখি যে এইটা কেমনে করলে সুবিধা হয়।
1: আলোচনা শুনলেই বুদ্ধি পাই দিব,
0: হ্যাঁ বুদ্ধি পাই দেব। এই কৃষক কর্তৃক সরাসরি কৃষকের বাজারে কৃষি পণ্য বিক্রয় করণীয়, তাহলে কি কি করণীয় এটা আমরা শুনি। অপু সরকার, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, খামার

0: আমাদের আজকের আসরে, আমাদের আজকের বিষয় কৃষক কর্তৃক সরাসরি কৃষকের বাজারে কৃষি পণ্য বিক্রয় করণীয়। এ সম্পর্কে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন অপু সরকার, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আমাদের আজকের আসরে আপনাকে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষকের বাজার বলতে আসলে আমরা কি বুঝি।
1: ধন্যবাদ। কৃষকের বাজার হলো এমন একটি স্থান যেখানে কৃষক নিজেই তার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। এখানে কোনো ধরনের পাইকার বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয় না, ফলে কৃষক সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারে। এতে করে কৃষক এবং ক্রেতার মধ্যে সরাসরি বাজার সংযোগ তৈরি হয়।
0: বর্তমান সময়ে এই যে পদ্ধতি, এর গুরুত্ব কতখানি?
1: বর্তমান সময়ে, বিশেষত বর্তমান প্রেক্ষাপটে, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কৃষকরা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে তাদের পণ্যটা বিক্রয় করলে কম দামে তাদের পণ্যটা বিক্রি করতে হয়। এতে করে মধ্যস্বত্বভোগীরা যত হাত বদল হয় তত তাদের দামটা বেড়ে যায়, শেষ পর্যন্ত আমাদের ভোক্তা পর্যায়ে আসতে গেলে। একটি গবেষণায় দেখা গিয়েছে, বিবিএস এবং এফএওর বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমরা যদি সরাসরি বিক্রি করতে পারি তাহলে আমাদের কৃষকরা 20-30% পর্যন্ত তাদের যে ইনকাম লেভেল সেটা বেড়ে যাবে। পাশাপাশি আমাদের পরিবহন খরচ, কমিশন খরচ, এটা 10-15% কমে যাবে, এবং আমাদের যে কৃষক আছে তারা খুচরা মূল্যে 80-100% পর্যন্ত রাখতে পারে।
0: এবার একটু জানতে চাইব আপনার কাছে সরাসরি বিক্রির যে সুবিধা সেগুলো কি কি?
1: কৃষক এতে করে ন্যায্য মূল্য পায়, পণ্যের অপচয় কম হয়, ক্রেতার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়, এবং ক্রেতারা ভালো এবং নিরাপদ খাদ্য পায়, কৃষকের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের বাজার ব্যবস্থার যে স্বচ্ছতা সেটা নিশ্চিত হয় এবং বাজারে গতিশীলতা বৃদ্ধি পায়।
0: আমরা সুবিধা জানলাম, এবারে একটু জানবো বাজারে পণ্য নিয়ে যাওয়ার আগে কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত।
1: বাজারে পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কৃষকদের কিছু প্রস্তুতি নিতে হয়, যেটা না করলে সে তার পণ্যের ভালো মান ধরে রাখতে পারে না, পাশাপাশি হচ্ছে ন্যায্য মূল্য পায় না। এক্ষেত্রে তাকে অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যেটা বলি শর্টিং এবং গ্রেডিং, ভালো মানের এবং রোগমুক্ত পণ্য বাছাই করা, এর পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্বাস্থ্যসম্মত এবং আকর্ষণীয় প্যাকেজিং করা, এবং তার জন্য দরকার ওজন মাপার যন্ত্র সঠিক রাখে, স্কেলিং যাতে ঠিকঠাক মতো দেয়, প্রয়োজনীয় ব্যাগ, ঝুড়ি, বাক্স সাথে নিয়ে যাও, এবং বাজারে আমাদের যে ক্রেতার চাহিদা রয়েছে সেই পছন্দসই অনুযায়ী পণ্যটাকে সঠিকভাবে উপস্থাপন করা বাজারে।
0: বিক্রির সময় কি ধরনের আচরণ গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: বিক্রির সময় ক্রেতার সাথে ভালো সম্পর্কটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু কৃষক সরাসরি বিক্রি করতেছে, এজন্য ক্রেতার সাথে ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করা, এবং ক্রেতা যেটা জানতে চায় পণ্যের সঠিক গুণগত মান সেই সম্পর্কিত তথ্য দেওয়া, সঠিক ওজন, পাশাপাশি কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা মন দিয়ে শোনা এবং বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।
0: সেক্ষেত্রে সরাসরি বিক্রির ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে?
1: আমাদের কৃষকরা স্মল স্কেলে বিক্রি করে, এজন্য তাদের যে সমস্যাটা হয় সংরক্ষণ সুবিধার অভাব, লার্জ স্কেলে রাখতে পারে না ফলে সে সংরক্ষণ করতে পারে না, তারপর পরিবহন খরচটা অনেক বেড়ে যায় কারণ তাকে একা নিতে হয়, অনেক সময় আবহাওয়ার কারণে তার পণ্যটা সে বাজারে আনতে পারে না ফলে পণ্য পচে যায়, পাশাপাশি হচ্ছে প্রতিযোগিতা অনেক বেশি।
0: আমরা সমস্যার কথা জানলাম, এবার একটু জানবো এর সমাধানের কথা, আসলে এই সমস্যা সমাধানে কি করা যেতে পারে?
1: এই সমস্যা সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম দরকার আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, সরকারিভাবে কৃষকের বাজার বৃদ্ধি করা, পরিবহন খরচ কমানোর ব্যবস্থা করা, স্থানীয় হাট বাজারে কৃষক কর্নার চালু করা, ইউনিয়ন পর্যায়ে আমরা কৃষকের বাজার চালু করতে পারি, পাশাপাশি আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে যেটা অনলাইন মার্কেটিং, সেটা ব্যবহার করে সরাসরি বিক্রি করা, এবং সমবায় গঠনের মাধ্যমে গ্রুপ ভিত্তিক তারা বাজারে পণ্যটি নিয়ে আসতে পারে।
0: আমরা জানি আমরা প্রযুক্তিতে এখন অনেক এগিয়ে, তো এবারে আপনার কাছে জানতে চাইব প্রযুক্তি কি এই বিক্রয় ব্যবস্থাকে সাহায্য করতে পারে বা কিভাবে করতে পারে?
1: অবশ্যই, আমরা আধুনিক যুগে জানি যে অনলাইন মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে কোনো বায়ার তার পণ্যের স্পেসিফিকেশন দিয়ে বাজারে নিয়ে আসতে পারে। ঠিক একইভাবে আমাদের কৃষকরা যদি মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্যটি আমাদের অনলাইন মার্কেটিং এর মাধ্যমে নিয়ে আসতে পারে, এতে করে সরাসরি ক্রেতাদের সাথে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে এবং অনলাইনে অর্ডারের মাধ্যমে তারা তাদের বিক্রির সুযোগটা পাবে এবং ন্যায্য মূল্য পাবে।
0: সবশেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে এই পদ্ধতির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কতখানি।
1: এই পদ্ধতিটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে, তো এই প্রেক্ষাপটে আমাদের কৃষকদের আয় বৃদ্ধি পাবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং আমরা যেটা এক্সপেক্ট করি যে নিরাপদ খাদ্য সেটা এনশিওর করা সম্ভব হবে এবং এতে করে কৃষকের যে আর্থসামাজিক উন্নয়ন সেটা ঘটবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, কৃষকরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সামগ্রিকভাবে বলতে গেলে এটি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও লাভজনক মডেল যা কৃষিখাতকে আধুনিক

0: সাহায্য করতে পারেন।
1: অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার করে কৃষক কর্তৃক সরাসরি কৃষকের বাজারে কৃষিপণ্য বিক্রয় করণীয় সম্পর্কে অনেক তথ্য আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের আপনি জানালেন। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা এই বিষয়টি জেনে উপকৃত হবেন।
0: ধন্যবাদ।
2: আমরা সবাই মিলা তাইলে এবার সরাসরি দোকানে পাঠাবো, কি বলো? ব্যবস্থা করি। তারপরে একটা শোনো, একটা স্পোর্ট ড্রামা শুনলে কেমন
3: হয়?
2: খুব ভালো বুঝছো, ওই যে ছোট মাছ অথবা গুড়া মাছে আসল পুষ্টি, বুঝছো? এই পুষ্টি এটা আমরা ডেরামার মধ্যে যদি শুনতে
4: পারি নাটক, আবার কি
3: ছোট মাছই মাতা।
5: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
6: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
5: হরেক রকম মাছ আনছি।
6: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলারে কুলার মধ্যে ঢাইলা রাখ।
7: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
5: আরে দেখ একদম তাজা, পুটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
7: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
6: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
8: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
5: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
8: বাড়িতে এত কথা কিসের?
6: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
8: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
6: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
8: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
5: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাসকি দেখেন দেখেন, কেমন চকচক করতেছে।
6: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
5: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
7: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
8: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
6: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
8: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
6: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
8: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
6: ও,
7: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
5: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
8: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
5: ও,
7: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
8: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
5: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলকে বুঝাইতে পারি নাই।
6: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
7: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
6: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
7: খালুজান, আমিও রাগ করুম না।
8: পুটি মলা ঢেলা কাসকি এইগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
5: ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
8: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
9: গুড়া মাছ বেশি বেশি খাবো।
8: হ্যাঁ।
2: শুনলা তো? আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন ডনিয়া সুলতানা।
6: চলো যাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, গানের শিল্পী ফাহমিদা নবী। প্রথম গানের গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন শওকত হোসেন।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন ফাহমিদা নবী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন গাছের প্রতি যত্নশীল হই। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয় রাতে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 72% এবং সন্ধে 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:34। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
1: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 AM says that in association with temporary west or northwesterly gusty or squally wind at the velocity of 45-60 km/h along with rain or thunder shower is likely to occur over the regions of Moyamansingh, Dhaka, Borishal, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports of these areas are advised cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remaining of it till 6 PM tomorrow. There are chances of rain or thunder shower accompanied by temporary gusty wind with lightning at many places of Rangpur, Moyamansingh and Sylhet divisions and at one or two places of Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Meanwhile, moderately heavy to heavy shower is expected at places of Rangpur, Moyamansingh and Sylhet divisions. Day and night temperature may remain nearly unchanged. The highest temperature was recorded today at Koira, 36.4 degrees Celsius and the lowest was 20.7 degrees Celsius at Sylhet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 33.6 degrees Celsius, minimum 23.4 degrees. Humidity at 9 AM was 72% and at 6 PM was 73%. The sun rises over Dhaka tomorrow at 5:16 AM and sets at 6:34 PM. And that's all we have for weather forecast for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 প্রচারিত হবে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ শুনতে পাবেন রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: এবার শুনুন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডক ইয়ার্ড সমূহের জন্য বি 2026 ব্যাচে ডিরেক্ট এন্ট্রি সেইলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bd তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে হয় না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকুন। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: এবারে জনসচেতনতামূলক একটি বার্তা। আগামী 11 জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং সামুদ্রিক মৎস্য আইন 2020 ধারা 3 এর উপধারা 2 বলে জারিকৃত এই নিষেধাজ্ঞা সকল মৎস্য নৌযান মালিককে প্রতিপালনের জন্য অনুরোধ করা হল। শুনলেন জনসচেতনতামূলক বার্তাটি।

নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণগণের নৌচালক এবং নৌমালিকদের সমন্বিত সচেতনতা নৌ দুর্ঘটনা প্রতিরোধে খুবই জরুরি এবং অপরিহার্য বটে। নৌ দুর্ঘটনা প্রতিরোধে আমরা যেসব করব, যাত্রীদের প্রতি অনুরোধ, অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে ভ্রমণ করবেন না, খারাপ আবহাওয়ায় লঞ্চ যাত্রা করবেন না, জীবনের ঝুঁকি কোনোভাবেই নেবেন না, শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে ওঠানামা করুন, তাড়াহুড়ো করতে গিয়ে জীবনের ঝুঁকি ডেকে আনবেন না। চালকদের প্রতি আমাদের অনুরোধ, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না এবং বৈধ কাগজপত্র, প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি লঞ্চে রাখুন ও লঞ্চ চলাচলে নিয়ম শৃঙ্খলা ঠিকঠাকভাবে মেনে চলুন। যাত্রার আগে ইঞ্জিন পরীক্ষা করে নিন এবং আবহাওয়ার সংকেত মেনে চলুন। পথে বিপদের আশঙ্কা দেখা দিলে দ্রুত লঞ্চ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন। ঘাটে ভেড়া এবং ছাড়ার সময় সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। বৈরী আবহাওয়ায় নৌযান চালাবেন না, নিজেরও সকলের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। সতর্ক থাকি, সচেতন থাকি, তাহলে সবাই মিলে নিরাপদ থাকব, আর নিরাপদ থাকাই আমাদের সবার একান্ত চাওয়া।

0: দেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি আসমা আক্তার লিপি। নির্বাচন কমিশন আজ হালনাগাদ ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,83,23,240 জন, যা গতবারের তুলনায় 0.05% বেশি। এদের মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন এবং নারী ভোটার 6,31,09,266। এর আগে গত 20 এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর 6 মে পর্যন্ত ভুল সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদে দেশে পশুর কোনো সংকট হবে না। মন্ত্রী বলেন, এবারের ঈদে প্রায় 1 কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হতে পারে। দেশের বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই। মোহাম্মদ আমিনুর রশিদ আরও বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো পশু প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। কিশোরগঞ্জে তথ্য অফিসের আয়োজনে সরকারের 180 দিনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ এক অবহিতকরণ সভা জেলা তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ, বৃক্ষরোপণ, খাল খনন ও খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত প্রচার কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়। এ সময় বাংলাদেশ বেতার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এবং জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সঠিক বাস্তবায়নের জন্য এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ মানিকগঞ্জ শহরের সরকারি দেবেন্দ্র কলেজ সংলগ্ন খালপার ব্রিজ থেকে উত্তর সায়তা উদয় সেনা ক্লাব পর্যন্ত এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের মাছ দিয়ে প্রবাহিত খালের দুই পাড়ে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী। গাজীপুর সদর উপজেলার একটি পোশাক শিল্প কারখানায় শ্রমজীবী নারীদের জন্য জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা সিভিল সার্জন প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রাজবাড়িতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, পিভিএইচপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, জনসেবার মান উন্নয়ন এবং জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করা হবে। এ সময় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে 4 প্রতিষ্ঠানকে 27,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ পরিচালিত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্যতালিকা না টানানো, খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে এসব জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের পক্ষে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এই অভিযান পরিচালনা করেন। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 72% এবং সন্ধ্যে 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:16 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:34। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর।

0: সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: রাজা ভাই, তুমি দেখলাম খুবই ব্যস্ত, বাসা বাড়ির মধ্যে কি অবস্থা? মেহমান আইলো নাকি? তা
2: আরো কত কিছু, গরু মোটা তাজা করুন থেকে শুরু করে মেলা কিছু, মেলা কিছু নিয়ে ব্যস্ত রাজা ভাই।
3: শোনো, ওই যে তোমার হেটান্ডে দেখলাম যে খড়টর কি কি গরু মোটা করার জন্য নিয়ে যেতেছে, তো এই দেখো গরু মোটা তাজা করুন, বুঝছো? এটা প্রক্রিয়া ভাবে যদি আমরা করি সেটা ভালো কথা, আর যদি মানে এটার বাইরে করি সেটা কিন্তু যেমন গরুর ক্ষতি তেমন যে ওই গরু তারও ক্ষতি।
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: হ্যাঁ, তোমরা তো গরু মোটা তাজা করণ, গবাদি পশু মোটা তাজা করণ নিয়ে আলাপ করতেছিলে, তাই না? তো এটা তো আসলে যদি প্রক্রিয়া ভাবে বা ঠিকঠাক মতন, যদি ঠিক সময় মতন যদি এইটা না করা হয় তাহলে কিন্তু ক্ষতি, অর্থাৎ পরিমাণ আন্দাজে করা যাবে না।
2: আমাদের একটা সীমা আছে,
4: প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যারা আছে তাদের সাথে কথা বলে তারপরে কিন্তু গবাদি পশুর এটা ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়ে আমরা পরে কথা বলি নাকি? এই দেখো আমার সাথে কিন্তু আমি মেহমান ভাইয়ের সাথে নিয়েছি, তো আসসালামু আলাইকুম মেহমান ভাই।
5: ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন?
4: আমরা ভালো আছি। কারণ হচ্ছে যে ওই গবাদি পশু মোটা তাজা করণ বলো, গাছগাছালি বলো, মাছের কথা বলো, আমাদের যে পাট, তারপরে শাক, তারপরে মনে কর ধান, তাই না? এগুলো নিয়ে আমাদের কি অবস্থা দাঁড়াবি আগামী সপ্তাহটা সে বিষয়ে আগে জানা দরকার, তারপরে তো আমরা কাজ করবো নাকি? তো আমার সাথে কিন্তু আজকে আইছে মোহাম্মদ শাহিনুল ইসলাম ভাই। উনি হচ্ছেন সহকারী আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। উনি আজকে আমাদেরকে এই সপ্তাহের কৃষি আবহাওয়া নিয়ে পরামর্শ দেবেন, তো সেই প্রসঙ্গ নিয়ে আমরা ওনার কাছ থেকে বিস্তর আজকে বিষয় নিয়ে আলোচনা শুনবো। তো ভাই, এই সপ্তাহে কৃষি আবহাওয়ার একটু পূর্বাভাস একটু দেন দেখিনি, তারপরে বাকিটা আমরা জানি না।
5: আপনারা জানেন যে আমাদের এখন কালবৈশাখীর সময়, আর এই সময় সাধারণত কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টি হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে, আর এই সময় বেশিরভাগ সময়টাই আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
4: আচ্ছা,
5: তুলনামূলক বৃষ্টি আমরা কম পেতে পারি সেটা হলো খুলনা এবং বরিশালে, এবং তার থেকে একটু বেশি পরিমাণ পেতে পারি আমরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
4: ও, ঢাকাতেও হবে?
5: তবে একটা সতর্কবাণী রয়েছে আমাদের যে ওই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ওইখানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সাময়িকভাবে ওখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর যেহেতু বন্যা পূর্বাভাস আমরা দেই না, সেটা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে দিয়ে থাকে, আমরা শুধু সাময়িক জলাবদ্ধতার কথা উল্লেখ করে থাকি।
4: আচ্ছা,
1: আমার একটা জানার আছে প্রশ্ন। আচ্ছা ভাই, এই যে আমরা তো পাট চাষ করি, এই সপ্তাহে পাটের কি যত্ন করতে হবে সে সম্পর্কে যদি একটু কইতেন।
5: আমরা কৃষি আবহাওয়া ভিত্তিক মানে যে পূর্বাভাসটা থাকে সেখানে পরামর্শ যেগুলো দিয়ে থাকি, এটা সাধারণত আমাদের বাংলাদেশ আবহাওয়া তথ্য সেবা একটা বামিস নামে একটা অপশন আছে, সেখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই তথ্য সেবাগুলো আমরা বিভিন্ন জেলা অনুযায়ী আমরা দেখতে পারবো, বিভাগ অনুযায়ী দেখতে পারবো, এখানে সব ধরনের তথ্য দেওয়া থাকে, আমরা ইচ্ছা করলে সেই ইন্টারনেট ইউজ করে বা ইন্টারনেট ব্রাউজ করে আমরা সেটা দেখতে পারবো। আর একটা হলো, যেহেতু আপনি প্রশ্ন করলেন পাট নিয়ে, আর এই সময় পাট অনেক জায়গায় রোপণ করা হয়ে গেছে, আর যেগুলো পাটের দৈর্ঘ্য এখন 4 ফুট বা তার বেশি লম্বা হয়ে গেছে সেগুলো বাতাসে এখন হেলে পড়ার সম্ভাবনা থাকে।
4: হয় হয়, ঠিকই কথা।
5: পরামর্শ দেওয়া হয়ে থাকে তাদেরকে যে 4-5টা পাট গাছকে একত্রে ভেদে রাখার পরামর্শ দেওয়া হলো, আবার যেখানে 45 দিন পার হয়ে গেছে সেখানে জাত ভেদে হেক্টর প্রতি আমাদের একটা ইউরিয়া সার দেওয়া হয়ে থাকে, সেটা পরিমাণ হলো 80-100 কেজি, এটা দ্বিতীয় ও শেষ ডোজ, এরপরে আর দেওয়ার দরকার নেই। তারপরে হলো পাটকে পর্যবেক্ষণ করতে হবে এবং বৃষ্টিতে পানি সংরক্ষণ করে রাখতে হবে এখন, কারণ কি পাট গাছ তোলার পরে আমাদের পাট গাছ তো পচাতে হবে, পাটটা আলাদা করতে হবে, পাটশালটাকে থেকে আলাদা করতে হবে, এই জন্য পাট আমাদের পানিটা সংরক্ষণ করে রাখতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের পাটের একটা রোগ হয় সেটা হলো কালোপট্টি রোগ, এর দেখা দিতে পারে, তখন এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ আছে এবং কৃষি আবহাওয়া তথ্য কেন্দ্র থেকে আমরা সেটা পেতে পারি, প্রতিটা উপজেলায় কৃষি তথ্য কেন্দ্র আছে, সেখানে গেলেই ওরা কৃষি অফিসারকে আমাদেরকে তথ্য দিবেন কি কি ওষুধটা ব্যবহার করতে হবে।
3: আচ্ছা ভাইজান, এই যে আউশ ধান, এই আউশ ধানের এখন আমাকে কি করণীয় এই যে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে?
5: আউশ ধান এখন কুশি গজানো পর্যায়ে রয়েছে, আর চারা রোপণের 56 দিন পর একটা সময় আছে যেখানে আমাদের বিঘা প্রতি বা 6 কেজি হারে দ্বিতীয় ডোজ বা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, আর যখন বৃষ্টিপাত হয়ে

0: যায় বৃষ্টিপাত হওয়ার পরে, বৃষ্টিপাত হওয়ার আগে না, বৃষ্টিপাত হওয়ার পরে আমাদের সার ও বালাইনাশক প্রয়োগ করতে হবে। আর যদি পানি পর্যাপ্ত পরিমাণ না থাকে, যেহেতু আমরা কালবৈশাখীর সময়, কালবৈশাখী সারা বৃষ্টি হয় না, যদি আমাদের পানির প্রয়োজন হয় তখন সেচ প্রয়োগ করতে হবে। আর একটা হলুদ মাজরা পোকার একটা আক্রমণ দেখা দিতে পারে এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণে একটা ওষুধ আছে, সেটা কৃষি দত্ত কেন্দ্র থেকে যেটা আমাদের বলা হবে সেই পরিমাণে, নির্দিষ্ট পরিমাণে ধান খেতে আমাদের প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা ভাই, এই যে এই সময় সবজি আর ওই যে উদ্যান ফসলের কি করা লাগবে এটা একটু যদি কোন
0: সবজি এবং উদ্যান ফসলে একটা পার্থক্য রয়েছে, সেটা হলো সবজি যেটা আমরা চাষ করি, যেমন মূলা খায়, ঢেঁড়স খায়, যেমন টমেটো, আর এখন অন্য যেমন আমরা ঢেঁড়স খাই সেটাতে তেমন একটা সমস্যা নেই, সমস্যা হলো টমেটো, যেহেতু আমাদের সিজনাল ফ্রুট নয় আর সবজি না সেটা। আর টমেটো এই সময় চাষ করলে টমেটোর একটা কুকরান পাতা কুকরানো রোগ, কুকড়িয়ে যায়, সে একটা রোগের সম্ভাবনা হতে পারে। আমরা সেই ক্ষেত্রে কি করে আক্রান্ত গাছকে আমাদের তুলে ফেলতে হবে যাতে অন্য গাছগুলো আক্রান্ত না হয়। আর যেহেতু আমাদের মোটামুটি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, গরমও বেশি, ছত্রাক জনিত রোগের জন্য একটা অনুকূল পরিবেশ, ছত্রাক জনিত রোগ যেন আক্রান্ত টমেটো গাছটাকে তুলে ফেলতে হবে। তাহলে আমাদের একটা ওষুধ আছে, সেটা আমাদের প্রয়োগ করতে হবে যাতে ছত্রাক জনিত রোগটা না হয়। আর বৃষ্টিপাতের পর আমি আগেও বলছি এখনো বলছি, বৃষ্টিপাতের পর আমাদের বালাইনাশক প্রয়োগ করতে হবে, বৃষ্টিপাতের আগে না। উদ্যান ফসল আমরা যাতে এখন কলা গাছ অনেক প্রচুর পরিমাণে কলা পাবো, আর ছোট ছোট আমের চারা এখন রোপণ হচ্ছে যেগুলো হয়তো কলম পদ্ধতিতে তৈরি করা হয়, সেটার জন্য পরামর্শ হলো আমের ছোট চারাকে অবশ্যই ছায়াতে রাখতে হবে, অতিরিক্ত গরমে রাখা যাবে না। এবং কলা গাছ যেটা হয় কলায় অনেক সময় ছত্রাক জনিত রোগ হতে পারে, সেই জন্য নির্দিষ্ট পরিমাণ ওষুধ আমাদেরকে প্রয়োগ করতে হবে। আর যেটা রোগটার কথা বললাম, সিগাটোকা পাতার দাগ বা পাতা পচা ছত্রাক রোগের একটা যে অনুকূল পরিবেশ বর্তমানে রয়েছে, সেজন্য আক্রান্ত কলা গাছকে আগে থেকে কেটে ফেলতে হবে এবং অন্য যে গাছগুলো আছে নির্দিষ্ট পরিমাণে একটা ওষুধ স্প্রেয়ের মাধ্যমে প্রয়োগ করতে হবে।
2: আচ্ছা
3: ভাই, এখন ওই যে সব কথা তো শুনলাম, এখন গবাদি পশু এই বিষয়ে আমরা কি করতে পারি বা করণীয় এই বিষয়ে একটু কন।
0: এখন তো সময়টা একটু গরম প্লাস বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এই জন্য আমাদের মানে গরমটার কারণে আমাদের পরিবেশটা এবং এমন ঘরে তাদেরকে রাখতে হবে যাতে একদিক দিয়ে বাতাস ঢুকলে আরেকদিক দিয়ে বের হওয়ার সুযোগ থাকে। আর দুই নম্বর হলো সামনে যেহেতু বর্ষাকাল আসছে, মানে একটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকতে পারে, এই জন্য আমাদের গোয়াল ঘরটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আর একটা হলো এই সময় আমাদের গোয়াল গবাদি পশু সাধারণত তরকা, বাদলা, গলা ফোলা ও খোরা রোগের যে মানে আক্রান্ত হতে পারে, এই জন্য আগে থেকেই আমাদের টিকা প্রদান করতে হবে তাদেরকে।
1: আচ্ছা ভাই, এই যে হাঁস মুরগি কি করবো এই সময়, হাঁস মুরগি পরিচর্যা সম্পর্কে কোন
0: হাঁস মুরগি যেহেতু আমাদের বর্ষাকাল সামনে চলে আসছে, হাঁস মুরগির হয়তো বিচরণ ক্ষেত্র আমাদের কমে যেতে পারে এবং খাবারও অপর্যাপ্ত হতে পারে, সেজন্য হাঁস মুরগির খাবার আগে থেকে আমাদের মজুত রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে হাঁস মুরগিকে আমাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে।
1: ভাই ওই যে মাছের ব্যাপারে যদি একটু বলেন ভাই।
0: আমরা যে মাছ চাষ করি আমাদের একটা প্রথমে উচিত হলো 15 দিন পর আমাদের মাছগুলাকে জাল দিয়ে ধরে দেখতে হবে যে মাছ পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হচ্ছে কিনা, আর যদি রোগ হয়ে থাকে তো সেই রোগের ওষুধ অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে। আর
1: যেহেতু রোগ আক্রান্ত জেলা মাছ হলে তুলি ফেলে দেবে,
0: এগুলো তুলে ফেলতে হবে এবং ওই সময় আমাকে ওষুধ প্রয়োগ করতে হবে। আর মাছকে আমি যে খাবার দিব আগে থেকে আমাকে দেখতে হবে পর্যাপ্ত পরিমাণ সব মিনারেলস বা খনিজ উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া
1: খাবারের মধ্যে আছে,
0: নির্দিষ্ট পরিমাণে দিতে হবে যাতে অযথা খাবার নষ্ট যাতে না হয়।
2: অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা শাইনুর ভাই, এই যে ভুট্টা তো আমাদের এখন খুবই একটা প্রয়োজনীয় একটা বিষয়, যে মাছের খাবার বলেন বা গবাদি পশু,
1: আবার ওই যে পপকর্ন করে ভুট্টা থেকে,
2: এটার ব্যাপারে কি এখন বেশি পানি দেওয়া লাগবে না ওই রকমই থাকবে?
0: না, এখন আর পানি টানি দেওয়া লাগবে না তেমন একটা, কারণ হলো অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে আছে, দুদিন পর হয়তো ফল আসবে, তবে সেচ প্রয়োগও করা যাবে না এখন, এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আমাদের সেচ প্রয়োগটা বন্ধ রাখতে হবে।
2: আর যদি বৃষ্টি যদি হয় তখন কি করবো?
0: বৃষ্টি সাধারণত আমাদের এই সময় যে বৃষ্টিটা হয় সাধারণত কালবৈশাখী জ্বর থেকে প্রচুর পরিমাণে বাতাস থাকে, প্লাস হলে আমাদের শিলাবৃষ্টি অনেক সময় হয়,
2: হ্যাঁ
0: শিলাবৃষ্টি হলে তো প্রতিকূল আমাদের এটা বিরুদ্ধে আমরা আবহাওয়ার
1: কিছু তো করতে পারবো না,
0: এক নম্বর। দুই নম্বর হলো যদি প্রচুর পরিমাণে বাতাস হয় ভুট্টা ক্ষেত্রে তো পড়ে যেতে পারে, আর এটা আঁক ক্ষেত কিংবা আমাদের এই যে পাট ক্ষেতের মতো অবস্থানে ভেদে রাখতে হবে, এটাও করার সুযোগ নাই। সুতরাং যে অবস্থা আমাদের আছে এখন অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে, সুতরাং শেষ প্রয়োগ আমাদের করা যাবে না, অতিরিক্ত পানিও দেওয়ার দরকার নেই।
2: অনেক অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম, আপনি আমাদেরকে আবহাওয়া নিয়ে অনেক পরামর্শ দিলেন, আমরা জানলাম। আর আমাদের বেতার যন্ত্রের সামনে যারা এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে জানলেন শুনলেন এবং সেই মোতাবেক আপনারা আমরা সবাই মিলে এই ব্যাপারে কাজ করবো না কিন্তু তোমরা
1: যেখানে যেখানে কাজ করলে লোকসান কম
2: হয়, আর যে বৃষ্টি কোথায় কোথায় বেশি হবে তাও আর কিছু কিছু জায়গায় পানি কিন্তু ধরে রাখতে হবে। পাটের ব্যাপারে বললো তাই না, কারণ পাট তো
1: পচে।
2: সো আমাদের সবকিছু মিলে চিন্তা ভাবনা করে এই কাজগুলো করতে হবে। তো আমাদের মেহমান ভাই চলো একটা গান শোনা দিই, আমরা চা খাওয়াচ্ছি আপনাকে, আর একটা গান শোনান। ও পরাণের তালতো ভাই, শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার হচ্ছে এম এন আখতার। চলো সবাই মিলে আমরা গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: আহ কি সুন্দর গান, তাই
1: না? ভালো লাগলো গানটা,
0: ভালো লাগলো। শিল্পী ছিল কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আখতার। ওই যে তোমরা যে আসার আগে আসরের মধ্যে যে কথা বলতেছিলে, গবাদি পশু তাজা করে, তাই না? চলো এই বিষয়ে একটা আলোচনা শুনি তাহলে, আমারে ভালো হবে নাকি?
1: অবশ্যই।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। প্রতিবারের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর সে বিষয়টি হচ্ছে গবাদি পশু মোটা তাজা করণে করণীয়। এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ মহিবুল্লাহ, ভেটেরিনারি সার্জন, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
1: আপনাকেও ধন্যবাদ।
0: আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই, এই যে গবাদি পশু মোটা তাজা করণ, এটার আসলে উদ্দেশ্যটা কি?
1: গবাদি পশু মোটা তাজা করণের অনেকগুলো উদ্দেশ্য আছে। তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসা। যারা আমাদের বেকার জনগোষ্ঠী আছে, পাশাপাশি কৃষিজীবী ভাই বোনেরা আছে, খামারিরা আছে, তারা অন্য কাজের পাশাপাশি বাড়িতে দুই তিনটা গবাদি পশু মোটা তাজা করে তারা যেমন স্বাবলম্বী হতে পারে, অন্য একটা আয়ের উৎস তৈরি করতে পারে, পাশাপাশি এটা একটা ব্যবসা হিসেবে নিয়ে বড় আকারেও গবাদি পশু মোটা তাজা করণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং লাভজনকভাবে এটা ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারে।
0: তো যখন গবাদি পশু মোটা তাজা করণ করা হয়, সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত?
1: এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, তবে যে বিষয়গুলো প্রধানত বিবেচনা করতে হবে সেটা হচ্ছে তাকে শুরুতেই সুস্থ সবল পশু নির্বাচন করতে হবে। পশু নির্বাচন যদি ভালো না হয় তাহলে কখনো লাভজনক হবে না। পাশাপাশি তার গবাদি পশুটা কামারে আনার পর তার জন্য একটা ভালো আলো বাতাসপূর্ণ ঘরের ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা বলতেছি গর্তের এবং আবাসন ব্যবস্থাপনা। পাশাপাশি তাকে সুষম খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাদ্য দিতে হবে। এর পাশাপাশি আনার পরে তাকে কৃমিমুক্তকরণ করতে হবে এবং শিডিউল অনুযায়ী টিকা প্রদান করতে হবে। এবং সর্বোপরি যখন গবাদি পশুটা বাজারজাতকরণের উপযুক্ত হবে তখন তাকে যথাযথভাবে বাজারজাত করতে হবে। এই কয়েকটা বিষয় বিবেচনা করলেই এই ব্যবসাটা লাভজনক।
0: তো লাভজনকভাবে গবাদি পশু মোটা তাজা করণে সেক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
1: লাভজনকভাবে গবাদি পশু মোটা তাজা করণের জন্য কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি এগুলোকে আলোকপাত করার চেষ্টা করছি। একটা বিষয় হচ্ছে তার গবাদি পশু নির্বাচন মোটা তাজা করণের জন্য। নির্বাচনের জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গবাদি পশু মোটা তাজা করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে 3 বছরের গরু, এবং সেটা 2 থেকে 5 বছরের মধ্যে হতে পারে। এবং গবাদি পশু নির্বাচনের জন্য যে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, ওই গবাদি পশুর দেহটা হবে বর্গাকার, তার গায়ের চামড়াটা হবে ঢিলা, আমাদের কামারি ভাইয়েরা দুই আঙ্গুল দিয়ে ঠেনে দেখতে হবে কিনার সময়, পাশাপাশি শরীরের হাড়গুলো আনুপাতিক হারে মোটা, মাথা সৌরা, গাট সৌরা এবং কাটো হবে, পাগুলো কাটো এবং সোজা সুদীপ শরীরের সাথে যুক্ত থাকবে, গরু অপুষ্ট এবং দুর্বল দেখাবে কিন্তু কখনো রোগা হবে না। পাশাপাশি আনার পর তার জন্য একটা ভালো গরের ব্যবস্থা করতে হবে। অনেক সময় যদি 2-3টা গরু মোটা তাজা করে তাহলে অনেক আধুনিক শেডের প্রয়োজন হয় না, তবে গড়টা আলো বাতাসপূর্ণ রাখতে হবে, আলো এবং বায়ু চলাচলের যথাযথ ব্যবস্থা করতে হবে, এবং গড়ের মলমূত্র এবং অন্যান্য আবর্জনা যাতে সহজে পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাকে সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। দুইটা খাদ্য খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্য, একটা হচ্ছে দানাদার খাদ্য। আঁশ জাতীয় খাদ্য যেমন কর, UMS, সবুজ ঘাস দিতে পারে, যেমন আমরা যেটা বলি করের পরিবর্তে তাকে দ্রুত মোটা তাজা করার জন্য ইউরিয়া মোনাসাস এস্ট্র, এই বিষয়টা তাকে দিতে হবে। সে যদি ইউরিয়া মোনাসাস এস্ট্র তৈরি করতে না জানে তাহলে নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করলে সেখান থেকে শিখে নিতে পারবে। পাশাপাশি দানাদার খাদ্য যেমন কুল, বুশি, সালের গুঁড়া, কুত, ছুটকি মাছ, জিনিকের লবণ, এগুলোর মিশ্রণে সুষম খাদ্য তৈরি করে নিয়মিত তাকে সরবরাহ করতে হবে। পাশাপাশি যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো কাঁচা ঘাস দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে তাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে আনার পর, ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মতো তাকে কৃমির ওষুধ খাওয়াবে এবং পাশাপাশি টিকা দিতে হবে, বিশেষ করে তরকা, বাদলা এবং কুড়ো রোগের টিকা দিয়ে বলতে হবে। এগুলোর জন্য সে উপজেলা নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি যোগাযোগ করতে পারে। এবং যেটা সর্বশেষ লক্ষ্য রাখতে হবে, সে যদি মোটা তাজা হয়ে যায় দীর্ঘদিন সেটাকে না রেখে, কারণ সে যত খাদ্য দেবে সেটা তার ব্যবসার লসে চলে যাবে, সেজন্য উপযুক্ত ওজন অর্জন হলে, উপযুক্ত ওজন চলে আসলে তাকে বাজারজাতকরণ করে ফেলতে হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য। শ্রোতা, আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোন আসরে।
2: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে।
3: আমার
2: ছোট ভাই আছে, কাজের লোক জব্বার আছে, কুড়াই গিয়ে নিয়ে আসবো।
3: আবার ঠাডা পড়ছে আম্মা, এরকম ঠাডা পড়ার সময় ওরা বাইরে যাইতে ভয় পায়।
2: আরে ভয় পাই বউ তো, ঠাডা বাস পড়লে তো মানুষ আর মাঠের অন্য সব জীব জন্তু পুইরা মারা যায়।
3: অসুবিধা নাই, আমি একটু সাবধানে যাবো আম্মা, এক দৌড়ে আগে আমাগো বাড়ি যাবো, তারপর ছাতা নিয়ে।
4: না না না না দুলা ভাই, আপনি বাইরে যাবেন না, সবুর করেন, সবুর করেন, ঝড় থামুক ঠাটা পড়া বন্ধ হোক।
3: যাই কর আসে, আমি জামু আর আমু আমি তো গেলাম।
2: জামাই আরে জামাই আরে গেল গা
3: ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল। যাই ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাই খারাই।
4: তিনি বলছেন এইরকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে বড় গাছের নিচে পানির কাছে থাকা নিষেধ।
3: ও আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশেদ?
4: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক সার খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা

0: মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাই ধরব আরো বেশি বেশি করে।
1: আচ্ছা রাশেদ, বজ্রপাত ঘটে কেমনে?
0: জোর বাতাসে ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
1: আমি কাল থেকে মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
2: হ্যাঁ, দেখলে বজ্রপাত থেকে বাঁচার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, সেখান থেকে কিন্তু আমাদের হিসেব করে চলতে হবে নাকি?
3: নিরাপদ জায়গায় থাকতে হবে।
2: হ্যাঁ, নিরাপদ জায়গায় থাকতে হবে। তারপরে মাঠে থাকলে পারে কি করা লাগবে?
3: কানে আঙ্গুল দিয়ে বসে যাই তুই।
2: আর আমার তো এখন ধরে মোবাইল মোবাইল আর মোবাইল।
3: সরকার
2: কিন্তু একেবারে খুব সচেতন ভাবে বলেছে যে বৃক্ষরোপণ কিন্তু করতে হবে। বাংলাদেশের যে পরিমাণ আমাদের তো বন আছে, সেই হিসাবে কিন্তু আমারে কিন্তু চলবি না, আরো আরো আরো অনেক গাছ লাগাতে হবে। সেই জন্য সরকার করছে যে সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে কিন্তু বর্তমান সরকার। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো দেশে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। তাহলে এই সরকারের এই আশু উদ্যোগকে আমাদের স্বাগত জানাতে হবে।
4: অবশ্যই
3: কেমনে সবাই মিলে কাজ করতে হইব,
2: কেমনে
3: গাছ লাগান লাগবে, যত্ন করান লাগবে,
2: যত্ন একদম সবকিছু করতে হবে। তাহলে আমরাও
3: সুস্থ থাকব।
2: আর আরেকটা কিন্তু সরকার আমাদের জন্য একটা ভালো কাজ করেছে, তা হচ্ছে মাছ যাতে আমরা বেশি পাই সেজন্য কি রাজা ভাই কি
4: এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আগামী জুন পর্যন্ত মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে।
2: আর এই যদি নিষেধাজ্ঞা না মানে
4: জেল জরিমানা আছে। সবাই এই নির্দেশনা মাইনে চলি, অন্যদেরও সচেতন করি, আমাদের সচেতনতা সহযোগিতা পারে সমুদ্রের সম্পদের রক্ষা।
2: ঠিক কথা, আমরা এই ব্যাপারে মানবো, আমরা শুনবো, সরকারের উদ্যোগ গুলাকে আমরা স্বাগত জানাবো। ভালো কাজ সবসময় করতে হবে আমারে, নাকি কম? ওই ছোট মেয়ার মতন তোমার ওই মাছ ছাড়বো না মাছ মারবো, গাছ লাগাবো না গাছ কাটবো, পরিবেশ নষ্ট করবো, এই কাজ কি করা যাবে?
3: না, করা যাবে না। তো মানুষকে আরো শাস্তির আওতায় আনা লাগবে
2: একদম। তো আমারে কিন্তু দেখতে দেখতে সময় চলে গেল, আমারে কিন্তু আজকে আর সময় নেই। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে একটা সচেতনতামূলক কথা কয়ে যাই, তা হচ্ছে এই যে বাড়িতে আসা যাওয়া করবেন এই কুরবানি ঈদে, সাবধান, সাবধানে আসা যাওয়া করেন। এবার বাড়িতে যায় কিন্তু আরো কিছু গাছ লাগাবেন আপনারা সবাই মিলে। তো চলো যাই, যাওয়ার আগে জানাই দিই আজকের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন আর প্রযোজনা করেছেন হর অভিলাষ রায়। চলো উঠা যাক।
3: আচ্ছা।

0: এখন সময় সন্ধে 7:30। সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের চতুর্থ পালার আয়োজনে।
1: এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন, শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসি লিজা, সৈয়দা সাজিদা খানম এবং জিনাত আক্তার।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের এবং মোহাম্মদ শাকিল আহমেদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, বিদায়ী বৈশাখের শেষ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান, প্রথম গানের শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার ও সুরকার কবি জসিম উদ্দিন।

শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবারে শুনবেন রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ বন্ধু আগো, এই গানটি আব্দুর রৌফের কণ্ঠে, গীতিকার ও সুরকার কানাই লাল শীল।

0: বাংলাদেশ বেতার একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bd তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন
1: সৈনিক ভাই বোনেরা। দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের আয়োজন মেটো সুর। এবারে শুনবেন রাধারমণ দত্তের গান, গেয়েছেন দিলরুবা খান।

দুর্বারে আপনারা শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী বারী সিদ্দিকী, গীতিকার এবং সুরকার উকিল মুন্সী।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে মেঠোসুর। মেঠোসুরে শুনছেন পল্লী গান। এবারে প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচার রবে পড়ে, এই গানটি গেয়েছেন নাসরিন আক্তার বিউটি, কথা লিখেছেন আব্দুল মজিদ, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

দীঘির জলে আর যাব না কলমি লতা তুলিতে, লাভলী দেবের কণ্ঠে এবারে শুনব এই পল্লীগীতিটি, যার কথা সাজিয়েছে মোহাম্মদ ইউনুস আলী মোল্লা এবং সুর করেছে বাবু সরকার।

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: যাবার আগে জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আগামীকাল বাংলাদেশ ফুটবল লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ফোর্টিস ফুটবল ক্লাবের বিপক্ষে খেলবে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের এবং কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলবে। সবকটি ম্যাচই বিকেল পৌনে চারটায় শুরু হবে। গাজীপুরের নতুনকুড়ি স্পোর্টস ফুটবল ইভেন্টে গাজীপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলার শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গাজীপুর সদর উপজেলা 1-0 গোলে শ্রীপুর উপজেলা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। নাটোর জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে। এতে বালিকা বিভাগের ফাইনালে সিংড়া উপজেলা দল 1-0 গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগের ফাইনালে বাগাতিপাড়া উপজেলা দল 2-1 গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জয় করে। জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। স্প্যানিশ লালিগা ফুটবলের কয়েকটি খেলা আজ রাতে অনুষ্ঠিত হবে। এতে রাত 11টায় ভ্যালেন্সিয়া রায়ো ভায়াকানোর মোকাবেলা করবে, রাত 12টায় জিরোনা রিয়াল সোসিয়েদাদের এবং রাত 1:30টায় রিয়াল মাদ্রিদ রিয়াল ওভেইদোর বিপক্ষে খেলবে। এদিকে সৌদি প্রো লিগে রাত 10টায় আলফাতে আল নাজমার বিরুদ্ধে মাঠে নামবে। রাত 12টায় আল কাসদিয়া আল হাজেমের এবং আল ইত্তিফাক আল ইত্তিহাদের মোকাবেলা করবে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত 8টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপ গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই লাফ বড়োতে হবে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর 30 দিন আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ 11 এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21-27 পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, মানব জীবনের সূচনা লগ্ন থেকেই এই পৃথিবীতে কোনো না কোনোভাবে পারিবারিক ব্যবস্থা চালু ছিল। পরিবার নানাভাবে প্রতিটি মানুষের মানসিক বিকাশের সহায়ক, পাশাপাশি প্রতিটি পরিবার হচ্ছে প্রতিটি মানুষের জন্য প্রথম পাঠশালা ও বড় শিক্ষা প্রতিষ্ঠান। কারণ ছোট একটি শিশু একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা শুরু করে এই পরিবারের মাঝে থেকেই। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে, সেই শিশু বড় হয়ে সঠিক পথে থাকে। একটি পরিবারে একসঙ্গে মা বাবা ভাই বোন বসবাস করেন। একসঙ্গে থাকার ফলে একজনের সুখে অন্যজন সুখী হন, একজনের দুঃখে অন্যজন কাঁদেন। এভাবে পরিবারের সদস্যরা একে অপরকে নানাভাবে সাহায্য করে থাকেন। পরিবারের এই যে বন্ধন, এই বন্ধন তাই প্রত্যেকের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতেও এই পরিবার প্রথার গুরুত্ব অনেক। এ নিয়ে এবার শুনব একটি আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা নিয়মিত একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব। সুপ্রিয় শ্রোতা, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে দুজন বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: আরো আছেন সালাহউদ্দিন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি মা বাবা ভাই বোন মিলে আমরা যেখানে বসবাস করি সেটাকে একটা পরিবার বলা হয়। পরিবার ছাড়া একটি শিশুর পক্ষে সুসন্তান হিসেবে গড়ে ওঠা কষ্টকর। জীবন সায়ান্নে যে সেবা ও সহানুভূতি মানুষের দরকার, তা পরিবারের বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা, আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি সালাহউদ্দিন, তার কাছ থেকে আমরা জেনে নেই যে ইসলামিক দৃষ্টিতে পরিবারের গুরুত্ব কতটুকু।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়শ্রোতা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার এবং পরিজনকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত থেকে আমরা বুঝি যে মহান রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আনফুসাকুম দ্বারা যে আমরা বুঝতে পারছি, আমরা যে আপনার হুকুম আহকাম, যে আপনি যে আদেশ করেছেন সে আদেশগুলাকে মানব, আর যে নিষেধাজ্ঞাগুলা সেগুলা থেকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা আমাদের পরিবারকে আমরা কিভাবে বাঁচাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ তাআলা যে কথাগুলা তোমাদের জন্য আদেশ করেছে সে কথাগুলাকে মানবে, তোমরা তাদেরকে সেই কথাগুলাকে তাদের কানে ফুসে দিও, তারা যেন সেই অনুপাতে আমল করে, এবং তোমরা যে আমলগুলা তোরা নিষেধ করো না, আর তোমাদের যে আহলদের পরিবারদেরকে তোমরা সেগুলা বলবে, তারাও যেন সেই কথাগুলা না করে। তাহলে এরকম কর্মপন্থা যদি অবলম্বন করে, তাহলে তারা পরিবার পরিজন তারা জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে। এ কথার প্রসঙ্গ বলতে পারে যে আমরা যে পরিবারের গুরুত্ব নিয়ে যদি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের সবচেয়ে বড় একটা গুরুত্ব হলো যে আহল দ্বারা পরিবার। তার শুরুতে হলো যে একটা পরিবার, একজন স্বামী স্ত্রী মিলে একটা পরিবার। এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুসন্তান দান করে। যখন আমাদের পিতা মাতা যখন সুশিক্ষিত হবে, ভালো হবে, তো সেই ঘর থেকে তার সন্তান গুলা সেরকম ভালো আশা করা যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে বলে দিচ্ছেন যে আলা ইয়া মাশারা শাবাব মানিস্তাতা মিনকুম বা তা ফালিয়াতা যাউজ ফা ইন্নাহু আগজুলিল বাসার ওয়া আহসানুলিল ফরজ। আর যখন এই বিবাহ করবে, তখন এই বিবাহের মাধ্যমে নিজের তার সৌন্দর্য এবং গুণা থেকে বেঁচে থাকার একটা সুরক্ষার একটা জিনিস পাওয়া যায়। যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস থেকে তিনি বলছেন যে, কারণ আমার পরিবারের পরিপতি হলো আমি জিম্মাদার। হাদিসের ভিতরে আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি ওয়াল আমিরু রাঈন অরজুল রাইন আলা ইমরতি। এই হাদিস থেকে বোঝা যায় যে আমি আমার পরিবারের জন্য একজন জিম্মাদার, আর কেয়ামতের ময়দানে আমার জিম্মাদারি সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমি যদি একজন জিম্মাদার হয়ে আমি আমার পরিবারকে সুচল সুন্দরভাবে ইসলামের দৃষ্টিতে তাদেরকে সুন্দরভাবে চালাতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে কু আংফুসাকুম ওয়া আহলিকুম নার, এই দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদেরকে যদি আমি সঠিক সুন্দরভাবে চালাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন।
2: ধন্যবাদ মুফতি সালাউদ্দিন সাহেবকে। ইসলামী দৃষ্টিতে পরিবারের গুরুত্ব করুন হাদিসের আলোকে স্পষ্ট করে আমাদের শ্রোতাদের জন্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আমরা সূরা রোমের 22 নম্বর আয়াতে দেখি আল্লাহ জাল্লা শানহু বলেছেন, ও মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই আয়াতে কারিমা আমাদেরকে স্পষ্ট করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নারী এবং পুরুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল লিতাসকুনু ইলাইহা, যাতে করে আমরা নারীদের কাছ থেকে প্রশান্তি লাভ করি এবং আল্লাহ তাআলা সে উদ্দেশ্যে আমাদের প্রেম প্রীতি ভালোবাসাকেও বাড়িয়ে দিয়েছেন। একটি পরিবারে একসঙ্গে মা বাবা ভাই বোন বসবাস করে, একসঙ্গে থাকার ফলে একজন আরেকজনের সুখে সুখী হয়, আরেকজনের দুঃখে সে দুঃখী হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে হাল জমানায় সেই চিরচেনা পরিবার প্রথা বিলুপ্তির পথে, যে পরিবার প্রথা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম থেকে। এটা একটি সামাজিক বিপর্যয়ে পড়ে, পারিবারিক বিপর্যয় রোধে অনেকে চিন্তিত, নানা কৌশল অবলম্বন করেন, কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি আমরা পোষণ করতে না পারি, আমরা যতভাবেই চেষ্টা করি না করো এই বিপর্যয় রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার যে গুরুত্ব এটা অপরিসীম, কারণ পাশ্চাত্য সভ্যতা যেভাবে তারা তাদের পরিবারগুলিকে প্রতিপালন করে সেটার সাথে ইসলামের কোনো মিল নেই। অতএব আমাদের জানা দরকার যে এই প্রথাটা গুরুত্ব কতটুকু। এই সম্পর্কে আলোচনা করছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। জানব যে ইসলামের দৃষ্টিতে পরিবারের প্রথার গুরুত্ব কতটুকু।
3: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব অপরিসীম, এবং আজকে যে এটা নির্ধারিত হয়েছে এটা সুন্দর। পবিত্র ইসলাম হলো সম্পূর্ণ সুখ শান্তি সমৃদ্ধিশালী জীবন ব্যবস্থা। প্রত্যেক কাজের পূর্বে সব মানুষের একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে। একটা সফল পরিবারের লক্ষ্য হতে হবে কিভাবে পরিকল্পনা মাফিক সাজিয়ে শান্তি মাফিক করতে হবে। প্রত্যেক সদস্যকে শিক্ষায় দীক্ষায় সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে, আর তখন এই দেশ ও জাতি সমৃদ্ধিশালী হবে। শুধু শ্রোতা বন্ধুগণ, সেজন্য আমাদের পরিবার পরিকল্পনা মাথায় রাখতে হবে। পবিত্র ইসলাম কঠিন বা ঝঞ্ঝাটপূর্ণ জীবন যাত্রা সমর্থন করে না। মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, আর তোমাদের পক্ষে যা কষ্টকর কঠিন তা তিনি চান না। সূরা বাকারা 185 আয়াত। সুধী শ্রোতা বন্ধুগণ, পরিবার বলা হয় একটি আদর্শ প্রতিষ্ঠান স্বরূপ। পরিবার প্রথার গুরুত্ব সাধারণত আমাদের সমাজে প্রচলিত পরিবারদেরকে নিয়েই। কিভাবে পরিবার সুন্দরভাবে গঠন হবে, কি নিয়মে পরিবার চলবে, পরিবারের সদস্যের প্রতি যে দায়িত্ব, কিভাবে আচার আচরণ ব্যবহার করতে হবে, আচরণগত নিয়মের ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা সমষ্টিগতভাবে প্রয়োগ করতে হবে, এইগুলিকে আমরা বলতে পারি পারিবারিক প্রথা। অনেক ক্ষেত্রে যেমন একক পরিবার, যৌথ পরিবার, পিতৃতান্ত্রিক যেটা পিতা থেকে আসছে, মাতৃতান্ত্রিক পরিবার যেটা মাতার দিক দিয়ে মামার দিক দিয়ে আসছে, বর্ধিত পরিবার যেটা বর্তমান আধুনিকতম কালে চলছে, যে ছেলের ছেলে নিয়া আলাদাভাবে বিবাহ বাসর করে ঘর তৈরি করলো, পরিবার তৈরি করলো, মেয়ের মেয়েদেরকে এরকম। এইভাবে আমরা পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার থেকে বর্ধিত পরিবার যে গঠনের দিকে যাচ্ছি সেটার দিকে আমাদের লক্ষ্য এবং যত্নশীল হতে হবে। আর বৈশিষ্ট্য হলো আত্মীয়তা রক্ষা করতে হবে, আত্মীয়তার ভাব বা প্রতিবেশীর হক, পরিবারের প্রত্যেকের হক দায়িত্ব পূরণ করতে হবে, এগুলো কর্তব্য। সুখে দুঃখে তাদের সাথে থাকা, সাংস্কৃতিক ও মূল্যবোধের ব্যক্তিকরণ, এখানে দেখা যায় খেলাধুলা, সাংস্কৃতিক কবিতা, গল্প, মানুষকে কি করে কল্যাণ করা যায়, মানুষকে কি করে উপকার করা যায়, মানুষকে কি করে সুন্দর পথে চলা যায়, এগুলো আমাদের প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। ফলে গ্রাম থেকে শহর বন্দর সবখানে এই সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে আমাদেরকে আগাইতে হবে। তাই পারিবারিক প্রথাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি সচেতন হতে হবে। ইসলাম বলেছে যে সন্তান কর্মঠ নয়, আলোকিত জীবন যাপন করতে পারে না, তেমন সন্তানের প্রয়োজন নাই। তাই পবিত্র ইসলামকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। অনেক ক্ষেত্রে আমরা না বুঝে না জেনে পবিত্র ইসলামী বিধানকে কঠিন বানিয়ে ফেলেছি, ফলে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। ইসলামী বিধানে কোথাও আসেনি তোমার অধিক অধিক সন্তান হোক আর তারা অপুষ্টি

0: সচেতন হই, গুরুত্ব আরোপ করি, আর সাথে সাথে যে সমস্ত বিয়ে শাদি করা হয়, সবচেয়ে একটা বাল্য বিবাহ বা কম বয়সে বিবাহ ইত্যাদি যেটা খুব সমস্যা হচ্ছে, তা হলো মহান আল্লাহ পাক নিজ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দিবেন যদি তারা সংযম অবলম্বন করে। সূরা নূরের 33 আয়াতে বলা হয়েছে। অথচ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় সামর্থ্য নাই, পরিবার পরিজন সন্তান লালন পালনের ব্যবস্থা নেই, কিন্তু বিয়ে করে পুষ্টিহীনতার সন্তান আসলো আর তারা না হয় সুঠাম দেহের অধিকারী, না পায় সুচি শিক্ষা, না পায় মানুষর ইসলামী বিধান ও উচ্ছৃঙ্খল ও ভারসাম্যহীন সমাজ সমর্থন করে না। সুতরাং পারিবারিক প্রথার যে বিধান, এই নিয়ম আমাদেরকে মানতে হবে। সংসারে মানুষ কম থাকলে সুখ শান্তি সমৃদ্ধি আসে, অর্থনৈতিক সচ্ছলতা আসে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে দরকারি ও কাজের মানুষ নেই। তাই আসুন আমাদের যুব সমাজকে পারিবারিক প্রথায় সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ,
1: ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা ইসলামী দৃষ্টিতে পারিবারিক প্রথার গুরুত্ব সম্পর্কে দুজন বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ যে সকল বিষয়গুলো আলোচনা করলেন আমরা সেগুলোকে গ্রহণ করি এবং আমরা আমাদের পরিবারগুলোকে সেভাবে সাজার চেষ্টা করি। আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন। আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: প্রিয় শ্রোতা, সকলের সচেতনতায় সুস্থ থাকুক আমাদের চারপাশ, প্রতিটি জীবন আর প্রতিটি সংসার হয়ে উঠুক সুখী সংসার। শেষ কথায় জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি। বেজিংয়ে শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বাণিজ্য, তেল ও ইরান প্রসঙ্গে আলোচনা। এবং আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ রানা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন

0: মিষ্টি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। শিক্ষার্থীদের সেশন জট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে SSC ও HSC পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে বছরের শুরুতেই SSC এবং জুনে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই সময়সূচি ঘোষণা করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শিক্ষার্থীদের সেশন জট কমাতে মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে SSC ও HSC পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান,
3: আগামী SSC পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি SSC শুরু করব January 7, 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 February 2027। আর SSC আমরা শুরু করব 6 June এবং শেষ করব 13 July। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি।
2: শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা ও ফল প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। নতুন সূচির মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
3: ক্লাস 9-10 দুই বছর, ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাস হওয়ার পর শেষ হওয়ার পরে SSC পরীক্ষা দিবে, ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার SSC তে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা এডমিশন নিতে পারে।
2: কোচিং নির্ভরতা কমাতে শ্রেণীকক্ষে পাঠদান আরো কার্যকর করার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর করাইলবস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার MA মুহিত। এছাড়া বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তির টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এ সময় তিনি কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈতিক ঝুঁকির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা এবং বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীল এআই ব্যবহারের পক্ষে এবং এই প্রযুক্তি যেন চলচ্চিত্র ও গণমাধ্যমে সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। ইয়াসির খান চৌধুরী বলেন, চলচ্চিত্র, গণমাধ্যম ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণে এআই যেন ইতিবাচক উদ্ভাবনের হাতিয়ার হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। 24 জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যে কোনো দিন। উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই প্রকল্পটি শুষ্ক মৌসুমে নদীতে পানি প্রবাহ বাড়ানো, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ রক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দীর্ঘ 6 দশকের প্রতীক্ষা শেষে অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই ব্যারেজ ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে নতুন আশার আলো। সরকারের আশা, প্রকল্পটি কৃষি, মৎস্য, নৌপথ ও পরিবেশ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে। একনেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 34,347 কোটি টাকা। ব্যারেজে সংরক্ষণ করা হবে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি, যা শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি প্রবাহিত নিশ্চিত করবে। সংশ্লিষ্টরা বলছেন, ফারাক্কা ব্যারাজের প্রভাবে কমে যাওয়া পানি প্রবাহের সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মা ব্যারেজ।
4: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে 60টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে পাস রয়েছে।
2: প্রকল্পের আওতায় গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া ও ইছামতি নদী ব্যবস্থাপনায় পানি প্রবাহ বাড়বে। এতে সেচ সুবিধা পাবে লাখ লাখ হেক্টর কৃষি জমি, বাড়বে ফসল ও মাছের উৎপাদন।
5: আমরা রাজবাড়িবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা রাজবাড়িবাসী আজকে আনন্দে উদ্বেলিত।
6: জনাব তারেক রহমানের হাত ধরে আজকে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের খবর এসেছে, সেই হিসেবে রাজবাড়িবাসী আজকে অনেক বেশি আনন্দিত, উৎসাহিত।
7: শুধু রাজবাড়িবাসী না, এটা এই অঞ্চলের মানুষ, এই দীর্ঘদিনের এই আন্দোলনের ফসল আজকের দিনে যে বাস্তবায়ন হলো, এটা রাজবাড়িবাসী সবাই অনেক খুশি, আনন্দিত।
2: বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে, রক্ষা পাবে সুন্দরবনের পরিবেশ, পাশাপাশি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানও। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌর বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার পাঁচ বছরের জন্য কর অবকাশ চালু এবং আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে। আজ রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সদর দপ্তরে এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে সৌরশক্তি খাতে একটি বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো চূড়ান্ত ও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। আগামী 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে, যা গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় তুলনায় 6,28,057 জন বেশি। আজ নির্বাচন কমিশন ইসি প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় এ তথ্য জানা গেছে। হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ 6,52,12,731 জন, নারী 6,31,09,266 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 1টি শিশুর। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্যবসা পরিচালনার ব্যয় ও খেলাপি হওয়ার ঝুঁকি কিছুটা কমবে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী কার্যক্রমে নতুন গতি আসবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ব্যবসা সম্প্রসারণ, শিল্প উৎপাদন কিংবা নতুন বিনিয়োগ, সব ক্ষেত্রেই ব্যাংক ঋণ এখন অন্যতম প্রধান ভরসা। তবে উচ্চ সুদহার, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং নগদ প্রবাহ সংকটের কারণে সময় মতো কিস্তি পরিশোধে হিমশিম খেতে হয় অনেক গ্রাহককে। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলমান ঋণের সম্পূর্ণ স্থিতির ওপর এবং মেয়াদী ঋণের মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এখন থেকে সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা হবে। আগে এই হার ছিল 1.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
10: উচ্চ সুদহার ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বিলম্ব সুদ কমানো হলে ব্যবসায়ীদের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। এই সিদ্ধান্তকে স্বল্পমেয়াদী প্রণোদনা বলা যায়। এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবে এবং বিনিয়োগে সাময়িক ইতিবাচক বার্তা যাবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পুনর্গঠন ও কিস্তি পরিশোধে উৎসাহ পাবেন। এতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমেও গতি আসতে পারে। তবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু জরিমানার সুদ কমিয়ে বড় ধরনের বিনিয়োগ পরিবর্তন ঘটানো কঠিন।
9: তবে এ সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে বলে মত দেন অর্থনীতিবিদরা।
10: তবে এর সাথে যদি ব্যাংক খাতের সুশাসন ও শিল্প খাতে নীতিগত সহায়তা পারে, বাণিজ্য ঘাটতি কমে, সুদের হার ধীরে কমে, তাহলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এই সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত নিয়মিত গ্রাহকদের মধ্যে ভারসাম্য বজায় রেখে ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি বলে মনে করি।
9: অর্থনীতিবিদদের আশা, এ ধরনের সহনশীল ও বিনিয়োগ বান্ধব নীতিগত সহায়তা অব্যাহত থাকলে উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত ও শক্তিশালী ঝড়ে অন্তত 104 জন প্রাণ হারিয়েছে। সূত্র জানায়, গতকাল প্রতিকূল আবহাওয়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটে এবং এতে আরও 53 জন আহত হয়। এছাড়া গবাদি পশু ও বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের তীব্র প্রাক মৌসুমী ঝড় ও বজ্রপাতের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবশ্যিকভাবে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে আজ প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকে বাণিজ্য, তেল এবং ইরান প্রসঙ্গে আলোচনা করা হয়। ট্রাম্প চান চীন মার্কিন কোম্পানিসমূহের জন্য তার বাজার উন্মুক্ত করে দিক এবং আরও বেশি মার্কিন পণ্য কিনুক। অপরদিকে শি তাইওয়ান এ শুল্কের বিষয়ে ছাড় প্রত্যাশা করে। অবশ্য হোয়াইট হাউস তাইওয়ান বিষয়ে কোনো আলোচনার কথা উল্লেখ করেনি। তবে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শি তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত দানা বাঁধতে পারে বলে সতর্ক করে দেন। খেলার খবর, ক্রিকেট। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ওমানের ব্যাটার যতীন্দ্রনাথ সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমারকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান নাহিদ রানা। আজ গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নারীদের ইভেন্টে মাস সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজ ও চলতি পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেন নাহিদ রানা। এই প্রথমবার আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডাক্তার জুবায়েদা রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বাণিজ্য, তেল ও ইরান প্রসঙ্গে আলোচনা। এবং আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ রানা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাবিলা জামান। দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার 34,497.25 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প গ্রহণ করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড পাউব প্রকল্পটি বাস্তবায়ন করবে। জুলাই 2026 থেকে জুন 2033 মেয়াদে প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। পরিকল্পনা কমিশন জানিয়েছে, খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের 19টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চান্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতি সহ প্রধান নদী ব্যবস্থার প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার। এছাড়া সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততা কমানো, সুন্দরবনের জন্য মিঠা পানির সরবরাহ নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, যশোরের ভবদহ সহ জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ভূগর্ভস্থ জল পুনঃসঞ্চয়ন এবং আর্সেনিক দূষণ কমানোর লক্ষ্য রয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্পে সরকারের চূড়ান্ত অনুমোদন নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের এক তৃতীয়াংশ এলাকায় প্রায় 7 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে বলে সরকার জানিয়েছে। এ ধরনের বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ কেবল পানি ব্যবস্থাপনা নয়, কৃষি, শিল্প, পরিবেশ এবং জনজীবনের সামগ্রিক উন্নয়নে গভীর প্রভাব ফেলবে। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যার প্রবাহ বর্ষাকালে ভয়াবহ বন্যা সৃষ্টি করে, আবার শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়। এই বৈপরীত্য মোকাবেলায় ব্যারেজ নির্মাণের পরিকল্পনা বহু বছর ধরে আলোচনায় ছিল, অবশেষে সরকারের অনুমোদনের মাধ্যমে তা বাস্তবায়নের পথে এগুচ্ছে। ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নদী প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে, কারণ শুষ্ক মৌসুমে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ। প্রকল্পটির আরেকটি বড় সুবিধা হল শিল্প ও নগরায়নের জন্য পানি সরবরাহ। রাজধানী ঢাকা এবং আশেপাশের শিল্পাঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। পদ্মা ব্যারেজ থেকে পানি সরবরাহের মাধ্যমে এই সংকট অনেকাংশে দূর হবে। একই সঙ্গে নদীর প্রবাহ নিয়ন্ত্রণের ফলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। ব্যারেজের মাধ্যমে নদীর দুই তীরের ভাঙনও অনেকাংশে রোধ করা সম্ভব হবে, ফলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাবে। তবে প্রকল্প বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই প্রকল্পের সামাজিক প্রভাবও বিশাল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল এবং রাজধানী সহ বিস্তীর্ণ এলাকায় পানি ব্যবস্থাপনা উন্নত হলে কৃষক, শ্রমিক, শিল্পোদ্যোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উপকৃত হবে। প্রায় 7 কোটি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিল্পে পানি সরবরাহ, নদী ভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশেষ করে কৃষক সমাজের জন্য এটি হবে আশীর্বাদ স্বরূপ, কারণ তারা সারা বছর সেচ সুবিধা পাবে এবং উৎপাদন বাড়াতে পারবে। অন্যদিকে পদ্মা ব্যারেজ প্রকল্প জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার ইতোমধ্যেই পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। এবার ব্যারেজ নির্মাণের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে পদ্মা ব্যারেজ প্রকল্প কেবল একটি উন্নত উন্নয়ন উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা স্থায়ী সম্পদ হয়ে উঠতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
13: নারীর জন্য গাড়ি,
0: উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
12: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আয়োজনমালায় এখন আপনাদের জন্য রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু।

দেশাত্মবোধক গানটি শুনছেন। এবারে শুনুন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে যদি মরণের পরে কেউ প্রশ্ন করে। গানটি কলমে এঁকেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুরারোপ করেছেন খন্দকার নুরুল আলম।

0: দুখানি দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: এই যে উত্তরণের সূচক ধ্বনি আমরা শুনছিলাম, সেখানে সুর ছিল, ছিল সঙ্গীত, অথবা বলা যায় যন্ত্রসঙ্গীত।
1: এই যন্ত্রসঙ্গীত সে তো সঙ্গীতকেই সহযোগিতা করে, সুরকে ধ্বনিত করে, মধুর হয়ে আমাদের মনকে মুগ্ধতায় ভরিয়ে তোলে।
0: আর এখানেই যন্ত্রসঙ্গীতের ভূমিকা আর কৃতিত্ব, বাদক যিনি তার, যন্ত্রসঙ্গীতের সার্থক বাদক যিনি তাকেও সঙ্গীত ভালো মতো বুঝতে হয়।
1: পৃথিবী বিখ্যাত ইংরেজ কবি জন কিটস তো বলেই দিয়েছেন, সঙ্গীত যন্ত্রণাকাতর মনের জন্য ওষুধের কাজ করে।
0: আবার রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও জানিয়ে দিয়েছেন, শব্দকে সুর দিয়ে, লয় দিয়ে সংযত সম্পূর্ণতা দান করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হলো সঙ্গীত।
1: ওদিকে ফার্সি সাহিত্য বলছে অন্য কথা, বলছে তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু সঙ্গীত দিয়ে শত্রুকে বন্ধু করা যায়।
0: তাই বলা যায় সঙ্গীতের শক্তি অফুরান। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে এই সঙ্গীত রূপী গান রেখেছিল কি ভীষণ অবদান।
1: আজকের উত্তরণের স্মরণে বরণে পর্বে আমরা একজন সঙ্গীতের মানুষকে উন্মোচিত করব বিশেষভাবে, তাই সবাই মন দিয়ে শুনতে থাকুন। সম্পূর্ণ উত্তরণ রইল আন্তরিক অনুরোধ।

0: আজকের উত্তরণের পরিবেশনার ডালায় যা যা থাকছে এবার সে কথাই জানিয়ে দিতে চাই। আজ আমরা একে একে শোনাব বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, আপনার লেখা এবং স্মরণে বরণে।
1: সবাই শুনবেন আশা করি, কারণ আপনারা শোনা মানেই তো আমাদের চেষ্টা হবে সার্থক এবং প্রাণিত হব আমরা।
0: উত্তরণ চায় সবসময় সবার মনের মতো হতে। উত্তরণ তার পরিবেশনার মাধুর্যে সবার মনকে আকর্ষণ করতে চায়,
1: কারণ এখানেই আমরা পাই তথ্য, শিক্ষা, বিনোদন, যা কোনো না কোনোভাবে আমাদের মনকে করবে আকর্ষণ। উত্তরণ শোনা মানে কোনো সময় অপচয় নয়, বরং উত্তরণ শুনলে আমাদের জানার পরিমাণ বেড়ে যাবে, এই আশ্বাস দিতেই পারি।
0: উত্তরণ শোনা মানে ঘরে বসে জ্ঞানের রাজ্যে ঘোরা। এখন শোনাব আজকের উত্তরণের প্রথম আয়োজন, শোনাব বিশ্ববিচিত্রা এবং বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন আফসানা আক্তার আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।

0: শিকারী পাখিদের নখরযুক্ত পাকে বলা হয় ট্যালন। পাখিরা তাদের শিকারের প্রায় 80% কাজ এই ট্যালনের সাহায্যেই ধরে থাকে। শিকার ধরার সময় নখরগুলো অনেকটা মাছ ধরা বড়শির মতো কাজ করে। ট্যালনের নিচে থাকা প্রেশার সেন্সিটিভ প্যাড এবং স্পাইক পিচ্ছিল শিকারকেও শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারে এবং একবার ট্যালনে শিকার বিঁধলে সেটি একদম লক হয়ে যায়। অনেক দূর থেকে শিকারী শনাক্ত করতে তারা কাজে লাগায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। শিকারী পাখিরা একই সময়ে তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে ফোকাস করতে পারে, সেই সাথে শক্তি যোগায় তাদের গতি। একটি পেরিগ্রিন ফ্যালকন ঘন্টায় 320 কিলোমিটার গতিতে শিকারকে ঘায়েল করে। এজন্য আগে তারা উপরে উঠে শিকার শনাক্ত করে, তারপর ডানা গুটিয়ে জেট প্লেনের মতো শোঁ করে নিচে নেমে শিকার ধরে, তারপর ডানা মেলে নিয়ে চলে যায়। যিনি অবাক হবেন, যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কের তলদেশে যে পরিমাণ ম্যাগমা আছে তা 11টি গ্র্যান্ড ক্যানিয়ন ভরাট করতে যথেষ্ট। ভূত্বকের নিচে বা ভেতরে গরম তরল বা আধা তরল পদার্থকে ম্যাগমা বলে, যা থেকে লাভা এবং অন্যান্য আগ্নেয় শিলা তৈরি হয়। মানুষ অসুস্থ হলে চিকিৎসকের শরণাপন্ন হয়, কিন্তু বনের গভীরে বসবাসকারী শিম্পাঞ্জিরা অসুস্থ হলে বা আঘাত পেলে কি করে? উগান্ডার রেইন ফরেস্টে চালানো এক দীর্ঘমেয়াদী গবেষণায় বিজ্ঞানীরা এমনই এক বিস্ময়কর তথ্য পেয়েছেন। বন্য শিম্পাঞ্জিরা নিজেরাই রোগ ও চোটের চিকিৎসা করে, তাও জঙ্গল থেকে সংগ্রহ করা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্থানীয় বিশেষজ্ঞদের সহযোগিতায় কয়েক দশক ধরে শিম্পাঞ্জিদের আচরণ পর্যবেক্ষণ করেন। গবেষণায় দেখা যায়, শরীরে ক্ষত বা আঘাত লাগলে শিম্পাঞ্জিরা নির্দিষ্ট কিছু ঔষধি গাছের পাতা ও লতা বেছে নেয়, সেগুলো চিবিয়ে বা পিষে ক্ষতস্থানে লাগায় তারা। আবার পেটের সমস্যা হলে লতা পাতা খায়, যা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
1: শোনা হলো বিচিত্র এবং বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
2: আর এবার আমরা শুনব বিশ্ব সাহিত্যের খবর, যেখানে একজন সাহিত্যিক তার সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে।
1: শওকত ওসমান ঠিক এমনই একজন সাহিত্যিক, যিনি একাধারে ছিলেন কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক। 1998 সালের আজকের দিনে শওকত ওসমান মৃত্যুবরণ করেন।
2: গর্ব করে বলতেই পারি, তার লেখা বেশ কিছু বই বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, আর এভাবেই শওকত ওসমানের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে বিশ্ব সাহিত্যের ঘরে, যা আমাদেরকেও বিস্মিত করে।
1: উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা গর্বের এক কথা সাহিত্যিক শওকত ওসমানের কথাই শুনব। উপস্থাপন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বাংলাদেশের খ্যাতিমান কথা সাহিত্যিক শওকত ওসমানের মৃত্যু দিবস। উত্তরণের বিশ্ব সাহিত্য পাঠ পর্বে আজকে আমরা তার জীবন ও সাহিত্য সৃষ্টি নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, এক বিরল প্রতিভার নাম শওকত ওসমান। সময়ের অনিবার্য নিয়মে তার মৃত্যুর পর বহু বছর পেরিয়ে গেলেও তার লেখা, তার অনবদ্য সৃষ্টি, তার স্মৃতি আমাদের মাঝে এমনভাবে জড়িয়ে আছে, যেখানে পাঠক হিসেবে আমরা হয়েছে তৃপ্ত গৌরবান্বিত, তেমনি বাংলা সাহিত্য হয়েছে সমৃদ্ধ। শওকত ওসমানের পৈতৃক নাম শেখ আজিজুর রহমান। জন্ম 1917 সালের 2রা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে। বাবা শেখ মোহাম্মদ এহিয়া, মা গুলজান বেগম। অসামান্য সাহিত্য প্রতিভার অধিকারী শওকত ওসমানের সাহিত্যিক জীবনের হাতেখড়ি কবিতা দিয়ে শুরু হলেও কথাশিল্পী ঔপন্যাসিক হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। তবে উপন্যাস ছাড়াও গল্প, নাটক, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু কিশোর সাহিত্য, স্মৃতিকথাসহ বহু ক্ষেত্রেই রেখেছেন উল্লেখযোগ্য অবদান। শওকত ওসমান কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ এবং 1941 সালে বাংলায় মাস্টার্স করেন। আইএ পাশ করার পর তিনি কিছুদিন কলকাতা কর্পোরেশন ও তৎকালীন বেঙ্গল গভর্নমেন্টের তথ্য বিভাগে কাজ করেন। 1941 সালে মাস্টার্স পরীক্ষা পাশের পর তিনি কলকাতা গভর্নমেন্ট কলেজে লেকচারার হিসেবে নিযুক্ত হন। 1947 সালে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে যোগ দেন এবং 1958 সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা শুরু করেন ও 1972 সালে স্বেচ্ছায় অবসর নেন। চাকুরি জীবনের শুরুর দিকে কিছু সময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন। 1947 সালে দেশভাগের পর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে বসবাসের জন্য চলে আসেন। শওকত ওসমানের রচনার মধ্যে রয়েছে 16টি উপন্যাস, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জননী, কৃতদাসের হাসি, আর্তনাদ, দুই সৈনিক, গল্পগ্রন্থ 14টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জন্ম, যদি তব বঙ্গে, পুরাতন খঞ্জর হন্তারক, প্রবন্ধগ্রন্থ 9টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমুদ্র, নদী সমর্পিত, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, নাটক 6টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমলার মামলা, জন্ম জন্মান্তর, এতিমখানা, অনুবাদ গ্রন্থ 10টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পেনের ছোট গল্প, ডাক্তার আবদুল্লার কারখানা, সন্তানের স্বীকারোক্তি। শিশু সাহিত্য গ্রন্থ 10টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওটন সাহেবের বাংলো, খুদে সোশ্যালিস্ট, পঞ্চসঙ্গী, আত্মজৈবনিক রচনা 11টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বজন সংগ্রাম, অস্তিত্বের সঙ্গে সংলাপ, আরেক ধারা ভাষ্য, পাঁচ মিশালী গ্রন্থ 1টি, সপ্তম পঞ্চম সম্পাদিত গ্রন্থ 2টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিভা প্রজ্বলিত, নিমিশে নির্বাপিত ইত্যাদি। তার এই বিশাল গ্রন্থ তালিকার বাইরে পত্রপত্রিকা ও সাময়িকীতে তার অগ্রন্থিত হাজারো রচনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ ধরনের 4টি উল্লেখযোগ্য রচনা হচ্ছে কিশোর রচনা জুজু গগ, উপন্যাস যাত্রাবিন্দু, বড় গল্প অনাগত উপন্যাসের মুসাবিদা ও আত্মজৈবনিক উপন্যাস রাহনামা। তার রচিত জননী উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। সাহিত্য সংস্কৃতি মুক্তিভূতি চর্চায় অসামান্য অবদানের জন্য শওকত ওসমান বিভিন্ন সময় উল্লেখযোগ্য পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে 1962 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1966 সালে আদমজি সাহিত্য পুরস্কার, 1967 সালে রাষ্ট্রপতি পুরস্কার, 1983 সালে 21শে পদক, 1991 সালে মুক্তধারা সাহিত্য পুরস্কার এবং 1997 সালে স্বাধীনতা দিবস পুরস্কার। শ্রোতা বন্ধুরা, অদম্য কলম ও দ্রোহের কারিগর ছিলেন শওকত ওসমান। তার সাহিত্যের পুরো অবয়বে ছিল পরাধীন তার কারণে সৃষ্ট অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানসিক পশ্চাৎপদতা ও বিকাশ সংস্কৃতির বিরুদ্ধে। তাই তার লেখা হাজার বছরের বাঙালি জীবনের বঞ্চনা ও দ্রোহের এক নিরবিচ্ছিন্ন ঘটনাবলীতে সমৃদ্ধ। তিনি কেবল শব্দ দিয়ে তার লেখা বুনতেন না, বরং শব্দের আঁচড়ে সমকালীন অন্যায় ও শাসকের রক্তচক্ষুকে বিদ্ধ করতেন। সাহিত্যের প্রাঙ্গণে তিনি মূলত ছিলেন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে এক অতন্দ্র প্রহরী। সময়ের নানা টানাপোড়েনেও তিনি বিচ্যুত হননি নিজের আদর্শ বিশ্বাস থেকে। তাই শুধু একজন মহান সাহিত্যিক হিসেবে নয়, তার আদর্শবাদী চেতনা তাকে আমাদের কাছে আরো বড় করে তুলেছে একজন দায়িত্ব সচেতন মানুষ হিসেবে। সাহিত্য তত্ত্বের বাঁকা পথে হাঁটেনি শওকত ওসমান, হাঁটবার চেষ্টাও করেননি। দৈনন্দিন জীবন এবং সামাজিক বাস্তবতার সরল বর্ণনায় তিনি তার লেখাকে নান্দনিক করে তুলেছেন। এক্ষেত্রে তার গল্প উপন্যাসের পাত্রপাত্রীদের স্বাভাবিক জীবন আচরণ, বিশ্বাসযোগ্য পরিবেশের চিত্রায়ন ও তার লেখাকে আকর্ষণীয় করে তোলে। বিষয় ও পরিবেশ বর্ণনায় চারপাশের খুঁটিনাটি কোনো জিনিসই তার দৃষ্টিতে সহজে এড়ায়নি। প্রায় 6 দশক সাহিত্য চর্চায় নিমগ্ন থেকেছেন শওকত ওসমান, বাংলা সাহিত্যের ভাণ্ডার করেছেন সমৃদ্ধ, পাঠক প্রিয়তাও পেয়েছেন কম না। অনেক গল্প সংকলন এবং উপন্যাস বারবার পুনর্মুদ্রিত হয়েছে। তার বহু লেখা শওকত ওসমানকে বাংলা সাহিত্যের মৌলিক কথা সাহিত্যিকের মর্যাদার আসনে বসিয়েছে। বাংলা সাহিত্য সংস্কৃতির ভবিষ্যৎ পথ চলার উপযোগী নানা রকম ধারণা দিয়ে শওকত ওসমান সমাজ ও জাতিকে দিয়ে গেছেন তার একান্ত নিজস্ব পথনির্দেশ। আর এভাবেই মহান কথাশিল্পী হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ ও পুরোধা ব্যক্তিত্ব। বাংলাদেশের কিংবদন্তি এই সাহিত্যিক 1998 সালের ঠিক এই দিনে 81 বছর বয়সে মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, হৃদয়ে বিশ্বাস যেভাবে লালন করি যে কবি সাহিত্যিকদের কখনো মৃত্যু হয় না, তিনি বেঁচে আছেন তার লেখায়, তার অনবদ্য সৃষ্টিশীল সাহিত্যকর্মে। তার এই মৃত্যু দিবসে তার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি, নিরন্তর ভালোবাসা।
1: এতক্ষণ বিশ্ব সাহিত্য পর্বে আমাদের দেশের একজন বিখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের বিশ্ব সাহিত্যিক হয়ে ওঠার গল্প শুনলাম। নিশ্চয়ই ভালো লেগেছে সবার।
2: আর এবার ভালো লাগাবো খাবারের খবর শুনিয়ে, কারণ এখানেই আমরা জানবো ভালো ভালো কিছু খাবারের খবর।
1: যে খাবারগুলোর আছে আলাদা কিছু বিশেষত্ব, যে খাবারের তৈরি পদ্ধতিও অন্যরকম, হয়তো অনেকেরই অজানা।
2: সবাইকে আমন্ত্রণ দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বটি শুনতে। আজও এই পর্বের পরিবেশনে আছেন লবি রহমান।
4: প্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবারও দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছে ঠিক এক সপ্তাহ পর। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। বন্ধুরা, আজ শোনাব নেপালের ঐতিহ্যবাহী নানা খাবারের তথ্য। এই দেশটির প্রধান খাবার ভাত, ডাল, সবজি, তরকারি এবং আচার। সাধারণত গরম ভাতের উপর নেপালি মশলা দিয়ে রান্না করা মসুর ডাল এখানে খুবই প্রিয় ও প্রধান খাবার। রোজকার খাবারের সঙ্গে নেপালিরা প্রচুর মশলাযুক্ত আচার খায়। অন্যান্য নিয়মিত খাবারের মধ্যে রয়েছে গমের চাপাতি, ভুট্টার মকাই, বার্লির জাউ। তবে ঐতিহ্যবাহী খাবারের কথায় প্রথমেই আসে ঢিরো বা ঢেরো। ভুট্টা গমের আটা, লবণ ও গরম পানি একসঙ্গে সিদ্ধ করে গোল গোল করে তৈরি করা হয় এই ঢিরো বা ঢেরো। সাধারণত বাড়িতেই না, যে কোনো রেস্তোরাঁয় গেলেও খাবার হিসেবে ডাল ভাত তরকারির মতোই এইগুলো পাওয়া যায়। দই ও মাংসের মিশেলে রান্না করা হয় মাসু, নেপালের অন্যতম জনপ্রিয় খাবার। তবে এদেশে মাছ সাধারণত কমই পাওয়া যায় বা কমই জনপ্রিয়। নেপালে আরও একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী প্রসিদ্ধ খাবার থাকালি থালি। মূলত স্থানীয় আদিবাসী নেউরিয়ারা সম্প্রদায়ের খাবার এটা। থাকালি থালিতে থাকে ভাত, রুটি, পাপড়, ঘি, ডাল, মূলা ভাজি, সরিষা, শাক ভাজি, মুরগির ঝোল, ঝাল আচার, পনির, পেঁয়াজ, শশা ও গাজর। মিষ্টি স্বাদের সেল রুটি ও মাখন রুটি নেপালের অন্যতম জনপ্রিয় খাবার। দেখতে ডোনাটের মতো চালের গুড়ের তৈরি সেল রুটি কড়া করে ভাজতে হয় এবং ভেতরটা থাকে নরম আর উপরটা থাকে মুচমুচে। অন্যদিকে এই রুটিতে কেবল আলাদাভাবে মাখনের পুর দিয়ে বানানো হয় মাখন রুটি। এর সঙ্গে অনেকেই দই দিয়ে তৈরি করে সস, সবজি, মুরগি অথবা খাসির মাংস দিয়ে খেয়ে থাকে। নেপালের অন্যতম প্রসিদ্ধ খাবার হল গুন্দ্রুক। টক জাতীয় পাতা দিয়ে রান্না এবং গুন্দ্রুক, সরিষা, মূলা ও ফুলকপি মিশিয়ে মাটির পাত্রে একদিন বা দুদিন রেখে দিলেই হয়ে যায় গুন্দ্রুক। তকবা নামে পানীয় নেপালিদের কাছে খুবই জনপ্রিয়, যা তৈরি করা হয় ভুট্টা দিয়ে। ঐতিহ্যবাহী ও পানীয় বাঁশের তৈরি মগে বাঁশের তৈরি স্ট্র দিয়ে পরিবেশন করা হয়। আরও একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয় ঘি চা, লিকারে ঘি এবং লবণ মিশিয়ে তৈরি করা হয়। বন্ধুরা, একটি দেশের খাবারের গল্প শেষ করতে গেলে সময় ফুরিয়ে যায় কিন্তু তথ্য রয়ে যায়, আর তাই শুধুমাত্র ঐতিহ্যবাহী খাবারের তথ্যই আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। আগামীতে আবারও পরিচিত হব অন্য কোনো দেশের বা অঞ্চলের খাবারের সাথে। এমন ইচ্ছেতেই শেষ করছি দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব।
1: উত্তরণের শুরুতেই আমরা বলেছিলাম আজকের স্মরণে বরণে পর্বে আমরা একজন সঙ্গীতের মানুষের কথা শোনাব,
2: আর সেই কথাই রাখব এবার। আর তিনি হলেন আব্দুল আহাদ।
1: বিস্তারিত শুনব মোহাম্মদ আমিনুল ইসলামের গ্রন্থনা এবং উপস্থাপনায়।
5: বাংলাদেশের সংস্কৃত অঙ্গনের কিংবদন্তি সঙ্গীত সাধক, সুরকার, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক, সংগঠক, গায়ক, পরিচালক আব্দুল আহাদ। বাংলা গানের ইতিহাসে আব্দুল আহাদ এক বিরল প্রতিভা। শুধু তাই নয়, তিনি এদেশের আধুনিক ও দেশাত্মবোধক সঙ্গীতের প্রধান পথিকৃৎ। আমি সাগরের নীল, আমার দেশেরও মাটির গন্ধে, ভ্রমরের পাখনা যত দূর যাক না, শিল্পী আমি তাই কবিতা ভালো লাগে, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে। তাঁর সুর করা অসংখ্য জনপ্রিয় গানের কয়েকটি মাত্র।

1918 সালের 3রা ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন আব্দুল আহাদ। তাঁর পিতা আব্দুস সামাদ স্কুল পরিদর্শক এবং মা হাসিনা খাতুন। তাঁর পরিবারটি ছিল সে যুগের অত্যন্ত শিক্ষিত ও সংস্কৃতি মনা মুসলমান পরিবার। ছেলেবেলা থেকেই সাহিত্য ও সঙ্গীতের অনুরাগী ছিলেন। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে SSC পাশ করার পর থেকে তাঁর বাবার অমত থাকলেও মায়ের সহযোগিতা শেষ পর্যন্ত তিনি কলকাতায় সিটি কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থায় কলকাতায় অবস্থানকালে তিনি সঙ্গীত জগতের বড় বড় দিকপাল, সুবল দাশগুপ্ত, সুধীর লাল চক্রবর্তী, আব্বাস উদ্দিন আহমদ প্রমুখের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। ইতোমধ্যে IA ক্লাসের শেষ দিকে তাঁকে আবার পাবনা চলে আসতে হয়। পাবনার এডওয়ার্ড কলেজ থেকে তিনি IA পাশ করেন। 1938 সালে একদিন কাগজে শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য সরকারি বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি তার চোখে পড়ে। কোনো কিছু না ভেবেই বৃত্তির জন্য আবেদন করেন তিনি এবং মনোনীত হন। শান্তিনিকেতনে গুরুদেব রবীন্দ্রনাথের কাছে যাবার বিরল সৌভাগ্য অর্জন করেন। 1941 সালে শান্তিনিকেতনের শিক্ষা সমাপ্ত করে তিনি বোম্বেতে বোম্বাই রেডিওতে প্রোগ্রাম করতেন। কৃষ্ণচন্দ্র দের সাথে তিনি তামান্না নামে একটি সিনেমাতেও অভিনয় করেন। বোম্বাই জীবন তার ভালো লাগেনি, তিনি বোম্বাই ত্যাগের সিদ্ধান্ত নেন। এ সময় তার বিশিষ্ট বন্ধু সন্তোষ সেনগুপ্তের সহায়তায় হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানির কর্মকর্তা হেম সোমকে গান শোনাবার সুযোগ পান। হেম সোম তাঁর গান শুনে তাঁকে শুধু শিল্পী নয়, রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষক হিসেবেও তাঁর কোম্পানিতে নিয়োগ দেন। আব্দুল আহাদ প্রশিক্ষক জীবনে সূত্রপাত করেন সুধা মুখার্জিকে দিয়ে বাদল ধারা হল সারা এবং গহন রাতে শ্রাবণ ধারা, এই গান দুটি রেকর্ড করার মধ্য দিয়ে। তাঁর পরিচালনায় সুচিত্রা মিত্রের মরণ রে তুহু মম শ্যাম সমান এবং হৃদয়ের একুল উকুল, এই দুটি রবীন্দ্রসঙ্গীত বেশ আলোড়ন সৃষ্টি করে। আব্দুল আহাদ তাঁর সঙ্গীত গুরু শান্তিদেব ঘোষকে দিয়ে কৃষ্ণ কলি আমি তারেই বলি এবং বসন্ত কি শুধু ফুল ফোটার মেলা রবীন্দ্রসঙ্গীত দুটি রেকর্ড করান। বন্ধু সন্তোষ সেনগুপ্তকে দিয়ে আব্দুল আহাদ তাঁর নিজের সুরারোপিত প্রথম আধুনিক গানের রেকর্ড HMV থেকে প্রকাশ করেন। গান দুটি ছিল তুমি আমি দুই তীর সুগভীর তটিনী এবং সে পথ ধরে আসনি তুমি। 1947 সালের ভারত ভাগের পর সঙ্গীত শিল্পীদের একটি বড় অংশ এদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, ফলে তখনকার পূর্ব বাংলার রাজধানী ঢাকা ও তার বেতার কেন্দ্র প্রায় সঙ্গীত শিল্পী শূন্য হয়ে পড়েছিল। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে পড়ে ঢাকা বেতার কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানোর। এ পরিস্থিতিতে 1948 সালের মাঝামাঝিতে আব্দুল আহাদ ঢাকায় চলে আসেন এবং ঢাকা বেতার কেন্দ্রকে নতুন করে সাজানোর গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি ঢাকা বেতারে প্রযোজক হিসেবে যোগদান করেন। কর্মজীবনের শেষ পর্যন্ত তিনি রেডিওতে প্রযোজক সুরকার হিসেবে কর্মরত ছিলেন। এদেশের দেশাত্মবোধক ও আধুনিক বাংলা গানের পথিকৃৎ আব্দুল আহাদ তাঁর বর্ণাঢ্যময় কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, যার মধ্যে 1936 সালে তিনি কলকাতার অল বেঙ্গল মিউজিক প্রতিযোগিতায় ঠুংরি ও গজলে প্রথম পুরস্কার, 1962 সালে তৎকালীন রাষ্ট্রীয় পুরস্কার তামাঘা ই ইমতিয়াজ, 1969 সালে তৎকালীন রাষ্ট্রীয় পুরস্কার সিতারা ই ইমতিয়াজ, বাংলাদেশ স্বাধীন হবার পর 1978 সালে স্বাধীনতা পদক, 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণ পদক উল্লেখযোগ্য। অমর সুর স্রষ্টা এদেশের বাংলা আধুনিক ও দেশাত্মবোধক গানের জনক আব্দুল আহাদ 1994 সালের 15ই মে পরলোক গমন করেন। তাঁর প্রয়াণের মধ্য দিয়ে বাংলা গানের এক স্বর্ণযুগের অবসান ঘটে। তাঁর সৃষ্টিরা বেঁচে থাকলেও ধীরে ধীরে আড়ালে চলে যান তিনি। এরই ধারাবাহিকতায় এ কিংবদন্তি শিল্পী সুরকারকে ভুলে আছে আজকের প্রজন্ম। আজ তাঁর মৃত্যুবার্ষিকী, সুরস্রষ্টা আব্দুল আহাদের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।

0: এদিকে নানা রকম ফলের সুবাস। গ্রাম বাংলার এসব ফলে ছেয়ে গেছে শহরের অলিগলি এবং বাজার। বছরের আর কোনো মাসে এত ফলের আগমন ঘটে না, তাই তো অনেকে জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলে আখ্যায়িত করেন। আম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, লটকন, কালোজাম, বেদফল, গাব, জামরুল, আতাফল, কাউ, পানিতাল আরো অনেক রকম ফল, নানা রকম ফল আসে বাজারে।
1: আরো হয়তো অনেক পড়তে পারতাম, কিন্তু সময় কম বলে শ্রোতা বন্ধুরা এবার যার লেখা হাতে নিচ্ছে, আপনি হচ্ছেন সম্রাট এমডি ফারুক মোঘল, নলমা মোঘলবাড়ি, ছনখোলার ঘাটাল টাঙ্গাইল থেকে লিখছেন। ফলের মাস জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ এলে বাংলার বাড়ি, ধুম পড়ে যায় মেহমানদারি, আম কাঁঠাল আর দুধের হাড়ি, আড্ডা জমে বড্ড ভারী, নতুন ধানের পিঠাপুলি, হাসির রোলে মাতে গলি, লিচু জামার তালের রস, শিশুরা খায় ফলের ভোজ। ফলের মাস জ্যৈষ্ঠ এলে অনেক ফলের সঙ্গে মেলে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের যাদের লেখা পড়তে পারলাম না, আগামী সপ্তাহে আশা করি পড়ে শুনিয়ে দেবো, সময়ের কারণেই এবার আমাদের বিদায় নিতে হবে। তবে যাবার আগে বলি, আমাদের সচেতনতার মাধ্যমে আমরা রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, নিজেদেরকে সুস্থ রাখতে পারি।
0: এই যে হামের প্রাদুর্ভাব, এখানেও চাই সচেতনতা, শুনতে হবে চিকিৎসকের পরামর্শ কথা। সবার রোগমুক্ত জীবন কামনায় এবার একেবারে শেষ কথায় বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার এবং উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার।
1: আর আমি শফিকুল ইসলাম বাহার।
0: প্রকৌশল সহযোগিতা দিলেন এস এম আল জুবায়ের।
1: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন।
0: প্রযোজনা সহযোগিতা ছিলেন মাহমুদ রেজা।
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম।
0: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: আমাদের সুস্থ থাকতেই হবে,
0: ভালো কাজে মন জানি বসবেই তবে।

0: দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
1: সুপ্রিয় বন্ধুরা, জাতীয় আদর্শ ও সমকালীন জীবনের চাহিদার ভিত্তিতে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের চাই সুস্থ, সবল ও সুন্দর মনের অধিকারী নাগরিক।
2: কথায় বলে, সুস্থ দেহে সুস্থ মনের বাস, অর্থাৎ সুস্থতাই আমাদের জীবনের সব থেকে বেশি জরুরি। কেননা স্বাস্থ্যহীনতা জাতীয় শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা। তাই জাতীয় অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি করতে চাই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা।
1: আমাদের ব্যক্তিগত জীবনে স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা স্বাস্থ্যশিক্ষার মাধ্যমে উন্নত করা যায়। তাই স্বাস্থ্যশিক্ষার প্রাথমিক পাঠ শুরু হওয়া চাই আমাদের কোমলমতি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে।
2: আমাদের স্কুল শিক্ষার্থীরা যদি শিশুকাল থেকেই স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সচেতন নাগরিক হয়ে বেড়ে উঠতে পারে, তাহলে ভবিষ্যতে তারাই বাংলাদেশের যোগ্য মানব সম্পদে পরিণত হবে।
1: হ্যাঁ বন্ধুরা, আমাদের শিশুরা যথাযথ স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সুনাগরিক হয়ে বেড়ে উঠে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং খেলাধুলা সহ সকল ক্ষেত্রে দেশ গঠনে অবদান রাখুক, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে।
2: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই আজকের আয়োজন সূচি।
1: শুরুতে থাকছে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা এবং খেলা পরিচিতি।
2: এরপর থাকছে খেলোয়াড় সাক্ষাৎকার এবং ক্রীড়া সঙ্গীত। আর প্রিয় বন্ধুরা, এই সকল আয়োজন নিয়ে আপনাদের জন্য ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান। শ্রোতা বন্ধু, আশা করি অনুষ্ঠানের পুরো সময় আমাদের সাথে থাকবেন।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষ হল হোম অফ ক্রিকেট মিরপুরে।
1: অপরদিকে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 15 সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দলের নাম ঘোষণা করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।
2: অন্যদিকে ঢাকার শীর্ষস্থানীয় 12টি ক্লাবকে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খেলা এগিয়ে চলেছে 6টি ভেন্যুতে।
1: এছাড়াও দেশের শীর্ষস্থানীয় বাংলাদেশ ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপের লড়াই দারুণ জমে উঠেছে আবাহনী লিমিটেড ঢাকা ও বসুন্ধরা কিংসের মধ্যে।
2: ওদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগে 230 জন আবেদনকারীর মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছেন ইউরোপীয় দেশ ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান ও হাঙ্গেরির সাবেক জার্মান কোচ বার্নার্ড স্টর্ক। আর খেলাপ্রিয় বন্ধুরা, বিশ্ব ক্রীড়াঙ্গনের এমনই নানা খেলাধুলার খবরাখবর নিয়ে প্রথমেই শুনব সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্ব।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনা পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম, সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার সাজ্জাদ রাহাত হোসেন। রাহাত, আপনাকে ওয়েলকাম করছি।
4: অসংখ্য ধন্যবাদ জামসুল ভাই আপনাকে এবং বাংলাদেশ বেতারের সকল শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা।
3: যেই মুহূর্তে আমরা কথা বলছি, চমৎকার একটা হ্যাপি এন্ডিং নোটে আমরা স্টার্ট করছি আমাদের কথা, কেননা হোম অফ ক্রিকেট মিরপুরে নাহিদ রানার আগুনে গোলা বোলিংয়ে তার ক্যারিয়ারের দ্বিতীয় 5 উইকেট হলের মাধ্যমে বাংলাদেশ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নিতে সক্ষম হলো, তাও বড় সড় ব্যবধানে, 104 রানের ব্যবধানে। কোন জায়গা থেকে অ্যানালাইসিসটা শুরু করবেন?
4: টসে জয়লাভ করে যখন পাকিস্তান আসলে বোলিং এর সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশও কিন্তু বলছিল যে তারাও বোলিং এর সিদ্ধান্ত নিতে চেত, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম বাংলাদেশ প্রায় 1.5 দিন ব্যাট করলো, আর বাংলাদেশের লেজটা যদি একটু ব্যাট জানতো তাহলে আরো বেশি ব্যাট করতে পারতো, এবং সেটাই ইনিশিয়াল প্ল্যান ছিল। তো লেজ যেহেতু বাংলাদেশের ব্যাটিংটা অত পারে না, এই জন্য হঠাৎ করেই লেজটা গুটিয়ে গেছে। তারপরে আমরা দেখলাম পাকিস্তানও কিন্তু দ্বিতীয় দিনের এবং তৃতীয় দিনের শুরুর দিকে মোটামুটি অনেক লম্বা সময় দুর্দান্ত ব্যাটিং করেছে, এবং সেটাই আসলে বলে দেয় যে পিচটা কত ভালো ছিল। আমি দুই ক্যাপ্টেনের কাউকে খুব একটা দোষ দিব না পিচটা মিসট্রিট করাতে, কারণ এর আগে আমরা সিলেটেও যখনই আমরা সবুজ উইকেট দেখেছি বেশিরভাগ সময় কিন্তু সবুজ উইকেটগুলো কাট গ্রাস উইকেট থাকে, মানে হচ্ছে যে ঘাসটা হচ্ছে ছিটায় দেওয়া হয় তারপর সেটার উপরে হচ্ছে রোল করা হয়, কিন্তু এবার হচ্ছে একদম প্রপার লাইভ গ্রাস ছিল। তো প্রপার লাইভ গ্রাস দেখে খুব স্বাভাবিকভাবেই যে কেউ বোলিংটা নিতে চাইবে, এবং বাংলাদেশেরও কিন্তু শুরুতে 3টা উইকেট পড়ে যায়, কিন্তু তারপরে যে জিনিসটা একটু মিস মিসলিডিং হয়ে যায় ক্যাপ্টেনদের জন্য, সেটা হচ্ছে সাবকন্টিনেন্টের, শুধু বাংলাদেশ বলবো না, সাবকন্টিনেন্টের ওয়েদার তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি হয়তো পিচের উপরে ঘাস দিতে পারবো, কখনো কাদামাটি দিতে পারবো, যাই করতে পারি, কিন্তু ওয়েদার তো চেঞ্জ করতে পারবো না। এই রোদে ঘাসগুলা যখন শুকিয়ে একদম পুরো মরা ঘাস হয়ে যাবে, তারপর কিন্তু ঘাসটা অ্যাকচুয়ালি উইকেটটাকে বেঁধে রাখবে, সেটাই হয়েছে।
3: এনি হাউ, আমার মনে হয় যে কোনো দলই টেস্টে ফোর্থ ইনিংস এড়িয়ে যাবার জন্য সুযোগ থাকলে শুরুতে ব্যাট করা, ফার্স্ট ইনিংস যদি সামহাও আপনি ফেলও করেন, নিজেদের সেকেন্ড ইনিংসটাকে স্ট্রংলি ফিরে আসার সুযোগ থাকে, বিকজ ম্যাচের সেটা থার্ড ইনিংস হয়, প্রবাবলি ডে থ্রিতে ব্যাট করার সুযোগ থাকে, খুব দেরি হলেও তো ওইখানে তখনও ব্যাট করা যায়। কিন্তু ফোর্থ ইনিংস, ডে ফোর ফাইভ বা পঞ্চমদের সেকেন্ড সেশনে গিয়ে ব্যাট করা, ইভেন বাই দ্য কোয়ালিটি টিম, বেস্ট টিম, তাদের জন্য কঠিন। এই মিরপুরে আমরা এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকেও এইরকম ফাইনাল সেশনে নিয়ে গিয়ে ম্যাচ জিতে এসেছি।
4: এটাও কিন্তু বোঝা যায় না যে এত ঘাসের উইকেটে স্পিনাররা এত টার্ন পাবে, এটা কিন্তু আমি খুব সারপ্রাইজ হয়েছি। পেসাররা ভালো করেছে, বিশেষ করে ফোর্থ ইনিংসে বাংলাদেশ পেসাররা, তো তাসকিন বলেন, নাহিদ রানা বলেন, দে ওয়ার ফ্যান্টাস্টিক, এবং এটাই হওয়ার কথা ছিল। থার্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিং হ্যাটস অফ, অনেক কঠিন উইকেট ছিল ওই সময়, এবং ওই
3: জায়গাটাতে
4: খুবই সেন্সিবল
3: ব্যাটিং করেছে, ব্যাক টু ব্যাক ফিফটিজ বাই মুমিনুল এন্ড শান্ত। শান্ত তো প্রথম ইনিংসে সেঞ্চুরি করলো, তারপর তার সেলিব্রেশনটা আমি কমেন্ট্রিতে ছিলাম, দেখছিলাম, ইট ওয়াজ টু লং, টু হার্ড, কিন্তু ইমিডিয়েট পরের বলে এলবিডব্লিউ, হয় না, যে মনসংযোগে কিন্তু
4: কনসেন্ট্রেশনটা শুনে
3: মুশফিক কুড হ্যাভ বিন সেঞ্চুরিয়ান। তো দিজ আর দ্য এরিয়াজ। আমি যদি সংক্ষেপে বলি শ্রোতাদের, 413 রান করেছিল বাংলাদেশ, জবাবে 386 করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে, এই যে 27 রানের ছোট্ট একটা লিড, বাট এটাই মেন্টাল স্ট্রেংথের জায়গা ছিল বাংলাদেশ দলের জন্য, মেন্টালি বুস্টেড আপ ছিল।
4: আরেকটা জায়গা আমি একটু অ্যাড করতে চাই শামসুল ভাই, সেটা হচ্ছে যে পাকিস্তানের চাইতে বাংলাদেশের ফাস্ট বোলিং অনেক এগিয়ে,
3: এই যে এই শব্দটা বলতে পারছি, এটাও তো একটা বিশাল অর্জন। ক্রিকেটিং ওয়ার্ল্ডে পাকিস্তান সবসময় পেস ব্যাটার হিসেবে পরিচিত, এবং তাদের ইমরান থেকে সরফরাজ আহমেদ থেকে শুরু করে পরবর্তীতে আপনি দেখেন কোয়ালিটি অনেক, ওয়াকার, আকরাম, মানে অজস্র নাম আছে কোয়ালিটি।
4: টু বি ভেরি অনেস্ট, ফার্স্ট ইনিংসে আব্বাস 5 উইকেট পেলেও আমার কাছে মনে হয়েছে যে আব্বাস আসলে 5 উইকেট পাওয়ার মতো বোলিং করে নাই। আব্বাস ওয়াজ ওয়ে বেটার ইন সেকেন্ড ইনিংস, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে আব্বাস কিন্তু খুব আনপ্লেয়েবল ছিল, আমরা যদি জয়ের এলবিডব্লিউ থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখি খুবই ভালো বোলিং করেছে, কিন্তু ওভারঅল শাহিন আফ্রিদিকেও অনেক ধারহীন মনে হচ্ছিল, হাসান আলীর পেস অনেক কমে গেছে, 130-32 এর মধ্যে এই হাসান আলীকে তো আসলে আমরা চিনি না, বা পাকিস্তান ফ্যানরাও এটা আসলে এক্সপেক্ট করে না হাসান আলী, তো ওই দিক থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে ছিল। উইকেট যখন একটুখানি ফাটল ধরেছে ডে ফোর ডে ফাইভে, তখন নাহিদ রানা 145-150 যেভাবে রিভার্স সুইং করিয়েছে, যেভাবে একটু আনইভেন বাউন্স হয়েছে, তো মানে বাংলাদেশ আসলে এই ম্যাচটা সেকেন্ড ইনিংসে এত সেন্সিবলি ব্যাটিং করার পরেই জিতে গেছে।
3: এবং আমি বলবো যে টানা তিনটা জয়, এর আগে ব্যাক টু ব্যাক
4: দেশের মাটিতে প্রথম জয় পাকিস্তানের সাথে,
3: এবং পাকিস্তান সফরে গিয়ে 2024 সালে আমরা দুটো টেস্ট জিতেছি, হোয়াইট ওয়াশ করেছিলাম, প্রথমবারের মতো টেস্ট জয়ের অভিজ্ঞতা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের হয়েছিল, ইমিডিয়েট পরের এই টেস্ট ম্যাচে আবার জিতলাম। সো ইটস এ গ্রেট ক্লিনিক্যাল পারফরমেন্সেস বাই বাংলাদেশ টিম, টানা তিনটি টেস্ট জয়। অ্যান্ড ক্রিকেট এইরকমই, মেন্টাল ম্যাচিউরিটি, সেন্সিবিলিটি, নিজেকে অ্যাপ্লাই করা, নিজেকে মানে নিজের সামর্থ্য বুঝে অ্যাপ্লাই করা, এর মধ্যে সাফল্য লুকিয়ে থাকে। কম্বাইন্ড অ্যান্ড ক্লিনিক্যাল টিম এফার্ট, এই প্রথম ধারাবাহিক ব্যাটিং করেছে আমাদের, দুই ওপেনার ছাড়া সবাই মোটামুটি স্বাভাবিক ছিল, ধারাবাহিক ছিল, ইভেন সেকেন্ড ইনিংসে মিরাজ ছোট্ট কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে, যদিও লিটন ফেল করে গেছে, কিন্তু শান্ত আর মুমিনুল যে ধরনের ধারাবাহিকতা দুই ইনিংসেই দেখালো, এবং থ্রু আউট দ্য সিজন শান্ত হি ইজ অ্যামাংস দ্য রানস ইন across the format, one day century followed by test century, then again 87, ami to bolbo century ta she miss kore eshte,
4: captain
3: too much reverse sweep khele felchilen
4: captain hisebe, shantor batting gore test e 40 er upore 5 ta century koreche she captain hisebe,
3: 9 ta century tar pokkhantore matro 6 ta half century, mane conversion rate je kono bangladeshir cheye oro onek beshi,
4: ba ami chinta korchhilam je টেস্টে কি শান্ত স্ট্যাটিস্টিক্যালি অলরেডি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন কি না, আমার কাছে মনে হয় শান্ত যদি এখনও হয়ে না যায় সেই কন্টেনশনে রয়েছে, কারণ শান্তর আন্ডারে বাংলাদেশ যতগুলো টেস্ট ম্যাচ জিতেছে এবং যে কয়েকদিন সে টেস্ট ম্যাচ খেলেছে
3: ক্যাপ্টেন সময়ে সেই জয়,
4: আমার কাছে মনে হয় যে সে সেই পথে থাকবে অলরেডি যদি হয়ে না যায়।
3: স্ট্যাটস আমরা দেখে নেব ডেফিনেটলি। আমরা প্রসঙ্গটা পাল্টাতে চাই, সেকেন্ড টেস্ট সিলেট নাকি ঢাকায় নাকি চট্টগ্রামে শিফট করতে হবে শেষ মুহূর্তে, এরকম একটা গুঞ্জন গণমাধ্যমে আসছিল, বাট সেটাকে কেউ পাত্তা দেয়নি, এটা ইন্টারন্যাশনাল সিরিজ, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, তো ডিটারমাইন্ড ভেন্যুতে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন 16th অফ মে, কুড়ি তারিখ অব্দি, এবং ওখানে বৃষ্টির হানা দেবে ফোরকাস্টটাই আছে, আর এমনিতেই সিলেট বৃষ্টির প্রবণ এলাকা, কিন্তু বৃষ্টিকে পেছনে রেখেই আমাদের গেম প্ল্যান সাজাতে হবে। উইনিং নোটে শেষ করা বাংলাদেশ হয়তো ওখানে কোনো একজন পার্টিকুলার সুইমারকে রোটেশনাল পদ্ধতিতে বিশ্রাম দেবে, সেক্ষেত্রে ইবাদতের নামটা হয়তো শুরুতে আসবে, ইভেন তাসকিনও সেই বিশ্রামটা পেতে পারে। শরীফুল ক্যান হ্যাভ এ ম্যাচ, আমার মনে হয় যে নাহিদ রানা একটা উইপন, তাকে ক্রিটিক্যাল মোমেন্টে দুই তিন চার ওভারের ছোট ছোট স্পেল করানোর জন্য হলেও ক্যাপ্টেন শান্ত ওই রকম একটা বোলারকে একাদশে রাখতে চাইবে, তাকে খুব যত্ন করে ব্যবহার করা হবে, স্বল্প পরিমাণে ব্যবহার করা হবে, বাট হি ইজ শুড বি ইন দ্য প্লেয়িং ইলেভেন, ইট ইজ মাই চয়েস। তো এই জায়গা থেকে আলোচনাটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। শুভকামনা বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে, লিস্ট এ ফরম্যাটে ডোমেস্টিক এই ক্রিকেটটার দিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টানা তিনটি জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে লিড করছে। আবাহনী কিন্তু শিরোপা প্রত্যাশী দল হওয়া সত্ত্বেও তারা সাত নম্বরে।
4: এবার কিন্তু লিগের ফরম্যাটটা একটু চেঞ্জ হয়ে গেছে, কোনো সুপার সিক্স বা ফাইনাল এই ধরনের ব্যাপার নেই, একেবারে প্রপার লিগ হবে। সুতরাং মোহামেডান এবং প্রাইম ব্যাংক কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে, তিন ম্যাচ থেকে তিনটা করে ম্যাচ জয়, তো সেদিক থেকে মাত্র তিনটা রাউন্ড হয়েছে এখন পর্যন্ত, সবকিছু
3: ফুটবলের ময়দানি খবর জানাতে চাই। ফেডারেশন কাপে ফাইনালে উঠে গেছে বসুন্ধরা কিংস এবং ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালে তারা কুমিল্লার মাঠে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 গোলে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং মজার বিষয় হচ্ছে 1-1 গোলে নির্ধারিত 90 মিনিট যখন ফুরিয়ে যাচ্ছিল সেকেন্ড হাফে 5-6 মিনিটের, সেই অ্যাডেড টাইমে সৌরভ অসাধারণ প্লেসিং শটে জয়সূচক গোল করেছেন এবং ম্যাচের দুটি গোলই মোহামেডানের পক্ষে এই সৌরভ করেছেন। ঘরোয়া লিগ চলছে, পাশাপাশি ফেডারেশন কাপটা এগিয়ে যাচ্ছে এবং 19 তারিখ কিংস অ্যারেনায় ফাইনালে হোস্ট কিংস বসুন্ধরা কিংসের সাথে এমএসসির ফাইনাল।
4: দুর্দান্ত একটা ফাইনাল হবে এটা অবশ্যই আশা করব। মোহামেডান যেভাবে আসলে ব্রাদার্সকে হারিয়েছে এটা কিন্তু তাদেরকে মানসিকভাবে এগিয়ে রাখবে, কিন্তু বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলের কথা যদি আমরা বলি, দে আর এ জায়ান্ট এবং তাদের মাঠে খেলা, তো মোহামেডানের জন্য কাজটা সহজ হবে না, কিন্তু খুবই ভালো একটা ফাইনাল হবে।
3: রিসেন্ট পাস্টে আমরা ন্যাশনাল টিমের ফুটবল ম্যাচগুলোতে বাদ ভাঙা উচ্ছ্বাস দেখেছি, দর্শকদের ব্যাপক আগ্রহ দেখেছি, কিন্তু সেই আগ্রহটা এই ঘরোয়া ফুটবলের ম্যাচগুলোতে কেন দেখতে পাই না?
4: আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে একটু প্রচারণার অভাব, এটা একটা বড় কারণ। আমি বলছি না যে প্রচারণা করলে একদম ফুল হাউস হবে, কিন্তু মনে করেন যে আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি আমাদেরও কিন্তু ফুটবল লিগ কখন কি হচ্ছে, কখন কি ফেডারেশন কাপ হচ্ছে নাকি লিগ হচ্ছে, এবং সেখান থেকে রেজাল্ট বের করতে বা আগের ম্যাচগুলোতে কি হয়েছে কেউ যদি খুঁজতে যায় তাদের কিন্তু খুব কষ্ট পেতে হয়। খুব তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটু বেটারমেন্টের জায়গা রয়েছে।
3: শ্রোতা বন্ধুরা, আলোচনার শেষ ভাগে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে আগামী মাসে, মাচ অ্যাওয়েটেড ওয়ার্ল্ড কাপ অবশ্যই, এবং দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এই জন্যই বলছি যে এবারের আসরে প্রথমবারের মতো 48টা দেশ প্রতিনিধিত্ব করছে, 3টা পৃথক দেশ হোস্ট করছে এবারের ওয়ার্ল্ড কাপ, নাম্বার অফ ম্যাচেস ডেফিনেটলি বেড়েছে, এবং ম্যাচ ডে 12 জুন শুরু হচ্ছে যার ফাইনাল হবে 19 জুলাই। সো ফিফা ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি এক্সাইটিং একটা ইভেন্ট স্পোর্টস লাভারদের জন্য থ্রু আউট দ্য গ্লোব।
4: অ্যাবসলিউটলি, অলিম্পিকের চাইতেও ফুটবলের ভিউয়ারশিপ অনেক বেশি, বিউটিফুল গেম, অনেক চড়াই উতরাই থাকে, অনেক আবেগ থাকে,
3: অনেক লম্বা বাছাই পর্ব পেরিয়ে তারপর এই
4: 16টা দল বাড়ার পরেও কিন্তু তারা আসেনি, ইউরোপের সাথে ওর কম্পারিজন করতে হবে। তারপরে অবশ্যই ইটালির তো অনেক ভক্ত রয়েছে আমাদের দেশেও, একটু তো খারাপ লাগে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, ভালো একটা দল, এবং অবশ্যই তারা কাম ব্যাক করবে সেটাই প্রত্যাশা।
3: এবারের বিশ্বকাপ শুরুর আগেও আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে সমান আলোচনা হচ্ছে, স্পেন পর্তুগাল তাদেরকে নিয়েও কম আলোচনা হচ্ছে না, অর্থাৎ হট ফেভারিট যারা, জননন্দিত জনপ্রিয় দল যেগুলো, সেগুলোকে ঘিরেই ফুটবল লাভার্সরা স্বপ্ন দেখছেন তারা হয়তো শেষ চারে গিয়ে যুদ্ধ জয় করবেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে কথা হবে, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন।
1: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতার ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
2: প্রিয় বন্ধুরা, কুইজ মানেই কৌতূহল আর জানার আগ্রহ, তাই অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের জন্য ক্রীড়া কুইজ। আমাদের আজকের ক্রীড়া কুইজ হল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁর টেস্ট ক্রিকেট কেরিয়ারের কততম সেঞ্চুরি করেছেন। প্রশ্নটি আবারও বলছি, সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁর টেস্ট ক্রিকেটে কেরিয়ারের কততম সেঞ্চুরি করেছেন। তাহলে বন্ধুরা ভাবতে থাকুন আর আমাদের শুনতে থাকুন, কুইজের উত্তর পেয়ে যাবেন অনুষ্ঠানের শেষ অংশে।
1: বন্ধুরা, খেলাধুলায় শক্তি এবং ফিটনেসের কোনো বিকল্প নেই, কিন্তু সব খেলাতেই সমান শক্তির প্রয়োজন হয় না। পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ শক্তির প্রয়োগ হয় ভারোত্তোলন ও দ্বন্দ্ব ক্রীড়া বা রেসলিংয়ে। আমাদের দেশে এই শক্তি প্রয়োগের খেলা ভারোত্তোলনের ফেডারেশন রয়েছে, যে ফেডারেশনের আওতায় ছেলে মেয়ে উভয়েই ভারোত্তোলক হয়ে খেলছেন এবং দেশ বিদেশে দেশের হয়ে আলো ছড়াচ্ছেন। বন্ধুরা, এ পর্যায়ে খেলা পরিচিতি পর্বে শোনাব ভারোত্তোলন খেলা সম্পর্কে একটি প্রতিবেদন, উচ্চারণে মোহাম্মদ মিজানুর রহমান।
5: সুস্থ ও সবল দেহ এবং প্রফুল্ল মনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। নিয়মিত খেলাধুলা আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করে। পৃথিবীতে নানা ধরনের অসংখ্য খেলাধুলার প্রচলন রয়েছে। আজ আমরা শুনব ভারোত্তোলন নিয়ে কিছু কথা। মানব ইতিহাসের প্রথম দিকেই ভারোত্তোলনের ধারণাটি প্রথম প্রচলিত হয়েছিল। এটি আধুনিক অলিম্পিকের অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় ইভেন্ট। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, গ্রিসের খেলোয়াড়েরা ভারোত্তোলনে বেশি পারদর্শী। 1891 সালে প্রথমবারের মতো ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। 1896 সাল থেকে নিয়মিতভাবে অলিম্পিকের মতো বৈশ্বিক ইভেন্টে ভারোত্তোলন স্বমহিমায় ঠাঁই পেয়েছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট হিসেবে ভারোত্তোলন খেলার কিছু নিয়মকানুন রয়েছে। এ সকল নিয়মকানুন আন্তর্জাতিক ভারোত্তোলন সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। হাঙ্গেরির বুদাপেস্টে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। সংস্থাটি 1905 সালে প্রতিষ্ঠিত হয়। ভারোত্তোলনে স্নাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক এই দুটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একজন ভারোত্তোলক তিনবারের ভারোত্তোলনের জন্য প্রচেষ্টা চালান এবং সর্বাধিক দুবার সর্বোচ্চ সফলতার যুক্ত করে ফলাফল অন্তর্ভুক্ত করা হয়। 2000 সালে পুরুষদের পাশাপাশি অলিম্পিকে মহিলাদের ভারোত্তোলনের ইভেন্টও অন্তর্ভুক্ত করা হয়। পুরুষদের ক্ষেত্রে 56 কেজি ব্যান্টনওয়েট, 62 কেজি ফিদারওয়েট, 69 কেজি লাইটওয়েট, 77 কেজি মিডিলওয়েট, 85 কেজি লাইট হ্যাভিওয়েট, 94 কেজি মিডিল হ্যাভিওয়েট এবং 105 কেজি হ্যাভিওয়েট, যা মহিলাদের ক্ষেত্রে একটু কম। তাদের জন্য 48, 53, 58, 63, 69 এবং 75 কেজি। অন্যান্য খেলাধুলার পাশাপাশি ভারোত্তোলনের মতো ইভেন্টেও বাংলাদেশের খেলোয়াড়েরা সামনের দিনে সুনাম বয়ে নিয়ে আসবে, এটি আমাদের প্রত্যাশা।
2: প্রিয় শ্রোতা, সুপ্রতিষ্ঠিত খেলোয়াড়দের খেলোয়াড়ি জীবনের কথা শুনে তরুণ খেলোয়াড়রা উৎসাহিত হয়ে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেন এবং সে লক্ষ্যে নিজেকে তৈরি করে থাকেন, আর এই কারণে আমরা নিয়মিতভাবে ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সাক্ষাৎকার প্রচার করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ শোনাব বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আহমেদ বিন পারভেজ।
6: কথা বলছি নুরুল হাসান সোহানের সঙ্গে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে উইকেট কিপার হিসেবে, মিডল অর্ডার ব্যাটার হিসেবে, খেলোয়াড় হিসেবে ভালো পারফর্ম করার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন একটা সময়। অনেক হার্ডশিপস পার করতে হয়েছে নুরুল হাসান সোহানকে। শুরুতেই সোহানের কাছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ারটা অন্য অনেক ক্রিকেটারের থেকে খানিকটা ভিন্ন, কারণ অনেক সংগ্রাম করে দলে ঢুকতে হয়, একটু খারাপ পারফরমেন্স হলেই আবার আপনাকে নিয়ে কিন্তু কথাটা ওঠে, তো এই ওভারঅল ব্যাপারটাকে আসলে কিভাবে আপনি নেন?
7: আসলে ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, তো আমার ক্ষেত্রে হয়তো এই জিনিসটাই প্রতিটা ম্যাচে আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ একটা ম্যাচ খারাপ করলে আসলে অনেক বেশি কথা হবে আমাকে নিয়ে এবং আমি এটা ধরেই নিয়েছি। তো সেই দিক থেকে যেটা বললাম যে নিজের ক্যাপাবিলিটি নিয়ে আরো কাজ করার চেষ্টা করতেছি। আসলে যদি ফরম্যাট ওয়াইজ চিন্তা করি, আসলে ন্যাশনাল টিমে যখন ব্যাটিং করি মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করি, তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টিমের ডিমান্ডটা এবং সিচুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট থাকে রাদার দেন কত রান আমি করতেছি। কারণ টপ অর্ডারে যদি আমরা 50-100 ধরি, লোয়ার মিডল অর্ডারে 20-30-40 এটা অনেক ভালো স্কোর মানে টিমের সিচুয়েশন অনুযায়ী। ওই জিনিসটা আসলে ফুলফিল করতে চেষ্টা করতেছি এবং আমার কাছে মনে হয় যে ওয়ান ডেতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওইটা করার। আর যেটা বললাম যে ট্রাস্ট আরও নিজের ওই ক্যাপাবিলিটি বাড়ানোর চেষ্টা করতেছি এবং মেন্টালি আরও ভালো মতো যাতে ব্যাক করতে পারি ওইটা নিয়ে কাজ করতেছে, যাতে এক দুইটা ম্যাচ সুযোগ পেলেই আসলে নিজেকে প্রুভ করতে পারি আবার। কারণ আমার কাছে যেটা বললাম যে প্রতিটা ম্যাচই আমার কাছে ইম্পর্টেন্ট, একটা ম্যাচ খারাপ খেললেই আসলে অনেক বেশি কথা হবে না আমাকে নিয়ে এবং আমি এটা ধরে নিয়েছি।
6: এমনিতে নুরুল হাসান সোহান, আপনার পছন্দের কোনো ফরম্যাট আছে নাকি বা এমন কোনো ফরম্যাট যেখানে আপনি নিজে খেলতে কমফোর্টেবল ফিল করেন?
7: না, আমার কাছে মনে হয় যে মানে এক্সপেকটেশন খুব বেশি নাই, কারো কাছেই কোনো কিছু নেই, নিজের উপর এক্সপেকটেশনটা অনেক বেশি, আসলে ওইটাই ফিল করার চেষ্টা করব। এবং বললাম নামটা যেহেতু সোহান, মেন্টালি ওইভাবে তৈরি করতে চাই যাতে এরকম টাফ সিচুয়েশন গুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারি।
6: সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে, বিশ্বকাপ আছে, এইসব নিয়ে কি আপনার আলাদা কোনো ভাবনা কাজ করছে এই মুহূর্তে প্রস্তুতির দিক থেকে?
7: বিশ্বকাপ তো আসলে অনেক সামনের ভাবনা, আসলে ওইভাবে এখন চিন্তা করি নাই বা চিন্তা আসতেছে না। বাট যেটা বললাম নিজের প্রসেসটা ফলো করতে চাই অবশ্যই, যেটা বললাম যখনই যেখানে সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং আমার কাছে মনে হয় যে সময়টা আমাকে আরো বেশি স্ট্রং নিজেকে কাজ করার জন্য আরো বেশি পরিণত করার জন্য একটা সময় পেয়েছি, তো ওইটাই আসলে কাজে লাগাতে চাই। ছোটবেলার থেকে আমি সুজন ভাই এবং বাবুল স্যারের কাছে কাজ করে আসি, তো আমি ওদিক থেকে কমফোর্টেবল এবং আমার কাছে মনে হয় যে কোনো কিছু নিয়ে ডিসকাস করতেও তাদের সাথে ডিসকাস করবো এবং কীভাবে নেক্সট প্ল্যান করা যায় এটা নিয়েও আলোচনা করবো। ইভেন্টুয়ালি ক্যাম্পে বা জিমের কাছ থেকে যতটুকু সহায়তা চাওয়া হয় ও সবসময় হেল্পটুকু করে।
6: তো ফিজিক্যাল ফিটনেস প্রিপারেশন এসবের পাশাপাশি আসলে একজন ক্রিকেটারের জন্য মেন্টালি ফিট থাকাটা বা মেন্টালি নিজেকে প্রস্তুত রাখাটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট?
7: এটা আসলে নিজের পার্সোনালভাবে চিন্তা করতেছি এবং যেটা বললাম যে আলাদা ট্রেনার রেখে এবং স্কিল কোচ আলাদা কথা বলে এবং একসাথে মাইন্ড ট্রেনিং এর কাজ করে নিজেকে গুছাতে যাচ্ছি, তো এটা আসলে একটা প্ল্যান করা হচ্ছে ইনশাল্লাহ। হয়তো ওইভাবে বলা যাচ্ছে না, বাট ইনশাল্লাহ প্ল্যান করতেছি ভালো কিছু করারই। আমি দেখেন আমার পার্সোনালি লাইফ আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করি, হয়তো মানুষ ভালো বলে খারাপ বলে, হয়তো অনেক সময় না বুঝে অনেক কথা বলে, বাট আমার পার্সোনাল পারসেপশন থেকে আমি এটা লাইক করি না কারোর সাথে কথা বলা বা কোনো কিছু করার। এবং ইভেন্টুয়ালি আমাকে যদি বাদ দেওয়া হয় আমি এটার কারণ খুঁজতে চাই না যে কীভাবে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে, পারফরমেন্স খারাপ ছিল না ভালো ছিল। আমার কাছে সবসময় আমি যেটা ফিল করি হয়তো যদি বাদ দেওয়া হয় কোনো ল্যাকিংস যদি থাকে ওই জিনিসটার ইম্প্রুভ করার চেষ্টা করি। তো পার্সোনালি আমি কারোর সাথে এটা নিয়ে কথা বলতে খুব বেশি আগ্রহ ফিল করি না, ইভেন্টুয়ালি আমার কাছে এটা ম্যাটারও করে না। আমি যেটা বললাম যে নিজের উপর এক্সপেকটেশন অনেক অন্য কোনো কিছুর থেকে, সেটাই আসলে ফুলফিল করার জন্য যতটুকু অ্যাবিলিটি আছে অ্যাবিলিটি 100% চেষ্টা করতে পারি। হয়তো অ্যাবিলিটিরও কিছু সীমাবদ্ধতা আছে, বাট ওই জিনিসগুলো
6: নুরুল হাসান সোহান, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
1: শ্রোতা বন্ধুরা, এবার সময় হল ক্রীড়া কুইজের উত্তর জানিয়ে দেবার। হ্যাঁ শ্রোতা, কুইজের উত্তরে বলছি, সদ্য সমাপ্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের মধ্যকার ঢাকা টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁর টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেছেন। আমি আবারও বলছি, শান্ত ঢাকা টেস্টে নবম সেঞ্চুরি করেছেন। কি বন্ধুরা, সঠিক উত্তরের সাথে আপনার উত্তর মিলেছে তো?
2: নিশ্চয়ই উত্তর মিলিয়ে দেখবেন এবং জেনে রাখবেন এই সকল কুইজের উত্তরগুলো। আমরা এবার চলে যাব পরবর্তী আয়োজনে এবং সেই আয়োজনে কিছুটা সময় আমরা ভাসব সুরের ভুবনে। চলুন শোনা যাক একটি ক্রীড়া সঙ্গ।

0: প্রিয় বন্ধুরা, চলার পথে কখনো কখনো আমাদের থেমে যেতে হয়, তাই আমাদের সময় হয়েছে বিদায় নেয়ার।
1: তাই বিদায় বেলায় যেতে যেতে বলে যাই, ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী,
0: এবং আমি জামিলুর রহমান,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম,
1: আর বন্ধুরা ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নৌশিন।
0: আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনারা ক্রীড়াঙ্গনের সাথে থাকুন আর থাকুন বাংলাদেশ বেতারের সাথে।
1: শুভরাত্রি।

নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণের নৌচালক এবং নৌমালিকদের সমন্বিত সচেতনতা নৌ দুর্ঘটনা প্রতিরোধে খুবই জরুরি ও অপরিহার্য। নৌ দুর্ঘটনার প্রতিরোধে যাত্রীদের প্রতি অনুরোধ, অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে ভ্রমণ করবেন না, খারাপ আবহাওয়ায় লঞ্চ যাত্রা করবেন না, জীবনের ঝুঁকি নেবেন না, শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে উঠানামা করুন, তাড়াহুড়ো করতে গিয়ে জীবনের ঝুঁকি ডেকে আনবেন না, চালকদের প্রতি অনুরোধ। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না এবং বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি লঞ্চে রাখুন ও লঞ্চ চলাচলে নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। যাত্রার পূর্বে ইঞ্জিন পরীক্ষা করুন এবং আবহাওয়ার সংকেত মেনে চলুন। পথে বিপদের আশঙ্কা দেখা দিলে দ্রুত লঞ্চ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন। ঘাটে ভেড়া এবং ছাড়ার সময় সতর্কতা অবলম্বন করুন। বৈরী আবহাওয়ায় নৌযান চালাবেন না, নিজের ও সকলের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন ভক্তিমূলক গান। মোহাম্মদ আবু বকর সিদ্দিকের কণ্ঠে গীতিকার জি কে দত্ত, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

নিশাত আফজা আরজুর কণ্ঠে নজরুল সঙ্গীতের মাধ্যমে শেষ হয়ে গেল ভক্তিমূলক গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এবারে শুনবেন দেশের গান। কে এম আবদুল্লাহ আল মর্তুজা মোহিনের কণ্ঠে এ কেমন দেশ আমার। গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন আনিসুর রহমান তনু।

সুপ্রিয় শ্রোতা, দেশের গানে এবারে শুনবেন মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ানের কণ্ঠ। গীতিকার গোলাম সরওয়ার সলুক, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ওয়াহিদা পারভিন। আগামী বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন সময়সূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে এ বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতিমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেন, ফল সেমিস্টার ধরার সুবিধার্থে এইচএসসি পরীক্ষা জুন জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সমন্বয়ে তাগিদ দেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের রিডিং হ্যাবিট বা পড়ার অভ্যাস বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছে সরকার। প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানী করায়েলবস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তাঁর দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিনি ৩ দিনব্যাপী প্রদর্শনীতে ৭টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিতামূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়, জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। ঢাকা আবহাওয়াফি জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের ফলে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা এবং কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বলবেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কামার পথে সকাল আটটা দশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক আমাগো বাড়ির বউ শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে। রচনা আফতাব আহমেদ, প্রযোজনা ফরিদ আলী। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা চারটা পাঁচ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসরে বাধা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম একশো দুই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতে অনুষ্ঠানে শুনবেন নাটক চুমকি, রচনা ও প্রযোজনা সাদেকুর রহমান। সবশেষে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্জে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা ও কুমিল্লা অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 72%, সন্ধ্যায় 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16, অস্ত যাবে সন্ধ্যা 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে এফএম 102 মেগাহার্জে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে, তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শুনলেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশতি অধিবেশন শুরু হলো।

0: শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 102 মেগাহার্টজ। অনুষ্ঠান উপস্থাপনায় আমি মোহাম্মদ রিয়াদ হোসাইন
1: আর আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
0: প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, শামি মাহমেদ, এস এম আল জুবায়ের, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে পুলক রঞ্জন।
1: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের নিশুতি অধিবেশনে যা যা থাকছে। রাত ১২টায় শুনবেন বাংলা সংবাদ, রাত ১২:০৫ ইংরেজি সংবাদ, রাত ১২:১০ দেশের গান, রাত ১২:১৫ নিশুতির নাটক চুমকি রচনা ও প্রযোজনা সাদেকুর রহমান, রাত ১:১৫ শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, রাত ১:৪০ মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, রাত ২টায় আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের আয়োজন, রাত ২:৫০ নজরুল সঙ্গীত এবং রাত ২:৫৫ আবহাওয়া বার্তা। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য অধীনের অনুষ্ঠান পরিচিতির মাধ্যমে শেষ হবে আজকের নিশুতি অধিবেশন।

0: জানুয়ারি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা 6 জুন থেকে শুরু হবে। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন সময়সূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে এ বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা 7 জানুয়ারি শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 6 জুন এবং শেষ হবে 13 জুলাই। ইতিমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন বলেন, ফল সেমিস্টারের ধরার সুবিধার্থে এইচএসসি পরীক্ষা জুন জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশের 2 মাসের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজেসির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সমন্বয়ের তাগিদ দেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের রিডিং হ্যাবিট এবং পড়ার অভ্যেস বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে সরকার। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর করাইলবস্থিতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে ঘুরে দেখেন। বাণিজ্য শিল্প এবং বস্ত্র এবং পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 2nd বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। 3 দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়, জনগণের ইচ্ছা রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এ সময় তিনি কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। ঢাকা আবহাওয়াবিদ জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা এবং কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দি নিউজ রেড বাই শাহনাওয়াজ পারভীন। দ্য নেক্সট ইয়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস উইল বিগিন ফ্রম 7th January অ্যান্ড উইল এন্ড অন 6th February। Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan revealed this at a press conference at the Secretariat today. He said next year's higher secondary certificate HSC and equivalent examinations will start on 6 June and will be continued till 13 July. Dr. A.N.M. Ehsanul Haq Milan said the examination routines have already been finalized and will be published soon. The government announced the significant change in the schedule of SSC and HSC examinations, a bid to save students valuable academic time and align the country's education calendar with international standards. Prime Minister Tariq Rahman's wife, the Vice President of the G.R. Rahman Foundation and a renowned cardiologist Dr. Jobada Rahman, has launched the Shishu Sorgo model program as part of the move for ensuring healthcare and rehabilitation services for children with disabilities. She inaugurated the program as a chief guest at a function at Koral Slum in the capital today under the initiative of the Ministry of Health and Family Welfare. Earlier, Dr. Jobada Rahman visited different stalls displaying educational materials and daily essentials for children with special needs at the venue. State Minister for Health and Family Welfare Amy Muhit spoke at the function as the chief guest. Commerce, Industries and Textiles and Jute Minister Khondokar Abdul Muqtadir has called on China to invest in environment-friendly technology-based textile industries to reduce the bilateral trade deficit. He made the call while speaking at the opening ceremony of the three-day Second Bangladesh-China Green Textile Expo 2026 being held at the Boshundhara International Convention Center in the capital today. The minister said Chinese investment, technology and innovation are crucial to make Bangladesh's textile and garments industries more competitive and sustainable. He also called for Chinese investment in reviving closed state-owned mills and factories, modernizing the jute sector, expanding renewable energy and promoting green industrialization. Speaking on the occasion, Chinese Ambassador to Dhaka, Yao Wen, assured of all kinds of technical cooperation in the green textile sector. After the inauguration, the minister visited different stalls at the expo. Information and Broadcasting Minister Johiruddin Chopon has called upon the government employees to make efforts in building an efficient, accountable and technology-driven administration to fulfill public expectations and their well-being. He said these at a view exchange meeting with officials from different wings of the ministry in the capital today. The Information and Broadcasting Minister said the state is not the personal device of any individual or government, rather the will of the people is the main driving force behind running the state. The collective opinion of the people drives the state. The responsibility of an elected government is to transform that will into welfare-oriented activities, he said. International Crimes Tribunal has ordered the arrest and imprisonment of the former minister Dr. Deepumuni, journalist Muzammil Babu and Farzana Rupa in a case filed over the 2013 Shapla Chotur massacre during a rally of Hifazat-e-Islam Bangladesh. International Crimes Tribunal 1, chaired by Justice Mohammad Ghulam Murtuja Mojumdar, passed the order today. The prosecution alleges that from the beginning, they portrayed Hifaz's grand rally as provocative in broadcast and later played a role in diverting the Shapla Chotur killings to a different direction and concealing information regarding the deaths. Dhaka Meteorological Office says the formation of thunderclouds is likely and it may continue over the country. Under its influence, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Mamsing and Silur divisions till 6 p.m. on Saturday next. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Silur division. Meanwhile, forecast valid till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary west or northwesterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Dhaka and Kumila. River pools in these areas are to host cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Beta, Dhaka. প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। আগামী বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সাত

রচনা ও প্রযোজনা সাদিকুর রহমান। নাট্যানুষ্ঠান

0: Excuse me.
1: Sir, what can I do for you?
0: If you don't mind, are you a newcomer?
1: Yes, sir.
0: Oh, I see. By the way, hotel manager Shuchil Rai ki ekhono achen?
1: Ji.
0: Ami ki onar sathe.
1: Oi to uni ashen. Oshubidha nei, sir. Ami o apnar proyojone aste pari.
0: That's right. But
2: hello, Mr. Suman.
0: Oh, hi.
2: I was expecting you, huh?
0: Is it? How lucky I am.
2: Lucky hobar ki ache? Proti bochori te apni ashten. Idanin ko bochor.
0: Thiki bolechen. Tobe janen manager sahab. Dukher ratri bhor hoy na. Amaro shomoy puray na. Majkhane koto bochor desher baire change e giyechhilam.
2: Tai bolun. Thako sob kotha. জার্নি করে এসেছেন, বিশ্রাম নিন, তারপর চুটি আলাপ করা যাবে। মিস্টার কামাল, জগদীশ কোথায়?
1: দেখছি স্যার।
0: জগদীশ এখনো আছে?
2: যাবে কোথায়, আপনার কথা স্মরণ করে সব সময়।
3: নমস্তে বাবুজি।
0: জগদীশ কেমন আছে?
3: আপনার দোয়া বাবুজি।
2: সে তো বুঝলাম, এখন সাহাবকে 7 নম্বর ঘরে নিয়ে যাও।
3: বাবুজির বালা মাল
0: এই তো যা দেখছো এখানে।
1: এক্সকিউজ মি স্যার, রুম নাম্বার 7 তে একজন ভদ্র মহিলা,
2: ওনাকে অন্য রুম দিয়ে দিন। সুমন সাহেব তো আবার 7 নম্বর রুম ছাড়া অন্য কোথাও থাকেন না।
0: সো নাইস অফ ইউ। বুকের ভেতরে একরকম পচন ধরেছে, আত্মবিশ্বাস জয়ের প্রত্যাশা সব উবে গেছে। কাঁটা বেঁধা দিন রাত্রি কেমন নারকীয় উল্লাসে কাঁপে, ফুরায় না সময় যন্ত্রণার। বড় বেশি নিঃসঙ্গ লাগে নিজেকে, মনে হয় সেই কবে কোন কালে বসন্ত এসেছিল। বুকের বাতি ঘরে জ্বলেছিল আলো, সেই বাতি ঘর দেখে আসেনি কোন নাবিক দুরন্ত সাগর পাড়ি দিয়ে। প্রেমে আর আনন্দ হয়নি, মিলেমিশে একাকার। তবে কি অনেকের অন্ধকারই হবে অমোঘ সত্য? কে কে এলো? কাম ইন প্লিজ। ম্যানেজার সাহেব আপনি?
2: হ্যাঁ, ডিউটি শেষ করে ফিরছিলাম, ভাবলাম দেখা করে যাই।
0: ভালোই হলো। আচ্ছা ম্যানেজার সাহেব, ওই গান কোন রুম থেকে আসছে?
2: পাশের রুম থেকে।
0: ও, ভদ্রলোকের রুচি আছে।
2: ভদ্রলোক নয়, ভদ্র মহিলা।
0: মহিলা?
2: হ্যাঁ, বিপদে পড়ে এসেছেন।
0: বিপদ?
2: জীবনে কোথাও হয়তো হোঁচট খেয়েছিলেন, তাই ক্যাসেটেই বিরহের গান, অনেকটা আপনার মতোই।
0: কিছু বলছিলেন?
2: না, বলতে এসেছিলাম কবছর তো আসেননি, এবার আগে ভাগেই চলে এলেন যে।
0: জি,
2: জগদীশকে বলেছি আপনার সঙ্গ দেওয়ার জন্য, প্রয়োজনে ওকে ডাকবেন, আমি আসি।
0: আসবেন?
2: রাত তো আর কম হলো না, বেলকনিতে আর বেশিক্ষণ দাঁড়াবেন না, পাহাড়ি বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। আসি সুমন সাহেব।
0: আচ্ছা আসুন। পূর্ণিমা রাতে জ্যোৎস্নার আলো মোমের মতো ঝরে, আর আমার হৃদয়

0: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার আকাশের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারে আমি ক্লান্ত প্রাণে এক বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে এক, আমি ক্লান্ত, আমি ক্লান্ত। কে কে কে আবার ওই আবারও সেই একই হাসি? কে কে? ও আমার পুটটা কাঁপছে এই অন্ধকার রাত্রিতে, কার হাসি? আকাশে চাঁদ আছে কিন্তু কালো মেঘের আড়ালে অস্পষ্ট ছোট্ট চাঁদটা কিছুতেই তেমন ভাবে চোখে পড়ছে না, তবে তবে হাসিটা যেন কেমন পরিচিত মনে হচ্ছে। কে কে হতে পারে এই নারী? ওই ওই ওই আবারও হাসে, ওই দিকটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায়। আমাকে দেখতেই হবে, দেখতেই হবে। পাহাড়ে ঘেরা বন বনের আপটালে কে কে আমাকে নিয়ে এই নিষ্ঠুর খেলা খেলছে? কে? আমাকে দেখতেই হবে। ও ও ওই দিকটায়, ওই দিকটায়। কে কে তুমি? কে? কত বলছো না কেন? কে কে কে তুমি? কে কে তুমি? কে? কথা বলছো না কেন? কে?
1: কি হলো, চুপ কেন? আমার কণ্ঠ শুনে চিনতে পারছো না?
0: না।
1: মিথ্যে কথা, মিথ্যে কথা। চিনতে পারছো ঠিকই, কিন্তু না চেনার ভান করছো।
0: কি করে চিনবো বলো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না।
1: দেখতে পাচ্ছ না?
0: না।
1: এই তো আমি এখানে।
0: কোনখানে?
1: এইখানে।
0: না না, আমি তো দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো। আমি আমি
1: ও তুমি তুমি অন্ধ? ও হ্যাঁ হ্যাঁ, তুমি অন্ধ। চোখের জ্যোতি না হারালেও মনের জ্যোতি হারিয়েছ।
0: মিথ্যে মিথ্যে, এসব তোমার উদ্ভট কল্পনা। আমি আমি সব দেখতে পাচ্ছি, ওই আকাশ, এই মাটি, অন্ধকারে কালো ছায়, বন বনানি, পাহাড়, সব সব সব। চলে যাচ্ছ কেন? শোনো শোনো শোনো, শুনে যাও।
2: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে ঋষিটি অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অসত ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত ক্লান্ত।
0: কে কে কে হেঁটে যায়? কে কে প্লিজ কেঁদো না, কেঁদো না। আমি আমি অবলা নারীর কান্না সইতে পারি না। শোনো শোনো, তোমার দুঃখ কি খুলে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই দুঃখকে লাঘব করতে।
1: শুনে আশ্বস্ত হলাম, কিন্তু ভরসা পাচ্ছি না।
0: কেন?
1: তুমি যে অন্ধ।
0: হ্যাঁ, কে কে বললো আমি অন্ধ?
1: কেন, একটু আগেই না বললে তুমি কিছুই দেখতে পাচ্ছ না?
0: বুঝেছি বুঝেছি, তুমি সেই নারী, সেই হাসির উপর ছড়িয়ে আমাকে বিভ্রান্ত করতে চেয়েছিলে।
1: মিথ্যে কথা, আমি তোমাকে বিভ্রান্ত করতে চাইনি, তোমার মনের বন্ধ দুয়ারটা খুলতে চেয়েছিলাম, যেখানে বিস্মৃতি এতটুকু আলোর ছোঁয়া পেলে তুমি তোমাকে খুঁজে পেতে, আমাকে চিনে নিতে।
0: এত রাতে কেন তুমি আমাকে নিয়ে পরিহাস করছো? বিশ্বাস করো, আমি ক্লান্ত, খুব ক্লান্ত।
1: আমিও আমিও ভীষণ ভীষণ ক্লান্ত। অসহায় নাবিকের মতো আমি আমার ব্যথার সাগর পাড়ি দিতে পথ খুঁজছি।
0: আমিও
1: জানি, কিন্তু অন্ধের মতো হাল ধরে কি ব্যথার সাগর পাড়ি দেওয়া যায়?
0: অন্ধ হলে তো ভালোই হতো, কিছুই দেখতাম না, কিছুই বুঝতাম না, সইতে হতো না এত যাতনা। কিন্তু দুঃখ কি জানো,
1: কি
0: আমি সবই দেখি।

0: পারি না।
1: কেন কেন পারো না?
0: বিশ্বাসটা নিয়ে কেউ কিছু বলে না, এগিয়ে আসে না।
1: এই তো আমি তোমার সেই বিশ্বস্ত একজন।
0: তবে তবে ধরা দিচ্ছ না কেন? কেন তোমায় দেখতে পাচ্ছি না?
1: কারণ আমি যে একাদশীর জ্যোৎস্নার সাথে মিশে আছি।
0: তার মানে তুমি ধরা দেবে না?
1: দেব, তবে আজ রাতে নয়, বুদ্ধ পূর্ণিমার রাতে।
0: বুদ্ধ পূর্ণিমা? তবে তবে কি তুমি যাও না, যাও না, শোনো শোনো, যাও না। জগদীশ, জগদীশ, না, বাইরে আধার এখনো ছায়া ফেলে আছে, তার মানে রাত কাটেনি। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ।

0: Babu Sahab. Babu Sahab. Huh? Hey, Jacha.
1: Do. Jagadish.
0: Babuji.
1: Tea garden manager, এখন কি বলতে পারো?
0: শুনেছি নতুন ম্যানেজার আসিয়াছেন বাবুজি, কিন্তু চিন পরিচয় হয়নি।
1: ও, তাহলে তো মুশকিল হলো।
0: কেন বাবুজি?
1: পুরনো জায়গা, কত স্মৃতি বিজড়িত, চেয়েছিলাম ঘুরে আসব।
0: এটা কোনো কথা হলো বাবুজি? আপনি হলেন গিয়ে পুরানো বাবু, আপনার কোনো অসুবিধা হবে ক্লাই বাবুজি,
1: তাই
0: দেবে আর কি। কত বাবু আসে যায়, কিন্তু আপনার নাম সবার মুখে মুখে এখনো আছে বাবু সাহেব।
1: কি করে জগদীশ?
0: সে আর বলতে বাবুজি, চুমকি তো মরিয়া গিয়া ভি বাঁচিয়া আছে বাবুজি।
1: তার মানে চুমকি নেই?
0: হ্যাঁ গো বাবু সাহেব, চুমকি নাই।
1: তাহলে তাহলে আমার সন্তান?
0: ও ভি নাই বাবুজি।
1: না না না না না, এ হতে পারে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। জগদীশ, জগদীশ, আমি আমি সর্দারের সাথে দেখা করব।
0: এ সর্দার? সে সর্দার নেই বাবুজি, ও নেই আছে। বেচারা এখন চুমকি লাগিয়া কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে গো বাবুজি।
1: তাহলে
0: আপনি চুমকিকে ভুলিয়া চান বাবুজি?
1: ভুলে যাব, ভুলে যাব। আমি আমি আমি চুমকিকে ভুলে যাব। জগদীশ, তুমি কেন বুঝছো না, চুমকি আমার বৈধ স্ত্রী
0: বাবুজি,
1: ওকে আমি বিয়ে করেছি।
0: সর্দার সে কথা মানে ক্লায় বাবুজি, এখন আপনি ওখানে গেলে ওরা ওরা আপনাকে থাক থাক বাবুজি, ওসব কথা থাক। আপনি চা বাগানের ছোট বাবুজি ছিলেন বাবুজি, মনে নাই? আপনি সব জানেন। আমি আর কি বলি বাবুজি, আমি আমি চলি বাবুজি, আমি চলি।
1: জগদীশ, চলি জগদীশ, জগদীশ। জগদীশ যা বলে গেল তা কি সত্যি? হয়তো বা সত্যি। না, জগদীশ তো কোনো সময় মিথ্যা কথা বলে না। তবে কি, তবে কি সত্যি সত্যি আমার চুমকি আর নেই? কয়েক বছর আগে চাকরি ছেড়ে দেবার পর যখন এই হোটেলে উঠেছিলাম, তখন গোপনে জগদীশই চুমকিকে খবর দিয়েছিল। দেখা হয়েছিল চুমকির সাথে, লুকিয়ে।

0: এক নিরালায় নির্জনে। ও তখন আমাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে চাপা কান্নায় একেবারে ভেঙে পড়েছিল। তখন মনে হয়েছিল কোনো ঝড়ো রাতে বাসা থেকে ছিটকে পড়া অবস্থায় পাখির শাবকের মতো তার সারা অঙ্গ ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তার বুকের ভিতরে হৃৎপিণ্ডটা জোরে জোরে হাতুড়ি পেটা করছে। আমি আমি কতভাবে তাকে সান্ত্বনা দিতে চাইলাম, পারলাম না। বারবার কি কথা বলতে গিয়ে চুমকি কান্নায় আবেগে বলতে পারল না। শুধু একটা কথাই সে বুঝাতে চেয়েছিল,
1: বাবুজি বাবুজি আমার আমার কি হবে বাবুচা, আমি কি লিয়া বাঁচবে, ওরা ওরা তোর বাচ্চাকে মারিয়া ফেলিবে, ওরা তোর বাচ্চাকে মারিয়া ফেলিবে বাবুজি, তুই তুই আমাকে অন্য কোথাও লিয়া চলে, অন্য কোথাও লিয়া চলে বাবুজি।
0: কোথায় নিয়ে যাব আমার চুমকিকে, কোথায় নিয়ে যাব? যৌবনে চাকরি করতে এসে ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর মন দিয়া নিয়া, কত কি। কিন্তু এ ভালো লাগা যে ভালো নয় তা তো বুঝিনি আমি, আর তাই বুঝি লুকিয়ে বিয়ে করা। যার স্বীকৃতি ওরা দিল না, বিদ্রোহ করলো, অভিযোগ করলো, উপরে চাকরি হারিয়ে আমি কাপুরুষের মতো চলে গেলাম। পেছনে তাড়া করে ফিরতে লাগলো চুমকির স্মৃতি, বারবার ফিরে এলাম, আশ্বাস দিলাম, কিন্তু সবই ভেস্তে গেল। অবশেষে চুমকির এই পরিণতির জন্য তো দায়ী আমি। হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। আমার এই অভিশপ্ত জীবনের শেষ কোথায় কোথায়।

0: ঝর্ণার পাদদেশে দেখি ভেঙে পড়ার প্রবল জলপ্রপাত, মায়াবে জ্যোৎস্নার বিপুল বৈভাবে হেসে ওঠে মাঝরাত। কি করে ভুলি পরম অবহেলায় ফেরানো তোমার হাত, হাতের তালুতে শূন্য কি ছিল, ছিল কি শ্রাবণের ঢল, দু হাতে কেবলই ছিটাতে জেনেছ বিষাদের নোনা জল।
1: বাবুজি,
0: কে কে?
1: তুই ঘরে যা বাবুজি, বাইরে ঠান্ডা আছে।
0: চুমকি?
1: কি বলছিস তুই, আমি চুমকি হবে কেনে, আমি তোর বন্ধু।
0: না না, আমার কোনো বন্ধু নেই।
1: আছে আছে, তোর মন লাই আছে?
0: আছে আছে, আমার যদি মন নাই থাকতো তাহলে কি আমি এই রাতে হোটেলের রেলিংয়ে দাঁড়িয়ে?
1: তাই বুটে, তোর জন্য আমার বড় কষ্ট হয়। সারাদিন কিচ্ছু খাসনি, রাতের খাবারও টেবিলে পড়ে আছে। নিজেকে তুই এভাবে কষ্ট দিচ্ছিস কেনে?
0: সবই নিয়তি। নিয়তি কি আমাকে একটু স্বাধীনতা দেবে না? আজ কি একাদশী না দ্বাদশী, কি জানি সবই কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আজ পূর্ণ হল না পৃথিবী দ্বাদশীর, অমৃত শুক্রাণে ভাঙা চাঁদ দুলে ওঠে ক্রমাগত শুষ্ক ব্রহ্মপত্রের অন্তিম নিঃশ্বাসে। বুঝি তাই কেবলই অস্থিরতায় ঘুরে ফিরে স্মৃতির দেউলে, কিন্তু কিন্তু কেন কেন? চুমকি?
1: এই বাবুজি, আমাকে চুমকি নামে ডাকবি না।
0: তুই বললে ডাকবো না, কিন্তু এক শর্তে।
1: শর্ত?
0: হুম,
1: কি শর্ত আছে?
0: তুই সারাক্ষণ আমার পাশে পাশে ছায়া হয়ে থাকবি। কিরে, কথা দিলি?
1: তুই চুমকিকে বহুত প্যার করিস তাই না বাবুজি?
0: তোর কি মনে হয়?
1: হ্যাঁ, বহুত প্যার করিস।
0: হ্যাঁ, বুঝতেই যখন পারছিস তখন তখন তুই পালিয়ে বেড়াস কেন?
1: তুই ওকে মারলি কেনে?
0: না,
1: কেনে মারলি? কেনে তুই উহার স্বপ্ন ভাঙ্গিয়া দিলি?
0: না না, মিথ্যে কথা, আমি মারি নাই।
1: হ্যাঁ হ্যাঁ, তুই মেরেছিস, তুই মেরেছিস, উহাকে লিয়ে খেলা করেছিস, উহাকে লিয়ে তুই।
0: খবরদার খবরদার, তুই তুই ও কথা বলবি রে, তুই তুই কিছুই জানিস না রে। চুমকির সাথে আমার সম্পর্ক যে কি ছিল তুই কিচ্ছু জানিস না। কেমন করে আমাদের জীবনে প্রথম প্রেমের দানা বেঁধেছিল তুই জানিস না?
1: জানবে না কেনে? জানেক, সব জানেক।
0: জানিস কি কি জানিস?
1: বলবে এক?
0: হ্যাঁ বল।
1: তবে শুন, ওদিন তুই নয়া ছোট বাবু হয়ে আসলে এক, বাগানে গুঞ্জন, তুই দারুণ দেখতে, বাগানের মেয়েরা তোকে দেখতে ব্যাকুল। একদিন হল কি, বাগানের বড় সাহেবের সাথে তুইও গাড়ি করে বের হলি বাগান দেখতে। পরনে একটা হাফ হাতা কালো শার্ট, কালো প্যান্ট, কি যে সুন্দর লাগছিল বলে বুঝাতে পারবে ক্লাই। তারপর
2: মিসেস শোমান
0: স্যার,
2: টুডে আজ চাকরিতে তোমার প্রথম দিন আছে।
0: Yes, sir.
2: You may think that tea garden's job is a very bore job.
0: No, sir. Bore mone hobe keno? Eto lok ekhane kaj korche. Oi je dure mera saribaddho bhabe gacher pata tulche. Sir, amar kache adbhut sundor lagche sir.
2: Right, that's right. Young man, it's right. Pratham pratham sundor lagbe. But for a long time, too much chinta, what's this, sir?
0: Bhata porbe, sir.
2: Exactly.
0: Na, sir. Ami mani nebo, sir.
2: Oh, yes, we hope so. Young man, don't fall in love.
0: No, sir.
2: Okay.
0: Driver, gari thama.
1: তারপর বড় সাহেব আমাদের সাথে তোকে পরিচয় করালে। তুই কথা বললি, আর বারবার তাকালি একটা মায়ার দিকে।
0: সুন্দর সুন্দর মেয়েটি, তার নাম চুমকি।
1: মনে আছে তাহলে?
0: মনে থাকবে না, মনে আছে বলেই তো বার বার ওর জন্য ছুটে আসি আমি।
1: কেন কেন ছুটে আসিস? কেন আসিস? তোর লাগে, তোর লাগে যাহার মরণ হলো, তোর লাগে যাহার মরণ হলো তার সঙ্গে তামাশা করতে আসিস? উহার বুকে নতুন করিয়া আগুন জ্বালাইতে? চলে যা, চলে যা বাবু, চলে যা।
0: না না না,
1: ভালোয় ভালোয় চলিয়া যা, নয়তো তোর কপালে মন্দ আছে। যা যা, চলিয়া যা।
0: যেও না, শোনো, যেও না।
3: দরজা তো খোলাই দেখছি, ভেতরে আসবো বাবু।
0: এসো। তার মানে রাতে দরজাও আমি লাগাইনি, নাকি লাগিয়েছিলাম? ওই রহস্য মেয়েটি রহস্যভাবে দরজা খুলে পালিয়েছে, কে জানে।
3: বাবুজি আপনার নাস্তা, আমি চলি বাবুজি।
0: জগদীশ তুমি যাবে?
3: কেন বাবুজি, কিছু বলবে
0: না? শোনো, আজ রাতেই পূর্ণিমা না?
3: হ্যাঁ বাবুজি, আজ রাতেই পূর্ণিমা।
0: তুমি রাতে আমার সঙ্গে যাবে?
3: কোথায় বাবুজি?
0: আর কোথায়, ওই চা বাগানে।
3: আর এই রাতের বেলা, তাও পূর্ণিমা রাতে? না বাবুজি, আমাকে ক্ষমা করবেন বাবুজি।
0: কেন জগদীশ, তোমার ভয় হয়?
3: থোড়া থোড়া হয় বাবুজি।
0: আমি তো থাকবি তোমার সাথে।
3: তা হোক, আমি যাবে ক্লাই বাবুজি। চুমকি আমাক, আমি আমি ছেলে বাবুজি, আমি আসি।
0: জগদীশ চা বাগানে যাবার কথা শুনে চলে গেল। আমি অনেক দিন অন্ধকার শরৎসারী অনন্ত মৃত্যুর মতো নিশি থেকে হঠাৎ ভোরের আলোয় মুখ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আবার। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। যাব, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। আজ এই পূর্ণিমার রাত যদি আমার শেষ রাত হয় ক্ষতি নেই, আমি যাবো।

0: একি আমি আমি এখানে কেমন করে এলাম? এখানে চারপাশে তো জঙ্গল, আকাশে চাঁদ ঝলমল করছে, তারপরও ভুল করে এখানে এলাম কিসের আবেগে, কিসের মোহে? কে কে?
1: ভয় পাইয়া গেলি বাবু? আমি আমি বাবুজি, বাবুজি আমি তো চুমকি।
0: চুমকি? চুমকি? চুমকি কোথায়? কোথায় তুমি চুমকি? আমি দেখতে পাচ্ছি না কেন?
1: এই তো আমি এখানে বাবুজি, তোর পাশে।
0: আমার পাশে? কোন পাশে? আমি দেখতে পাচ্ছি না কেন?
1: দেখে আর কি হবে বাবুজি? ধর আমার হাত, ধর
0: হাত। কোথায় কোথায় তোমার হাত?
1: এই তো।
0: হ্যাঁ
1: এই তো, ধর, ধরেছিস?
0: হ্যাঁ ধরেছি।
1: কতদিন কতদিন পর তোমার পরশ পেলাম বাবুজি।
0: আমিও চুমকি, আমিও।
1: তোমার হাঁটতে কষ্ট হচ্ছে বাবুজি? আচ্ছা এখানে বসো, এইখানে বসো।
0: বসলাম।
1: হাই ঝিল্লির পার, বিয়ের আগে তুমি আমি ছুটে আসতাম এখানে, কেউ জানত না। ছোট্ট করে ছোট্ট করে তোমার ছোট্ট ক্যাসেটে গান বাজাতে। কি গান গো বাবু, কি গান! কথাটা মনে লাইক?
0: মনে আছে, শুনবে? আজ জোসনা রাতে সবাই গেছে বনে।
1: মনে পড়েছে, মনে পড়েছে বাবুজি। খুব সুন্দর, খুব সুন্দর গান আছে। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম তোর খুলে। মনে পড়ে?
0: পড়ে, খুব মনে পড়ে।
1: আজ আমরা দুজন, আমরা দুজন হারিয়ে যাব।
0: কোথায়?
1: কোথায় আবার? দুজন দুজনের মাঝে।
0: চুমকি, চুমকি, চুমকি, তুমি হাসছ যে?
1: হাসবে কলাই তো কাঁদব।
0: চুমকি, চুমকি, তুমি আমাকে ভুল বুঝো না চুমকি। চা বাগানের সাঁওতালদের আন্দোলনের মুখে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমি বাধ্য হয়েছিলাম তোমার বাবার কারণে।
1: আর আর ঘরে ফিরে গিয়ে বিয়ে করেছিলিস কার কারণে?
0: বাবার কারণে।
1: সুন্দর।
0: চুমকি, চুমকি, চুমকি, চুমকি, এসব কথা নিশ্চয় তোমার বড় বোন চম্পা বলেছে তোমাকে?
1: মিথ্যে বলেছে?
0: না না না, শোন, সেবার আমি হোটেলে এসে জগদীশকে দিয়ে তোমার বড় বোনকে খবর দিয়েছিলাম, বেচারি এসেছিল। চম্পা, চম্পা, তুমি এসছো? কেউ দেখেনি তো?
2: দেখলি কি আর আমায় আস্ত রাখত, আমার জান যাইত, ফের তোমার।
0: যাক বাঁচালে। চম্পা, চুমকির খবর কি?
2: ও কথা আর বলবে লাই বাবুজি, আপনি চুমকির সর্বনাশ করিয়া পালাইলে, আর বেচারি চুমকি।
0: চম্পা, চম্পা, কাঁদে না চম্পা, আমাকে আমাকে তুমি সব খুলে বলো।
2: কি বলবে বাবুজি, ওসব কথা কি বলা যায়?
0: বলোই না শুনি, না শুনলে এর প্রতিকার কোথায় বলো?
2: আপনি চুমকিকে সর্বনাশ করিয়াছেন, এখন চুমকির কেউ নাই, সবাই চুমকিকে ঘৃণা করে, উহার পেটের বাচ্চা নষ্ট করতে ডাক্তার কবিরাজ কোথায় না বাবা লিয়া গেছে। এইসব দেখিয়া চুমকি এখন আত্মহত্যা করতে চায় বাবুজি, আত্মহত্যা করতে চায়।

0: চুমকি চুমকি হাসে না চুমকি, শোনো শোনো,
1: সব কথা সব কথা এখন বাসি হয়ে গেছে বাবুজি, এখন আমার সাথে চল।
0: কোথায়?
1: ওখানে যেখানে কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। ক্লাই
0: তুমি আমাকে হাত ধরে টানছো কেন? আমি আরে আরে আমি যে পাহাড় থেকে পড়ে যাবো।
1: ভয় লাই বাবুজি, এই পাহাড় থেকে পড়ে তোর চুমকিও পরবাসী হয়েছে, জানিস? চুমকি পরবাসী হয়েছে।
0: আমি মরতে চাই না, আমি আমি আমি বাঁচতে চাই। চুমকি
1: কেন ভালোবাসবি? ভালোবাসবি আমার মরণকে ভয় পাবি? ও হবে না, ওটা হবে না।

এতক্ষণ চুমকি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোটেল ম্যানেজার আব্দুল হাই দুরবার, রিসেপশনিস্ট মিঠু হামিদ, জগদীশ আবু নওশের, ড্রাইভার আমিনুল ইসলাম, চম্পা সেলিনা খন্দকার শোভা, মিস্টার বার্ক খলিলুর রহমান। চুমকি ও সুমনের চরিত্রে অভিনয় করেছেন জেসমিন রাজ এবং কাজী আসাদ। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সাদিকুর রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 102 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি আয়োজন আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম শিল্পী এন্দ্র কিশোর, গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন শেখ সাদী খান। এরপর রয়েছেন ফরিদা পারভিন, গানের কথা লিখেছেন সুর করেছেন আবু জাফর।

শুনলেন কুমার বিশ্বজিতের কণ্ঠ। এবারে শিল্পী সাবি আখতার, গানের কথা লিখেছেন এস আনিস আহমেদ বাচ্চু, সুর করেছেন বাণী কুমার চৌধুরী। তারপরেই রয়েছেন তপন চৌধুরী, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

শুনলেন সামিনা চৌধুরীর কণ্ঠ। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আধুনিকের অনুষ্ঠান বর্ণালী। আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয়শ্রোতা আমন্ত্রণ মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে দেশের গান শোনাব রুমানা ইসলামের কণ্ঠে। গানের কথা লিখেছেন, সুর করেছেন খান আতাউর রহমান। ব্যান্ড সঙ্গীত রয়েছে, এরপরে এলআরবির পরিবেশনায় কণ্ঠে রয়েছেন আয়ুব পাচ্চু।

নজরুল সঙ্গীত শুনলেন চম্পা বণিকের কণ্ঠে। এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা স্টুডিওর ঘড়িতে সময় রাত দুটো। আমন্ত্রণ দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। প্রিয় শ্রোতা, প্রথমে দেশের গান শোনাব খালিদ হাসান মিলুর কণ্ঠে। গানের কথা লিখেছেন, সুর করেছেন লোকমান হোসেন ফকির। এরপরে রয়েছে ইংরেজি গান জেসন এল ডিন এর পরিবেশনায়, দলচুট ব্যান্ডের পরিবেশনা রয়েছে, সঞ্জীব চৌধুরী কণ্ঠে রয়েছেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠানের এ আয়োজন। এবারে শুনব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা। তারপরে শুনব সিরাজুল ইসলামের গান, শিল্পী জহির আলীম। এবং সেই সাথে থাকছে মালয়েশিয়ান গান, শিল্পী হাবিল থাপার কণ্ঠ।

এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন একটি নজরুল সঙ্গীত, শিল্পী আরিফা নিশাতের কণ্ঠে, তুমি শুনিতে চেয়ো না আমারও মনেরও কথা।

শুনলেন নজরুল সংগীত। বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা ও কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশন ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বলবেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8টা 10 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। এ সপ্তাহের নাটক আমাগো বাড়ির বউ শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। রচনা আফতাফ আহমেদ, প্রযোজনা ফরিদ আলী। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধু সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসুরে বাধা শুনবেন রাত 10টা 30 মিনিটে। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা।
1: আজ শুক্রবার, পহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 26 জিলকাদ 1447 হিজরি, 15 মে 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম, মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
2: অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামিম খান শামা, শায়লা রহমান ও আমি শামিমা আক্তার খান রুনি।
3: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ শামিম আহমেদ, এস এম আল জুবাইর ও মোহাম্মদ শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজ আক্তার সুমি।
4: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হুদের 105 থেকে 109 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।